আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কথায় গানে আনন্দধ্বনি অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে মনোরসালন এফএম রেইনবো প্রচার তরঙ্গে। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে যে কথাগুলো মনে হলো, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ তার গানে, কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্তকে কিন্তু ঋতু বলে বর্ণনা করেছেন। যা যেখানেই বলুন না কেন, বর্ষা ঋতু, বসন্ত ঋতু, শীত, হেমন্ত, সবাইকেই ঋতু বলে বর্ণনা করেছেন। কিন্তু যখন গ্রীষ্মের কথা বলেছেন, তখন কিন্তু গ্রীষ্মের গানে, কবিতায় বেশিরভাগ জায়গাতেই গ্রীষ্মের সম্বোধন কিন্তু দেখা যায় না। সেখানে বৈশাখ বলেছেন, বৈশাখ হয়ে মৌনি তাপস, এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো, বেশিরভাগ জায়গাতেই আমরা লক্ষ্য করি বৈশাখ শব্দটি ব্যবহার করেছেন। এটা আমাদের মনে হয় কেন, এই প্রশ্ন হয়তো আমাদের মনের মধ্যে থাকবে। কারণ আমরা যত তাকে জানি, যত পড়ি, যত গান শুনি, কবিতা বলি, ততই মনের মধ্যে আমাদের অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। কিন্তু হয়তো তিনি বৈশাখকে একটু বেশি পছন্দ করতেন, দারুণ অগ্নিবাণে হয়তো তার মন বিদ্ধ হয়েছিল, সে কথা জানার উপায় আজ আমাদের নেই। আমরা শুধু তার গানই শুনে যেতে পারি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামছি। আবারও কোনো একদিন এরকম গান নিয়ে কথা নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায়, ভালো থেকো সবাই।

0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোওয়াটসে।

0: একটি বিশেষ ঘোষণা। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী, এখন সুচিন্তন। আজ শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হল না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে, এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাশ করে মুচিরামগুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শেই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল। কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে 1000 বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন

হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত যোগিয়া ও মঙ্গল ভৈরব রাগে সেতার, পণ্ডিত স্বরজিৎ সেন।

এতক্ষণ প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে শুনলেন সেতার পণ্ডিত সরজিৎ সেন।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসে রড্রিগেস চারদিনের সফরে আজ ভারতে আসছেন। জার্মানিতে ওরার সময় ভারতীয় নাগরিকদের এখন থেকে আর ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসে রড্রিগেস চারদিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেসের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসে রড্রিগেসের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন তৃতীয় পক্ষেরই ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হল

0: কিছু কিছু অংশে এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: ভারত নেপাল সীমা কা লগভগ 98% হিসা নির্ধারিত হো চুকা হ্যায়। সীমা কে নির্ধারিত হিসো মে সীমা পার কব্জে অর নো ম্যানস ল্যান্ড পর অতিক্রমণ কে মামলে ভি হ্যায়, জিসকা সংযুক্ত রূপ সে মানচিত্রণ কিয়া জা রাহা হ্যায়। হামনে সীমা সম্বন্ধিত সভি মামলো সে নিপটনে কে লিয়ে দ্বিপক্ষীয় তন্ত্র স্থাপিত কিয়ে হ্যায়। ভারত অর নেপাল কে বীচ জো ভি দ্বিপক্ষীয় মামলে হ্যায় উসমে কিসি তরহ সে তীসরে পক্ষ কি কোই ভূমিকা নেহি হ্যায়।
0: জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ার্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিগুলো যাচাই এবং উত্তরপত্রে মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধু চক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। সিবিএসই জানিয়েছে যে সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছিল তা ছিল একটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র দু মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়, সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিং এর স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনা আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্যে দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরের কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে

0: বিকেল চারটে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে ভারতে আসছেন। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের আজ থেকে ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনুন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন কামিনী রায়ের জীবন কথা।
2: বর্তমান সময়ের 2-1 প্রজন্ম আগেও প্রতিটি বাঙালি বাড়ির শিশুরা একটি কবিতা শুনে বড় হতো, অথবা কোনো সূচিকর্ম নিপুণা গৃহবধূ কাপড়ের উপর রঙিন সুতো দিয়ে লিখে ঘরের দেওয়ালি গৃহশোভার উদ্দেশ্যে ঝুলিয়ে রাখত সেই কবিতা। কবিতাটি হল, পরের কারণে স্বার্থে দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। যে মহিয়সী নারী রচিত এই পঙ্ক্তিকটি বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছিল তিনি কামিনী রায়। 1864 সালের 12ই অক্টোবর অবিভক্ত বাংলার বিক্রমপুরে কামিনী রায় জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীচরণ সেন ছিলেন পেশায় বিচারপতি এবং ব্রাহ্ম সমাজের এক বিশিষ্ট নেতা। মা ছিলেন বামাবোধিনী দেবী। পিতার চণ্ডীচরণের কাছেই তার প্রাথমিক শিক্ষার পাঠ সম্পূর্ণ হয়। 12 বছর বয়সে তিনি বিদ্যালয়ের শিক্ষার জন্য আবাসিক বিদ্যালয়ে চলে যান। 1880 সালে বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা এবং 1883 সালে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1886 সালে বেথুন কলেজ থেকে তিনি ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর 1886 সালেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষিকা পদে নিযুক্ত হন। পরবর্তীকালে এই কলেজে তিনি অধ্যাপনাও করেছিলেন। যে যুগে মেয়েদের শিক্ষাই বিরল ঘটনা ছিল, সেই যুগে কামিনী রায় প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মজীবনে নিজস্বতার ছাপ রেখেছিলেন। 1922-23 সালে তিনি নারী শ্রম তদন্ত কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কামিনী রায় সমাজের বঞ্চিত নারীদের অধিকার নিয়ে খুব সচেতন ছিলেন। তার কবিতায় নারীবাদ, সমাজের অবিচার এবং মানসিক আবেগের পরিচয় পাওয়া যায়। তার কবিতায় ছিল এক ধরনের কোমলতা ও গভীর ভাবনা যা মানুষের মনের আবেগকে ছুঁয়ে যেত। তার প্রথম কবিতার বই আলো ও ছায়া 1889 সালে প্রকাশিত হয়। এছাড়াও তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নির্মাল্য, গুঞ্জন, সনেট সংগ্রহ, অশোক সঙ্গীত, নাট্যকাব্য, অম্বা, জীবনপথে ইত্যাদি। কামিনী রায় শুধু কবি ছিলেন না, বা শুধুমাত্র নিজের শিক্ষা অর্জনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না, তিনি সমাজে নারীদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন। কখনো স্তব্ধ হয়েছেন, আবার নতুন করে তাঁর কাজে ঝাঁপিয়ে পড়েছেন। যিনি লিখতে পারেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই হয়তো স্বাভাবিক তাঁর ক্ষেত্রে। কামিনী রায়ের জীবন এবং সাহিত্যকর্ম আমাদের দেখায় কিভাবে একজন নারী নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সমাজের জন্য আলো ছড়াতে পারে। তার কবিতা শুধু ব্যক্তিগত অনুভূতির নয়, সমাজের অবক্ষয় এবং নারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ হিসেবেও দাঁড়িয়েছিল। তিনি নিজে নারী

0: সত্যিকার আদর্শ উদাহরণ হয়ে উঠেছিলেন এবং সেই সময়ের নারী আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। কামিনী রায় ছিলেন সে যুগের নারীদের স্বাধীনতার প্রতীক, যিনি প্রমাণ করেছিলেন নারীরা শুধুমাত্র অন্তঃপুরে থাকার জন্য জন্মগ্রহণ করে না, তাঁদেরও স্বাভাবিকভাবে চিন্তা, সামাজিক কাজে অংশ নেওয়ার অধিকার আছে। তাঁর বিভিন্ন সাহিত্যকর্মে এই মানসিকতা বারবার প্রতিফলিত হয়েছে। জীবনের শেষ ভাগে কামিনী রায় রোজকার সামাজিক জীবন থেকে কিছু দূরে সরে গিয়েছিলেন। তিনি ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর পরলোক গমন করেন, কিন্তু তাঁর লেখা এবং কাজ বাংলা সাহিত্য এবং নারী আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
1: এই মহাজীবন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কামিনী রায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী, এখন বাংলাদেশ সংবাদ পর্যায় আলোচনা। বাংলাদেশে জ্বালানির দাম লিটার প্রতি ৫ টাকা বেড়েছে। ডেইলি অবজারভার এই খবর জানিয়েছে, বাংলাদেশে জুন মাসের জন্য উপভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনর্বিন্যাস করে পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের মূল্য পুনর্বিন্যাস করা হয়েছে। ছুটি কাটিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ফিরছে মানুষ, নিউ এজ এই খবর লিখেছে। ঈদ উল আজহার উদযাপন শেষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি কাটাতে যাওয়া মানুষের সে দেশের রাজধানী ঢাকাতে ফেরার পালা সোমবারও চলে। সারাদিন ধরে বাংলাদেশের রাজধানী ঢাকার ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ঈদ উপলক্ষে বাংলাদেশ সরকার ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। মে মাসে বাংলাদেশের ৫৫ জন সাংবাদিক হামলা, মামলা ও হুমকির শিকার হয়েছেন, প্রথম আলো এই খবর জানিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জার্নালিস্ট বিজেএর পরিসংখ্যান উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, গত মে মাসে বাংলাদেশে কমপক্ষে ৫৫ জন সাংবাদিক হামলা, আইনি মামলা এবং হুমকির সম্মুখীন হয়েছে। এদের মধ্যে ৩৮ জন শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন, বাকি ১৭ জন সাংবাদিককে আইনি হয়রানি, গ্রেপ্তার ও হুমকির মুখোমুখি হতে হয়েছে। মাদক পাচারকারী যুবগোষ্ঠী, রাজনৈতিক দলের বেপরোয়া কর্মী সমর্থক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ঠিকাদার এবং হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে এইসব হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, মশা নিয়ন্ত্রণের পদ্ধতি বাংলাদেশেই উদ্ভাবন করা সম্ভব। তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব খারিজ করে দিয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম নগর নিগমের একটি প্রতিনিধি দলের মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, বিদেশে না গিয়েই স্থানীয়ভাবে বা দেশেই এই ধরনের পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব। ডেইলি স্টার লিখেছে, মহিষের দুধ উৎপাদনে বাংলাদেশ আঞ্চলিক দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। কম উৎপাদনশীলতা, দুর্বল প্রজনন পদ্ধতি এবং দুগ্ধ খাতে সীমিত বিনিয়োগের কারণে বাংলাদেশ মহিষের দুধ উৎপাদনে প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। প্রাণী সম্পদ দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে মোট দুধ উৎপাদনের ৬৫%, ভারতের ৪৩%, নেপালে ৫৭% এবং বাংলাদেশে মাত্র ৫% মহিষের দুধ উৎপাদন হয়। আইসিসির দুই বোর্ড সদস্য বিসিবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ক্রিকেট সাউথ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং জিম্বাবুয়ের ক্রিকেটের তভিঙ্গা মুকুহলানি। তারা সোমবার ঢাকায় পৌঁছন। এর আগে একই

দিনে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায় যে তাদের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসেছেন। শুনলেন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন্ত বোস।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন্ত বোস। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন গ্রীষ্মকালীন ফসলের পোকার আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রণব দেবনাথ।
2: গ্রীষ্মকালে ভেন্ডি চাষ করা হয়ে থাকে এবং ভেন্ডিতে অনেক ধরনের পোকার আক্রমণ ঘটে। যেমন সবার প্রথমে যেটা বলতে হয় সেটা হলো কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা। সেক্ষেত্রে এই পোকাটি একটু সাদা রঙের হয়, এর পাখনার মধ্যে সবুজ রঙের একটা প্যাচ রয়েছে। এই মথ যখন আসে, এসে এরা প্রথমে গাছের পাতা, ফুল, ফল বিভিন্ন জায়গাতে ডিম পাড়ে এবং এই লার্ভা, ডিম ফুটে যে লার্ভা বেরোয় সেই লার্ভাটি কাণ্ডের ভিতর ঢুকে যায়, ঢুকে গিয়ে ভিতর থেকে খাওয়া শুরু করে। এর ফলে গাছের যে ডগাগুলো শুকিয়ে যায়, জমিতে গিয়ে এরকম শুকিয়ে যাওয়া ডগা অনেকগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া এরপরে যখন ফল চলে আসে তখন ফলের মধ্যেও এরা আক্রমণ করে, ফলের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে যে ছিদ্রপথে ঢুকে সেই ছিদ্রপথটা অনেক সময় ওরা, ওদের যে এক্সপিটা বা মল, সেই মল দিয়ে ওরা বন্ধ করে দেয়। তো এই ধরনের পোকার কন্ট্রোল করার জন্য আমাদের ফেরোমন ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি, আমরা প্রতিরোধী জাত চাষ করতে পারি এবং এ সমস্ত করার পরেও যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারি। যেমন অ্যাসিফেট 75% SP, এটি অ্যাসাটাফ নয় পাওয়া যায়, এটি 0.75 গ্রাম পার লিটার। এছাড়া আমরা কার্টাফ হাইড্রোক্লোরাইড 4G, এটি আমরা 1 গ্রাম পার লিটার, অথবা স্পিনোস্যাড 45 SC, এটি 0.2 ml পার লিটার, এই ডোজে আমরা প্রয়োগ করতে পারি। এগুলোর চেঞ্জ করে করে যদি প্রয়োগ করা হয়, একই পেস্টিসাইড বারবার ব্যবহার না করে যদি আলাদা আলাদা পেস্টিসাইড রোটেশনে ব্যবহার করা হয় তাহলে ভালো হয়। এছাড়া ভেন্ডিতে অনেক সময় শোষক শ্রেণীর পোকার আক্রমণ ঘটে। এই শোষক শ্রেণীর পোকা বলতে জ্যাসিডের আক্রমণ ঘটতে পারে। জ্যাসিডের আক্রমণের ফলে পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। তো এই জ্যাসিডের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ জাতীয় ট্র্যাপ আমরা জমিতে লাগাতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ওষুধও ব্যবহার করতে পারি, যেমন ইমিডাক্লোরোপিড 17.8 SL, এটি 0.2 ml পার লিটার ডোজে দিতে হবে। অ্যাসিটামিপ্রিড 20 SP, এটি আমরা ব্যবহার করতে পারি 1 গ্রাম পার 5 লিটার জল এই ডোজে। এরপর আমরা চলে আসি পটলে। পটলে আমরা মাকড়ের আক্রমণ দেখতে পারি। মাকড়ের আক্রমণ যখন ঘটে তখন পটলের পাতায় সাদা ডট হয় কিছু, এবং যখন মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে হয়, প্রচুর সংখ্যায় মাকড় বেড়ে যায়, তখন অজস্র সাদা দাগ গোটা পাতাটিকে ঢেকে ফেলে এবং পাতা শুকিয়ে যায়, পাতা ঝরে পড়ে, ফুলও অনেক সময় ঝরে পড়ে এদের আক্রমণের ফলে। তো এই মাকড় যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমরা স্পাইরোমেসিফেন 22.9 SC, এই ওষুধটি 1 ml প্রতি লিটার জলে গুলে, অথবা হেক্সিথিয়াজক্স 5.45 EC, এই ওষুধটি 1.5 ml পার লিটার জলে গুলে আমরা জমিতে প্রয়োগ করতে পারি। এবং অর্ক বাহার, এটি একটি লাউয়ের জাত, এগুলি আমরা চাষ করতে পারি। এছাড়া আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে এদের সংখ্যাকে আমরা মনিটর

0: করব যে কখন বাড়ছে কখন কমছে। প্রথম দিকে আমরা একর প্রতি 4টি করে ফেরোমন ট্র্যাপ লাগাবো জমিতে, ফসলের যে লেভেলে ফসলটা রয়েছে তার থেকে 1 বা 1.5 ফুট উচ্চতায় ফেরোমন ট্র্যাপটি লাগাবো, এবং যদি পোকার আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে একর প্রতি 10টি করে ফেরোমন ট্র্যাপ দিতে পারি। ফেরোমন ট্র্যাপে কিউলিওরটি দিতে হবে, এবং যখনই পোকার সংখ্যা কমে যাবে ট্র্যাপে তখনই সাথে সাথে এই লিওরটা চেঞ্জ করতে হবে। এই ধরনের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করে আমরা কুমড়ো জাতীয় ফসলে ফলের মাছির আক্রমণকে প্রতিহত করতে পারি। এরপর চলে আসি লঙ্কাতে। লঙ্কায় এই সময় মাকড়ের আক্রমণ ঘটবে এবং হলুদ মাকড়ের আক্রমণ ঘটলে পাতাটা নিচের দিকে বেঁকে যাবে, মানে উল্টো নৌকোর মতো হয়ে যাবে। একই সঙ্গে লঙ্কাতে থ্রিপসের আক্রমণ দেখতে পারি, থ্রিপস যেটিকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি চিরুনি পোকা। এই দুটির আক্রমণ একযোগে ঘটলে পাতা কুকড়ে যাবে। এই ধরনের মাকড় এবং থ্রিপস একসঙ্গে আক্রমণ ঘটলে সেক্ষেত্রে আমরা ইনসেক্টিসাইড এবং অ্যাকারিসাইড দেব। এক্ষেত্রে আমরা ফ্রনিকামিড 50 WG এই ওষুধটি আমরা দিতে পারি, এটি দিয়ে চিরুনি পোকার কন্ট্রোল করতে পারবো। এবং মাকড় কন্ট্রোল করার জন্য আমরা স্পাইরোমেসিফেন 22.9 SC এটিকে আমরা প্রয়োগ করতে পারি প্রতি লিটারে 1 ml ওষুধ মিশ্রণ করে।
1: এতক্ষণ শুনলেন গ্রীষ্মকালীন ফসলের পোকার আক্রমণ ও তার প্রতিকার। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রণব দেবনাথ।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানে শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণী মৈত্রীতে আজ সারাদিনে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 8:30 বুধ সকালে আমাদের এই বসুন্ধরা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নটভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দৈপায়ন রায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত, পরে লোকগীতি অরুণ দাস বাউল। 11:00 সংগ্রহশালা থেকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণে ভূপেন্দ্র শীল। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 নজরুলগীতি, 1:00 নাটক বাঘ শিকার, হিন্দিতে মূল নাটক জালাল মালিহাবাদী, বাংলা অনুবাদ প্রদ্যুৎ কুমার সরকার, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, ভারতীয় সময় দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় বিকেল 3:30 শুরু হবে, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ঘরকন্যা বিশ্ব সাইকেল দিবস, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 4:35 কলকাতা কলতান রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র সাহিত্য ও রবীন্দ্র শিক্ষা বিষয়ক প্রদর্শনী, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শাগনিকা চৌধুরী, প্রযোজনা দুর্বাদে। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন এক পৃথিবী এক স্বাস্থ্য, আলাপচারিতায় রিপন বিশ্বাস ও রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয় হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, বলবেন ডক্টর বিশ্বজিৎ মজুমদার। 7:00 বাঘ শিকার, এই নাটকটি শুনবেন। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 সিনেমা জগৎ, বিষয় সিনেমা দেখব কিভাবে, তৃতীয় পর্ব, বলছেন অতনু ঘোষ। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র ও হারমোনিয়ামে দৈপায়ন রায়। 10:45 উপমহা

দেশের খবর রাত ১১টায়, হারানো দিনের গান উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অভিজিৎ বসু।

শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। এখন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শৈল শহর চকোরি, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

পৃথিবী শহর উত্তরাখণ্ড, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট বড় প্রতিটি পাহাড়। এখানকার শহর এবং গ্রামগুলো নিজের মতো করেই সুন্দর, রূপের পসরা সাজিয়ে বসেছে। এরকমই একটি পাহাড়ি অঞ্চল হল চকৌরি, কুমায়ুনের কোলে লুকোনো রত্ন, পিথরাগড় জেলার একটি ক্ষুদ্র শৈল শহর, উচ্চতা 2010 মিটার। চকৌরিকে স্থানীয়রা বলেন চকৌরি। এত সুন্দর শহর যেন একটা টুকরো স্বপ্নের দেশ। একদিকে ওক পাইন রডোডেন্ড্রনের জঙ্গল, অন্যদিকে বিস্তীর্ণ চা বাগিচার পেছনে দুধ সাদা হিমালয়ের সুউচ্চ প্রাচীর। এখানকার নিরালা প্রকৃতি এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মায়াবী রংবদল পর্যটকদের মুগ্ধ করে, বাধ্য করে বারবার যেতে। বাগেশ্বর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত চকৌরি, কৌশানী থেকে দূরত্ব প্রায় 85 কিলোমিটার। চাইলে আলমোড়া থেকেও যাওয়া যায়। গাড়িতে কৌশানী থেকে আলমোড়া হয়ে চকৌরি পৌঁছতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা মতো। যেতে যেতে দুচোখ ভরে উপভোগ করা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। যাওয়ার পথে গোলুচেতনা, বৈদ্যনাথ, বাগেশ্বর, সোমেশ্বরের মতো কয়েকটি উল্লেখযোগ্য মন্দিরও পড়ে। অনেক মনের ইচ্ছে জানিয়ে অনেকে তা পূর্ণ হওয়ার আশায় ঘণ্টা বেঁধে দেন গোলু চেতনা দেবীর মন্দিরে। তাই মন্দির চত্বরে প্রবেশ করলে চোখে পড়ে চারিদিক ঘিরে খুদু ঘণ্টা আর ঘণ্টা, বিভিন্ন আকারের ঘণ্টা। শহুরে জীবনযাত্রা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নই বলা যেতে পারে চকৌরিকে। রয়েছে হাতে গোনা কয়েকটি দোকান, আর রয়েছে কয়েকটা হোটেল। এখানে রাত্রিবাস করলে হিমালয়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। তারাদের সমাহার দিনের সব ক্লান্তি কেড়ে নেয়। দরকার হয় না ল্যাম্পপোস্টের আলো, তারাদের আলোতেই আলোকিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা। এমন

0: তো কবিতা আর কি বা আছে। চকোরি হল মেঘের দেশ, মাঝে মধ্যেই চারিদিক মেঘাচ্ছন্ন হয়ে যায়, নামে অঝোরে বৃষ্টি, আর বৃষ্টি নামার পর ঝলমলিয়ে ওঠে চতুর্দিক। তখন অনেকটা স্নান সারা যুবতীর মতো লাগে। সেই সৌন্দর্য মনের মণিকোঠায় আলাদা জায়গা করে নেয়। পাহাড়ের চূড়োয় পৌঁছে দু চোখ ভরে দেখা যায় দূরে রাশি রাশি গিরিশৃঙ্গ, মাথায় বরফের সাদা মুকুট পরে রাজার আসনে অধিষ্ঠিত। শ্বেত শুভ্র সাদা চূড়াগুলি থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়, তাকালেই চোখের আরাম। কিভাবে যাবেন চকোরি? কলকাতা থেকে ট্রেন বা বিমানে দিল্লি, দিল্লি থেকে ট্রেন বিমান বা সড়ক পথে নৈনিতাল, পুরনো এবং নতুন দিল্লি স্টেশন থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন রয়েছে। দিল্লি থেকে সড়ক পথে নৈনিতাল পৌঁছতে প্রায় 6 ঘন্টা লাগে। নৈনিতালের কাছাকাছি বিমানবন্দর পান্থগড়। নৈনিতাল থেকে চকোরি যেতে সময় লাগে 1 ঘন্টা 3 মিনিট। চকোরিতে হোটেলের সংখ্যা কিন্তু খুব কম, তাই আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো। আশেপাশের পর্যটন কেন্দ্রেও আছে কিছু হোটেল, থাকা খাওয়ার কোনো অসুবিধে হবে না। গাড়ি ও হোটেল বুকিংয়ের সময় সাম্প্রতিক দরদাম একটু করে নেবেন, মরশুম ভেদে কিন্তু এই দরদাম ওঠানামা করে। আর যেটা বললাম, চকোরিতে সত্যিই খুব শান্তি। চকোরিতে যদি রাত্রিবেলা একটু পূর্ণিমার রাত হয় তাহলে তো কথাই নেই, চতুর্দিকে যেন আলোয় আলোকময় করে রেখেছে। এই সুন্দর জায়গাটা আপনাদের একটা ডেস্টিনেশন হতেই পারে। দুদিনের জন্য ঘুরে এলে সত্যি সত্যি মন ভালো হবে আর মনটা অনেক হালকাও হবে। তাহলে এই যে সুযোগ, এই সময়ে আপনারা ঘুরে আসতে পারেন চকোরি, শৈলসহ চকোরি। আসুন বেরিয়ে যান ভারতে। এই পর্যন্তই শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। বিস্তারিত সংবাদে, নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি বেঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচান্দ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated,

0: There are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
1: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ার পর ডঃ রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ইউএনজে সভাপতি নির্বাচিত হয় ড রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারতের মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

0: সি রড্রিগেজ চার দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

সকালের আড্ডায় সকলকে অনেক অনেক ভালোবাসা। লম্বায় ৬ ফুট ৬ ইঞ্চি, দাঁড়ালে মাথা গিয়ে ঠেকে বাসের ছাদে, তো ঘাড় সোজা করে তো দাঁড়াতে পারে না এই তরুণ। কিন্তু সে বাসের কন্ডাক্টর, তার জন্য কি ব্যবস্থা করেছে তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটা জানাবো আপনাদের। আর জানাবো দক্ষিণ মেরুর বরফাবৃত মহাদেশ আন্টার্কটিকাতে যে চিরকাল রহস্যে ঘেরা তার গল্প। লাক্ষা গোডাউনের পাশে ছোট্ট প্রাথমিক বিদ্যালয়, অর্ধেক ভাঙা খাপড়া চাল, সেখান থেকে একটি মেয়ে তনুশ্রী পাল নিউরোলজিতে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছেন। আর তারও আগে যে খবরটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আজ বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর জন্মদিন, তার গল্প। এই সবকটা গল্প নিয়ে আমাদের আজকের সকালের আড্ডা। সকালের আড্ডায় সকলকে অনেক অনেক ভালোবাসা, কেননা আজকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আর একটা তো সমস্যা রয়েছে, একটা বেশ হাঁসফাঁস করা গরম, ছটা নাগাদই সকালবেলাতে যা রোদ্দুর উঠে যাচ্ছে কলকাতা এবং তার সন্নিহিত অঞ্চলে, তো মনে হচ্ছে যে এই রকম গরম চললে এরপরে আরও কতটা গরম পড়বে জানি না। আজকেই বোধহয় 36 ডিগ্রি বা 37 ডিগ্রি টেম্পারেচার। তো আপনারা সবাই গরমে একটু সুস্থ থাকুন, ভালো থাকুন, একটু সাবধানে থাকুন, কেননা এই প্রচণ্ড গরমে লু লেগে অনেক কিছু সমস্যা হতে পারে। এই গরমের গল্প করতে করতেই একটা মন ভালো করা গান আপনাদের জন্যে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছায়া যার নাম, সে অন্যদের যেমন বটবৃক্ষ হয়ে ছায়া দিয়েছেন, তেমন নিজেও নিজেকেও ছায়া দিয়েছেন যথেষ্ট দক্ষতার সঙ্গে। আর এই সারসত্য অতদিন আগেই প্রমাণ করে দিয়েছেন যিনি, তিনি চলচ্চিত্রের আইকনিক মা ছায়া দেবী, আজও যার জীবন কাহিনী অনেক নারীদের কাছে আদর্শ স্বরূপ। ছায়া দেবী, তার আসল নাম কনক বালা গঙ্গোপাধ্যায়, ডাকনাম কনক। বাংলা ছবিতে খাঁটি সোনার মতোই ফসল ফলিয়েছিলেন তিনি, তার মনটাও ছিল নিখাত সোনা। ১৯১৪ সালে আজকের দিনে ভাগলপুরে কনকের জন্ম। অভিজাত পরিবার, কনকরা দুই ভাই বোন, কনকবালা গাঙ্গুলী আর ছোট ভাই ললিত মোহন গাঙ্গুলী। শিক্ষিত পরিবার হলেও মাত্র ৯ বছর বয়সে আদরের দুলালিকে বিয়ে দিয়ে দিতে হয়। তখন বিয়ে মানেই বুঝতেন না কেউ। নববধূ ছায়া তো বুঝতেই পারেননি যে তার বিয়ে হয়েছে। নববধূ স্ত্রীকে ফেলে তার স্বামী চলে গেলেন ওড়িশায় শিক্ষকতা করতে। স্ত্রীর দায়িত্ব পালন করতে পারলেন না তিনি, বিয়ে করে মেয়েটিকে ফেলে দিয়ে গেলেন। কনক পালিয়ে এলো ভাগলপুরে পিসির বাড়িতে। আর তারপরেই জীবনের একটা অন্যরকম সংগ্রাম শুরু হল তার। বাবা পড়াশুনো শুরু করালেন মেয়ের, প্রাথমিক লেখাপড়ার সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা। কনক বাবা মায়ের সঙ্গে চলে আসেন উত্তর কলকাতার ১০ নম্বর মদন ঘোষলেনের বাড়িতে। সঙ্গীত শিক্ষাতে মদনমোহন ঘোষলেনে পাশেই কৃষ্ণচন্দ্র দের বাড়ি, সেখানেই কনকের সঙ্গীত শিক্ষা, সঙ্গে সহপাঠী মানা, অর্থাৎ মান্না দে। মান্না এবং ছায়া দুজনেই প্রাণের বন্ধু হয়ে ওঠেন। নৃত্যগুরু শম্ভু মহারাজের কাছেও উচ্চাঙ্গ নৃত্যের তালিম নিতেন কনক। এইভাবে মা সরস্বতীর আশীর্বাদ ধন্যা কনক আরও খাঁটি সোনা হয়ে উঠলেন চারুবিদ্যায়। দক্ষতার জেরেই রূপালী পর্দায় সুযোগ পান কনক। বাড়ি থেকে কোনো আপত্তি আসেনি। কনকের নতুন নাম রাখা হল ছায়া, ছায়া দেবী। নতুন নামেই চিনল সিনেমা জগৎ। বাপের বাড়ি গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে দাদামণি অশোক কুমার, কিশোর কুমাররা ছিলেন ছায়া দেবীর আত্মীয়, খুব কাছের সম্পর্ক। তখন অশোক কুমারও তরুণ অভিনেতা, কিশোরী ছায়াও প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন ছবির নাম পথের শেষে, পরিচালক জ্যোতিষ মুখোপাধ্যায়। ওই ছবিতেই ছায়াকে দেখে মুগ্ধ হলেন খ্যাতনামা পরিচালক দেবকী কুমার বসু। পরপর দুটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করলেন ছায়া, বিদ্যাপতি এবং সোনার সংসার। অহিন্দ্র চৌধুরী

ছায়াদেবী অভিনীত সুশীল মজুমদারের যুগান্তকারী ছবি রিক্তা বড় হিট করল। এই ছবিতে অহিন্দ্রের স্ত্রী করুণার ভূমিকায় অভিনয় করেন ছায়া। রিক্তাতে ছায়াদেবী প্লেব্যাকও করেন। পরবর্তী অধ্যায়ে কিছুদিন অবসরের পর তিনি সিনেমায় ফিরলেন আবার সুশীল মজুমদারের অভয়ের বিয়েতে নায়িকা হয়ে, বন্দিতা, ধাত্রী দেবতা, বার্মার পথে। এই সময় সময় বদলাতে থাকলেও চলচ্চিত্র মহোদে নতুন যুগ, নতুন নির্মাণ পদ্ধতি, বায়োস্কোপ থেকে ফিল্ম যুগ। ছায়াদেবী হয়ে উঠলেন চরিত্রাভিনেত্রী, কিন্তু তার দাপট ম্লান হয়নি কোনো সময়ই। এলো নতুন নায়ক নায়িকা মঞ্জু দে, অনুভা গুপ্ত, ভারতী দেবী, সন্ধ্যা রানী, আর তারপর এলো উত্তম সুচিত্রা যুগ। সে যুগেও ছায়াছবির আইকনিক মা হয়ে উঠেছিলেন ছায়াদেবী। এই সময় ছবি বিশ্বাস আর ছায়াদেবীর জুটি ছিল অকৃত্রিম। মনে পড়ে সেই সিনেমাটার কথা, যে সিনেমাতে, আচ্ছা, সেই সিনেমাটার গানটা আগে একটু শুনে নেওয়া যাক।

রিনার অ্যাংলো ইন্ডিয়ান পরিচয় আসলে আইয়ের গর্ভে জন্মের ইতিহাস। আই মানে তো মারাঠিতে মা, স্বদেশী গর্ভে ঔপনিবেশিক সত্তার বীজ। এই কাহিনীতে আই চরিত্রে অভিনয় করেন ছায়া দেবী। তার ঠিক উল্টো দিকে আবার সাত পাকে বাঁধা মেয়ে অর্চনা সংসার গুছিয়ে দিতে আরো ক্ষতি ডেকে আনেন মা। এই ঘটনা তো আজও ঘটছে, বহু মা আজও অনধিকার চর্চা করেন মেয়ের সংসারে। আরও অনেক ছায়াছবির কথা বলা যায়, যেমন মেঘ কালো, হারমানাহার। হারমানাহারে ছায়াদেবী অত্যাচারিনী, নিজের আখের গোছানো জেঠিমা তিনি। নিহারঞ্জন গুপ্তের কলমে অসিত সেনের কালোজয়ী ছবি উত্তর ফাল্গুনি। জীবনের দুর্বিপাকে দেবযানীকে হতে হয়েছিল পান্নাবাই, কিন্তু কন্যা সুপর্ণার গায়ের কলঙ্কে আঁচ লাগতে দেননি তিনি। সেই দেবযানীকে আত্মহত্যা থেকে বাঁচিয়ে জীবনের আলো দেখান যে বাইজি, সেই দাপুটে চরিত্রে ছায়াদেবীর অভিনয় অসাধারণ। নাচ গানের তালিম দিয়ে দেবযানীকে করে তোলেন পান্নাবাই। মমতাতেও হিন্দি উর্দু নিখুঁত উচ্চারণে ছায়াদেবী সাবলীল। গল্প হলে সত্যির মুখরা বড় বউ, আপনজনে ঠাকুমা, আনন্দময়ী, হারমোনিয়ামে ছায়াদেবীর স্বকণ্ঠে গান ও মুজরা নাচের দাপট, কিংবা নির্জন সৈকতে সেই পুরী ভ্রমণের বিধবারা, অসাধারণ সব চরিত্র অভিনয় করে গেছেন তিনি। তপন সিংহের স্ত্রী অরুন্ধতী দেবীর প্রদীপিসি বর্মী বাক্সতেও নাম ভূমিকায় ছিলেন ছায়াদেবী। কনকের প্রিয় খাবার ছিল উত্তর কলকাতার কচুরি, সিঙ্গারা, জিলিপি, আলুর চপ আর কালাকাঁদ মিষ্টি। ছায়াদেবীর অভিনয় জীবনের 50 বছর উদযাপন করবে বলে ইন্টারভিউ নিতে ক্যামেরা নিয়ে অনেকে এসেছিলেন তার বাড়িতে, তিনি দেখাই করেননি। মিডিয়া কোনোদিনই খুব একটা পছন্দ ছিল না তার, আগ্রহ ছিল না নিজের প্রচারে। নিজের প্রচার পাওয়া তার একেবারেই পছন্দ ছিল না, নিজের পাওয়া পুরস্কার ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ছায়ার, শ্যামবাজারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন 5 দিন। 26 এপ্রিল 2001 ছায়াদেবী চলে যান আমাদের ছেড়ে, কিন্তু তার আসন, সে প্রস্থান কোনোদিনই সম্ভব নয়। ছায়াদেবীর স্বকণ্ঠে গানের কথা বলছিলাম, সেই গানও আমাদের মনের মণিকোঠায় কিন্তু থেকে যায়।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
4: এবার দুটো ভালো লাগার গান আপনাদের শোনাই। হ্যাঁ, দুটো গানে কিন্তু আপনাদের মন ভালো করে দেবে। আজ সকালে দুটি গানেরই শিল্পী সুমন কল্যাণপুর।

দুটি ভালো লাগার গান শুনলাম আমরা। আজকে ছায়াদেবীর জন্মদিন, সে কথা বলেইছিলাম একেবারে অনুষ্ঠানে, তার গল্প আমরা শুনলাম। আরও বিস্তারিত গল্প শোনার জন্য আজকে রাত্রিরে আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে। গায়িকা নায়িকা রূপে বাংলা থেকে বম্বে মম করে উঠল তার সুগন্ধ। অভিনয় দক্ষতা বিচার করলে আন্তর্জাতিক স্তরে বড়জোর দু একজন তার সামনে হয়তো দাঁড়াতে পারবেন। আপাত দৃষ্টিতে কঠিন চরিত্রের মানুষ মনে হলেও অন্তরে তিনি মমতাময়ী, যত্নশীল। আজ তার জন্মদিন, তিনি ছায়াদেবী। আজ রাত ১১টায় হারানো দিনের গান অনুষ্ঠানে পাপড়ি ভট্টাচার্য আপনাদের সঙ্গে থাকবেন, কথায় কানে শ্রদ্ধা জানাবেন আজ মহান এই অভিনেত্রী।

0: ছায়াদেবীর জন্মদিনে তার কথা তার গান নিয়ে সাজানো অনুষ্ঠানে। এখন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠান দৃষ্টিকোণ। এই অনুষ্ঠানে রাজ কাপুরের স্মরণে আজকে শুনব আমরা অনুষ্ঠান।
1: हां बाबू, ये सर्कस है और ये सर्कस है शो 3 घंटे का।

বলিউডের সর্বকালের যথার্থ শোম্যান তিনি। চলচ্চিত্র যে লার্জার দেন লাইফ তা তার ছবিতে বারবার প্রতিফলিত। রূপলি পর্দায় ফুটে উঠেছে জীবনের ঝকমক, জীবনযাপনের উৎসব, কল্পনা ও বাস্তবের মিশেলে জীবনের রূপকথা, সেই রূপলি দুনিয়ার স্বপ্নের সদাগর রাজ কাপুর।

তিন দশকেরও বেশি সময় জুড়ে রূপলি পর্দায় রাজত্ব করে গেছেন তিনি। কখনো প্রযোজক পরিচালক, কখনো অভিনেতা, একসময় জনপ্রিয় নক্ষত্ররাজির মধ্যে জ্বলজ্বল করে উঠেছিল তারকা জুটি রাজ কাপুর নার্গিস।

কিশোর প্রেমের এক নয়া আখ্যান লেখে তার ববি।

পেয়েছেন বহু খ্যাতি, সম্মান, জনপ্রিয়তা, পুরস্কার। দাদা সাহেব ফালকে সম্মানেও ভূষিত তিনি। ১৯৮৮র দোসরা জুন স্বপ্ন কা সৌদাগরের নৌকা পাড়ি দেয় অজানা কোন স্বপ্নলোকের উদ্দেশ্যে, কিন্তু তার ছবিতে তিনি সেই চিরন্তন বার্তাটিই মনে করিয়ে দিয়ে গেছেন, দ্য শো মাস্ট গো অন।

এতক্ষণ শুনলেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগে প্রযোজনায় অনুষ্ঠান দৃষ্টিকোণ, যে অনুষ্ঠানে স্মরণ করা হল বিশিষ্ট প্রযোজক অভিনেতা রাজ কাপুরকে। দক্ষিণ মেরুর বরফাবৃত মহাদেশ আন্টার্কটিকা চিরকালই রহস্যে ঘেরা। বছরের পর বছর ধরে, মাইলের পর মাইল পুরু বরফের চাদরে ঢাকা এই অঞ্চলের নিচে কি লুকিয়ে আছে তা জানতে বিজ্ঞানীদের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল অ্যান্টার্কটিকা বরফের নিচে এক বিশাল প্রাচীন নদীর ল্যান্ডস্কেপ বা অববাহিকা আবিষ্কার করেছেন। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলটি একসময় গাছে ঘেরা এবং জলবায়ুর দিক থেকে অত্যন্ত উষ্ণ ছিল। অ্যান্টার্কটিকার এই নির্দিষ্ট অঞ্চলের বরফ এতটাই পুরু যে সাধারণ চোখে এর নিচে দেখা অসম্ভব। গবেষকরা এই রহস্য উন্মোচনের জন্য আইস পেনেট্রেটিং র্যাডার এবং উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য নিয়েছেন। র্যাডার তরঙ্গের মাধ্যমে বরফ ভেদ করে মাটির উপরিভাগের যে মানচিত্র বা টপোগ্রাফি দেখা গেছে, তাতেই এই প্রাচীন নদী ও উপত্যকার অস্তিত্ব ধরা পড়েছে। বিজ্ঞানীদের দাবি, বরফের প্রায় 2 কিলোমিটার নিচে এই নদী অববাহিকাটি দেখা যাচ্ছে, যেটি লক্ষ লক্ষ বছর ধরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। আন্টার্কটিকার বরফের নিচে এই লুকোনো জগৎ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী সময়ের সাথে সাথে কতটা পরিবর্তিত হতে পারে। আদিম পৃথিবীর এই অক্ষত দলিল বিজ্ঞানীদের জলবায়ু পরিবর্তনশীল বুঝতে এবং ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় মোকাবিলার এক নতুন সূত্র বা নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

0: একেবারে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে গরম, সত্যিই খুব গরম তো চতুর্দিকে রয়েছে। আবহাওয়াবিদরা কি বলছেন একটু জেনে নিই আমরা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস, সেখানে জানানো হয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি, আর সর্বনিম্ন তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 91%, সর্বনিম্ন 57%, বৃষ্টি হয়নি। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। একেবারে শুরুতে বলেছিলাম যে এবার মানে এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে প্রচণ্ড গরম, এই সময় একটু সকালের দিকে বেরোন বা একটু বিকেল পড়লে বেরোন, দুপুরবেলা 12টা থেকে 4টে এই সময়টা একটু অ্যাভয়েড করাই বোধহয় ভালো, কেননা এই প্রচণ্ড গরমে সানস্ট্রোক হতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে। তো একটু সেটার জন্যে আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। আপনারা শুনছেন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
0: লম্বায় 6 ফুট 6 ইঞ্চি, দাঁড়ালে মাথা ঠেকে যায় বাসের, ঘাড় সোজা করে দাঁড়াতে পারে না তরুণ, উচ্চতাই একটা সমস্যা তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই কন্ডাক্টরের। উচ্চতার কারণে চাকরিতে জটিলতা দেখা দিয়েছে তার। অস্বাভাবিক উচ্চতার কারণে বাসের ভেতরে দাঁড়িয়ে নিয়মিত টিকিট কাটা, টিকিট আদায় করা কঠিন হয়ে পড়ছিল, তাই বদলি করা হলো অন্যত্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে হায়দ্রাবাদের মুর্শিদাবাদে তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন

মানে সদর দপ্তর থেকে মে মাসে জারি করা হয়েছে এক সরকারি নির্দেশ। কর্তৃপক্ষ এই ডিপোতে কর্মরত কন্ডাক্টর আমিন আহমেদ আনসারিকে নিয়োগপত্রের পদের বাইরে অন্য কোনো দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। আনসারির উচ্চতা 198 সেন্টিমিটার, মানে 6 ফুট 6 ইঞ্চি। দেখা গিয়েছিল যে আরসিটি বাসের ভেতরে কাজ করতে বেজায় অসুবিধে হচ্ছিল তার, আর ঘাড় বাঁকিয়ে চলাফেরা করতে হতো। এই যে একটা অদ্ভুত পরিস্থিতি, সেখানে তার একেবারে নিয়মের বিরুদ্ধে গিয়ে তার ডিউটিটা চেঞ্জ করে দেওয়া, এটা কিন্তু সত্যি সত্যি বিরল, কিন্তু সেটাই হয়েছে এই লম্বা মানুষটির জন্যে।

0: জানা অজানায় শুনছেন ধারাবাহিক পরিবেশের পাঁচ কথা। আজ দ্বিতীয় পর্বে জলের কথা বলছেন ডক্টর মোহিত রায়।
1: পরিবেশের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে চলে আসে জলের কথা। জল আমাদের তৃষ্ণা নিবারণ থেকে শুরু করে রোজকার হাজারো কাজে লাগে। পানীয় জল ছাড়া শৌচের জল, স্নানের জল, রান্নার জল, জামাকাপড় ধোয়ার জল, বাড়ি পরিষ্কারের জল, অর্থাৎ রোজকার গার্হস্থ কাজের জন্য এত জল লাগে। এছাড়া কৃষি আর শিল্পে জল লাগে এর অনেক অনেক বেশি। যেমন একটা মোটর গাড়ি তৈরি করতে

0: আমাদের সবচেয়ে প্রথম প্রয়োজন পানীয় জলের ব্যবস্থা করা। এখনো আমাদের দেশে অনেক শিশু বিশুদ্ধ পানীয় জলের অভাবে অসুস্থ হয়, মৃত্যুও হয়। কেবল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পারলেই আমাদের দেশের শিশুরা এবং বড়রাও অনেক রোগ অসুখ থেকে নিরাপদ থাকবেন। জলের সঙ্গে রোগের এই সম্পর্কের কথা মানুষ অনেক কাল ধরেই ভেবে এসেছে। আমাদের দেশের বিভিন্ন প্রাচীন শাস্ত্রে নদী জলাশয় নোংরা না করতে বলা হয়েছে। মনুস্মৃতিতে বলা আছে যে জলপান করার পূর্বে তা বস্ত্র দিয়ে ছেঁকে নেবে। এই গ্রন্থে জলাশয় নোংরা করলে তার জন্য শাস্তিরও বিধান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির খাবার জল আসত শীতের গঙ্গা নদী থেকে, জ্বালায় জ্বালায় জমা করা হতো সেই পানীয় জল। আর স্বামী বিবেকানন্দের বাড়ির জল আসত বাড়ির উল্টো দিকেই হেদুয়া পুকুর থেকে। আমরা কিন্তু এখন সেই জল আর পান করব না। এখন আমাদের জানতে হবে জল থেকে রোগ ঠিক কী করে এবং কেন ছড়ায়। কাপড় দিয়ে ছেঁকে বা বালি কাঠকয়লা ইত্যাদি স্তরের মধ্য দিয়ে জল পাঠিয়ে জলের মধ্যে ভাসমান সূক্ষ্ম কণা অনেকটাই দূর করা যায়, কিন্তু কিছু সূক্ষ্ম পদার্থ কিন্তু থেকে যায়। এর মধ্যে থাকে বিভিন্ন রোগের জীবাণু। নদীর জল পুকুরের জলে অনেক বর্জ্য এসে মেশে সেসব থেকে এইসব রোগের জীবাণু আসে। এসব কথা অবশ্য আমরা জেনেছি গত কয়েকশো বছর। 1673 সালে হল্যান্ডের অ্যান্টনি ভন লিওয়েনহেক তার নিজের বানানো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হাজারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু দেখে তার ছবি এঁকে বর্ণনা দিয়ে লন্ডনে রয়্যাল সোসাইটিকে পাঠিয়ে যাচ্ছেন। সেই সব বর্ণনায় অণুবীক্ষণ যন্ত্রে জলের মধ্যে দেখা অনেক অতি ক্ষুদ্র প্রাণীর কথা রয়েছে, যাদের জন্য মনে হচ্ছে যেন পুরো জলটাই জীবন্ত। এই অতি ক্ষুদ্র প্রাণীরাই হচ্ছে জীবাণু। আর এই জীবাণুরা যে বিভিন্ন রোগের বাহক হতে পারে তা জানালেন 1865 নাগাদ আরেক শ্রেষ্ঠ বিজ্ঞানী লুই পাস্তুর। জলবাহিত জীবাণুরা যে ভয়ঙ্কর সব রোগ ঘটাতে পারে তা সেই জানা শুরু হল। 1872 জার্মান বিজ্ঞানী রবার্ট কোচ আবিষ্কার করলেন কলেরার জীবাণু। একে একে জানা গেল এই সব জলবাহিত জীবাণুদের পরিচয়। জীবাণু বা ব্যাকটেরিয়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি এখনও প্রাসঙ্গিক। খেঁদুবাবুর এদো পুকুর মাছ উঠেছে ভেসে, পদ্মমণি চচ্চরিতে লঙ্কা দিল ঠেসে, আপনি এলো ব্যাকটেরিয়া তাকে ডাকা হয় নাই, হাসপাতালের মাখন ঘোষাল বলেছিল ভয় নাই। সে বলে সব বাজে কথা, খাবার জিনিস খাদ্য, দশ দিনেতেই খটিয়ে দিল দশ জনেরই শ্রাদ্ধ। অর্থাৎ ব্যাকটেরিয়া থাকলে কিন্তু দশ দিনেই দশ জনের শ্রাদ্ধ করতে হতে পারে। ফলে আমাদের পানীয় জলে জীবাণুর উপস্থিতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য সমস্যাও আছে জলের, যেমন পশ্চিমবঙ্গের গঙ্গার পার্শ্ববর্তী কিছু জেলায় প্রাকৃতিক কারণে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ রয়েছে। সেই জল পানের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আর ভূগর্ভস্থ জল বা মাটির নিচের জলে জীবাণু দূষণ হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু মনে রাখতে হবে সেই জল আসে পাইপ দিয়ে। সেই পাইপে ছিদ্র হলে কিন্তু সেখান দিয়ে জল দূষিত হতে পারে। আমাদের জলদূষণ নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে।
1: জানা অজানায় পরিবেশের পাঁচ কথা ধারাবাহিকে আজ শুনলেন জলের কথা, বললেন ডক্টর মোহিত রায়।
2: লাক্ষা গোডাউনের পাশে ছোট্ট এক প্রাথমিক বিদ্যালয়, সে খবর বলবো, কিন্তু তার আগে জানাই জানা অজানা অনুষ্ঠানটি শুনলেন বিজ্ঞানের কথিকা। হ্যাঁ, যা বলছিলাম, অর্ধেক ভাঙা খাপড়া চাল, নেই বিদ্যুৎ, নেই শৌচাগার, ছড়িয়ে ছিটিয়ে পাটের বস্তা টেনে সেখানে লেখাপড়া চলত তাদের। বৃষ্টি ভেজা দিনে টালি বেয়ে জল পড়লে ওই বস্তাগুলো টেনে সরাতে হতো। সেই স্কুলে পড়েই পুরুলিয়ার একটি মেয়ে, পুরুলিয়ার বলরামপুরে থাকে সে, চিকিৎসক তনুশ্রী পাল এখন নিউরোলজিতে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেলেন। এই বিভাগে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন অফ মেডিকেল সায়েন্স পরিচালিত স্নাতকোত্তর চিকিৎসা পরীক্ষা DRNB-তে প্রথম হওয়া গত শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে 23তম সমাবর্তনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা এই সম্মান প্রদান করেছেন তাকে। আর সত্যি সত্যি তো সেটা আমাদের কাছে

ইচ্ছে থাকলেই উপায় হয় জানেন। আর কবি বলেছেন না, ভালোবাসা থাকলে সব হয়। দেখো সব হবে, এই ভালোবাসাটুকুই থাকতে হবে, তাহলেই দেখবেন সব হয়ে গেছে। আর এই যে ভালোবেসে আপনারা আমাদের সঙ্গে থাকেন, সকালের আড্ডা শোনেন, আর এই যে ভালোবাসায় ভরিয়ে দেন, এই জন্যেও আমরা অনেক অনেক কৃতজ্ঞ। সকালের আড্ডা আজ এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, ভালো থাকবেন, সকালের আড্ডার সঙ্গে থাকবেন আকাশবাণী মৈত্রীর সমস্ত অনুষ্ঠানে, সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে, সকলের সঙ্গে অনেক অনেক ভালোবাসা।

এতক্ষণ শুনলেন সকালের আড্ডা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন শ্রোতাদের বিষয়।

ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদী।

0: সবাইকে সুপ্রভাত ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। বুধ সকালে জুন মাসের চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। এই বিষয়ে আপনাদের চিঠি পেয়েছি, কিছু চিঠি এসেছে ইমেলের মাধ্যমে, কিছু চিঠি এসেছে ডাকযোগে। সব চিঠি আস্তে আস্তে পড়ব, কিন্তু তার আগে মেইল আইডি এবং ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানাটা একবার মনে করিয়ে দিই।
1: বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন এই ঠিকানায় maitrikatha@gmail.com, maitrikatha maitrikatha@gmail.com। এই দুটি ঠিকানা আপনাদের জন্য।
0: আমরা প্রচুর চিঠি পেয়েছি, ধীরে ধীরে এবার চলে যাব চিঠি পড়ার দিকে। প্রথমেই যার লেখা চিঠি দিয়ে শুরু করব আজকের বুধ সকালে, তিনি হলেন সৌমিত্র মজুমদার, রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি আমাদের লিখছেন, তোমার এ মাসের বিষয় সম্পর্কে লিখতে গিয়ে প্রথমেই মনে পড়ে যাচ্ছে মান্নাদের গাওয়া সেই জনপ্রিয় গান, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। সত্যি বলতে কি, পাহাড় নদী সমুদ্র মরু বন জঙ্গল পরিবেষ্টিত আমাদের এই দেশ ভীষণই অপরূপ। তার সৌন্দর্য যে অপরিসীম তাতে কোনো সন্দেহ নেই। ফল ফুল পশু পাখি প্রাণী কীট পতঙ্গ কি নেই, সকলকে নিয়েই আমাদের জীবন অতিবাহিত করা, বেঁচে থাকা রূপে রসে গন্ধে ছন্দে আনন্দে, নানান জাতির মানুষের সংমিশ্রণে এবং তাদের নানান উৎসব ও লোকাচার একটাই বার্তা দেয়, সকলে একসঙ্গে মিলে বাঁচো, একই অন্যের বিপদে পাশে দাঁড়াও। তবে অত্যন্ত দুঃখের কথা, কয়েক বছর যাবৎ কিছু ক্ষতিকর মানুষ আমাদের এই বসুন্ধরায় বাস করেও বসুন্ধরা মায়ের বুকেই প্রায়শ ছুরি মেরে রক্তাক্ত করছে, সমূলে বন জঙ্গল কেটে ধ্বংস করছে পশু পাখির বাসস্থান, পুকুর ডোবা জলা বুঝিয়ে নির্দ্বিধায় গড়ে তুলছে বহুতল আবাসন, অজস্র বিপণী কেন্দ্র, সমুদ্র থেকে অবাধে বালি চুরি করছে, মাটির নিচ থেকে যথেচ্ছভাবে খনিজ জল তুলে ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ ডেকে আনছে। প্রতিবাদহীন বসুন্ধরা মুখে কিছু না বললেও ক্ষতির সম্মুখীন হচ্ছি এই আমরাই। সবুজ ধ্বংসের পরিণামে মাত্রাতিরিক্তভাবে বৃষ্টিপাত কমেছে, ফলে প্রচণ্ড সূর্যতাপে ঝলসে যাচ্ছে গোটা বসুন্ধরা। আইনকানুনের ব্যবস্থা থাকলেও কিছু শ্রেণীর মুনাফাবাজ ও ধান্দাবাজদের শায়েস্তা করা যাচ্ছে না। জুন মাস জুড়ে চারপাশে সোৎসাহে চলছে বৃক্ষরোপণ উৎসব, পরিবেশের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে বৃক্ষের অবদান অনস্বীকার্য। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সকলেরই শপথ হোক, না আর কোনো বৃক্ষচ্ছেদন নয়, বরং গাছ লাগাও, প্রাণ বাঁচাও, তবেই ফিরবে সুস্থ ও সুন্দর পরিবেশ। প্রাণে ভরপুর সবুজের বিকল্প যে নেই কিছুতেই। আমাদের এই চিঠি লিখেছেন সৌমিত্র মজুমদার, রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। চলে যাই পরের চিঠিতে। চিঠিটি এসেছে হুগলি শশাপোতা থেকে, লিখেছেন অভিজিৎ মণ্ডল। চা শেষ করে মাটির ভাঁড়টা নির্দিষ্ট স্থানে ফেলে বিচক্ষণ চেহারার লোকটা বলল, ওরে আমি স্নান করতে ঢুকে প্রথমেই মাথায় জল ঢালি রে, তাহলেই অল্প জলেই ভিজে যায় সারা দেহটা, বুঝেছিস? আমি তার পাশে বসে চা অর্ডার করতেই সে জিজ্ঞাসা করল, কোথায় বাড়ি? আমি আমার গ্রামের নাম বললাম। সে ঠিক বুঝতে পারল না। এবার আমি আমার গ্রামের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বললাম, যাদেরকে

আশপাশের চার পাঁচটা অঞ্চলের লোকে চেনে, কিন্তু সে তাদের কাউকেই চিনল না। আবার বলল, আচ্ছা যেখানটাতে একটা বড় বট গাছ আছে ঠিক সেখানটাতে কি? আমি হো হো করে বললাম, একদম একদম ঠিক ধরেছেন। কিন্তু দুঃখের বিষয় হল এই যে, 2020 সালের আমফান ঝড়ে সেই বটবৃক্ষ সমূলে উপড়ে গেছে। আমার এই কথা শুনে সে মানুষ মারা গেলে ঠিক যেমনটা কষ্ট পায় মানুষ, সেই কষ্টের সুরে ভীষণ আক্ষেপ করতে করতে বটবৃক্ষের স্মৃতিচারণা করতে লাগল। আমি অবাক হলাম, একজন মানুষ একটা গাছকে এতটা ভালোবাসতে পারে? তাহ আবার উনি আমার এই জেলার মানুষই নন। এই ঘটনাটা আমি আমার গ্রামের কয়েকজন কিশোর কিশোরীর সাথে আলোচনা করলাম। ওরা কি যেন কি একটা বুঝে ফেলল, বলল, কবিদা, এই বছর থেকে গরমের ছুটিতে ভিডিও গেমে সময় না কাটিয়ে আমরা গাছ লাগাবার একটা প্রতিযোগিতা শুরু করব। এক একজন পাঁচটা করে গাছ লাগাবো, তাতেই সংরক্ষণও করব আমরা নিজেরাই। প্রতি বছর 5ই জুন কয়েকজন বিশিষ্ট পরিবেশ প্রেমী ব্যক্তিকে নিয়ে এসে বিচার করাব, কার গাছ কত বেশি সুন্দর, কার গাছ কত বেশি বড় হয়েছে, তার জন্য থাকবে বিশেষ পুরস্কার। ভালো হবে না দাদা? আমাদের এই গ্রামের নাম সমস্ত দেশের লোকের মুখে মুখে ছড়াবে, তখন আর এই গ্রামকে কেউ শশা পোতা বলে ডাকবে না, ডাকবে সবুজ পাতা নামে। এই বন্ধুবোধ সকালে ভালো হবে না? লিখেছেন শশা পোতা হুগলি থেকে অভিজিৎ মণ্ডল। এবার আমরা চিঠি পেয়েছি নলহাটি বীরভূম থেকে, লিখেছেন শীষ মোহাম্মদ। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা, এই দেশ আমাদের ভারতবর্ষ। নদী জলে পুষ্ট, শস্য শ্যামলা সবুজ বনভূমি নিয়ে এই দেশ। এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবেধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, ভাষা, রীতি নীতি, আচার অনুষ্ঠান, ধর্মানুষ্ঠান সব আলাদা, তবুও আমরা ভারতীয়। এই ভারতের উত্তরে রয়েছে হিমালয়, দক্ষিণে সাগর, যেন পা ধুয়ে দিচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির লোক, যেমন শক, হুন, মোগল, পাঠান, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, গ্রিক প্রভৃতি জাতির লোক আমাদের ভারতবর্ষে এসেছে এবং বিলীন হয়ে গেছে। এই ভারতবর্ষ একদিন সারা পৃথিবীকে শিখিয়েছে জ্যামিতি এবং শূন্যের জ্ঞান। কোণারক সূর্য মন্দিরে সূর্যের কিরণ সরাসরি মূর্তির মুখে পড়ে। ভারত এত উন্নত ছিল যে দিল্লির কুতুব মিনারের পাশের লৌহস্তম্ভে এখনও পর্যন্ত মরিচা ধরেনি। ঝলকা মিনার একটি স্তম্ভ যেটি ঝুলছে। তৎকালীন প্রধানমন্ত্রী মহাকাশচারী রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন, ওপর থেকে কিরকম দেখছ আমাদের ভারতবর্ষকে? তিনি উত্তর দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হিমালয় বরফের মুকুট পরে দক্ষিণে বঙ্গোপসাগর, আরব সাগর, আর মধ্যে সবুজ শস্য শ্যামলা বনভূমি, শস্যক্ষেত্র দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে গিয়েছিলেন, তিনিও বর্তমান প্রধানমন্ত্রীকে একই কথা বলেছিলেন, এই দেশ উন্নতিশীল, ভবিষ্যতে আরও উন্নতি করবে আমাদের দেশ, সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী আমাদের, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, জয় হিন্দ, বন্দে মাতরম। নলহাটি বীরভূম থেকে শীষ মোহাম্মদ পাঠিয়েছেন আমাদের এই চিঠি। এবার চিঠি এসেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে, লিখেছেন কাকুলি মণ্ডল ঘোষ। প্রায় 27 বছর আগে মা বাবা বন্ধুবান্ধব সকলকে ছেড়ে প্রত্যন্ত এই গ্রামে যখন বউ হয়ে এসেছিলাম, তখন মাঝে মাঝেই বাড়ির জন্য আমার মন হু হু করে কেঁদে উঠত। সেটা বুঝতে পেরে কর্তামশাই অফিস থেকে ফিরেই আমাকে মাঠে বেড়াতে নিয়ে যেতেন। আল রাস্তার দুপাশটা দেখে মনে হতো কেউ যেন সারা মাঠ জুড়ে সবুজের গালিচা পেতে রেখে দিয়েছে। কৃষকেরা কেউ ধান রোপণ করছেন, কেউ জমিতে জল দিচ্ছেন, তো কেউ আবার লাঙল নিয়ে গুনগুন করে গান করতে করতে বাড়ি ফিরছেন।
দূর থেকে।

গ্রামটার পানে তাকালে মনে হতো বড় বড় গাছপালাগুলো যেন গ্রামটাকে পাহারা দিচ্ছে, তাকে যেন আগলে রেখেছে। অপূর্ব সেই দৃশ্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমার মন খারাপগুলো কখন যে ভ্যানিস হয়ে যেত বুঝতেই পারতাম না। কিন্তু যুগের সাথে সাথে সবকিছুর মতো আমার গ্রামের চেহারাটাও পাল্টাতে শুরু করে। অতিরিক্ত লাভের নেশায় গ্রামের মানুষ বড় বড় গাছ কেটে সেখানে তৈরি করতে থাকে উঁচু উঁচু পাকা বিল্ডিং। অধিক ফলনের লোভে জৈব সারের পরিবর্তে ব্যবহার করতে থাকে রাসায়নিক সার। যথেচ্ছভাবে এখানে সেখানে প্লাস্টিক পলিথিন ফেলার কারণে পুকুর নদী নালার জল দূষিত হতে থাকে। নেড়ে ফেরা পাখির দল, ভোরের স্নিগ্ধ বাতাস, সবুজ প্রান্তর, সকলের চোখে মুখে যেন একটা আতঙ্কের ছাপ, করুণার্তি। আমাদের বাঁচতে দাও, আমাদের বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই। বছর পাঁচেক আগে বিশ্ব পরিবেশ দিবসে আমার স্কুলের 9-10 বেশ কিছু ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকারা মিলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে বোঝায়, গ্রামের পরিবেশ সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে, রাস্তাঘাট নদীনালা সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর থেকেই আমাদের অক্লান্ত প্রচারের ফলে গ্রামের মানুষজন একটু একটু করে বুঝতে শেখে, আসন্ন বিপদের হাত থেকে রক্ষা পেতে, জননী বসুন্ধরার চোখের জল মোছাতে, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী উপহার দিতে গ্রামের তরুণ তরুণীরা হাতে হাত রেখে নিরন্তর পরিশ্রম করে চলেছে। তারা সকলে মিলে সপ্তাহে একদিন নিজের নিজের এলাকার পুকুর নালা নর্দমায় জমে থাকা আবর্জনাগুলো ফেলে সেগুলোকে পরিষ্কার করে। প্রতি বছর 5ই জুন তারিখে গ্রামে গ্রামে ঘুরে তারা মানুষজনকে গাছ লাগাতে উৎসাহিত করে। বেআইনিভাবে কেউ পুকুর বা জলাশয় ভরাট করতে গেলে তার তীব্র প্রতিবাদ করে। বন্ধুবুধ সকালে, মাঝে মাঝে বিকেলে মাঠের ধারে বেড়াতে গিয়ে রাস্তার দুধারে সারি সারি গাছ দেখে গুনগুনিয়ে উঠি, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই সবুজে ভরা চিঠিটি আমাদের পাঠিয়েছেন কাকুলি মণ্ডল ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। এরপর চলে যাই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সেখান থেকে চিঠি এসেছে আশিস চক্রবর্তীর কলমের মাধ্যমে। সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরার গায়ে আজ জ্বর। উষ্ণায়নের দাপটে তাপমাত্রা হ্রাসের কোনো চিহ্ন নেই, বরং তাপমাত্রার পারদ ক্রমশ বেড়ে চলেছে। নির্বিচারে বেড়ে চলেছে প্রকৃতির উপর লুণ্ঠন। নগরায়নের গাল ভরা নামে সবুজায়নের বদলে চলছে কংক্রিটায়ন। উন্নয়নের তরে শিল্পায়নী বিশ্ব উষ্ণায়ন ডেকে আনছে। তুমি বলো বুধ সকালে, কোন অয়নে বসুন্ধরার জ্বরমুক্তি ঘটবে? এহানো দুর্দিনে আমাদের পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাইবাবু পরিবেশ নিয়ে কিছু ভাবেন, অবশ্যই তারিফযোগ্য। একদিন নিমাইবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনার বাগানে এত ঝোপঝাড় কেন? বিষধর সাপ থাকতে পারে। মিষ্ট কলায় বললেন, এই ঝোপঝাড়ের মধ্যেই রয়েছে এক সুন্দর ইকোসিস্টেম। শুধু গাছগাছালি নয়, এর মধ্যে রয়েছে বেশ কিছু প্রাণীর নিরাপদ আস্তানা। এমন ভাবনায় ভাবিত হয়ে স্যারের প্রতি শ্রদ্ধায় মাথা নত করলাম। আশ্চর্য, স্যারের বাড়ির চারপাশ কি নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম পলিথিন প্লাস্টিক খুঁজে পাবেন না। নিমাইবাবু চটের থলে নিয়ে বাজার করেন, কোনো দোকানদার তাকে পলিথিন দেন না। মাছ মাংস কিনলে তিনি স্টিলের কৌটোয় ভরে আনেন। অনন্য ভাবনা, বাড়ির ভিতর আরও ক্লিন, আসবাব অতি অল্প, রুমগুলো সুন্দর, বাতাস খেলে, অতিথি এলে মাটির ভাঁড়ে চা দেন। নিমাইবাবু পরিবেশ কর্মীও বটে, তার মতে পরিবেশ নষ্ট হলে উন্নয়ন নৈব নৈব চ। উন্নয়ন করতে হলে সুস্থায়ী উন্নয়ন করতে হবে, আর মাটি জল বায়ুকে কোনো মতেই দূষিত করা যাবে না। মানুষই পারে বসুন্ধরাকে সুন্দর করে তুলতে। আশিস চক্রবর্তী দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের এই চিঠি। প্রত্যেকবারের মতো আমরা এবারও আমাদের এই বসুন্ধরা এই বিষয় নিয়ে প্রচুর চিঠি পেয়েছি। তবে সব চিঠি তো একসঙ্গে পড়া সম্ভব নয়,
তাই কিছু

কিছু চিঠির প্রাপ্তি স্বীকার আমাদের করতেই হয়, তেমনই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার এখন করতে চাইব। সবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী আমাদের চিঠি লিখেছেন। কলেজ স্ট্রিট কলকাতা থেকে চিঠি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য। পূর্ব বর্ধমান হাট সিমলা থেকে প্রদীপ বসাক এবং খাতড়া বাঁকুড়া থেকে প্রণব হাজরার চিঠি আমরা পেয়েছি। জুন মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। এই বিষয়ে চিঠি লিখেছেন নদিয়া গোবিন্দ সড়ক থেকে অসীম সিনহা। আমাদের প্রাণের কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তার গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরার মাধ্যমে আমাদের দেশকে সকল দেশের রানী বলে অভিহিত করে আমাদের সুবোধের স্বপ্ন বাঁচিয়ে রাখার কথা বলেছেন। এক অজানা লেখক লিখেছেন, থিঙ্ক গ্রিন, বি গ্রিন, স্টপ পলিউটিং, সেভ দ্য আর্থ, সেভ ইউর সেলফস। এই সবুজের স্বপ্ন বুকে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব উষ্ণায়ন, জল দূষণ, বায়ু দূষণ রোধ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করে এক চিরস্থায়ী সবুজ পরিবেশ তৈরির জন্য 1972 সালের 5ই জুন থেকে 16ই জুন স্টকহোমে এক মানব পরিবেশ সম্মেলনে বিশ্বের 143টিরও বেশি দেশ যোগদান করেন এবং সবুজ বাঁচানোর জন্য সকল প্রকার দূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। বাস্তব ক্ষেত্রে দেখি আমাদের শহরের পাশ দিয়ে বয়ে চলা জলঙ্গি নদীর করুণ অবস্থা। জানা যায় জলঙ্গি নদীর অববাহিকা প্রায় 2,815 বর্গ কিলোমিটার। এই নদী মুর্শিদাবাদের চরম ধুবনা থেকে শুরু করে নদিয়া জেলার উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে নবদ্বীপের বিপরীতে স্বরূপগঞ্জের কাছে ভাগীরথীতে মিলিত হয়েছে। এখন জলঙ্গি নদীর নিজস্ব খাতের অস্তিত্ব হারিয়ে গেছে। অনিয়ন্ত্রিত বর্জ্য ও দূষণ, অপরিশোধিত নোংরা জল, বিভিন্ন ঠাকুর বিসর্জনের ফুল মালা প্লাস্টিক সামগ্রী নদীর গতিপথ রুদ্ধ করছে। বিভিন্ন পরিবেশকর্মী, সেভ জলঙ্গি ও জলঙ্গি নদী সমাজের মতো সংগঠন নদী বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন, সকলকে সচেতন করছেন। এই প্রসঙ্গে একটি গাছ একটি প্রাণ স্লোগানকে সার্থক করতে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তেলেঙ্গানার দারাপল্লী রেমিকা নামে এক বয়স্ক ভদ্রলোক, তিনি তার সারা জীবনে 1 কোটির বেশি গাছ লাগিয়েছেন, যা এক অনন্য নজির হয়ে আছে। সকলের সমবেত চেষ্টায় এই বসুন্ধরা একদিন নির্মল ও সুন্দর হবে। অসীম সিনহা গোবিন্দ সড়ক নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের এই চিঠি। এবার চলে যাই পরবর্তী চিঠিতে। চিঠিটি এসেছে ধারসা হাওড়া থেকে, লিখেছেন শক্তি শঙ্কর সামন্ত। স্কুলে শিক্ষকতার নিয়োগপত্র হাতে এল। সবুজের প্রথমটা মন খারাপ লাগলেও গ্রামের সহজ সরল মানুষগুলো তাঁর জীবনে অন্য এক আশীর্বাদ হয়ে দেখা দিল। কমাস যেতে না যেতেই সবুজ সব ছাত্রছাত্রীদের মন জয় করে নিলেন দারুণভাবে। প্রধান শিক্ষককে একটা চিঠি লিখলেন তিনি, বিশ্ব উষ্ণায়ন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তাতে ধরিত্রী জেরবার, এ হেন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়াবে কোথায়, কল্পনা করলেই শিউরে ওঠার উপক্রম। পানীয় জল সংকট, বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য, বছর বছর উষ্ণ পৃথিবী এক ভয়ঙ্কর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। স্যার, যদি অনুমতি দেন, দশম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটা বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করে দেখতে পারি। হেড স্যার খুশি মনেই অনুমতি দিলেন এবং বললেন, আমি আপনার যে কোনো সহযোগিতায় পাশে থাকব। হুগলির নন্দনপুর রূপচাঁদ একাডেমির ক্রীড়া প্রাঙ্গণ সেজে উঠতে থাকল। প্রাথমিকভাবে সবুজ একটা নির্দিষ্ট পরিকল্পনা ছকে ফেলেছেন। উঁচু ক্লাসের ছেলেমেয়েদের তিনি জানিয়ে দিলেন, পরিবেশ নিয়ে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। শোনো, এখন থেকে প্রত্যেককেই একটা করে ফুল ও ফলের গাছ লাগাতে হবে। সেই গাছ তোমরাই রক্ষণাবেক্ষণ করবে। এর জন্য বাৎসরিক পরীক্ষায় মৌখিকে তোমাদের জন্য বিশেষ নম্বরের ব্যবস্থা থাকবে। পড়ুয়ারা সকলেই খুব উৎসাহী, একটা আনন্দ হুল্লোড় হবে। সবুজ জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যে ঠিক যে গাছটা লাগাবে সেই গাছটি বাঁচানো এবং বড় করে তোলার দায়িত্ব তারই। গাছ একটু বড় হয়ে গেলে সেই গাছে লিখে দেওয়া হবে তোমাদের নিজস্ব নাম। তোমরা কর্মসূত্রে বাইরেও চলে যেতে পারো, একসময় ফিরে এসে যখন দেখবে তোমাদের যত্ন করা গাছগুলো পথিকের সামনে ছায়াতরু হয়ে দাঁড়িয়েছে, তখন তো খুশিতে মন ভরে যাবে। ছাত্রছাত্রীরা সবাই শুনে মহাখুশি।
যেন এ এক প্রতিযোগিতা।

প্রতিযোগিতার আবহ। সারা গ্রাম জুড়ে এ বার্তা পৌঁছে গেল সবুজ স্যারের নামসহ। বসুন্ধরা বাচুক বলল সকলেই। শক্তি শঙ্কর সামন্ত ধারসা হাওড়া থেকে পাঠিয়েছেন এই চিঠি। এরপর চলে যায় শান্তিনিকেতনের বীরভূমে। সজল কর্মকার লিখছেন আমাদের বুধ সকালেতে। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি, চাহিদাও বৃদ্ধি। নিত্যদিন আরামে থেকে মানুষ অভ্যস্ত হয়ে পড়ছে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কি বলবো, মহাকাশ, সর্বত্র প্রভূত উন্নতি। মানুষ ও প্রকৃতির সহাবস্থানেই বিশ্ব সুন্দর হয়, কিন্তু বাসযোগ্য পৃথিবীটায় বাস্তুতন্ত্রকে অগ্রাহ্য করেই বেহুশ হয়ে কৃত্রিমভাবেই উন্নতির শিকড় ছুঁয়ে ফেলছে মানুষ। অজান্তেই অনিয়ন্ত্রিত লোভ ও ভোগ বাসনায় ছুটতে গিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। হায়, এ পৃথিবীটা কার, ভেবে দেখেছ কি? উচিত শীঘ্রই লাগাম টেনে ধরা, নইলে এ প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মও ভুগবে। আর দেরি নয়, একটা গাছ কাটলে অন্তত দুটো গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচানোর দায়িত্ব নাও। পলিথিন হাটে বাজারে পড়ে রয়েছে যত্রতত্র। ব্যবহৃত পলিথিন আমরা পুড়িয়ে ফেলছি না কেন? দেখছি শুধুই একা একাই বাঁচার মানসিকতা। এটা তো বড় অর্থে বাঁচা নয়। হয়তো মানুষকে সচেতন করতে মাইকিং হচ্ছে, শাস্তি হবে জানানো হচ্ছে, কিন্তু মানুষের হুঁশ নেই। পলিথিন কারখানাগুলো বন্ধ হোক, সেই সঙ্গে তার বিকল্প ব্যবস্থা নিয়ে সরকার ভাবুক। নিজেদের স্বার্থে সচেতন নাগরিক হয়ে উঠছে কুই? দেখো, একদিকে আরাম, সেই সঙ্গে ব্যক্তিগত একক দায়িত্ব, সে তো জীবনেরই অন্য নাম। বিজ্ঞান বেগ দিয়েছে বলে প্রাণীর স্পন্দন, মনের আবেগকে কেন বিসর্জন দেব? মানব কল্যাণে নিয়োজিত হোক আমাদের এই বসুন্ধরা নিয়ে সুদূর প্রসারী শুভ ভাবনা। এই শুভ ভাবনার কথা আমাদের জানিয়েছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম থেকে। চলে যাই পরের চিঠিতে। ভিআইপি রোড, কলকাতা 52 থেকে লিখেছেন গীতি কাকুলে। গায়ে হলুদের সময় নবছরের ছোট্ট মেয়েটাকে খুঁজো খুঁজো রব। দেখা গেল বাগানের এক কোণে ছায়ায় বসে মন দিয়ে মালা গেঁথেই চলেছে। হ্যাঁ, আমার ঠাকুমা নিজের হাতে রকুমারী ফুলের মালা বানিয়ে ঠাকুরদার সঙ্গে মালা বদল করেছিল। ছোট্ট নববধূর এই প্রয়াস বরযাত্রীদের অতিশয় মুগ্ধ করেছিল। শুনে পরের দিন গৃহপ্রবেশের সময় ওনার শাশুড়িমা লোহার নোয়া পরিয়ে উঠোনের এক চিলতে জায়গা দিয়ে মুখ দেখিয়েছিলেন, বলেছিলেন নিজের মতো করে ফুল গাছ লাগাও। শুরু হল আবর্জনা পরিষ্কারের কাজ। কয়েকদিনের মধ্যেই প্রায় পুরো উঠোনটাই রামধনুর রঙে সেজে উঠল। যেন আঙিনা জুড়ে কামিনী, মালতি, গন্ধরাজ, হাসনুহানা, জুঁই, হরেক রকম ফুলের সুবাসেরই মালিকানা। দেখা দেখি পাড়ার প্রতিবেশীরাও তাঁদের পড়ে থাকা জায়গার সদ্ব্যবহার করলেন। তাঁদের প্রতিটা ফুলের মধ্যে মিশে থাকত বড়দের শাসন, স্নেহ, আর প্রত্যেকটা চারাগাছের সঙ্গে গড়ে উঠত এক একটা সুন্দর গল্পকথা। আমার ঠাকুমার কাছে সেই ভূমি কোনো সম্পত্তি ছিল না, বরং তিনি অনুভব করেছিলেন আমাদের এই বসুন্ধরা এক মানব অস্তিত্ব, বেঁচে থাকার রসদ এবং পরিবেশের মূল ভিত্তি। এইসব মানুষদের গল্প প্রজন্ম বয়ে নিয়ে যায়, মানুষের মুখে মুখে বেঁচে থাকেন অনুপ্রেরণা হয়ে। পরবর্তীতে আমরা কেউ উঠোনে, কেউ ছাতে, কেউ বারান্দায় নিজের সাধ্য মতো তৈরি করেছি এক একটা সবুজ অরণ্যের বাগান। সেই বারান্দায় বসে ঘরের বদ্ধ পরিবেশ আর বাইরের মুক্ত প্রকৃতির মধ্যে সেতু বন্ধন করে অনুভব করি সত্যিই কি মনোরম আমাদের এই বসুন্ধরা। গীতি কাকুলে, ভিআইপি রোড, কলকাতা 52 থেকে লিখেছেন আমাদের এই চিঠি। এমন আরও বহু চিঠি এসেছে আমাদের এই বসুন্ধরা বিষয় নিয়ে, তবে আবারও প্রাপ্তি স্বীকার। ক্রান্তিহার জলপাইগুড়ি থেকে ডাক্তার সুবল দাস আমাদের চিঠি পাঠিয়েছেন। এছাড়াও চিঠি এসেছে ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে, পাঠিয়েছেন পথিক দাশগুপ্ত। জুন মাসে বুধ সকালের বিষয় আমাদের এই বসুন্ধরা, এই বিষয়ে চিঠি এসেছে শ্রীরামপুর হুগলি থেকে, পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। এটা সম্ভবত আজকের শেষ চিঠি।
1900

১৯১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাপান যাত্রার সময় লক্ষ্য করেছিলেন, জলযানে ব্যবহৃত ও বিভিন্ন কলকারখানার বর্জিত রাসায়নিক তৈল বর্জ্য পদার্থ কিভাবে সামুদ্রিক প্রাণীর ও সামুদ্রিক পরিবেশের ক্ষতি করে চলেছে। একই অভিজ্ঞতা ছিল আমেরিকা যাওয়ার সময় স্বামী বিবেকানন্দের। সে কথা তিনি তার পরিব্রাজক গ্রন্থে সুন্দরভাবে লিখে গিয়েছেন। সেই কতকাল আগে তারা লক্ষ্য করেছিলেন, আমাদের নজরে এনেছিলেন, আজ তা বৈজ্ঞানিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে শিল্প বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে নগরোন্নয়নের গতি বেড়ে চলেছে। বনাঞ্চল, বাগান, জলাভূমি, জলাশয়, পুকুর বুঝিয়ে মাঠ ময়দান ভরাট করে কৃষিজমিকে ধ্বংস করে প্রসারিত হচ্ছে শহরাঞ্চল। চারদিকে গড়ে উঠছে বহুতল বাড়ি, কংক্রিটের জঙ্গলে মানুষের শ্বাস ফেলার জায়গা নেই। রবি ঠাকুর সেই সময় বলেছিলেন, মানুষ শুধু ভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে, প্রকৃতির সহজ দানই কুলইনি, তাই সে নির্মমভাবে বনকে নির্মূল করেছে, তার ফলে মরুভূমিকে ফিরিয়ে আনার উদ্যোগ হয়েছে। দেশে জ্বালানির প্রয়োজনে ও বসবাসের জন্য ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। এই হারে ধ্বংসকাণ্ড চলতে থাকলে আগামী ৫০ বছরে দেশ মরুভূমি হয়ে যাবে। সে কথা মনে রেখে বর্তমানে সরকার উদ্যোগী হয়েছে বৃক্ষরোপণ ও বনসৃজন কর্মসূচিতে। প্রতিটি ব্লক লেভেলে ও পৌর ওয়ার্ডের ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। বর্তমানে অত্যাধিক বিদ্যুৎ চাহিদার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্রিয়তা বেড়েছে, দেখা যাচ্ছে বায়ু দূষণের প্রাবল্যতা। এর সঙ্গে যুক্ত হয়েছে কলকারখানা, কয়লা খনি, তেলের খনি থেকে নির্গত দূষিত পদার্থ, যেগুলো অহরহ মিশে যাচ্ছে বাতাসে। এছাড়া পেট্রোল ও ডিজেল চালিত বেগবান যন্ত্রযানের ধোঁয়া, কীটনাশক পদার্থের স্প্রে ইত্যাদি পরিবেশকে করছে ভীষণভাবে কলুষিত। এর ফলে দেখা যাচ্ছে উদ্ভিদ ও জীবজগতের টিকে থাকার সংকট। এর উপরে রয়েছে পরমাণু বিস্ফোরণে উদ্ভূত তেজস্ক্রিয় কণা ও টেলিভিশন, কম্পিউটার থেকে নির্গত ক্যাথোড রশ্মির বিকিরণের প্রভাব। সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বাভাস অনেক আগেই বিস্তারিতভাবে জানিয়েছিলেন। মা যেমন পরম যতনে তার সন্তানকে লালন পালন করেন, সমস্ত বিপদ আপদ থেকে বুকে করে আগলে রাখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার বসুন্ধরা কবিতায় বলেছেন, প্রকৃতি মা বা বসুন্ধরা মা তেমন আমাদেরকে সযত্নে লালন পালন করে থাকেন। প্রকৃতি ও পরিবেশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ ভ্রমরা। তাই তো তিনি লিখেছেন, সময় আসন্ন হলে আমি যাব চলে, হৃদয়ে রহিল এই শিশু চারা গাছে। তাই সকলের ঐকান্তিক কামনা, আমাদের এই বসুন্ধরা ফিরে পাক তার প্রাণ, নতুন বসুন্ধরা ফিরে পাক তার সবুজ বনানীর মুক্তাঞ্চল। ডক্টর প্রদীপ কুমার দাস শ্রীরামপুর হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের এই চিঠি। দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের পথে, তাই চিঠি পড়া আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ফিরবো আবারও পরের অংশ নিয়ে, তবে আপনারা চিঠি পাঠাতে ভুলবেন না। বুধ সকালে জুন মাসের চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। আপনারা চিঠি পাঠাতে থাকুন, আরও কথা হবে পরের অংশে। সকলে ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নট ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দুই পায়ন রায়।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে এখন নটভৈরব রাগে খেয়াল পরিবেশন করলেন শুভজিৎ পাত্র। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। হারমোনিয়ামে দৈপায়ন রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান।

মনের মতো গান অনুষ্ঠান একেবারে আনকোরা মৈত্রী প্রচার তরঙ্গে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। লিপি আবিষ্কারের বহু আগে থেকেই মানুষ সঙ্গীতকে তার কান আর মনের সঙ্গী করেছে, তার কাছে খুঁজেছে প্রাণ এবং মনের আরাম। বিপদে সঙ্গীত হয়ে উঠেছে একান্ত আশ্রয় আর ক্লান্তিতে বিশ্রাম। সেসব সঙ্গীত লিপিবদ্ধ না হয়েও মুখে মুখে চলে এসেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ক্ষেতে কাজ করা কৃষক, নদীতে দাঁড় টানা মাঝি মাল্লা, নানান সম্প্রদায়ের নানান শ্রেণীর মানুষ তৈরি করেছেন তাদের আপন গান। স্থান, পেশা, ঋতু, উৎসব সব কিছু মানুষকে দিয়ে নিজস্ব সঙ্গীত রীতি ও শৈলী। মানব সভ্যতা যেমন আধুনিক হয়েছে, এই সমস্ত গান পেয়েছে বিশিষ্ট পরিচয়, যাকে এখন আমরা লোকগীতি বলে আখ্যা দিয়েছি। তেমনি লোকগীতির একটি বিশেষ ধারা হল ভাওয়াইয়া গান, মাঝি মাল্লাদের বড় কাছের এই গান। আজ মনের মতো গান অনুষ্ঠান জুড়ে থাকবে এই ভাওয়াইয়া গান এবং টুকরো কিছু কথা, কিন্তু বড় সহজভাবে। প্রথমেই শুনুন একটি ভাওয়াইয়া গান, আপনাদের সবার জন্য রইল সমবেত কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এখন অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গানে আজ কিছু কথা এবং গান রয়েছে লোকগীতির এক অন্যতম ধারা, অতি পরিচিত ভাওয়াইয়া গান। উঁচু নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে, অর্থাৎ ভাওয়াইয়া গানের সুরে আধো ভাঙা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙা বা ভাঁজ পড়া গীতিরীতি কিন্তু ভাওয়াইয়া গানে লক্ষণীয়। প্রেম বিয়োগে উদ্দেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, ঠিক সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশ নিচের দিকে নামতে থাকে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের এক স্বকীয় বৈশিষ্ট্য। শুনুন একটি ভাওয়াইয়া গান। ঠিক এমনই ভাঁজের যে ব্যাখ্যাটি বললাম তেমনই শুনতে লাগবে। একবার শুনে দেখুন শিল্পী ডক্টর মনিকা রায় কুণ্ডু।

ভাওয়াইয়া গানের গায়কের একটি বৈশিষ্ট্য হলো গানের কথার উপরে বেশ ঝোঁক বা জোর দেওয়া। এর ফলেই গানে যে আমরা শুনি ভাঙনের একটা রূপ স্পষ্ট হয় কথার মধ্যে, সেই স্পষ্টতাই ফুটে ওঠে। এটাই মূল কারণ গায়কের অসমান চলার পথ। মোষ বা হাতির পিঠে বসে যখন গায়ক গান বা গরু বা মোষের গাড়ি চালনাই করুক, শব্দের উচ্চারণে তার প্রতিফলন যথেষ্ট লক্ষ্য করা যায়। যেমন একটি উদাহরণ দিই, আমরা সাধারণভাবে প্রাণ কথাটি উচ্চারণ করে থাকি প্রাণ বলে, যেমন বললাম, কিন্তু ভাওয়াইয়া গানে এই যেমন মোষের বা হাতির পিঠে বা গরুর পিঠেই হোক, শিল্পী বা গায়ক যাই বলুন, তিনি বসে যখন গান তখন সেই ঝোঁক বা জোর এসে যায় চালনার জন্য, তাই প্রাণ উচ্চারণটিতে ঝোঁক দিয়ে ভেঙে উচ্চারণ আমরা শুনি প্রাহান। ঠিক তেমনই একটি গান শুনুন সুমিত্রা রায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান মনের মতো গান। স্টুডিওতে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। ছন্দের বিচারে ভাওয়াইয়া গান মূলত দাদরা, কাহারবা এবং তেওড়া এই তিনটি তালেই নিবদ্ধ। অবশ্য দাদরা তালের মাত্রা আমরা সবাই জানি তিন তিন ছন্দের, কিন্তু সেই স্বাভাবিক মাত্রায় ভাগ না হয়ে ভাওয়াইয়ায় যখন দাদরা তাল ব্যবহৃত হয় সেটি হয়ে যায় দুই চার মাত্রার বা দুই চার ছন্দের দাদরা তাল। এই কারণে এই ছন্দের চালকে বলা হয় সোয়ারি চাল বা সওয়ারি চাল। কোথাও আবার একে মৈশালী ভাওয়াইয়াও আখ্যা দেওয়া হয়। আর দাদরা তালের আরও একটি প্রকাশভঙ্গি এখানে দেখা যায় যাকে বলে তাল ফেরতাই। আমরা অনেকবার শুনেছি যারা গান নিয়ে থাকি, গানের চর্চায় আপনারা যতজন আছেন আমি জানি সবাই আছেন, তারা সবাই জানবেন যে তাল ফেরতাই তাল বা দাদরা কাহার বা যেগুলো বলেছি। ভাওয়াইয়া গানের ভাব এবং ধরন সুর অনুসারে শিল্পীরা তার একটি গ্রহণযোগ্য প্রকার ভেদও করেছেন, আসবো সেই সমস্ত প্রকার ভেদ নিয়ে সামান্য আলোচনায়। তবে তার আগে রইল আপনাদের সবার জন্য ভাওয়াইয়া গান রুনা লায়লার কণ্ঠে।

কথা দিয়েছিলাম গানের পরেই আসব ভাওয়াইয়ার কিছু প্রকার ভেদ নিয়ে। প্রথমেই বলি চিতান ভাওয়াইয়া গান নিয়ে। চিতান, এই গান বিচ্ছেদ ব্যথায় ভেঙে পড়ার গান। চিতান শব্দটি এসেছে চিত কথা থেকে, যে গানের ভাব মাধুর্যে এবং সুরের মাদকতায় অবশ হয়ে গায়ক বাহ্য জ্ঞান শূন্য হয়। সাধারণত এই সুরের গান অস্থায়ীতে উচ্চ গ্রাম থেকে শুরু হয়ে ক্রমে নিম্ন গ্রামে নামে। আরও একটি প্রকার ভেদের নাম হল খিরল ভাওয়াইয়া। এই গান সাধারণত কিছুটা নিম্ন গ্রাম থেকে আরম্ভ হয়ে উচ্চ গ্রামে যায় এবং এই সুরের গানে দোতারা বাদনে বাদক যে ছন্দে বা তালে দোতারার চুটকি অর্থাৎ অঙ্গুলি দ্বারা এক বিশেষ শব্দ, সেই চুটকির দ্বারাই আঘাত করে দোতারায় এবং সেই বিশেষ ধরনের আঘাতকেই খিরল ডাং বলা হয়, তা থেকেই নাম খিরল ভাওয়াইয়া। আরও এক প্রকার ভেদ হল দরিয়া ও দীঘল নাসা ভাওয়াইয়া। এই শ্রেণীর গানে শব্দ বিশেষ, অংশ বিশেষ, দীর্ঘস্থায়ী মৃদু অথচ বড়ই প্রাণস্পর্শী তান সহকারে গাওয়া হয়ে থাকে এবং এই এই সুর এক টানা স্রোতের মতো প্রসারিত দম বা শ্বাস সাপেক্ষ ব্যাপার। কিন্তু আরও একটি হল চটকা ভাওয়াইয়া। সমাজের নানান ঘটনা, প্রেম বিরহ, শ্লেষ, হাস্যরস, মিলন, কেচ্ছা প্রভৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠে হালকা রসের ভাওয়াইয়া, তাকেই বলা হয় চটকা। চটকা ভাওয়াইয়া দ্রুত লয় তালে ছড়া কাটার মতো করে গাওয়া হয় একে এবং এই এই গানের সঙ্গে নাচও যথেষ্ট প্রচলিত। আরও একটি হল গড়ান ভাওয়াইয়া। বিরহ বেদনা কাতরত নারী যেন ধুলায় গড়াগড়ি যাওয়ার অবস্থা, সেই গানকেই বলা হচ্ছে গড়ান ভাওয়াইয়া। আরও একটি হল মৈশাল ভাওয়াইয়া। এই এই গান গাইবার সময় মনে হয় গায়ক কোনো কিছুতে সওয়ার হয়ে চলেছেন, যেটা আগেই বলেছিলাম, এবং সেই চলার ছন্দ গানের ছন্দে প্রকাশ পায়, তাকেই বলা হয় মৈশালি বা সওয়ারি চাল ভাওয়াইয়া। গানে এখন শিল্পী শাশ্বতী দাস।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনার অনুষ্ঠান মনের মতো গান। ভাওয়াইয়া গানের বিশেষ ছন্দে বাজানো হয় দোতারা, তবলা, আবার সারিন্দা, ঢোল এবং বাঁশি। আমরা যতজন ভাওয়াইয়া গান শুনি তারা সবাই এই সমস্ত বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত, অতি পরিচিত, এবং এই বাদ্যযন্ত্রগুলোকে সঙ্গত করে সঙ্গীতের এক মধুময় মূর্ছনা ও আবেগ সৃষ্টি করা হয়। ভাওয়াইয়া গানে এখন দোহার দল,

ভাওয়াইয়া গান, এটি বাংলাদেশেও উত্তর জনপদ তথা রংপুর অঞ্চলের গান হিসেবেও অতি পরিচিত। উত্তরবঙ্গের কোচ রাজবংশীয়ারাই এই গানের স্রষ্টা বলে জানা যায়। আবার আমাদের ভারতের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসামের গোয়ালপাড়া, আবার বাংলাদেশে গেলে সেখানে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর জেলায় এই ভাওয়াইয়া গান বেশ প্রচলিত, বেশ জনপ্রিয়। তবে সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয় হল বাংলাদেশের রংপুর অঞ্চলের ভাওয়াইয়া, আর আসামের আমাদের আসামের গোয়ালপাড়া হল ভাওয়াইয়া গানের আদি ভূমি, আর বাংলাদেশের রংপুর অঞ্চল হল ভাওয়াইয়া গানের উর্বর ভূমি বা চর্চা ভূমি। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে ভাওয়াইয়া গানের ব্যাপক প্রচার প্রসারও রয়েছে, তাই রংপুর অঞ্চলে রচিত ও গীত ভাওয়াইয়া গানকে অনেকেই রংপুরিয়া ভাওয়াইয়া গান বলেও থাকেন। ভাওয়াইয়া মূলত রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতির পরিচায়ক। ভাওয়াইয়া গানে এখন শিল্পী উত্তর

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনারা এখন অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গানে আজ কথা বলছি ভাওয়াইয়া গান নিয়ে এবং ভাওয়াইয়া গান আপনাদের পরিবেশ আপনাদের শোনাচ্ছিও। এখন পরপর রইল দুটি ভাওয়াইয়া গান। প্রথম শিল্পী গীতা চৌধুরী, পরবর্তীতে শিল্পী শুনবেন সুখবিলাস বর্মার কণ্ঠে।

দোতারা নিয়ে গান গেয়ে বেড়ানো মানুষদের বাওদিয়া বলা হয়ে থাকে, আর যে বেশি খায় তাকে খাওয়াইয়া, আর যে বেশি দেয় তাকে দেওয়াইয়া, যে নেয় তাকে নেওয়াইয়া, এই রকম বলা হয়েই থাকে। এবং এই ক্ষেত্রে এই যে ভাব বা ভাওয়াইয়া সম্বলিত গানগুলিকে ভাওয়াইয়া বলা হয়ে থাকে। ভাব শব্দের অর্থ হচ্ছে প্রেম, প্রীতি, প্রণয়, প্রকৃতি, ভক্তি, আবেগ প্রভৃতি। এবং এই এই যে ভাব, এই ভাব শব্দের সঙ্গে হ্রস্বই এবং অন্তস্তয় আকার ইয়া, এই ইয়া প্রত্যয় যুক্ত করে ভাওয়াইয়া শব্দের উৎপত্তি। যাই হোক, এই ভাওয়াইয়া গান বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি শাখা এবং আমাদের সকলের কাছে সম্পদ। আজকের মনের মতো গান অনুষ্ঠানে চেষ্টা করলাম এমন অপূর্ব ভাওয়াইয়া গানকে, ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্যকে ছুঁয়ে যেতে। ঘড়ির কাঁটা বলছে এই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিতেই হবে। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান, উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। তবে যাওয়ার আগে রেখে গেলাম শিল্পী অমর পালের কণ্ঠে এই ভাওয়াইয়া গানটি।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আমি আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনুতে আজ প্রথমেই শুনবেন আধুনিক গান, পরে শুনবেন লোকগীতি। প্রথমেই আধুনিক গানে শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান রামধনু। এতক্ষণ রামধনু অনুষ্ঠানে শুনলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে আধুনিক গান, এবারে লোকগীতি, শিল্পী অরুণ দাস বাউল।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। আজ শুনবেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ভূপেন্দ্র শীল।

আপনারা এতক্ষণ যে গানটি শুনছিলেন সেই গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। খুবই আনন্দের কথা যে পুলকবাবু আজ আমাদের স্টুডিওতে এসেছেন এবং তাঁর কাছ থেকে আমরা

0: তার ব্যক্তিগত কিছু কথা শুনব। আচ্ছা পুলকবাবু, আপনি সর্বপ্রথম কবে আপনি গান লেখা শুরু করলেন?
1: গান লেখা শুরু করি ঠিক কবে সেই তারিখটা আমার মনে নেই, তবে খুব ছোটবেলায় ছোটদের পত্রিকায় আমি ছোটদের ছড়া কবিতা লিখতাম। সেই সময় আমাদের বাড়িতে আমার বাবা ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্র নায়ক কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি শান্তিনিকেতনের প্রথম ব্যাচের ছাত্র। তারই সুবাদে আমাদের বাড়িতে অনেক শিল্পীরা আসতেন, যেমন হেমন্তদা, সুধীরলাল চক্রবর্তী, তারপরে বাবার বন্ধু সুশীল মজুমদার, হীরেন বসু। আমাদের বাড়িতে এই পরিবেশের মধ্যে আমি ছোটবেলা থেকে শুনতাম এই গানটাই লেখা, এই গানটাই সুর, আমার একটু ইচ্ছে হতো।
0: মানে ছেলেবেলাতেই আপনি সঙ্গীত শিল্পীদের সঙ্গে পরিচিত হতে
1: পেরেছেন? হ্যাঁ, আমার বাবার দৌলতে। তারপরে আমি যখন স্কুলের ক্লাস টেনে আসি, সেই সময় এক ঘটনাচক্রে বিখ্যাত সঙ্গীত পরিচালক বম্বে টকিজের রামচন্দ্র পাল, যার নাম আর সি পাল, যিনি বম্বে টকিজের বন্ধন, কঙ্গন, পুনর্মিলন ইত্যাদি ছবিতে সুর করেছিলেন, তার সঙ্গে পরিচিত হই। পরিচিত মানে চিঠির মাধ্যমে আমি গান পাঠিয়ে দিই। তারপরে হঠাৎ একদিন উনি আমার বাড়িতে কলকাতায় এসে ফোন করেন যে আপনি আসুন, আপনার সঙ্গে দরকার আছে। তা আমি গেলাম, গিয়েই আমাকে দেখে চমকে উঠলেন। তখন আমি স্কুলের ক্লাস টেনের ছাত্র, আমার তো সামনে বোধহয় পাঁচ ছ দিন বাদে টেস্ট পরীক্ষা, আমার এখনও মনে আছে। উনি আমায় বললেন, এরই গানগুলো যে আমি সুর করে ফেলেছি। আমি সুর করে ফেলেছেন, শোনান। বললেন, মানে উনি রীতিমতো ঘাবড়ে গেলেন আর কি, তো ভালো করে গোঁপ বেরোয়নি, আমি প্রেমের গান লিখেছি এবং এই গানগুলো রেকর্ড করতে যাচ্ছেন। তখন আমায় বললেন, সমস্ত গানগুলো ঠিক আছে, একটা গান আমি রিরাইট করাবো, তোমাকে মেট্রো নামের ওপর লিখতে হবে। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, এই জন্যে আমার বাবা ছোটবেলায় পিয়ানো বাজাতেন, আমি সেই পিয়ানোর সুরের ওপর কিছু কিছু গান
0: সুর থেকেই।
1: হ্যাঁ, প্রথম আমার লিখতে কোনো অসুবিধা
0: হয়নি।
1: তারপর উনি গানগুলো রেকর্ড করলেন এবং প্রথম প্লেব্যাক আমার জীবনে, মানে আমার গান প্রথম রেকর্ড করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুপ্রভা সরকার, যাকে আমরা বর্দি বলতাম, সেটা 1949 সালে অভিমান ছবি।
0: ও, এই প্রথম রেকর্ড হলো।
1: হ্যাঁ,
0: আচ্ছা একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাইছি, সেটা হচ্ছে সমসাময়িক কোনো গীতিকারের সান্নিধ্যে আপনি এসেছিলেন বা তাদের রচনা আপনাকে বিশেষ করে প্রেরণা দিয়েছে?
1: নিশ্চয়ই সান্নিধ্যে আমি ঠিক আসিনি, তবে আমি একলব্য ছিলাম বলতে পারেন। সেটা হচ্ছে দুজন, একজন হচ্ছেন অজয় ভট্টাচার্য, তাকে আমি দেখিনি কোনোদিন, আর একজন হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। পরে উত্তর জীবনে আমি তার কাছে এসেছি এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন।
0: আর সঙ্গীত রচনা আর সঙ্গীত গান ইটসেলফ যেটা আমরা বলি, দুটো এতই ওতপ্রোতভাবে জড়িত যে, এবং আপনি গান লিখেছেন, লোকের মুখে মুখে ফিরেছে, এত জনপ্রিয় হয়েছে, তা একটা প্রশ্ন আমাদের বিশেষ করে আমার মনে হয় যে, আপনি কি সঙ্গীতেও মানে সুরে রাগে এ কি আপনি তালিম পেয়েছেন কোনো গুরুর কাছে?
1: না, আমি ঠিক সেরম তালিম কিছু পাইনি, তবে ওই যে বললাম যে আমাদের বাড়িতে সাংগীতিক পরিবেশ ছিল, তার ফলে আমি নিজেও কিছু কিছু বাজনা বাজাতে পারতাম এবং গানও করতে পারতাম আপন মনে। এটা আমার পরবর্তী জীবনে কাজে লেগেছিল। আমাকে যখন শচীন্দেব বর্মনের কাছে পাঠানো হলো, শচীন্দা আমায় বললেন তুমি শোনাও, তা আমি পকেট থেকে গানের কাগজ বার করে শোনাচ্ছি, উনি বললেন না না শোনাও, বলে হারমোনিয়ামটা দেখিয়ে দেন। আমি শচীন্দা আপনি ভুল করছেন, আমি গান গাইতে আসিনি, আমি গান লিখতে এসেছি, সেই জন্যই বলছি শোনাও। তখন বুঝলাম, তখন আমার গলাতেই আমার যা মনে আসে আমি হারমোনিয়াম বাজিয়ে দু লাইন গেয়ে দিলাম। তখন উনি বললেন তোমার হবে হবে, আমি জানতে চাইছিলাম তোমার সুর বোধ কতটা। একটা গীতিকারকে, সার্থক গীতিকার হতে গেলে তার সুর জানতেই হবে।
0: নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা 1949 এবং তার পরবর্তীকাল বা সেই সময় থেকেই সম্পূর্ণ চার দশক ধরে আপনি লিখে আসছেন চলচ্চিত্রে।

0: পাবলিক থিয়েটার এবং পরবর্তীকালে যাত্রায়। এবং এদিকেও আমরা দেখছি যে আধুনিক গানের ক্ষেত্রে সেই হেমন্তবাবুর সময় থেকে আরম্ভ করে অতি আধুনিক কালে বর্তমান কাল পর্যন্ত আপনি সঙ্গীত রচনা করেছেন। তা এই চার দশকের যে একটু ইতিহাস সংক্ষিপ্তভাবে একটু আপনি যদি একটু বলেন যে কোন কোন শিল্পীদের সান্নিধ্যে বিশেষ করে আপনার গান লোকের মুখে মুখে ফিরেছে, বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। যেমন প্রথমে আমি একটু বলতে চাইছি, একটু হেমন্তবাবুর কথা বলুন।
1: হেমন্ত দার সঙ্গে আমার যোগাযোগ তো বললাম বাড়িতেই, কিন্তু প্রথম উনি আমার গান গান অপবাদ ছবিতে। অপবাদ ছবি ওই রামচন্দ্র পালেরই সুর ছিল, সতীনাথ মুখার্জি তখন তার সহকারী। এই অপবাদ ছবিতে উনি প্রথম আমার গান গান। তারপরে আমি পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে পুরোপুরি গানের জগতে এসে গেলাম, এবং সেই সময় থেকে হেমন্ত দার সঙ্গে যোগাযোগ। আমার যদ্দূর মনে হচ্ছে সত্যিকারের হিট গান বলতে গেলে সেটা হচ্ছে ও আকাশ প্রদীপ জ্বেলো না আমার প্রিয়া লজ্জা পেতে পারে,
0: অত্যন্তই জনপ্রিয়।
1: হ্যাঁ, এই গানটা হেমন্ত দা নিজের সুরে গিয়েছিলেন।

0: এটাই আমার সব প্রথম হেমন্তদার সত্যিকারের জনপ্রিয় গান। তারপরে রবীন চ্যাটার্জির সুরে পরবর্তী মানে ষাটের দশকে জয়া ছবিতে হেমন্তদা নবমী নিশিরে তোর দয়া নাই রে, ওই গানটি ডম্বরু গুরু গুরু খুবই জনপ্রিয়তা লাভ করে। তারপর অনেক অজস্র
1: আধুনিক গানের ক্ষেত্রে হেমন্তবাবুর
0: আধুনিক গানে ওই আকাশ তারপরে তারপরে হলো ওই গানটা কোনদিন বলাকারা অত দূরে যেত
1: অপূর্ব
0: আকাশ না ডাকলে। তারপরে হলো
1: ভাষা আমার এখনো পর্যন্ত শোনা মাত্রই একটা মনে প্রভাব বিস্তার করে।

0: একটু মান্নাদের কথা বলুন যে আপনার গানে উনি রচনায়।
1: মান্নাদের সঙ্গে যোগাযোগ, এটাও অদ্ভুত ব্যাপারে, সেটা হচ্ছে, সেটাও চিঠির মাধ্যমে। আমার এক বন্ধু বম্বেতে ছিলেন, বম্বে সে ব্যাংকে কাজ করত, মান্নাদের অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকে। সে আমায় বললো, মান্নাদেরকে তুমি গান দাও না। আমি মান্নাদের ভীষণ ভক্ত হয়েছিলাম অমর ভূপালী ছবিতে ওর গান শুনে। তা আমি তখনই বললাম যে মান্নাদা যদি আমায় চিঠি দেন আমি এক্ষুনি গান পাঠাবো। তা মান্নাদের আমাকে চিঠিতে গান পাঠালেন এবং বললেন আমি ব্লুজ ধরনের

0: পাঠিয়ে দিয়েছিলাম, আমার এমনই কপাল, সেই গানটাই আবার আমি তারাত মাহমুদকেও পাঠিয়ে দিয়েছি, আমার খেয়াল নেই।
1: আচ্ছা,
0: আর আমি বম্বে গিয়েছি সেই সময় তারাত মাহমুদের রেকর্ডিং হবে, তালাত আমাকে শোনাচ্ছে অন্য সুরে, আর এদিকে মান্নাদেও শোনাচ্ছে, আমি মুশকিলে পড়ে গেলাম। এই ভুল, অদ্ভুত ভুল। তখন যে তালাতের সুরকার ছিলেন কানু ঘোষ, কানু বাবু আমায় বললেন যে ঠিক আছে আমি উইথড্র করছি, আপনি ওই সুরে
1: মান্নাবাবুর কণ্ঠে
0: কণ্ঠে গানটা রইল, তালাতের জন্যে লেখা হলো বহু কথা খাও গায়ে যে পাখি ওই গানটি।
1: আচ্ছা, সমস্ত শিল্পীদের কথা তো আমরা মনে করতে চাই, কিন্তু বিশেষ করে একটু লতা মঙ্গেশকরের কথা বলুন, আপনার তো রচনা তার কণ্ঠে।
0: লতা মঙ্গেশকরের প্রথম গান আমার কোরীয় কমল ছবিতে, কোরীয় কমল ছবিতে সেটি সুরকার ছিলেন ভূপেন হাজারিকা।
1: আচ্ছা,
0: ভূপেন হাজারিকার সুরে লতা আমার প্রথম গান করেন। তারপর ওই ভূপেন হাজারিকার এই সুরেতে লতা আধুনিক গান আমার করলেন, লতার জীবনের প্রথম বাংলা পুজোর গান, সেটা হচ্ছে রঙ্গিলা মাসিতে কে ডাকে।
1: এটা খুবই আজও মানে সমধিক জনপ্রিয় সমানভাবে।

0: তারপরে দীর্ঘদিন লতার সঙ্গে আমাদের যোগাযোগ, এবং মনিহার ছবিতে আমার জীবনের একটি সেরা গান লতার কণ্ঠে আজও অমর হয়ে আছে, সেটা হচ্ছে ওই গান নিঝুম সন্ধ্যায় পান
1: সন্ধ্যায়।
0: তারপরে অজস্র গান করেছি, তার মধ্যে স্মরণীয় হচ্ছে হেমন্ত দাস সুরে ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চুমকে,
1: ওই গাছের পাতায় সুন্দর।
0: আরেকটি
1: সুর আর কথা যেন মিশে গেছে।
0: আরেকটি গান আমার নিজের ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমার তুমি ছবিতে,
1: আচ্ছা
0: বলছি তোমায় কানে কানে আমার তুমি। আরেকটি গান যেটা এখানে বলা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে একটি দ্বৈত গান, লতা আর মান্না দে দুজনে গিয়েছিলেন শঙ্খবেলা ছবিতে, কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি।
1: আচ্ছা পুলকবাবু, আপনার রচিত বেশ কিছু গান সতীনাথবাবু করেছেন, তা বিশেষ জনপ্রিয় কয়েকটি গানের কথা বলুন।
0: সতীনাথ আমার গান ছবিতে প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেই করেছিল, সেটা হচ্ছে মর্যাদা বলে একটি ছবি, যেটা উত্তম কুমার অরূপ কুমার নাম দিয়ে অভিনয় করেছিল, তারপর অনুরাগ ছবিতে, তারপর সতীনাথ ছবির জগৎ থেকে সরে গিয়ে আধুনিক গান নিয়ে রইল। তা আধুনিক গানে সতীনাথের সঙ্গে যোগাযোগ আমার একটু পরে, সেটা হচ্ছে কারে আমি এ ব্যথা জানাব মরমিয়া তুমি দূরে গেলে, এটা প্রথম গান মানে আধুনিক গান হিসেবে সতীনাথের বেরোলো। তারপরে পরবর্তীকালে বহু গান আমরা করেছি সতীনাথের সুরে, উৎপলার বা বিভিন্ন শিল্পীর, এর মধ্যে বিশেষ করে আমার মনে হয় একটি গান শৈলেন মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু মারা গেছে, তার কণ্ঠে ছিল এত যে শোনাই গান তবু মনে হয়, এটা খুবই আমার প্রিয় গান।
1: আচ্ছা মানবেন্দ্র মুখোপাধ্যায় তো আপনার রচনায় গান,
0: মানবেন্দ্র মুখোপাধ্যায় আমার রচনায় অনেক গান গেয়েছে, ছবিতে বহু গেয়েছে। আধুনিক গানের মধ্যে মানবেন্দ্রের দুটো একটি গান খুবই আমার নিজের ভালো লাগে, সেটা অবশ্য নচিকেতা ঘোষের সুরে মানব গেয়েছিল, ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র
1: যেমনি সুর। আর আচ্ছা একটা কথা আমার প্রায় মনে হয় যে আপনার এই গানের জনপ্রিয়তার সম্বন্ধে ভাবতে গিয়ে যে লেখার সময় আপনার কি সবসময় মনে হয় যে জনসাধারণ আপনার গান কিভাবে নেবে, বা তাদের আপনার চোখের সামনে কি তারা থাকেন, বা কিভাবে

0: নিজেকে আপনি এই যে বিস্তার করে দিয়েছেন সমস্ত জনসাধারণের মাঝখানে, তা আপনি যখন রচনা করেন, যখন সেই যে ক্রিয়েটিভ মুড আসে, তখন সম্পূর্ণ সেটা কি একাকী না জনসাধারণের কথা কিছু আপনি ভাবেন তখন?
1: এটার দুটো রকম ধারা ছিল। আগেকার যে ধারাটা ছিল সে হচ্ছে কবি বা বিশেষত লিরিক কবি যে আপন মনে ছবি আঁকেন, যেটা লিরিক কবি সংজ্ঞা, সেই লিরিক কবি আমরা লিখতাম গান, এরা সুর করতেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে যেহেতু আপন মনে যারা গান লিখছেন তাদের ছন্দগুণও সীমায়িত হয়ে যাচ্ছে, সেই জন্য বিভিন্ন ছন্দের গান না হলে গানগুলো ঠিক জনপ্রিয়তা লাভ করছে না বা নতুনত্ব করা যাচ্ছে না, সেই ফলে সুরের ওপর গান লেখার প্ররোচন এলো এবং এই চলতি ধারাতে আমরা গান লিখেছিলাম। ওই যে অনেক গান এরভাবে তৈরি হলো, একটি এই মানবেন্দ্র ইয়েতেই ছিল একটা সাউথ আফ্রিকান গান, গুমগাং গুলি গুলি আচ্ছা, তারপর আমি লিখেছিলাম লজ্জায় থরথর থরথর দৃষ্টি মিষ্টি, এরকম বহু গান। এবং আমি দেখেছি যে কি গান লোকে নেবে সেটা করবার আগে বা কি কোন শিল্পী গাইবে এটা আমি আগে ভাবি, যার ফলে আমাকে বলা হলো পপ গান করতে। পপ গান বোধহয় আমি প্রথম করলাম, কে শিল্পী না রানু, হেমন্তদার মেয়ে, রানু তখন ছোট, আমি লিখলাম বুশি বল তুমি যে আমার, একটা কুকুরের উপর গান। তাই রেকর্ড কোম্পানি আমায় বললো যে কি মশাই কুকুর চাপা পড়লো গাড়িতে, একটা গান, আমি যে না এটাই গান, আপনি দেখুন কি হয়। এবং উত্তরকালে আপনারা জানেন বা রানু সেই বয়সটা নিয়ে অ্যাডোলেসেন্স স্টেজটা নিয়ে আমি লিখেছিলাম, 1 বছর কাটলো সমুদ্র ফের ডাকলো, একটা মা আমায় বলেছে আমি নাকি বড় হয়েছি, মেয়েটি নিয়ে জানে না আমি বড় হয়েছি। এই যে পপের অ্যাঙ্গেলগুলো এগুলো আমি করতে পেরেছিলাম।
0: আচ্ছা, পূজোর যখন প্রতিবার পূজো আসে, পূজা সংখ্যায় লেখার জন্য যারা লেখেন উপন্যাস কবিতা তাদের একটা বিশেষ চাপ আসে, আর যারা গান রচনা করেন পূজোর রেকর্ডের জন্যে একটা বিশেষ চাপ তাদের ওপর থাকে, তা পূজোর রেকর্ডে গান লেখার জন্যে কিভাবে আপনার প্রতি বছরই, বর্তমান সময়ের কথা দিয়েও আপনি একটু বলতে পারেন যে পূজোর রেকর্ডের একটু অভিজ্ঞতা?
1: পূজোর রেকর্ডের চাপ তো এখন আসেই পূজোর সময়, কারণ আগে ছিল সারা বছরই রেকর্ড বেরোতো, পূজোর গানের একটা বিশেষ মানসিকতা তখন দরকার হতো, এখন শুধু পূজোর সময়ই আধুনিক গান বেরোয়, ছবির গান না, ছবির গান সারা বছরই বেরোয় কিন্তু আধুনিক গান পূজোর সময় বেরোয়, তার ফলে চাপ তো নিশ্চয়ই আসে। এবং আমায় ভাবতে হয় কি গান করবে, যেবারে কিশোরদা মারা গেলেন তখন কুমার শানুর গলা আমি শুনলাম, তার আগে আমি ওর গান করেছি, আমার মাথায় এলো যে এই ছেলেটি একদম কিশোরদার মতন একাকার, তা আমি তখন ওকে দিলাম অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম। এই যে এই যে
0: সঙ্গে যারা রেকর্ড করেন তাদের দিক থেকে কি কোনো নির্দেশ থাকে?
1: না, তাদের অন্তত আমাদের আমার ক্ষেত্রে থাকে না, তারা বলেন যেটা আপনি ভালো বোঝেন করুন।
0: আচ্ছা আচ্ছা, চলচ্চিত্রের গান আর আধুনিক গান, চলচ্চিত্রের বহির্ভূত যে গান, চলচ্চিত্রের গানে অবস্থা পরিবেশ এগুলো আগে থেকে যিনি পরিচালনা করছেন পরিচালক সেগুলো আপনাদের বলে দেন, আর আধুনিক গান যখন আপনারা রচনা করছেন কবিতা এবং তাতে যে সুরের কীরকম প্রভাব থাকবে, সুর সম্পর্কে আপনারা কি কিছু আপনাদের পূর্বাভাস যে
1: না আধুনিক, ওই যে বললেন চলচ্চিত্রের গানে যে পরিচালক বলে দেন বা যে এই সিচুয়েশনে গানটা হবে, কিন্তু আধুনিক গানে আমরা যখন সুরকারকে নিয়ে বসি তখন সুরকার সঙ্গে আলোচনা করে এই ধরনের একটা গান করা যায়, সে একটা সুর দিল আমি তার উপর লিখলাম, এভাবে গান
0: আগে হয়তো সুর
1: আগে সুর হ্যাঁ, এখন শতকরা মানে 95টি গানই আগে সুর তারপর লেখা।
0: আচ্ছা, এই এই সিস্টেম প্রবর্তিত হয়েছে। আচ্ছা, আরেকটি ছোট প্রশ্ন আপনার কাছে রাখছি যে আপনার এই গত ধরুন স্কুল জীবন কলেজ জীবন থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আপনি সঙ্গীত রচনা করেছেন, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আপনাকে আসতে হয়েছে, তো এমন কোনো অবস্থা যদি আপনি একটু উল্লেখ করেন যে আগে হয়তো আপনি ভাবেননি যে গান লিখব, বা এমন একটি অবস্থার মধ্যে হঠাৎ

আমার গাড়ির হুডেতে তবলা করে বাজাতে বাজাতে বললেন, দেখুন একটা গান আমি আমার কাকার ঘরানার একটা গান রেকর্ড করে, কৃষ্ণচন্দ্র দে কাকার ঘরানার গান রেকর্ড করে এসেছি, বিন্দিয়া লাগে মোড়ে ছুটতে, হিন্দি গান বলে গানটা উনি গাইলেন। তা আমি গাড়ি চালাতে চালাতে আমি এত ইন্সপায়ার্ড হয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম মনে মনে এবং ওকে বললাম আমি গান তো ললিতা ওকে আর চলে যেতে বল ও ঘাটে জল আনিতে যাবো না, এত ইন্সপায়ার হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ির দূরে এয়ারপোর্ট থেকে আমি ওখানে একটা সঙ্গীত স্কুলে আমার জানাশোনা ছিল, সেই বিদ্যালয়ে বললাম একটা ঘর আমায় খুলে দাও তো আমরা বসি, ওই গানটা শেষ করে আবার বাড়ি গেলাম।

0: আমার জীবনে এই ধরনের ঘটনা থেকে বলতে হয়
1: সত্যি এই ঘটনা মানে উল্লেখযোগ্য, এই উল্লেখ করার মতো
0: না, সত্যি বলতে হয় যে এরকম অনেক ঘটনা আছে, ঘটনা আছে। এই জন্যে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে সবসময় ভালোবাসি। আমি উত্তম কুমারকে আমি সঙ্গীত পরিচালক করেছিলাম,
1: আচ্ছা,
0: কাল তুমি আলা ছবিতে, সে তার গান তো এখনো সবাই জানে, আমি যাই চলে যাই, উত্তম কুমারের সুর। তারপরে আমি জগজিৎ সিংকে দিয়ে প্রথম বাংলা গান গাওয়ারি, আমি এই পঙ্কজুদাসকে দিয়ে গাওয়া প্রথম, এই এই যে ব্যাপারগুলো, বা সুমন কল্যাণপুরকে দিয়ে মনে করো আমি নেই, এই প্রথম গান,
1: কবিতা কৃষ্ণমূর্তি,
0: কবিতা কৃষ্ণমূর্তি প্রথম রচনা, অলকা ইয়াগনিক প্রথম, প্রত্যেকটা শিল্পী, এবং বাংলাতেও অরুন্ধতী হোমচৌধুরীর প্রথম, হৈমন্তী শুক্লা প্রথম, হ্যাঁ, ওই আমার, তারপরে
1: থেকে একটা আপনার বিশেষ কন্ট্রিবিউশন
0: আমার কিরকম একটা, যদি কারোর মধ্যে কিছু দেখি আমি সত্যি কিছু তার করবার জন্যে প্রাণপণ চেষ্টা করি। এই যে বললেন একটা, এতে কোনো প্রিপারেশন থাকে না, হঠাৎ হয়ে যায়।
1: আচ্ছা পুলকবাবু, আরেকটু জিজ্ঞেস করছি, এই যে যুগের পরিবর্তন, সেই হেমন্তবাবুর যে প্রথম যখন গান উনি প্রথম রেকর্ড করলেন, বা এই বর্তমান কাল অব্দি এই যে চার পাঁচ দশক চলে গেছে, এবং এটা যুগের বিরাট পরিবর্তন, সেই একটা পপ ধারা, একটা আগে শুধু হারমোনিয়াম আর কণ্ঠ, আমরা সুধীরলালবাবুর গান শুনেছি বসে, একটা হারমোনিয়াম আর তবলা থাকতো, আর এখন গানের সঙ্গে কত যন্ত্র থাকে, এবং টোটাল এই যে স্প্যানিশ গিটার ছাড়া নাকি গান হয় না, সিনথেসাইজার।
0: এটা কিন্তু আপনার একতরফা অভিযোগ হচ্ছে, এই জন্যে আজকে সারা পৃথিবীর গান যে কোনো শ্রোতার কানে হাতে মুঠো, টিভির দৌলতে বলুন বা রেডিওর দৌলতে বলুন, সারা পৃথিবীর যে গান লোকে গ্রহণ করছে সেটা আমরা গ্রহণ করব না, এই উন্নাসিকতা
1: পরিবর্তনটা আমরা মেনে নিই,
0: মানবই, কারণ আমরা যখন কলেজে পড়তাম, কলেজে আমরা দেখতাম শতকরা ষাট জন ছেলে ধুতি পরে আসতো, এখন রাস্তাঘাটে কটা ছেলেকে ধুতি পরে দেখতে
1: পান,
0: এইগুলোই যুগের সঙ্গে মিশে গেছে। সুতরাং আমরা যে গালিগালাজ করি এটা ঠিক নয়।

0: হয়, ঠিক নয়, এই জন্য যুগকে মানতে হবে আপনাকে। নস্টালজিয়ায় ভুগে কিছু পুরনো গান হয়তো খুব ভালো লাগে, কিন্তু আধুনিক গান বা আজকের গান যে সবই খারাপ হচ্ছে এ আমি মানতে রাজি নই।
1: আর আরেকটি প্রশ্ন পুলকবাবু আপনার কাছে আমি রাখছি, সেটা হচ্ছে যে অতীত দিনে গান শোনা মাত্র আমাদের মনে ভীষণ দাগ কাটত, কিন্তু বর্তমান এই যে চলচ্চিত্রে বলুন বা আধুনিকে এত রেকর্ড হচ্ছে, কিন্তু ওই ধরনের যে একটা আমাদের মনের মধ্যে প্রভাব বা যেটা সারা, যেটা আমাদের চিরস্থায়ী হয়ে যায় মনের মধ্যে, সেইটা আমরা কিন্তু বর্তমানে অভাব দেখছি।
0: এটা উচিত প্রশ্ন এবং এটার একটাই উত্তর, এটা আমরা জেট এজে বাস করছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, যেমন গানটা মনে লাগছে না, ঠিক তেমনি আপনাকে যদি বলি যে পূজা সংখ্যার কোন উপন্যাসটা আপনার মনে লেগেছে আজ পাঁচ বছরে, একটা উল্লেখ করুন।
1: ঠিক একই ধরনের
0: একই উত্তর, সেটা সেইটা কিন্তু অভিযোগ হয় না, যত অভিযোগ গানের উপর,
1: গানের উপর,
0: কিন্তু জিনিসটা একই তো, সে তারাও যে লিখছে খারাপ তা তো নয়, আসলে লোকে মনে রাখতে চায় না কিছু। ভালো গানের কদর ভারতবর্ষের সব জায়গাতেই আছে,
1: ভালো গানের,
0: হ্যাঁ, এটা আমি যেখানে গেছি সেখানে আমার মনে আছে, কন্যাকুমারিকায় গিয়ে হোটেলে গেছি, আমাকে একজন আলাপ করিয়ে উনি গান দেখেন, হঠাৎ দেখে একটা বাংলা ক্যাসেট মান্নাদেরই গাওয়া গান, সে দোকানদার এসে বার করে এসে বাজিয়ে দিল।
1: আচ্ছা,
0: মানে আমরা খাচ্ছিলাম, সে ক্যাসেটটা বাজালো। সুতরাং এটা অস্বীকার করা যায় না, ভালো গানের জয়
1: আবেদন সবসময় থাকে।

এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, আজকে অনুষ্ঠানে শুনলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ভূপেন্দ্র শীল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রম্যগীতি আজ প্রথমেই শুনুন অরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গীতিকার শান্তিময় কার ফর্মা, সুরকার অলোকনাথ দে।

এবারের রম্যগীতি দ্বৈত কণ্ঠে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন, কথা ও সুর নজরুল ইসলামের।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে শিল্পী ভূপেন হাজারিকা, গীতিকার মিন্টু মুখোপাধ্যায়, সুরকার শিল্পী স্বয়ং ভূপেন হাজারিকা।

রম্যগীতিতে এখন শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার জয়দেব সেন।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্য গীতির অনুষ্ঠান। এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন রম্যগীতি। কথা ও সুর শিল্পী স্বয়ং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় রইবেন চয়নিকা ধারা।

ঘড়ির কাঁটায় সময় বলছে বেলা 12:01। একদম ভরা গ্রীষ্মের একটা দুপুরে গল্প করতে চলে এসেছি আমি তোমার যুববাণীর বন্ধু ছয়নিকা। উফ, যা গরম! এর মধ্যে দেখবে মানে সবসময় মেজাজটা কেমন একটা গরম গরম হয়ে থাকে, বলো, একটা খিটখিটে ভাব। তো এরকম একটা সময় কী নিয়ে আলোচনা করা যেতে পারে বলো তো, যেটাতে তোমারও একটু মনটা ভালো লাগবে, একটু ফুরফুরে হয়ে যাবে মেজাজটা। মানে সবসময় তো মেজাজটা গরম থাকে, তো একটু শান্ত না হয় করা যাক। দেখো, বাঙালির মনকে যদি শান্ত করতে বলো তাহলে কিন্তু দুটো জিনিস আছে, এক ভোজন, দুই ভ্রমণ। এই দুটো ক্ষেত্রেই আমাদের জুড়ি নেই, এটা মানো তো নাকি? কিন্তু সত্যি যদি এটা মেনে থাকো তাহলে কখনো কি ভেবে দেখেছো যে বাংলা সাহিত্যে এই ভোজন বলো বা ভ্রমণ এর প্রভাব কতটা পড়েছে? না, সাহিত্য চর্চাও তো বাঙালির জীবনের অঙ্গ, তাই না? তো সেখানে খাওয়া দাওয়ার ছোঁয়া ভালোই পেয়েছি আমরা, এখনো পাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু ঘোরা

ঘোরাঘুরি মানে ভ্রমণ, সেটার ছোঁয়া ঠিক কতটা রেখে গেছে বাঙালি? আচ্ছা ধরো যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে বাংলার প্রথম কাব্য কি, অনায়াসে বলে দেবে যে চর্যাপদ। আবার যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি, তাহলেও হয়তো একটু ভেবে বলতে পারবে প্যারিচাঁদ মিত্রের মানে টেকচাঁদ ঠাকুরের 1857 সালে প্রকাশিত আলালের ঘরের দুলাল, তাই তো? যদিও প্রথম সার্থক উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। আর প্রথম সার্থক বাংলা নাটক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, এগুলো কিন্তু মোটামুটি আমরা সকলেই জানি, তাই না? একটু হয়তো ভাবতে হয় কিন্তু আমাদের মনে চলেই আসে। কিন্তু এত কিছু যখন আমরা জানি, তাহলে যদি এটা প্রশ্ন করা হয় যে প্রথম ভ্রমণ কথা কি, কোন বাংলা সাহিত্যে আছে, ভ্রমণ সাহিত্যের পুরোধাই বা কে, এটা কিন্তু আমাদের মাথায় আসে না, তাই না? একটু ভাবতে হয়। ঠিক আছে, ভাবার দরকার নেই, এটা আমাদের দোষ নয়, আসলে এটা নিয়ে চর্চাই না সেভাবে হয় না, বুঝলে তো? অথচ ভ্রমণ কাহিনীর তালিকা যেমন দীর্ঘ, তেমনি গুণে মানে বাংলা ভ্রমণ সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, বাঙালির প্রিয় জিনিস। অথচ এই ভ্রমণ সাহিত্য নিয়ে চর্চার প্রথাটাই যেন কোনো কারণে তৈরি হয়নি। তাই বলে আমরা কি জানবো না? অবশ্যই জানবো, পাশাপাশি নিজেদের মনটাও একটু ভালো করে নেব, ফুরফুরে করে নেব। ঘুরতে না যাই, ঘোরার গল্প শুনলেই তো হয়, তাই না? সাহিত্যের পাতায় পাতায় ঘুরে আসবো আজ সমুদ্র থেকে পাহাড়। হ্যাঁ, অল্প অল্প গল্প কথায় আজ হবে ভ্রমণ সাহিত্য চর্চা। জানতে হলে জুড়ে থাকো আমার সঙ্গে। ফিরছি মৌসুমী ভৌমিকের কণ্ঠে এই সুন্দর গানটা শুনে, শুনতে থাকো।

আহা, কি অপূর্ব গান! গানটা শুনেই মনে হয় মনে হচ্ছে না যে হ্যাঁ, ধীরে ধীরে মেজাজটা কিন্তু একটু একটু শান্ত হচ্ছে, বলো? অল্প অল্প গল্প কথায় আজ চয়নিকার সঙ্গে শুনছো সাহিত্যের পাতায় ভ্রমণের গল্প। তো ভ্রমণ সাহিত্য নিয়ে কথা শুরু হওয়ার আগে ভ্রমণ কাহিনীর অন্যতম পুরোধা শ্রী অনুদা শঙ্কর রায়ের একটা চমৎকার মন্তব্য তোমায় বলি, শোনো। তিনি বলেছিলেন যে, সম্প্রতি প্রবন্ধ লেখকদের এক সম্মেলনে ভ্রমণ কাহিনীকারদেরও আসন দেওয়া হয়েছিল। তখন এই প্রশ্নটা আমার মনে ওঠে, ভ্রমণ কাহিনী কি প্রবন্ধের ঘরের পিসি, না কথা সাহিত্যের ঘরের মাসি, না একাধারে দুই? আসলে সময়লিপি প্রমাণ দেয় যে উপন্যাস, গল্প বা নাটকের সার্থক আত্মপ্রকাশের আগেই বাংলা ভ্রমণ কাহিনী কিন্তু পাঠককুলকে স্পর্শ করেছিল। হ্যাঁ, সেটা নিয়ে চর্চা হয় না, সে কথা আমরা আগেও বলেছি, কিন্তু সে কিন্তু নিজের অস্তিত্ব জানান দিয়েছিল বেশ কিছুটা সময় আগে। একদম প্রথম বাংলা কাব্য চর্যাপদ, এখানে ভ্রমণ নেই, কিন্তু দ্বিতীয় কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন থেকেই কিন্তু একটু একটু করে নদীমাতৃক বাংলার রূপ দেখানো হয়। শ্রী চৈতন্য চরিতামৃততে চৈতন্যদেবের নীলাচল ভ্রমণ দেখানো হয়েছে, বৃন্দাবন যাত্রা ইত্যাদির মাধ্যমে তো সেই ভ্রমণ প্রসঙ্গটাই এসেছে, বলো? সেটাও তো ভ্রমণ। আর মঙ্গল কাব্যে সে তো বাণিজ্য যাত্রার বর্ণনা এসেছে, সেখানে এই বাণিজ্য যাত্রার নানান বর্ণনার মাধ্যমেও ভ্রমণের ছোঁয়া পুরোপুরিভাবে সাহিত্যে প্রবেশ করে গেছে। তারপর বিজয়রাম সেনের তীর্থমঙ্গল কাব্যটা বাস্তব একটা ভ্রমণ কাহিনী হিসেবেই জায়গা করে নিয়েছিল। বর্তমান ভ্রমণ সাহিত্য মানেই তো গদ্যে রচিত, কিন্তু পদ্যে বা কাব্যে রচিত ভ্রমণ কাহিনীর উদাহরণ বাংলা সাহিত্যে কিন্তু প্রচুর আছে এবং সেগুলো ভীষণভাবে প্রশংসিত। কাব্যে রচিত ভ্রমণ কাহিনী হিসেবে বিজয়রাম সেনের তীর্থমঙ্গলের কথা তো বললামই, সেটা সব থেকে বেশি আলোচিত। তবে তার বহু আগে বাংলা সাহিত্যের গৌরবময় অধ্যায় মনসামঙ্গলে চাঁদ সদাগরের যে নৌযাত্রার উদাহরণ আছে, নরহরি চক্রবর্তীর নবদ্বীপ পরিক্রমা বা ব্রজ পরিক্রমা, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, এগুলোতে ভ্রমণ সাহিত্যের প্রচুর আলোচনা স্থান পেয়েছে। এক্ষেত্রে আরও উল্লেখযোগ্য জয়নারায়ণ ঘোষালের কাশী পরিক্রমা। বাংলা সাহিত্যে 19 শতক ছিল নবজাগরণের সময়কাল। সেই সময়ে জ্ঞান চর্চা, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার সব ক্ষেত্রে সাহিত্যে নতুন রূপে জায়গা করে নিচ্ছিল আর কি সবটাই। এই সময় গদ্যের ভাষায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বা রামমোহন রায়দের লেখা ভ্রমণ সাহিত্য আত্মপ্রকাশ করতে থাকে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি গয়া তীর্থ বিস্তার, এর নাম আমরা অনেকেই শুনেছি। তারপর এদের পরবর্তীতে বহু সাহিত্যিক বাংলা ভ্রমণ সাহিত্য লিখেছেন, এর লেখায় মন দিয়েছেন, যেমন ধরো যদুনাথ সর্বাধিকারী তীর্থস্থান পায়ে হেঁটে ভ্রমণ করেছেন এবং সেখানে একটা দিনলিপি লিখেছেন যার নাম দিয়েছেন তীর্থ ভ্রমণ। আবার দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন এই তালিকায় একটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম, যিনি তার দেশ ভ্রমণের কথা তাঁর আত্মজীবনীতে লিখে গেছেন। এর যে হিমালয় বলে অংশটা রয়েছে, সেখানে আলাদাভাবে একটা উল্লেখযোগ্য, মানে সেটাই একটা ভ্রমণ কাহিনী, ওই হিমালয় পর্বটা। এছাড়াও এই তালিকায় যে নামগুলো আসে, পরিতোষ সেন, মধুসূদন চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন মাইতি, সত্যেন্দ্রনাথ ঠাকুর, শৈবাল মিত্র, প্রতাপচন্দ্র ঘোষ, দুর্গাচরণ রায়, নবীনচন্দ্র সেন, শিবরাম শাস্ত্রী, মানে এই রকম নামের তালিকা কিন্তু চলতেই থাকবে, বিশাল লিস্ট। জানো তো, ভ্রমণ সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বহিরাঙ্গন সাহিত্য, যেরকম ধরো প্রাকৃতিক দৃশ্যের রূপ বর্ণনা, এটাও ভ্রমণ সাহিত্যের একটা অংশ। ভ্রমণ বিষয়ক নানান স্মৃতিকথা, মানে কোথাও তিনি ঘুরতে গিয়েছেন লেখক বা কবি, তার সেই ভ্রমণের স্মৃতি তিনি তুলে ধরছেন। এরকমই একটা বেশ বড় অংশ জুড়ে আছে ভ্রমণ গাইড। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় শতবর্ষের সীমানা পেরিয়ে, হ্যাঁ ঠিকই শুনছো, 100 এরও বেশি সময় যাবত একগুচ্ছ বাংলা ভ্রমণ কাহিনীর উদাহরণ পাওয়া যায়। সেসব বই আমাদের ভীষণভাবে অবাক করে। এক্ষেত্রে নাম আসবে বিশ্বনাথ মুখোপাধ্যায়ের।

তিনি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পিতামহ। বিশ্বনাথ মুখোপাধ্যায় 53 বছর বয়সে রচনা করেছিলেন অসাধারণ ভ্রমণ কাহিনী কালনা থেকে রংপুর। যদিও তিনি এই ভ্রমণ কাহিনীটার নামকরণ নিজে করেননি আর কি, এটা একটা রোজ নামচার ধাঁচে লিখে গিয়েছিলেন। পরবর্তীতে বাংলা ভ্রমণ সাহিত্যে ধ্রুপদী সংযোজন হয় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে বিখ্যাত ভ্রমণ কাহিনী পালামৌ দিয়ে। বঙ্গদর্শন পত্রিকায় মোট 6 কিস্তিতে এটা প্রকাশ পেয়েছিল 1287, 1288 এবং 1289 বঙ্গাব্দে। প্রকাশকালে লেখক নিজের নাম দেননি, তিনি প্রাণাব এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং স্বীকৃতিও পেয়েছে সার্থক উপন্যাস হিসেবে। তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে পালামৌয়ের কথা বললাম, এটা কিন্তু বাংলা গদ্য সাহিত্যে প্রথম সার্থক ভ্রমণ কাহিনী হিসেবে স্বীকৃতি পেয়েছে। 19 শতকে ভ্রমণ কাহিনীগুলোকে বিশুদ্ধ ভ্রমণ সাহিত্য হিসেবে স্বীকার করতে সমালোচকরা একটু অনীহা দেখাতো আর কি। তবে বাংলা ভ্রমণ সাহিত্যের বিকাশে এগুলোর অবদান কখনোই অস্বীকার করা যায় না। যেমন ধরো, বিদ্যা বিনোদ লিখেছেন উত্তরখণ্ড পরিক্রমা, এই ধরনের যে তীর্থভ্রমণ যে কাহিনী, এই কাহিনীর মধ্যে ঈশ্বরচন্দ্র বাগচীর তীর্থমুকুর, দীনবন্ধু মিত্রের সুরধ্বনির কথা, এগুলোর কথা না বললেই নয়। এইসব তীর্থভ্রমণ কাহিনীগুলো সবই ভারত কেন্দ্রিক। আরেকটা কথা মানতেই হয় যে তীর্থযাত্রী বলো বা ভ্রমণ পিপাসু, মানে ভ্রমণের কথা যখন আসে সেখানে কিন্তু বারবার এই মানুষগুলোকে হিমালয়ে টেনেছে যুগ যুগ ধরে। মানে ভ্রমণের কথায় হিমালয়ের কথা আসবে না, এটা হতে পারে না। তাই সেই হিমালয়কে কেন্দ্র করে লেখা হয়েছে বেশ কিছু বিখ্যাত সব ভ্রমণ কাহিনী। এক্ষেত্রে যার নাম আসবেই, তিনি হলেন জলধর সেন। তার প্রথম উপস্থাপনা ভারতীয় বালক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, একটা ভ্রমণ বিষয়ক লেখা, টপকেশ্বর ও গুচ্ছপানি। আর ভ্রমণ কাহিনী হিসেবে তার প্রথম বই প্রবাস চিত্র। জলধর সেনের ভ্রমণ বিষয়ক বইয়ের সংখ্যা মানে মোট 9টা আর কি। প্রবাস চিত্র ছাড়াও তার শতাব্দী প্রাচীন গ্রন্থগুলো হল হিমালয়, পথিক, হিমাচল বক্ষে, হিমাদ্রি, 10 দিন। জলধর সেনের লেখায় অনুপ্রাণিত হয়ে শুদ্ধানন্দ ব্রহ্মচারী লিখলেন হিমালয় ভ্রমণ। সংবাদ প্রভাকর পত্রিকায় ধারাবাহিকভাবে ভ্রমণকারী বন্ধু হইতে প্রাপ্ত শিরোনামে ভ্রমণ বৃত্তান্ত প্রকাশ করেন পত্রিকার সম্পাদক ও কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। মানে দেখো, ভ্রমণ কাহিনীর কথা আসলে কিভাবে সেই যুগ যুগ ধরে বারবার পাহাড়ের কথা, হিমালয়ের কথা এগুলো চলে আসছে, সেটা কিন্তু আমাদের চোখে পড়তে বাধ্য, তাই না? না, এখন শুধু পাহাড়ের কথা নয়, আরও অনেক কথা আছে, দেশ বিদেশের কথা আছে এবং আমাদেরও এখনও অনেক কথা বলার আছে, অনেক আড্ডা দেওয়ার বাকি আছে, সেসব কথাও হবে। কিন্তু চলো তার আগে একটা সুন্দর গান শুনে আসি। পাহাড়ের কথা হলো, পাহাড়ের গানই শুনে আসি। শান ইমন চক্রবর্তী এবং সমবেত কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য। শুনতে থাকো, ফিরছি গানের ওপারে।

ফিরে এলাম গানের পর, শুনছো ভ্রমণ সাহিত্যের কথা, সঙ্গে আছি আমি জয়নিকা। আজ অল্প অল্প গল্প কথায় আমরা অনেকগুলো ভ্রমণ সাহিত্যের কথা বলেছি, পাহাড়ের কথা বলেছি। আর এই যে ভ্রমণ সাহিত্যগুলোর কথা বলছিলাম, যে হিমালয়ের কথা আসে, ওই তালিকায় কিন্তু আরও কয়েকটা নাম রয়ে গেছে, যেমন কাশ্মীর কুসুম, একটা অসাধারণ ভ্রমণ বৃত্তান্ত, লিখেছেন রাজেন্দ্রমোহন বসু। আবার দুর্গাচরণ রক্ষিতের বই সচিত্র ভারত প্রদক্ষিণ, একটু ব্যতিক্রম ধর্মী একটা বই, তবে সেখানে যেমন ভ্রমণ রস আমরা পাই, তেমনই পাশাপাশি 18টা ছবি রয়েছে, যেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে ভীষণ দুর্লভ একটা সংযোজন। শিবনাথ শাস্ত্রীর ইংল্যান্ডের ডায়েরি পুরোপুরি ভ্রমণ সাহিত্য নয় বটে, তবে ভ্রমণের রস সহজেই কিন্তু পাওয়া যায়। এছাড়াও ভ্রমণ সাহিত্যের কথা হচ্ছে, সেই কথায় দুটো নাম বলতেই হয়, স্বামী বিবেকানন্দের পরিব্রাজক এবং তার ভাই মহেন্দ্রনাথের বদ্রীনারায়ণের পথে, বাংলা ভ্রমণ সাহিত্যের স্মরণীয় সংযোজন। আর এই যে ভ্রমণ সাহিত্যের কথা হচ্ছে, আমরা অনেক সাহিত্যিকদের নাম, অনেক লেখকের নাম আমাদের আলোচনায় উঠে এলো, কিন্তু আমরা এখন অবধি কোনো নারী সাহিত্যিককে নিয়ে কথা বলিনি। আচ্ছা, এই প্রশ্নটা কি আমাদের মনে আসছে না যে ভ্রমণ সাহিত্যে নারী সাহিত্যিক কে আছে? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ পুরুষ শাসিত বাঙালি সমাজে মেয়েরা যেখানে বাড়ি থেকে বেরোতে পারত না সেই সময়, সেখানে তারা ভ্রমণ নিয়ে লিখবেটা কি? মানে তারা কি ঘুরতে বেরোতে পারত যে তারা তাদের ভ্রমণের কথা বলবে? ভীষণ একটা ভাববার মতো একটা বিষয়। তবে অবাক করার বিষয় হলো, স্রোতের উল্টো পথে সাঁতরিয়ে কয়েকজন স্বনামধন্য নারী রয়েছেন, যারা কিন্তু সত্যি ভ্রমণ করেছেন, এমন কি মানে শুধু ভ্রমণ বললে ভুল হয়, বিদেশ সফর করেছেন তারা, এবং তাদের ভ্রমণ কাহিনী লিখে বাংলা ভ্রমণ সাহিত্যের পাতায় স্মরণীয় হয়ে আছেন। এই যাত্রায় যার নাম প্রথমেই আসে, তিনি হলেন কৃষ্ণভাবিনী দাস। তিনি লেখেন ইংল্যান্ডে বঙ্গমহিলা। এটা বাংলা সাহিত্যে মনে করা হয় মহিলা লিখিত প্রথম ভ্রমণ কাহিনী। এই সঙ্গে আরেকজনের নাম

পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেখো, ভ্রমণ সাহিত্যের কথায় এই যে নামগুলো বললাম, এগুলো শুধু কিছু উদাহরণ নয়, এগুলো কিন্তু সেই সময় দাঁড়িয়েও বলতে পারো একটা গর্বের বিষয়, তাই না? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 1888 খ্রিস্টাব্দে বিলেত গিয়েছিলেন সরকারি কাজ করতে। বিলেত ভ্রমণ নিয়ে তিনি একটা গ্রন্থ লিখলেন, প্রকাশ করলেন আ ভিজিট টু ইউরোপ এই নাম দিয়ে। পরবর্তী সময় পরিমল গোস্বামী এই বইয়ের বঙ্গানুবাদ করলেন আর তার নাম দিলেন আমার ইউরোপ ভ্রমণ, যেটা বাংলা সাহিত্যের এই যে ভ্রমণ সাহিত্য, সেই মানে সেই জায়গাটাতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা নাম হয়ে আজও রয়ে গেছে এবং মানুষের মনের মণিকোঠায় এই নামটা কিন্তু এখনও জল জল করছে। এছাড়াও চন্দ্রশেখর সেন লিখলেন ভূপ্রদক্ষিণ নামে একটা বই। এই তালিকায় এরপর আসবে পৃথিবীর সব মহাদেশে ভূ পর্যটক হিসেবে যিনি ভ্রমণ করেছেন এবং তাও করেছেন নিজের দুই চাকার বাইসাইকেলে করে, তিনি হলেন প্রথম ভারতীয় ও বাঙালি ভূ পর্যটক বিমল মুখোপাধ্যায়। তার ভ্রমণ কাহিনী দু চাকায় দুনিয়া। আর তারপর সাহিত্যের পাতায় ভ্রমণকে যে মানুষটা সব থেকে প্রিয় করে তুলেছেন এবং আমরা জানি যে আজকের এই আলোচনায় বারবার আমরা কিন্তু তার নামটা খুঁজছিলাম বটে, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তো খ্যাতি পেয়েছিলেন প্রকৃতির জন্য, তাই না? তার বনে পাহাড়ে, হে অরণ্য কথা কও, সুন্দরবনে সাত বৎসর, এইরকম আরও কিছু উপন্যাস রয়েছে, উপন্যাসের উদাহরণ রয়েছে যা ভ্রমণ সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আর দেখো, সাহিত্যের প্রসঙ্গ যখন আজকে যখন সাহিত্য নিয়েই কথা হচ্ছে, সে যেদিক থেকেই হোক না কেন, আমরা কিন্তু আজকের আলোচনার রাশ টানতেই পারি কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলে, কারণ সাহিত্যের কথায় যাই হোক তিনি তো গুরু, তাই না? বাংলা ভ্রমণ সাহিত্যকেও তিনি কিন্তু সমৃদ্ধ করেছেন তার লেখনী দিয়ে। যে কয়েকটা গ্রন্থ রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য হিসেবে চিহ্নিত সেগুলোর মধ্যে নাম নিতেই হয় ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, পশ্চিম যাত্রীর ডায়েরি ও জাভা যাত্রীর পত্র, তারপর বলতে হয় রাশিয়ার চিঠি, পারস্যীয় পথের সঞ্চয়। আর এত কিছুর মধ্যে যে নামটা নিতেই হয় তার ছিন্ন পত্রাবলী। হ্যাঁ, ছিন্ন পত্রাবলীতে কবিগুরুর এই যে ভ্রমণ পিপাসা এবং সেই ভ্রমণ পিপাসা মেটানোর জন্য তিনি কতটা চরম পর্যায়ে যেতে পারেন সেটা তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভ্রমণ সাহিত্য প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভ্রমণ বৃত্তান্তের একটা মস্ত সুবিধা এই যে তার মধ্যে অবিশ্রাম গতি আছে, অথচ প্লটের কোনো বন্ধন নেই, মনের একটা অবারিত স্বাধীনতা পাওয়া যায়। সত্যি তো, ভ্রমণ মানেই তো স্বাধীনতা, তাই না? ঘর কোনো বাঙালি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে পৃথিবীর সবকটা মহাদেশে। সে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছে কত দেশ মহাদেশ, অরণ্য, পর্বত, সাগর, মহাসাগর, নদী, উপত্যকা, আর লেখা হচ্ছে একের পর এক ভ্রমণ কাহিনী। না, আমি যা বলেছি আজ সেখানেই শেষ নয়, অনেক ভ্রমণ সাহিত্য আর সাহিত্যিকদের নাম এখনও অবশ্যই রয়ে গেছে যেগুলো বলা হলো না। সত্যি বলতে সবটা একদিনে বলা তো সম্ভব নয়, আমি না হয় গোড়ার দিকের সংক্ষিপ্ত আলোচনাটাই করলাম, এটাই ধরে নাও। বাকিটার জন্য বরং তুমি বেরিয়ে পড়ো ভ্রমণে আর ভ্রমণ সাহিত্যে। আপাতত আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা আজকের মতো চললাম, কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণ তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই কানে রাখতে ভুলো না যুববাণীকে। যেতে যেতে ভূমি ব্যান্ডের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। শুরু হচ্ছে অনুষ্ঠান নজরুল গীতি। নজরুল গীতির অনুষ্ঠানে প্রথমে শুনুন অজয় চক্রবর্তীর কণ্ঠে এই নজরুল গীতিটি।

নজরুল গীতি। গানের মূল উৎসই হল দ্রোহ এবং প্রেমের অপূর্ব সমন্বয়, রাগ সঙ্গীতের সার্থক প্রয়োগ এবং বিশাল তার শব্দ ভাণ্ডার এবং অসাম্প্রদায়িক চেতনা। এমন নজরুল গীতির সুরের মূর্ছনায় আমরা সকলেই মেতে উঠি, মোহিত হয়ে রই। তেমনি আরও একটি নজরুল গীতি শুনুন শুভমিতার কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান নজরুল গীতি। নজরুল গীতি রোম্যান্টিকতা এবং বিরহ নজরুল গীতিতে অন্যতম এক অনুষঙ্গ। প্রকৃতি এবং প্রেমের সূক্ষ্ম অনুভূতিগুলি গানে অত্যন্ত মাধুর্যের সঙ্গে প্রকাশিত হয়েছে। তেমনি পরপর দুটি গান শুনুন। প্রথমটি হৈমন্তী শুক্লার কণ্ঠে, পরবর্তী গান রইবে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

নজরুল গীতিতে তাল, লয় ও ছন্দের প্রয়োগ রীতিমতো শ্রেণী বিন্যাসগত অঙ্গ বা পর্যায় দ্বারা প্রভাবিত। নজরুল গীতি সর্বস্তরের জনগণের রচিত এবং বোধগম্য সঙ্গীত এবং জনরুচির সর্বজনীন মানদণ্ডে একটি স্বতন্ত্র গীত ধারায় প্রবাহিত। নজরুল গীতিতে এখন শিল্পী অধীর বাগচী,

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা নজরুল গীতির অনুষ্ঠান। নজরুল গীতিতে উত্তর ভারতীয় বা হিন্দুস্তানি পদ্ধতির রাগ রাগিনীর পাশাপাশি দক্ষিণ ভারতীয়, এই যেমন কর্ণাটকী পদ্ধতির রাগ রাগিনীরও প্রয়োগ ঘটেছে। নজরুল গীতিতে বিদেশি ভাষার প্রয়োগও বেশ লক্ষণীয় এবং লুপ্ত ও লুপ্ত প্রায় বহু রাগ রাগিনীর প্রয়োগ সহ সংস্কৃতি ছন্দের ব্যবহার নজরুল গীতিতে যথেষ্ট লক্ষণীয়। এখন নজরুল গীতিতে শিল্পী ইন্দ্রাণী সেন।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নজরুল গীতি। উপস্থাপনায় ছিলাম মৈত্রী বন্ধু পুনম বাগ। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক। আজকের নাটক বাঘ শিকার।
1: আজকের নাটক বাঘ শিকার। উর্দু ভাষায় মূল কাহিনী জালাল মালিহাবাদী, বেতার নাট্যরূপ প্রদ্যোত কুমার সরকার, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক বাঘ শিকার।
2: হ্যালো মির্জা সাহেব, আরে এসো এসো।
3: হচ্ছে গিয়ে একটু দেরি হয়ে গেল খাওয়াদের।
2: আরে ঠিক আছে ঠিক আছে,
3: তো যাক, কি খবর বলো?
2: খবর জবর খবর।
3: চিপে রেখেছো কেন, বলে ফেলো।
2: বলবো, শুনবে? কাল আর পরশু রাত্রিরে বাঘ বেরিয়েছিল, শুনেছো তো?
3: বাঘ বেরিয়েছিল?
4: ইয়া কেঁদো বাঘ, খাস রয়্যাল বেঙ্গল টাইগার, দুজন মানুষ আর গোটা কয়েক জানোয়ারকে সাবাড় করে ফেলেছে, বুঝলে?
2: বলো কি আজ্ঞে। হ্যাঁ মির্জা সাহেব, আজকাল চাঁদনি রাত, মাচার মাথা কমপ্লিট, এই তো মৌকা। খাঁ সাহেব, আমি আর তুমি এই তিন শিকারি মিলে নিঘাত বাঘটাকে না একেবারে শেষ করে ফেলবো, কি বলো?
4: আরে আরশোলা আমার পাখি, ভ্যারেন্ডা আমার গাছ, তুমি আমাকে কি কি মনে করো গিয়ে? হ্যাঁ, শিকার হচ্ছে আমাদের সে গিয়ে হচ্ছে গিয়ে একটা খানদানি পেশা, তোমাদের মতো চাল মেরে বেড়াই না।
2: আমি কি নেড়ি ভেড়ি, আমার পাঁচখানা কাপড় ধোপার বাড়ি। খাঁ বাহাদুর, এই খাঁ সাহেবটাকে একটু সাবধান করে দাও তো, সে হচ্ছে গিয়ে আমাকে ইয়ার কি, আমাদের খানদানের কথা বললেই বলবে গুল মারছে। না না না, খাঁ সাহেব খাঁ সাহেব আর বলবে না। এই এই খাঁ সাহেব আর কিছু বলো না। হ্যাঁ বলো, তুমি যা কি বলতে যাচ্ছিলে?
3: হ্যাঁ কি বলো, সে হচ্ছে গিয়ে আমার দাদা জানের দাদা জানের একটা ছোট্ট ঘটনা বলি। একদিন আমার দাদা জানের দাদা জান জঙ্গলের মধ্যে বসে বসে সে হচ্ছে গিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন, এমন সময় লোকেরা হেঁকে উঠলো, বাঘ বেরিয়েছে হুজুর। তিনি তখন সে হচ্ছে গিয়ে হাতে সুপুরি এলাচ নিয়ে বসে, বিশ্বাস করবে না, আওয়াজ শুনেই তার সঙ্গীরা সবাই প্রাণপণ দৌড়ে গাছের ডালে উঠে পড়লো, কিন্তু তিনি গ্রাহ্যই করলেন না। ঠায় বসে বসে সে হচ্ছে গিয়ে একটার পর একটা একটার পর একটা এলাচ দানা ছাড়াতে লাগলেন।
2: সাব্বাস সাব্বাস সাব্বাস।
3: তারপর যেই চোখ তুলে তাকিয়েছেন দেখেন কি, সে হচ্ছে গিয়ে একটা প্রকাণ্ড বাঘ গর্জন করতে করতে বিরাট হাঁ করে এক হাত দূরে এসে পড়েছে। তখন করলেন কি,
4: চট করে একটা এলাচ দানা সেই হাঁয়ের মধ্যে পুড়ে দিলেন,
3: একটু মুচকি হাসলেন। ভাই সে হচ্ছে গিয়ে বললেই বলবে গুল মারছে, বাঘটা একটা প্রকাণ্ড হুঙ্কার দিয়ে না বিজলির মতো তার উপর একবার ছাপিয়ে

0: আর হ্যাঁ, পরের মুহূর্তে দেখা গেল যে বাঘটা সে হচ্ছে গিয়ে মাথাটা তার বাঁ দিকে আর ধরটা তার ডান দিকে গড়াগড়ি যাচ্ছে।
1: বেড়ে ভাই, বেড়ে ভাই, বেড়ে। আর এই দাদা জানে, দাদা যান,
0: সে হচ্ছে গিয়ে বললে বিশ্বাস করবে না, তিনি মুচকি হেসে একটা রেশমি রুমাল দিয়ে তরোয়ালের রক্তটা সাফ করছে।
2: সুন্দর, চমৎকার। ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই, মেটে হুঁক করে তামাক খায়, গুড়গুড়ি চাকই। তা বেশ বেশ ভাই মির্জা সাহেব, সবই যখন বললে, এবার পার্সেন্টেজটা বলে দাও।
0: খাসায় ঠাট্টা করছো, যা বলছি সব অক্ষরে অক্ষরে সত্যি। আরে এ তো আর সে হচ্ছে গিয়ে এক আটটা ঘটনা নয়, আমাদের খানদানে এরকম ঘটনা হামেশাই হচ্ছে। সে হচ্ছে গিয়ে বললে বিশ্বাস করবে না, বললে বিশ্বাস করবে না, আমার দাদা জানে, দাদা যান, রোজ এক ডজন বাঘ।
2: বলো বলো, রোজ এক ডজন বাঘ শিকার করতেন?
0: আগে হ্যাঁ, শুধু শিকারই করতেন না, সে হচ্ছে গিয়ে রোজ এক ডজন বাঘ দিয়ে নাস্তা করতেন।
1: আচ্ছা।
0: আর তার ভয়ে সমস্ত বাঘ সে হচ্ছে গিয়ে জঙ্গল ছেড়ে পালিয়েই গেল।
2: মির্জা সাহেব, ভালো কথা, তোমার দাদা জানের, দাদা জানের গল্প শুনে আমার নানা জানের, নানা জানের কথা মনে পড়ে গেল।
0: নানা জানের? হ্যাঁ, কি রকম?
2: আমার নানা জান ছিলেন নৌবত খাঁ।
0: নৌবত খাঁ?
2: তার নানা ছিলেন হরিবত খাঁ। তোমার দাদা জানের, দাদা জানের ভয়ে বাঘগুলো সব পালিয়ে ধান খেতের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। তো ঠিক সেই সময় আমার নানা জানের, নানা জান হরিবত খাঁয়ের কানে খবর পৌঁছলো, 150টা বাঘ খেতে ঢুকে ফসল তছনছ করে ফেলে।
0: বললো কি খাসাই?
2: আরে শুনলাম না, বাঘগুলো সব আলু, বেগুন, লাউ, কুমড়ো, তরমুজ, ফুটি, ওল, কপি, বিট, গাজর, শশা, উচ্ছে, লঙ্কা কচাকচ কচাকচ খেয়ে ফেলছে।
0: কি যে বলো খাসাই, সে হচ্ছে গিয়ে বাঘে কখনো উচ্ছে লঙ্কা খায়?
2: আহা, তুমি বুঝতে পারছো না কেন মির্জা, হরিণ টরিণ তো তোমার দাদা জানের, দাদা জানের ভয়ে বাঘের আগে ভারত ছেড়ে পালিয়েছিল। বেচারা বাঘগুলো তরকারি খাবে না তো কি উপোস করে মরবে বলো?
0: তাও সে সত্যি কথা, তাও সে সত্যি কথা, পেটের জ্বালা বড় জ্বালা। সে হচ্ছে গিয়ে কি দুর্দশা বলো দেখিনি, পেটের জ্বালায় কি এদেরকে তো বাঘগুলো পর্যন্ত সেচ্ছে গিয়ে উচ্ছে লঙ্কা খেতে লাগলো।
1: জাগে জাগে খাসে, তারপর কি হলো বলো।
2: হ্যাঁ, যা বলছি, নানা জানের, নানা জান যেই খবর পেলেন, উনি সেই রাত্রি জাল কালে বাঘের খুঁজে বেরিয়ে পড়লেন।
1: বলো কি, উনি জাল দিয়ে বাঘ ধরতেন?
2: খাবারুর, তুমিও দেখছি মির্জার মতো হয়ে গেলে, কথাটা আগে শেষ করতে না।
1: আচ্ছা আচ্ছা, বলো বলো বলো।
2: জাল নিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে আচ্ছা অন্ধকারের মধ্যে দেখেন, একটা তরমুজের খেতে এক পাল বাঘ ঘুরছে। ব্যাস, উনি পা টিপে টিপে গিয়ে সা করে জাল ছুড়লেন, যাকে বলে 80টা বাঘ আটকা পড়ে গেল। বাকি 70টা উর্ধ্বশ্বাসে টুঁ টুঁ দৌড় মেরে তা কোনো গতিকে প্রাণ রক্ষে করলো।
0: তো যে 80টা ধরা পড়লো?
2: হ্যাঁ, বুঝতেই পারছ, জাল থেকে ছাড়া পাওয়ার জন্য তারা ছাড়া যে কি দাপাদাপি করতে লাগলো, সে কি আর বলবো। শেষকালটা বেচারিদের সে কি কান্নাকাটি। এসে বাঘগুলোকে এক এক থপ্পড় মেরে একদম চুপ করালেন। রাত্রিটা তো কোনো মতো কাটলো, যেই মুরগি দেখে উঠেছে অমনি তিনি তার ইয়া মোটা লাঠিটা তাদের দেখিয়ে বললেন, দেখো বাবধুনেরা, এবার ভালো ছেলের মতো চুপটি করে আমার বাড়িতে চলো দেখিনি। এই না বলে তাদের জাল থেকে ছেড়ে
1: পালিয়ে গেল।
2: না না, পালাবে মানে পালাবে, লেজ গুটিয়ে মাথা হেঁট করে সুর সুর করে আগে আগে চললো। আর হরিবত খাঁ পেছন থেকে ওদের হাঁকিয়ে নিয়ে চললেন, পথটাও তো নিহাত কম নয়। যেতে যেতে দুপুর হয়ে গেল, হরিবত খাঁ বাড়ি পৌঁছে ছাগলগুলোর থাকার জায়গায় বাঘগুলোকে পুড়িয়ে দিয়ে মাটিরে শেকল তুলে দিলেন।
0: ছাগলগুলোর কি হলো খাঁ সাহেব?
2: আরে ছাগলগুলো তো তখন চড়তে গিয়েছিল, বর্ষণের সময় বাড়ি ফিরে এসে দেখে তাদের থাকার জায়গায় শেকল বন্ধ। সব কটা তো রাগে গজ গজ করতে করতে পাঁচিল টপকে ভেতরে লাফিয়ে পড়েই জানা দেখা যে 80টা বাঘ ঢুকে তাদের জায়গা দখল করে বসে আছে। বুঝতেই পারছ, আমার নানা জানের, নানা জানের ছাগল তো, তারা সবাই মিলে না বাঘগুলোর উপর এসা হামলা করে বসলো কি বলবো রে ভাই।
0: আচ্ছা,
2: হ্যাঁ, অনেকগুলো বুড়ো হাবড়া রোগা পটকা বাঘ তো রীতিমতো ঘায়েল হয়ে পড়লো, বাকি নাদুস নুদুস যেগুলো ছিল তারা আবার ছাগলের গায়ে হাত তুলতে সাহসই করল না। তারপর হয়েছে কি, নানা জানের, নানা জান যেই খবর পেলেন যে তার ছাগলগুলো শৃঙ্খলের মতো আচরণ করেছে, অমনি গিয়ে তাদের আচ্ছা করে সাজিয়ে দিলেন।
1: কি বললেন?
2: বললেন, তোরা জানিস না, হ্যাঁ, বাঘগুলো আমাদের অতিথি, অতিথি সেবা হচ্ছে প্রত্যেক এশিয়াবাসীর ধর্ম,

0: নাকি তোরা ভুলে গেছিস? খবরদার, যেন আর কখনো ওদের সঙ্গে কোনো অভদ্র আচরণের খবর আমাকে শুনতে না হয়।
1: তারপর তারপর
0: বুঝতে পারছো না, ছাগলগুলো ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম করতে করতে বাঘগুলোর কাছে গিয়ে মাপছে, তাদের সঙ্গে ভাব করে ফেললো, আর জীবনের বাকি দিনগুলো ওদের সঙ্গেই কাটিয়ে।
1: কি আশ্চর্য না খাবারের
0: সাহেব, বলি আরই যাই তোমার উর্বর মস্তিষ্ককে, মির্জা না হয় আপিনের নেশায় এলোমেলো বকে যায়, কিন্তু তুমি এমনিতেই যা গুল ছাড়লে না, আপিন খেলে না জানি কি বলতে।
1: সে হচ্ছে কি কিছু বলছো?
0: না না না, তোমাকে না, অন্য কথা হচ্ছে, যাক অনেক রাত্রি হলো, কাল সন্ধ্যেবেলা আবার শিকারে বেরোতে হবে, তো এখন শুয়ে পড়ো গে যাও।
1: খাওয়া দাওয়া বলো ভাই, সে হচ্ছে গিয়ে একটা কথা বলছিলাম।
0: আবার দাদা যান নাকি?
1: না না না না, দাদা যান না, দাদা যান না। বলছিলাম যে এখানে তো আমার সঙ্গে আমার বিবিও এসেছে।
0: হ্যাঁ, তাতে কি হয়েছে?
1: ও এই বাংলায় এসে অবধি নানান রকম জন্তু জানোয়ারের ডাক শুনে দিন রাত ভয় কাঁপে, খালি খালি বলে যে আমাকে শহরে রেখে দিয়ে এসো, তোমরা ভাই যদি অনুমতি দাও তো ওকে ভোরবেলায় পৌঁছে দিয়ে সন্ধ্যে নাগাদ আমি ফিরে আসতে পারি।
0: না না বলে আর পাচ্ছি না, আক্কেলে সকল বন্দি জালে বন্দি মাছ, স্ত্রীর কাছে পুরুষ বন্দি ছালে বন্দি গাছ, জানোয়ারের ডাক শুনে আবার ভয় কিছু। হ্যাঁ যাক যাক, কাল সকালে দেখা যাবে, আমরাই না হয় তোমার বিবির সঙ্গে কথা বলে ঠিক করে নেবো। খুন যাও মির্জা সাহেব, শুয়ে পড়ো, যাও।
1: আচ্ছা খোদা হাফিজ।
0: খোদা হাফিজ, খোদা হাফিজ। কামাহাদুর, মির্জার চালাকিটা বুঝতে পেরেছ?
1: পারিনি আবার, বেটা জানে না ও ডালে ডালে ঘরে, আমরা ঘুরি পাতায় পাতায়, বেটা নিজেই ভয় পাচ্ছে আর বিবির দোয়াই দিয়ে পাশ কাটানোর তালে আছে।
0: একটা কাজ করলে হয় না, চলো বেটা ওর বিবিকে কি বলে আলি পেতে শুনি, খুব সাবধানে পাটি পেটি পেয়ে এসো।
1: তাই চলো, তোমার তো আবার হাসার রোগ আছে, হাসি সামনে রেখো বাপু, নইলে আবার
0: এনাও মুখে রুমাল চাপা।
2: ওকে শুনছো? এই আচ্ছা তো কালা হয়ে গেলে নাকি? এই
0: কি বলো না,
2: বলি খাবারের আড্ডা থেকে ফিরে আসার পর তোমার কি হয়েছে বলো দেখিনি, ওরা কিছু বলেছে?
0: হ্যাঁ বলবে আবার কি,
3: ওরা দুজনে মিলে সে হচ্ছে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছে যে আমাকে শিকারে নিয়ে যাবে।
2: বারে তা এতে ওদের দোষটা কোথায়? তুমি তো দিন রাত ওদের বলে বেড়াও আমি কিলিয়ে বাঘ মারতে পারি, তার ল্যাস ধরে 24 ঘন্টা অনবরত বোবো করে ঘোরাতে পারি, বাঘের কান ধরে সেই সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত হিড়ির করে টেনে আনতে পারি, এখন বেচারিদের দোষ দিচ্ছ কেন?
3: কত বেগম, ছেলে মেয়েদের একবার জাগিয়ে দাও না, সে হচ্ছে গিয়ে বেচারি বাপ মা দুটোকে একবার শেষ দেখা থেকে যায়।
2: আর মনে যা, ও আবার কি কথা, তুমি জল জ্যান্ত বেঁচে রয়েছো আর তোমার ছেলে মেয়েরা বাপ মরা হয়ে গেল।
3: বাপ মরা হতে আর দেরি কোথায় বেগম,
1: সে হচ্ছে গিয়ে আজ রাত্রিটুকুই তো বেঁচে আছে,
3: তারপর কালই তো সব শেষ।
2: হ্যাঁ তুই যখন বীর পুরুষ, খাবার দুধের স্পষ্ট কথা বলে দিলি পারো যে শিকারে যেতে পারবে না।
0: কি যে পাগলের মতো কথা বলো না,
3: সে হচ্ছে গিয়ে তাই কখনো আমি বলতে পারি?
1: বরং তুমি বলতে পারো যে তুমি বাঘের ডাক শুনে।
2: আমি কখনো বলতে পারবো না যে বাঘের ডাক শুনে আমি ভয় পাই।
0: বলতে পারবে না?
2: না।
1: বেশ তাহলে বলো যে আমার ছেলে মেয়েরা সে হচ্ছে গিয়ে বাঘের নাম শুনলে ভয় পায়।
2: মাথা খারাপ নাকি? ও তো আরো ডাহা মিথ্যে কথা বলে, আমার ছেলে মেয়েগুলো বাঘের ছালগুলোকে টেনে টেনে দিন রাত এঘর ওঘর করছে, ওদের আবার বাঘের ভয়। ও হ্যাঁ মনে পড়ে গেল, ওদের দুষ্টুমির জ্বালায় আজ সব বাঘ ছালগুলোকে জড়ো করে তোমার ঘরের দেয়ালে টাঙিয়ে দিয়ে দরজা শেকল দিয়ে দিচ্ছি।
0: তা তো দিয়েছো, কিন্তু বাংলা করে বলো না কেন যে আমাকে শিকারে না পাঠিয়ে এসে হচ্ছে গিয়ে তোমার ঘুম হবে না?
2: তা কেন, কিন্তু একটা ভালো দিকে ছুতো খুঁজে বার করো তবে তো।
1: ভালো ছুতো, ভালো ছুতো বলো যে ছোট ছেলেটা সে হচ্ছে গিয়ে 103 ডিগ্রি জ্বর উঠেছিল।
2: শোনো মিশের কথা, শত্রুর মুখে ছাই পড়ুক, আমার ছেলের অসুখ করতে যাবে কেন? অমন অলক্ষণে কথা আমার মুখ দিয়ে কখনো বেরোবে না, তুমি মরে গেলেও না।
0: বটে বটে, আমি মরে গেলেও বেরোবে না কেন বললি? হয় আমাকে বাঘের পেটে নাড় দিয়ে তোমার হাড়ে দুব্বো হাত জমাবে না? বেশ, সে হচ্ছে গিয়ে আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, বাঘের জন্য যে ছাগলটা বাঁধা আছে সেটাকে খুলে দিয়ে সে হচ্ছে গিয়ে ফাঁসটা নিজের গলায় পরিয়ে বাঘের জন্য অপেক্ষা করছি, তাহলে তো তোমার প্রাণটা জুড়বে।
3: কাল যখন বাঘের কবলে প্রাণটা দিতেই হবে,
0: সে হচ্ছে গিয়ে আজই আজই বীরের মতো তার পেটে যাওয়াই ভালো, আমি তো আর কাপুরুষ নই, মরতে হলে বীরের মতো মরাই ভালো।
2: আচ্ছা গো আচ্ছা বলে।

0: দেবো, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি।
1: আহা বেগম, বলবে তো, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে, তোমার মতো এমন মিষ্টি মেয়ে, তোমার মতো এমন
0: ভালো। আর আধিক্ষেতা করতে হবে না, অনেক রাত হয়েছে, চলো শোবে চলো।
1: হ্যাঁ যাই বেগম। সে হচ্ছে গিয়ে আমার সঙ্গে একবারটি চলো না, দরজাটা খুলে দেবে?
0: কেন, তোমার কি ভয় হচ্ছে? ঘরের মধ্যে কোনো বাঘ শুয়ে দিয়ে আছে?
1: বাঘের বাপের সাধ্যি যে আমার ঘরে শুয়ে দেয়?
0: খুব হয়েছে তোমার সাহসের কথা, আর আমাকে নাই বা বললে। চলো এই নাও, তোমার ঘর খুলে দিলাম, হয়েছে, এবার শুয়ে পড়ো দেখিনি।
1: কিন্তু বেগম, সে হচ্ছে গিয়ে হাওয়াটা বড্ড জোরে হয়েছে না, জানাটা বরং বন্ধই করে দাও, নইলে বাতিটা সে হচ্ছে গিয়ে নিভে যেতে পারে।
0: অন্ধকারে আবার শুরু করে একটা বাক্সে দিয়ে পড়তে পারে। আচ্ছা আচ্ছা, এই নাও, দরজা জানলা সব বন্ধ করে দিলাম, এবার শুয়ে পড়ো দেখিনি, আমি চললাম, খোদা হাফিজ।
1: খোদা হাফিজ বেগম।
0: বাতাসে বাতিটা নিভে গিয়েছে। দাঁড়া বাপু, বাতিটা জ্বালিয়ে নি। কই, কোথায় কোথায় বাঘ? বাঘ না তোমার মুন্ডু? বাবারে বাবা, বলিহারি খানদানি শিকারি, বাঘের ছালটা হাওয়ায় উড়ে এসে ওর গায়ের উপর পড়েছে, আর মিনছে বাঘ বাঘ করে চেঁচিয়ে মরছে।
1: বাঘের ছাল? তাহলে বাঘ নয় দেখো, সে হচ্ছে কি বাঘের ছালটা বুঝি হাওয়ায় দেয়াল থেকে উড়ে এসে পড়েছে।
0: জি হ্যাঁ, চোখ দুটো খুলেই দেখো না, ওই তো নিচে পাশ বালির শুদ্ধ বাঘ ছালটা পড়ে রয়েছে।
1: ও তাই তো, আমারই ভুল হয়েছিল, তাই বলে সে হচ্ছে গিয়ে বাঘের এত বড় আসপর্দা, মির্জা সাহেবের শোবার ঘরে সে দয়।
0: খুব হয়েছে, এখন অনেক রাত বাকি আছে, ঘুমিয়ে পড়ো, আমি চললাম।

0: ও খা সাহেব, মির্জা যে এখনো পর্যন্ত নাক ডাকাচ্ছে, একবার ডাক দাও দেখিনি।
1: মির্জা সাহেব, জনাব মির্জা সাহেব।
2: কে ডাকছেন?
1: আগে আমরা খাবার খাওয়া সাহেব।
2: ও আপনারা বসুন, ডেকে দিচ্ছি।
3: আদাবাদ বেগম সাহেবা, আমরা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম।
2: বলুন।
3: আচ্ছা, আপনি নাকি ওই বাঘের ডাক শুনে ভীষণ ভয় পান?
2: আমি কে বলেছি?
1: কাল মির্জা আমাদের বলছে।
2: না না, ওর কথা বিশ্বাস করবেন না। আসল কথা, আপনাদের মির্জা সাহেব নিজেই বাঘের নাম শুনলে ভয় পান।
1: মাফ করবেন বেগম সাহেবা, কাল রাতে আমরা আড়ি পেতে আপনারা মির্জা সাহেবের কথাবার্তা সবই শুনেছি।
4: আচ্ছা, মাঝে রাত্রিরে কার যেন একটা গোঙানির আওয়াজ পেলাম, কি ব্যাপার বলুন তো? আমি তো প্রথমে ভাবলাম বাঘের ডাক শুনে মির্জা ভয় পেয়েছে।
2: ঠিকই ধরেছেন, ওর কথা আর বলবেন না। রাতে হঠাৎ হাওয়ায় দেয়ালে টাঙানো বাঘের ছালটা উড়ে এসে ওর বিছানায় পড়লো, সঙ্গে সঙ্গেই ঝাপটার লেগে বাতিটাও নিবে গেল। ও ভাবলো একটা জ্যান্ত বাঘ ওর ওপর ঝাঁপিয়ে পড়লো, ব্যাস গলা গেল বেঁধে, আর সঙ্গে সঙ্গে গোঙাতে শুরু করলো। ওর কথাই আলাদা। হ্যাঁ যাক, আমি যে সব কথা আপনাদের বলেছি তা আবার যেন ওকে বলে দেবেন।
4: না না, তা কখনো বলি। আপনি ওকে ডেকে দিন তাহলে।
2: হ্যাঁ দি, আপনারা বসুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি।
3: আদাবাদ খা বাহাদুর, এত সকালে সে হচ্ছে গিয়ে আমার গরিবখানায় কি মনে করে?
5: আদাবাজ মির্জা, আদাবাজ। বাইরে হাতি দাঁড়িয়ে রয়েছে দেখে কিছু বুঝতে পারছো না? ভাবলাম জঙ্গলে যাচ্ছি, তোমাকে সঙ্গে নিয়ে যাই।
4: কি ভাবছো? কোনো ভয় নেই, কিছুক্ষণ হরিণ শিকার করা যাবে, আর কিছু নয়।
3: আমি তো ভাই সে হচ্ছে গিয়ে তো পাবারই আছি, কিন্তু ব্যাপারটা কি জানো বেগম, সে হচ্ছে গিয়ে আবার শহরে বেগমকে রেখে আসতে হবে তো।
4: ও ভালো কথা, ভালো কথা মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, আপনি নাকি বাঘের ডাক শুনে ভয় পান আর সেই জন্য নাকি শহরে ফিরে যেতে চান?
2: আমি মিথ্যে কথা কে বলেছে বলুন তো?
3: দেখলে তো খা বাহাদুর, বাহাদুর খানদানে বিয়ে হয়ে বেগম কিরকম ভারী হয়ে উঠেছে।

0: বিলক্ষণ বিলক্ষণ, তাহলে চলো রওনা হওয়া যাক।
1: আমি তো তৈরি হয়েই আছি, কিন্তু ভাই সে হচ্ছে গিয়ে ওর যে শরীরটা খারাপ হয়েছে শহরে নিয়ে না গেলেই নয়।
2: ও তা বেগম সাহেব কিচ্ছু ভাববেন না, আমি আজই শহর থেকে ভালো ডাক্তার নিয়ে আসছি।
3: না না খা সাহেব, ও কিচ্ছু না, কাল রাত্রে শরীরটা এমনি একটু ম্যাজ ম্যাজ করছিল, এখন তো ভালোই আছি, ডাক্তার টাক্তার লাগবে না।
1: সে হচ্ছে গিয়ে কি সাংঘাতিক মেয়ে মানুষ, তুমি তো কাল রাত্রিতে তুমি কথা দিলে যে সে হচ্ছে গিয়ে মানে তুমি যে নিজেই কাল রাত্রিতে বলছিলে না যে তোমার শরীরটা খুব খারাপ লাগছে।
3: আহা, এখন তো তেমনি বলছি, এখন আমার শরীরটা চমৎকার লাগছে, তুমি নিশ্চিন্ত মনে শিকারে যেতে পারো।
0: ব্যাস ব্যাস বিজ্জা, তাহলে তাহলে রওনা হওয়া যাক।
2: একটু না একটু না, ভালো কথা মির্জা সাহেব, কাল অনেক রাত্রিরে তোমার ঘরের দিক থেকে একটা কিরকম গোয়ানির আওয়াজ আসছিল।
1: আর বলো না, এই বেটা চাকর বাকরগুলোর মধ্যে কেউ না একজনকে বাঘ বাঘ করে চেঁচিয়ে উঠেছিল।
3: তারপর কি বলবো খা সাহেব, আপনাদের মির্জা সাহেব তো অত রাত্রে বাঘ মারার জন্য বন্দুক নিয়ে বেরোচ্ছিলেন, ওকে অতি কষ্টে বোঝালাম যে তুমি যদি সব বাঘ এখুনি মেরে ফেলো, খাঁ সাহেবদের শিকারের জন্য যদি একটাও বেঁচে না থাকে তাহলে ওরা তো আবার রাগ করতে পারেন, তখন আপনাদের কথা বলতে তবে সে শান্ত হলো।
2: সাবাস সাবাস মির্জা সাহেব, তুমি যে আমাদের কথা বিবেচনা করে কাল রাত্রি সব বাঘকে মেরে শেষ করে ফেলনি তার জন্য তোমাকে হাজার হাজার
1: চলো চলো সে হচ্ছে গিয়ে আমি তো বাবারই আছি।
2: সাবাস, হাতির পিঠে উঠে বসো। মির্জা সাহেব, জঙ্গল আরম্ভ হয়ে গেছে,
1: তা তো দেখতেই পাচ্ছি,
2: বন্দুকটা হাতে
0: না। আরে না না, হায় সাহেব, কি মাথা খারাপ হয়েছে নাকি, নিজের হাতে বন্দুক দিচ্ছ, এক্ষুনি গুলি ছুড়ে পড়বে আর শিকারগুলো সব নাগালের বাইরে চলে যাবে, চলো আস্তে আস্তে নেমে পড়া যাক।
1: খাবাদুর, সে হচ্ছে গিয়ে আমরা তাহলে হাতির পিঠে চলে শিকার করবো
0: না? আগে না সাহেব, ওই যে খোলা মাঠটা দেখছো, ওইখানে বসে শিকার করতে হবে, বুঝতে পেরেছো?
1: ও আরে দেখো দেখো, কি একটা জানোয়ার দেখা যাচ্ছে,
2: ওটা যে বংশ তাও জানো না,
0: জানোয়ারটা বড় সাংঘাতিক, মানুষের উপর হামলা করে আর নাড়ি ভুড়ি ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে,
1: তাই নাকি?
2: সর্বনাশ। মির্জা সাহেব, তুমি খানদানি শিকারি অথচ বনশুয়ারের ব্যাপারটা জানতে না?
1: জানবো না কেন, সে হচ্ছে কি ব্যাপারটা কি জানো, আমি যে কালে নিয়মিত শিকার করতাম সেকালে সুরগুরত্বার সে হচ্ছে গিয়ে এমন বদভ্যাস ছিল না?
2: তা তো বটেই, সেকালে সুরগুলো ছিল ভদ্র সুশিক্ষিত সুমার্জিত, আর আজকালকার সুরগুলো বড্ড অসভ্য।
1: দেখেছো খামাদুর, খাঁ সাহেব সে হচ্ছে গিয়ে কিরম ফাজলামো করছে।
0: কি আর বলবো বলো, তোমার যেমন কথা যেমন বুড়ো ওল তেমনি বাগরা তেতু।
1: চাকে চাকে, আচ্ছা সে হচ্ছে গিয়ে আমরা তিনজন একসঙ্গে বসলেই ভালো হতো না?
0: না হে না, আমরা তিনজনকেই 100 গজ অন্তর বসতে হবে। যাক মির্জা, চটপট করো, আরে হাঁ করে তাকিয়ে দেখো না, এক্ষুনি হাঁক আরম্ভ হবে, যাও খাঁ সাহেব নিজের জায়গায় পৌঁছলো বলে, আর তুমিও দৌড়ে যাও শিগগির।

0: দেখলে দেখলে মির্জাবাটার কাণ্ড দেখলে, হ্যাঁ বেটা মরেও না, শিকারগুলো ময়দানে ঢোকার আগেই হতবাকাটা গুলি ছুড়ে বসলো। কান্দারি শিকারি, বেটার নিশানা দেখেছো? চার চারটে ফায়ার করলো, একটা জানোয়ারকে ঘায়েল করতে পারলো না।
1: চলো তো চলো, মানুষটার কাছে কই পড়ছে, ও কেন এমন কাণ্ড করলো?
2: আমি এখানে না ভাই, সে হচ্ছে গিয়ে আমি কাছেই রয়েছি।
0: কাছে আছো অথচ আমার চোখে দেখতে পাচ্ছি না, ওই ভূত হয়ে গেলে নাকি?
2: ঠাট্টা করো না ভাই, আমার দিকে হাতিটাকে একটু এগিয়ে নিয়ে আসো না, আমি সে হচ্ছে

0: গাছে চড়েছিল, আর যেই দেখলাম যে কতগুলো জানোয়ার তোমাদের দিকে দৌড়ে যাচ্ছে, অমনি ফায়ার করে দিলাম, নইলে সে হচ্ছে গিয়ে তোমাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলতো, তখন টের পেতে।
1: আচ্ছা অহমুক্ত, আরে বাবু হরিণটা তো আসছিল আমার দিকে, তুমি ফায়ার করতে গেলে কেন?
0: আরে ভাই তার জম ব্যাপার, সে হচ্ছে গিয়ে হরিণটাকে তাক করে চার চারটে ফায়ার করলো,
2: কিন্তু একটাও লাগলো না কেন?
0: আরে সে হচ্ছে গিয়ে শোনোই না, হরিণটা নিশ্চয়ই তোর চাষির পোষা হরিণ, আর নিশ্চয়ই গাড়ি টানে।
1: আবার শুরু করলে, এত সব কি করে বুঝলে?
0: সে কথাই তো বলছি, সে কথাই তো বলছি, স্পষ্ট দেখতে পেলু সে হচ্ছে গিয়ে তার চারপাশে নাল লাগানো, রোদ্দুরে চচক চচক করছে, সে হচ্ছে গিয়ে তোমরা তোমরা দেখতে পাওনি?
2: তা তো বুঝলাম, কিন্তু খানদানি শিকারী চার চারটে গুলি একটা ওর গায়ে লাগলো না কেন?
0: লাগলো না মানে? সে হচ্ছে গিয়ে কথা শেষ করতেই দিচ্ছে না তো কি বলবো, আমি তো অবাক হয়ে দেখি যেন, এতকাল তো শিকার করছে কিন্তু সে হচ্ছে গিয়ে এমন তাজ্জবকাণ্ড কখনো দেখিনি। যেই একটা গুলি ছুড়ি হরিণটা শব্দ শুনে মুখ ফিরিয়ে যখন দেখছে যে গুলিটা তার গায়ে লাগো লাগো লাগো লাগো হয়েছে, অমনি এসা লাথি মারলো যে গুলিটা সে হচ্ছে কি যে কোথায় যে ছিটকে গেল, কি একেবারে গুলি হয়ে গেল কে জানে।
1: আমাদের শিকারের বারো তো বাজিয়ে দিলে, এখন কি দাঁড়িয়ে বসে বসে আরো গুল ছাড়বে নাকি হাতির পিঠে নেমে আসবে?
0: সে হচ্ছে গিয়ে আমি তো কখন থেকে বলছি যে হাতিটা গাছের নিচে দাঁড় করাও,
2: এইটা ঠিক তোমার নিচেই দাঁড়িয়েছে,
3: কেমন লাফিয়ে বসে পড়লাম আমার দাদা জান না,
2: দাদার গাড়ি নিখুচি করেছে, আজ রাত্রি আবার মাছ শিকারে ফেরত সারাদিনকে ঘুরিয়ে নিতে হবে।
3: ও হ্যাঁ হ্যাঁ, সে হচ্ছে গিয়ে চলো চলো।

0: মির্জা সাহেব অতক্ষণ ঘন পাশ ফিরল না, শব্দ হচ্ছে, পাক আসার সময় হয়ে গিয়েছে।
1: বলো কি খা বাহাদুর, এর মধ্যেই ওরে বাবা শীত করছে ভাই, কম্বলটা ঢাকা দেবো,
0: কম্বল ঢাকা দিলে শিকার করবো কি তোমার মুন্ডু?
1: আমি আমি কেন ভাই, খা সাহেব তুমি থাকতে, খা বাহাদুর থাকতে, আর আমি কেন?
0: হ্যাঁ তুমি, তোমাকে বন্দুক চালাতেই হবে।
1: হ্যাঁ আমি খা বাহাদুর, আমি সে হচ্ছে কি
0: বন্দুক সামলাও খা সাহেব, হুঁশিয়ার, আমি বিলকুল তৈরি জনাব।
1: খা বাহাদুর ভাই, আমার বন্ধুকে যে টোটা নেই কি হবে, সে হচ্ছে গিয়ে ভরে নেব,
0: আমার সময় নেই, সামান্য শব্দ শুনলেই বাপটা সরে পড়বে। খবরদার মির্জা, তোমার জন্য যেন শিকার ফসকে না যায়। আর কথা নয়, এসে পড়েছে, শুনতে পাচ্ছ না, এসে পড়েছে।
1: কোথায়?
0: তোমার মাথায়, সামনে সামনে থাকো, চলো। আমাদের পাল্লার মধ্যে
1: খাওয়া দোষ, সে হচ্ছে গিয়ে বাঘটাকে গুলি করো না, মরে যাবো। ও বাঘটা সে হচ্ছে গিয়ে আমাদের উপর হামলা করবে, আমি বাঁচবো না।
0: মাথার নিচে ঠেলে ফেলে দাও, অত মাথার জন্য সারা মাথাটা কিরকম সাংঘাতিক ভাবে ঘুরছিল, তোমাকে চাপটে ধরেছে, আমি অতি কষ্টে ভায়াল করতে পেরেছি। ভাগ্যিস প্রথম গুলি দিয়ে কাজ হয়েছে, নইলে বাঘটা আমাদের তিনজনকে আজকে সাবার করে ফেলেছিল আর কি।
2: ব্যাটা ফুটপেন থেকে না মাছ আনে বেঁধে ঝুলি।

0: দাও, ওকে বাগেই থাক, এটি হচ্ছে উপযুক্ত শাস্তি, বুঝেছ?
1: ভাই খা সাহেব, সে হচ্ছে গিয়ে
2: তোমাদের পায়ে পড়ি, আমাকে ফেলে দিও না, মাফ করো ভাই, সে হচ্ছে গিয়ে আর কোনদিন সেখানে বেরোবো না, এই কান বুলছি, আগে ঘর দিচ্ছি, আমাকে ফেলে দিও না, কখনো শিকার করতে আসবো না, আমাকে ছেড়ে দিও না।

0: বাঘ শিকার নাটকটি শেষ হল। উর্দু ভাষায় মূল কাহিনী জালাল মালিহাবাদি, বেতার নাট্যরূপ প্রদ্যোত কুমার সরকার, অভিনয় করেছেন খাঁ বাহাদুর, মিন্টু চক্রবর্তী, খাঁ সাহেব, ভানু বন্দ্যোপাধ্যায়, মির্জা সাহেব, চিন্ময় রায় আর বেগম সুলতা চৌধুরী।
1: নাটক এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্য নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তো বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 জো গ্রুপস ও হে পিভিটিজি সবসে পিছড়ে আভি ভি ও কোই পেড় কে মঞ্চ কে রেপে রেতে হে উনকে কোই জমিন নেহি। জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দেকার ঘর বানানা উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগোঁ কো জিতনে কর্মচারী লোগোঁ কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। CBSE পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া।

ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেবানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস এ ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলির উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে।

0: পরে আরও ছজন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেলে 4টে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর প্রান্তে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। প্রায় এখন প্রত্যেকটি দিনই বেশ উষ্ণ থেকে উষ্ণতর, উষ্ণতম দিনে পরিণত হচ্ছে। এমনই বাইরের আগুনের হলকা বেরোচ্ছে গরম হাওয়া থেকে যেন, তো সেখানে টুপটাপ ঝরে পড়া বৃষ্টির আশ্বাস দিলে কেমন লাগবে শ্রোতা বন্ধুরা? সেই টুপটাপ বৃষ্টির আশ্বাস গানের মাধ্যম দিয়েই দেওয়া যাক। প্রথম গানে রইল মোহিনীর ঘোড়াগুলি ব্যান্ড।

সেই তো, শহরের পিচ গলা গরমে শুধুই কি বৃষ্টির আশ্বাস দিলেই হয়? না, তাই না শ্রোতা বন্ধুরা? তাই গানের মাধ্যমে এখন থাকুক ঝিরি ঝিরি বৃষ্টি, এবং সেই গান পরিবেশনায় রয়েছে ডিঙ্গা ব্যান্ড।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনারা এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর প্রান্তে রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। শ্রোতা বন্ধুরা, এই বৃষ্টির আশ্বাস আবার ঝিরিঝিরি বৃষ্টির গান, এই সময় মনে পড়ে না প্রেয়সীর কথা? শুধু প্রেয়সীর কথা মনে পড়লেই মনে হয় কখন একবার মোবাইলটা তুলে ফোনটা করে জেনে নিই তার এখন কি অবস্থা, কি করছে না করছে। কিন্তু এই বর্তমান অবস্থার সঙ্গে পুরনো যুগের ব্যবস্থার কথা ভাবলে কিন্তু অবাক লাগবে। তখন শুধুমাত্র প্রেয়সীর একবার গলা শোনার জন্য টেলিফোনের আশায় বসে থাকতে হতো। তখন হাতে হাতে আমাদের মতো তো মুঠোফোন ছিল না, টেলিফোন কখন আসবে সারাদিন, কখনো এক সপ্তাহে একবার, কখনো এক মাসে একটি বার, সেই আশায় বসে থাকতে থাকতে গান রচনা করে গেয়ে ফেললেন মোহিনের ঘোড়াগুলি দল। এখন সেই গানটি শুনুন।

বাংলা ব্যান্ডের গান আজ এই পর্যন্তই। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:15। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেল ও সন্ধে নাগাদ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89% এবং সর্বনিম্ন 57%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়ার খবর এবং মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ঘর কন্যা, বিশ্ব সাইকেল দিবস উপস্থাপনায় সঞ্চিতা বটোপাল, 4:35 কলকাতা কলতান, রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্র শিক্ষা বিষয়ক প্রদর্শনী। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শাগনিকা চৌধুরী, প্রযোজনা দুর্বা দে। বিকেল 4:50 শুনবেন লালন গাথা, উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন এক পৃথিবী এক স্বাস্থ্য, আলাপচারিতায় ডক্টর রিপন বিশ্বাস এবং রামরঞ্জন দাস রায়, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এই নিয়ে একটি কথিকা বলবেন ডাক্তার বিশ্বজিৎ মজুমদার, 7:00 শুনবেন বেতার নাটক বাঘ শিকার, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন সিনেমা জগৎ, বিষয় ছবি দেখব কিভাবে শুনবেন তৃতীয় পর্ব, বলছেন অতনু ঘোষ, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটায় ভারতীয় সময় ঠিক বিকেল 3:35 আর বাংলাদেশের সময় 4:05। আর তার মানেই মৈত্রীর অনুরোধের আসরের সময়। আজকের আসরে আমি আছি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব আপনাদের প্রিয় অনুরোধের গানগুলো শোনাতে। তাই আর দেরি না করে চলে যাই প্রথম অনুরোধের গানে। প্রথম গান শুনবো আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন মল্লারপুর বীরভূম থেকে প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, সুবলচন্দ্র ধাম, লোপামুদ্রা ধাম এবং সঞ্চারী ধাম।

এবারের গানের অনুরোধ এসেছে হাওড়া থেকে, দেওড়া আমতা হাওড়া থেকে অনুরোধ জানিয়েছেন আলাউল মল্লিক। আপনার অনুরোধে থাকলো শচীন দেব বর্মনের কণ্ঠে এই গান।

এবারের অনুরোধের গান জগন্ময় মিত্রের কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন সোমা, সায়ক, সৌরিমা ও গুরুস্বরূপ মুখার্জি কোতুলপুর বাঁকুড়া থেকে। আপনাদের অনুরোধে থাকলো এই গান।

এবারের গান গুবি গাইন বাঘাবাইন ছায়াছবি থেকে। অমর পালের কণ্ঠে এই গান শোনার অনুরোধ জানিয়েছেন পুতুল, বিশ্বজিৎ গাইন, চড়ুইগাছি, বোয়ালদাহ, বনগা থেকে।

এবারের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল, ত্রিলোক বিহারী মণ্ডল, বানিয়োর নলহাটি বীরভূম থেকে।

এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন চিরশ্রী পাল এবং মঙ্গলা গাঙ্গুলি গড় দরজা বিষ্ণুপুর থেকে।

দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুরোধের আসরের প্রায় একেবারে শেষ লগ্নে। তাই এখন থাক আজকের অনুরোধের আসরের শেষ গান ভূপেন হাজারিকার কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন জয়রামপুর বাঁকুড়া থেকে লক্ষ্মীনারায়ণ সাহা, অন্নপূর্ণা সাহা, রাজেশ সাহা এবং লোকেশ সাহা।

শুনছিলেন অনুরোধের আসর। উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

নমস্কার, দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের মহিলাদের আসরে আপনাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা বটব্যাল। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? আজকে ঘরকন্যা অনুষ্ঠান, ঘরকন্যা অনুষ্ঠানে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জন্য এই গানটি।

আপনাদের একটু জানিয়ে দিই আমার কলম এবং এক কলমে দুই নারী অনুষ্ঠানের বিষয়। আমার কলম ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়া ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা।

আসর, বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mahilamahal.airkolkata@gmail.com, mahilamahal.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

চলে আসি এক কলমে দুই নারীর বিষয়। লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মানে রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেল আইডি এতদিনে আপনারা পরিচিত হয়ে গেছেন, কিন্তু যারা আজকে আমাদের নতুন বন্ধু তাদের জন্য একটু বলে দিই, mohilamohol.airkolkata@gmail.com mahilamohol@airkolkata@gmail.com আপনারা চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। সুতরাং চটপট লিখে ফেলুন বন্ধুরা চিঠি, আপনাদের মনের মতো করে, মনের মতো শব্দ চয়ন করে।

0: হ্যাঁ, মহিলাদের আসরে আজকে ঘর কন্যার অনুষ্ঠান। আসলে অনেক মানুষ অনেক যুদ্ধ করে, অনেক প্রতিবন্ধকতা সামলেও সামনের দিকে এগিয়ে যান, কারণ তারা জানেন আমরা যদি না এগোই, আমরা যদি যুদ্ধটা না করি, তাহলে আমার ছেলে মেয়েগুলো ভেসে যাবে, আমার পরিবার ভেসে যাবে, আমার সংসারটা নষ্ট হবে না, শুধু ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের মনে জোর রাখতে হয়, সাহস রাখতে হয় এবং চোখে স্বপ্ন রাখতে হয়। এই সব কিছু নিয়ে আমরা অনেক মানুষ এগিয়ে যাওয়ার লড়াইটা করতে পারি। আজকে আমরা কথা বলবো সেরকমই একজন মানুষের সঙ্গে, যুথিকা রায়। শুনে নি তিনি কি বললেন। নমস্কার, ঘরকন্যা অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: হ্যাঁ, আজকে একটু জিজ্ঞেস করব যে কিভাবে আপনি জীবনটাকে এগিয়ে নিয়ে গেলেন প্রথমত, আর দ্বিতীয়ত খেলার জগতের মানুষ হওয়াটা কবে থেকে শুরু হলো?
1: আমার লড়াইটা দীর্ঘ বছর ধরে চলছে। আমি ছোটবেলা থেকে লড়াই করছি বাবা মার সাথে যা দেখে, এবং আমার ছোটবেলা থেকে আমার এই খেলার জগতে সঙ্গ নেওয়া,

0: 93 পর্যন্ত আমি খেলার জগতে ছিলাম, তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর আমি খেলার জগতে আর দিতে পারিনি। কিন্তু আমি আবার 8 সাল থেকে আবার শুরু করেছি, কারণ এতটা লড়াই করতে হবে আমি ভাবতে পারিনি যে পরিবারের সাথে। তো এই পরিবারের সাথে লড়াই করতে গিয়ে আমার মাঠে ময়দানে নামতে হয়েছে, যে মাঠ ময়দানে আমাকে দিয়েছে অদম্য জেদ, এই জেদ থেকে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি এবং পরিবারের সাথে লড়াই এখনো চলছে আমার।
1: কেন পরিবারের সাথে লড়াইটা কেন করতে হলো?
0: পরিবারের সাথে লড়াইটা করতে হয়েছে এই কারণে যে বিয়ের সময় আমার ফোন চেয়েছিল, সেই ফোনটা দেওয়া হয়নি, এবং যৌতুক যা যা চেয়েছিল সেগুলো দেওয়া হয়নি। আমার স্বামী সেটা পছন্দ করতেন না, যে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, তো আমরা কোনো ফোন বা যৌতুক কিছু নেব না। তো সেই মতো ভাবে চলছিল। এবার আমার যখন প্রথম কন্যা সন্তান হয়, তারপর থেকে এদের বাড়িতে প্রচুর অত্যাচার শুরু হয়। কিন্তু আমার স্বামী কন্যা সন্তানকে কোনো সময় অবহেলা করেনি, সন্তান এবং পুত্র সন্তান দুজনকে কোনোদিনও গায়ে হাতও দেয়নি, খুব ভালোবাসতেন, মেয়েকে তো খুবই ভালোবাসতেন। তো তারপরে তো চলছে লড়াই, আমার না খেলাধুলা করতে পারতাম, না নার্সের ট্রেনিং দিতে পারতাম, না বাইরে কোনো বেরোতে পারতাম।
1: কিন্তু সংসার তো চালাতে হয়েছে আপনাকে।
0: হ্যাঁ হ্যাঁ, সংসার চালাতে হয়েছে। স্বামী রোজের ইনকাম ছিল, তখন রাজমিস্ত্রি লেবারে কাজ করতো, তারপরে আস্তে আস্তে করে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ পায়, সেখান থেকে চলছিল। তারপরে স্বামী তো এই 60 সালে অসুস্থ হয়ে পড়লেন একটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টে, তখন 4.5 মাস হাসপাতালে ছিলেন। তারপর সেইখান থেকে আমি বাঁচিয়ে নিয়ে আসা, মৃত্যুর সাথে লড়াই চলছিল, তো সেখান থেকে বেঁচে আসা। তারপরে আমি তার ট্রিটমেন্ট শুরু করি, মানে আমি নার্সের কাজ করতাম, সেখানে সেই চাকরি ছেড়ে দিয়ে আমি চা বিক্রি করি, যে সংসারও দেখবো, স্বামীকেও ট্রিটমেন্ট হবে, আমার সন্তানও তো আমার দেখা হবে, ঘরটাও দেখা হবে। তো তখন থেকে আমি চা বিক্রি করা শুরু করে দিই 7 সাল থেকে। আবার 8 সাল থেকে আমি পুনরায় আবার ছুটে চলি আবার মাঠে ময়দানে, ভেটারেন্সের যে খেলা হয়, আমাদের ভেটারেন্স অ্যাথলেট বয়স্ক গ্রুপে যে খেলা হয়, সেই গ্রুপে আমি অংশগ্রহণ করি। সেখান থেকে আমার আবার জীবন লড়াই সংগ্রামটা আবার শুরু করে দিই, যে আমাকে বাঁচতে হবে, আমাকে এগোতে হবে,
1: মানে সংসারের জন্য, সংসারকে চালানোর জন্য।
0: হ্যাঁ, সংসারকে চালানোর জন্য ম্যারাথন করতাম, জেলার খেলাগুলো নাবতাম, ম্যারাথন করলে পরে সেখান থেকে টাকা উপার্জন হতো, সেখান থেকে আসতে।
1: আচ্ছা, কিছু অর্থ উপার্জন হয় আপনার খেলার মাধ্যমে?
0: হ্যাঁ, খেলার মাধ্যমে, ম্যারাথনে নামলে পরে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে পরে সেখান থেকে টাকা পাওয়া যায়।
1: আচ্ছা, এরপরে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার কোনো পরিকল্পনা আছে?
0: হ্যাঁ, ভবিষ্যতের পরিকল্পনা তো আমার রয়েছে, যে আমি যেগুলো পাইনি সমাজের কাছ দিয়ে বা আত্মীয় স্বজনের পরিবারের কাছ দিয়ে বা নিজের পরিবারের কাছ দিয়ে যেটা পাইনি, সবাই ঘৃণা করেছিল, তাচ্ছিল্য করেছিল, দূরে সরিয়ে দিয়েছিল, সেই অবহেলার থেকে আমি ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, যে আমি যেটা পাইনি সেটা যেন আমি মানুষের পাশে যেন সেইভাবে দাঁড়াতে পারি। আমার স্বপ্ন ছিল অনেক বড় বড়, মানে পাড়ার এলাকা যে আমি মাঠ করে বাচ্চাদের প্র্যাকটিস করাবো, সেখান থেকে তুলে নিয়ে যাব বড় বড় স্টেডিয়ামে বা বড় বড় জায়গায়, সেখান থেকে তারা একটা সরকারের জায়গা থেকে সে চাকরি পাবে, এরকম একটা ইচ্ছা আমার ভিতরে সবসময়, মানে মানে শরীরের ভিতর শুধু দৌড় করাতো যে আমাকে কিছু করতে হবে। তো সেখান থেকে আমি গ্রামগঞ্জে চলে গেলাম, আমার এলাকা থেকে আমি পারিনি করতে, তো হ্যাঁ, সমাজ থেকে আমি হেল্প পাইনি, সেই ছেলে মেয়েদের আমি অনেক তৈরি করেছিলাম কিন্তু পাইনি, সেই যারা ভালো খেলোয়াড় তাদেরকে আমি দূরে দূরে যেখানে ভালো প্র্যাকটিস হয় সেখানে আমি পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি গ্রামগঞ্জে ঢুকে গেছি প্রতিভার ছেলে মেয়েদের হাত ধরার জন্য, তো পেরেছি, অনেকে চাকরির জায়গা তারা চলে গেছে, এবং এখনো আমি মাঠে মানে গ্রাম ময়দানে গুলো তো আমি প্র্যাকটিস করাই।
1: আর এই যে প্র্যাকটিস করান, সেখান থেকে কি কিছু পারিশ্রমিক আপনি নেন?
0: না, আমি সেখান থেকে পারিশ্রম নেবো কোথায়, যে তাদের তো নুন আনতে পান্তা ফুরায়, সেখানে তো আমি যেতে আমার বিবেকে লাগে, কেন আমি তো জানি যে আমি আর্থিকের অভাবে আমি ভালো জায়গায় ভালো ভালো জায়গায় প্র্যাকটিস করতে পারিনি, বা আমার ছেলে মেয়েকেও আমি প্র্যাকটিস করতে পারিনি, বা যেসব ওদের স্বপ্ন ছিল বড় মানে নাচ করবে বা টিভির জায়গায় ঢুকবে, বা আমার মেয়ে বড় ডাক্তার হবে, বড় বড় বড় ছিল, কিন্তু অর্থের অভাবে বা কারো সাপোর্টের অভাবে আমি পারিনি করতে। তো সেই জায়গাটা আমি আসতে মানে নিজের ছেলে মেয়ের জন্য না করতে পারলেও মানে সমাজের

0: দু টাকার চাওয়ালা, আমার একটা ছোট্ট দোকান আছে। তারপর আমি ঘুরে ঘুরে যখনই সময় পাই ঘুরে ঘুরে চা বিক্রি করি, বা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে, কোনো ফাংশন বা যে কোনো যেকোনো একটা মিটিং হচ্ছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি সেই অনুযায়ী আমি অর্ডার অর্ডার মতন আমি চা নিয়ে যাই। এইভাবে আমি চলি। আর আমার ছেলে একটা নাচের শো করে, বাইরে বাইরে প্রোগ্রাম করে, তো সেখান থেকে আমার ওই একটা গুরুজির মা ছেলেরই সংসার এইভাবে চলছে।
1: আচ্ছা, খেলা থেকে যে আপনি বললেন অর্থ পান, সেটা কিভাবে পাচ্ছেন?
0: হ্যাঁ, খেলা থেকে অর্থ পাচ্ছি মানে আমি যখন ইন্টারন্যাশনাল গোল্ড গোল্ড পাই হাঁটাতে, আমি 3,000 এবং 5,000 ওয়াকিং রেসে আমি প্রথম স্থান অধিকার করি দুটো ইভেন্টেই। তারপর থেকে বোম্বে থেকে এক দাদা ভাই আছেন, সেই দাদা ভাই মানে বোম্বে পৌরসভার মানে অফিসিয়াল চাকরি করতেন, তিনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। তিনি ওই রুলসটা জানে কোথা থেকে কি করা যায়, আমি তো ওটা জানতাম না, তো উনি আমাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছে যে আমার ফুড মানে শারীরিক ফুডটা যে আমার খাওয়ার যেটা দরকার
1: পুষ্টির দরকার লাইনে,
0: হ্যাঁ হ্যাঁ, সেই ফুডটার জন্য আমাকে সেখান থেকে আমাকে অর্থ পাঠায় প্রত্যেক মাসে। কিন্তু দাদা ভাই না এখন নেই, উনি মারা গেছেন, দীর্ঘ 2 বছর হলেন মারা গেছেন, কিন্তু উনি আমার এই জায়গাটা করে দিয়ে গেছেন, সেই টাকাটা আমার প্রত্যেক মাসে আমাকে ঢোকে,
1: মানে আপনার সহযোগিতা হয় সেই অর্থে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: যে মেয়েরা খেলতে চাইছেন বা খেলার জগতে আসতে চাইছেন, তারাও তো আপনার মতো অনেকেই প্রতিবন্ধকতা শিকার হচ্ছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: আমি তাদের উদ্দেশ্যে বলবো খেলাকে যেন কোনো সময় না ছাড়ে। আমাদের পার্সোনাল খেলা এই অ্যাথলেট লাইনে প্রত্যেকে যদি শেষ পর্যন্ত যেতে পারে তাদের অনিবার্যই চাকরি। আগে তো মানে ভারত সরকার থেকে চাকরি মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পা দিলেই পরে যারা গোল্ড মেডেল এবং সিলভার মেডেল বা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, হ্যাঁ পয়েন্ট ভালো করেছে, তাদের চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের ছেলেদের চাকরি হয়ে গেছে। কিন্তু আমরা এখন যে নতুন সরকার গঠিত হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি কথা দিয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেই এখন চাকরি পাবে তারা মাঠে ময়দানে, যেমন আমার বাপ দাদারা মাঠ থেকেই চাকরি পেয়েছে মাঠে বসেই।
1: হ্যাঁ, যারা প্রতিবন্ধকতাতে ভেঙে না পড়ে খেলার জগতে চলে আসাটা ভালো।
0: হ্যাঁ একদম একদম।
1: আচ্ছা, আপনার স্বপ্ন কি আছে খেলা নিয়ে ভবিষ্যতে? আপনি কি বাইরে যাবেন বা বাইরে খেলতে যাবেন, এরকম কোনো আছে?
0: হ্যাঁ, আমার একটা বড় স্বপ্ন আছে। আমি যত ইন্টারন্যাশনাল খেলা খেলেছি, আমি 8টা ইন্টারন্যাশনাল ইভেন্ট করেছি। 8টা ইন্টারন্যাশনাল ইভেন্টের মধ্যে আমি দেশের মধ্যে করেছি, আমাদের ভারতের মধ্যে করেছি, ভারতের বাইরে যেতে পারিনি। কেন? অর্থের অভাব ছিল, অর্থের জন্য আমি যেতে পারিনি। কেন? আমার প্রচুর নিউজ হয়েছিল কিন্তু আমাকে কেউ সাপোর্ট দেয়নি, কেউ আমাকে বলেনি বা কেউ আমাকে একটা টাকাও আমাকে হেল্প করেনি। কিন্তু আমায় যে যেটুখানি আমি গেছি এই ভারতের মধ্যে, আমার নিজের চা বিক্রি করার অর্থ দিয়ে আমি গেছি এবং পৌরসভা থেকে সামথিং আমাকে কিছু দিতে, একবার দিয়েছিল 10,000 আর 5-এর মধ্যে আমাকে রাখতেন। কিন্তু ওই টাকার মধ্যে তো দেশ বিদেশে খেলতে যাওয়া যায় না, তো আমি অনেকবারই অ্যাপ্লাই করেছিলাম এবং ক্রীড়া দপ্তরে অ্যাপ্লাই করেছিলাম, আমাকে দেবেন বলেছিলেন, কাগজপত্র জমাও নিয়েছে কিন্তু আমাকে দেয়নি, সেজন্য আমার যাওয়া হয়নি। কিন্তু আমার খুব ইচ্ছে আমি একবার বাংলাদেশে আমি একবার খেলতে যাব, আর ইচ্ছে আমি একবার শ্রীলঙ্কা হোক দুবাই হোক আমার একটা যাওয়ার ইচ্ছা আছে। যদি আমি সেরকম অর্থ মাফিক পাই তাহলে আমি বিদেশে একবার পা দেব।
1: আচ্ছা, আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক, আপনি সফল হন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
0: নমস্কার।

আজকের অনুষ্ঠানে যে কথাটি শুনলেন, যোথিকা রায়ের কথা, সেখান থেকে এইটুকু তো নিশ্চয়ই বন্ধুরা বুঝেছেন যে জীবনে অনেক রকম সমস্যা, প্রতিবন্ধকতা, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেই হয়, কিন্তু এগিয়ে চলতে হয়। এবং আরেকটা কথা ভীষণ বলা দরকার, যেটা হলো যে একটা হবি থাকা ভীষণ প্রয়োজন, সেটা খেলা হোক, গান হোক, নাচ হোক, আঁকা হোক, আবৃত্তি হোক, যাই হোক, যেটা দিয়ে আপনি আপনার সাইড কোনো প্রফেশন করতে পারেন। অনেকেই চাকরি খোঁজেন, চাকরি সবসময় তো পাওয়া সম্ভব হয় না, কিন্তু সাইড কোনো প্রফেশন আপনার যদি থাকে, সেটা দিয়েও আপনি লড়াই করতে পারেন, যুদ্ধ করতে পারেন। আসলে মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন। কিন্তু আজকের মতো মহিলাদের আসরে সময়টা একদম শেষ, আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চিতা বটব্যাল। খুব খুব ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো আসি, নমস্কার।

শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন সঞ্চিতা বট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।

0: মাসটা বাঙালির বড় প্রিয় মাস। তীব্র গুমোট গরম মাথায় নিয়েও আমরা গাইতে পারি এসো হে বৈশাখ। আসলে এ মাস যে আমাদের রবি ঠাকুরের মাস, রবীন্দ্র জয়ন্তীর মাস, সেই উপলক্ষেই কলকাতায় টেগোর রিসার্চ ইনস্টিটিউটে চলতি মাসের 1 থেকে 10 তারিখ আয়োজিত হয়েছিল রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী এবং পুস্তক মেলা। সেই অনুষ্ঠান থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রীবন্ধু শাগনিকা চৌধুরী, জানব এই সংস্থার পূর্ব ইতিহাস।
1: নমস্কার, আমি অয়নেন্দ্রনাথ বসু, আমি টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদক। টেগোর রিসার্চ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি এখন 60 বছরেরও বেশি পুরনো। প্রথম তৈরি হয়েছিল 1965 সালের 1 জানুয়ারি, তখন তার আবাস ছিল শ্রদ্ধেয় সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আউটহাউসে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল যে রবীন্দ্রনাথের একটা সামগ্রিক পরিচয় মানুষের সামনে তুলে ধরা। আমাদের দৈনন্দিন জীবনে রবীন্দ্রনাথ খুব অল্পই আমাদের স্পর্শ করেন। আমরা আমাদের স্কুল কলেজে রবীন্দ্রনাথের কিছু কবিতা পড়ি, আমরা সারা জীবন রবীন্দ্রনাথের গান গাই বা শুনি, কিন্তু তার বাইরে সাধারণ বাঙালির পক্ষে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়টা খুবই ক্ষীণ। সেই জন্যেই রবীন্দ্রনাথকে আমরা একটা খণ্ডিত বিক্ষিপ্ত পরিচয় চিনি। টেগোর রিসার্চ ইনস্টিটিউট চেষ্টা করে রবীন্দ্রনাথের সৃষ্টির সমস্ত দিক নিয়ে, এবং সৃষ্টি মানে তো শুধু সাহিত্য সৃষ্টি নয়, রবীন্দ্রনাথ তো একজন কর্মী ছিলেন যার গ্রাম উন্নয়নে বড় ভূমিকা ছিল, যার সমবায় সম্বন্ধে অনেক পরিকল্পনা ছিল, যার শিক্ষা চিন্তা আজও আমাদের অনুকরণীয়, এই জিনিসগুলো আমাদের অজানা রয়ে যায়। তাই রবীন্দ্রনাথকে আমরা তার সম্পূর্ণ ব্যক্তিত্বে চিনতে পারি না। সেই কাজটা করার জন্যে একটা স্থায়ী কেন্দ্রের প্রয়োজন, এই মনে করে এই টেগোর রিসার্চ ইনস্টিটিউট প্রথম স্থাপিত হয়েছিল। এই রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী শুরু হয়েছিল 1973 সালে। এটি একটি বাৎসরিক গ্রন্থ প্রদর্শনী। রবীন্দ্রনাথের জন্মদিনের আশেপাশে এই কবিপক্ষে এই অনুষ্ঠানটি, এই প্রদর্শনীটি করা হয়। বর্তমানে এটি 1 মে থেকে 10 মে চলে। 1973 সালে শুরু হয়েছিল, মানে এখন 50 বছরের বেশি এই প্রদর্শনীর বয়স। সত্যি কথা বলতে কি, আমাদের আন্তর্জাতিক কলকাতা বইমেলার চেয়েও এটি পুরনো। যখন শুরু হয়েছিল ক্যালকাতা ইনফরমেশন সেন্টারে, কারণ তখন টেগোর রিসার্চ ইনস্টিটিউটের নিজস্ব আবাস গৃহ ছিল না। পরে 1980 সালে রবীন্দ্র চর্চা ভবন তৈরি হওয়ার পর থেকে, 1981 সাল থেকে এই প্রদর্শনী এই রবীন্দ্র চর্চা ভবনেই হয়ে থাকে। এর ঠিকানা 97C শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কালীঘাট পার্ক, কলকাতা 26। কলকাতা শহরের বিভিন্ন কোণা থেকে সমস্ত প্রকাশকের কাছ থেকে তাদের রবীন্দ্র সংক্রান্ত বই এনে এই প্রদর্শনীতে প্রদর্শন করা ও বিক্রয় করা হয়। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যার সম্বন্ধে রোজ নতুন বই বেরোচ্ছে, রোজ নতুন নতুন গবেষণায় তাকে আমরা নতুনভাবে চিনছি, এবং গবেষকদের কাছে, সত্যি কথা বলতে শুধু গবেষক কেন, সাধারণ মানুষের কাছেও এটা একটা খুব সুবিধের ব্যাপার হবে যদি সমস্ত রবীন্দ্র সংক্রান্ত বই, তার মধ্যে রবীন্দ্রনাথের লেখা বই, রবীন্দ্রনাথ সম্বন্ধে লেখা বই এবং অন্যান্য রবীন্দ্রনাথের চিঠিপত্র, রবীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথকে নিয়ে আঁকা ছবি, এই সমস্ত এক জায়গায় একত্র করে এই প্রদর্শনী করা হয়। এবং 50 বছরের বেশি যেহেতু হয়ে গেছে, এই প্রদর্শনীটা কিছুটা কৌলিন্য লাভ করেছে। বহু মানুষ এই প্রদর্শনীর জন্যে সারা বছর অপেক্ষা করে থাকে।

0: প্রত্যেক বছর কোনো একজন বিশিষ্ট মানুষ এসে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এবছর উদ্বোধন করেছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদার, গত বছর উদ্বোধন করেছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী প্রমিতা মল্লিক, তার আগের বছর উদ্বোধন করেছিলেন অধ্যাপক শ্রী চিন্ময় গুহ। এই প্রদর্শনীর সম্বন্ধে এবং এই প্রতিষ্ঠান সম্বন্ধে আরও একটা কথা বলা দরকার, যে এই প্রতিষ্ঠানে কিন্তু কোনো বেতনভুক কর্মচারী নেই, একটি স্বেচ্ছাশ্রম চালিত প্রতিষ্ঠান। তেমনি এই প্রদর্শনীর সময় যারা বই আনার কাজ করেন, যারা বই সাজানোর কাজ করেন, যারা বসে ক্যাশমেমো লেখার কাজ করেন, এরাও প্রত্যেকেই স্বেচ্ছাশ্রম দান করেন। এইভাবেই প্রতিষ্ঠানটি গত 62 বছর ধরে চলছে এবং এই প্রতিষ্ঠানে এই প্রদর্শনী ছাড়া সারা বছর ধরে নানান রকম সেমিনার হয়, বক্তৃতা হয়, কর্মশালা হয়, ওয়ার্কশপ হয়, গানের অনুষ্ঠান হয় এবং খুব যোগ্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসে বক্তৃতা দেন, বড় বড় শিল্পীরা এখানে এসে গান শোনান। কিন্তু এরাও কখনো পারিশ্রমিকের বিনিময়ে এই কাজটা করেন না, ফলে এটি সম্পূর্ণভাবে একটি স্বেচ্ছাশ্রম চালিত প্রতিষ্ঠানের উদাহরণ।
1: আমার সঙ্গে রয়েছেন সংস্থার আরও এক কর্মী কর্ণধার শ্রবশী বসু।
2: নমস্কার, আপনার নাম এবং আপনি কিভাবে এই সংস্থার সঙ্গে যুক্ত?
3: আমার নাম শ্রবশী বসু। এটা একটু পারিবারিক ব্যাপার বলতে পারেন, আমার শ্বশুর মশাই ছিলেন সোমেন্দ্রনাথ বসু, বিবাহ সূত্রে এর সঙ্গে আমি যুক্ত এটা বলা যেতে পারে, আমি মেম্বারও।
2: আচ্ছা, এই যে উদ্যোগ, আপনি এবছর এই উদ্যোগে কীরকম সাড়া দেখলেন? প্রায় 10 দিন ব্যাপী এই প্রদর্শনী তথা বইমেলা চলেছে।
3: এই বইমেলাটা 10 দিন তো চলেই, 1 মে থেকে 10ই মে হচ্ছে স্ট্যান্ডার্ড সময়, কিন্তু যদি তার আগে শনি রবি থাকে বা পরে শনি রবি থাকে, আমরা অনেক সময় এই মেলা 12 দিন অবধিও চালিয়েছি। এবছরে তো খানিকটা সমস্যা হয়েছে আমাদের, ইলেকশন হয়েছে 29 এপ্রিল, আমাদের মেলা শুরু হয়েছে 1 মে, আমাদের বই আনতেও সমস্যা হয়েছে। বিশ্বভারতীর বই আমরা আনি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বই আমরা আনি, এইসব জায়গা থেকে বই আনতে সমস্যা হয়েছে, কারণ তারা সবাই ইলেকশনের ডিউটিতে চলে গেছিলেন। তারপরে রেজাল্ট বেরোলো 4 মে, 4 মেতে আমাদের যারা আসেন এখানে ভিজিটার, তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল। ভালোই করেছি, অন্যান্য বছরের তুলনায় হয়তো অতটা ভালো হবে না, কিন্তু গিভেন দ্য কন্ডিশন আমাদের সারা আমরা ভালোই পেয়েছি।
2: আচ্ছা, একটা প্রশ্ন জাগছে মনে, সেটা হচ্ছে এই যে বইমেলা, এখানে সাধারণত বই সমস্তই নন ফিকশন, মূলত ফিকশন হয়তো রয়েছে কিন্তু মূলত নন ফিকশনই, চারিদিকে রয়েছে গবেষণাধর্মী বই, প্রবন্ধধর্মী বইয়ের সংখ্যা বেশি। কলকাতার মতো জায়গায় যেখানে এখনও বইমুখী জনতা মানেই খুবই কল্পনাপ্রবণ ফিকশনের জগৎটাকেই আমরা বুঝি, সেখানে এই ধরনের একটা বইমেলা করা, এত সংখ্যক বই নিয়ে এই সাহসটা কিভাবে পেলেন, কারা জোগালেন?
3: এই বইমেলা তো আজকে থেকে হচ্ছে না, এটা 52তম বছর। এই বইমেলা শুরু করেছিলেন সোমেন্দ্রনাথ বসু বহু বছর আগে, তখন শিশির মঞ্চে হতো। কিন্তু যেটা আমাদের ভালো লাগে, এমনকি কোভিডের সময় 2 বছর বন্ধ ছিল, কোভিডের পরে যখন আমাদের বইমেলাটা শুরু হলো, অনেকেই ভেবেছিলেন যে কোভিডের সময় লোকে যেরকম অনলাইন বই পড়তে উৎসাহিত হয়েছে বা সেটা ছাড়ার উপায় ছিল না বেশি, এবং এখন বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে যেটা মনে করা হয় যে তারা বই খুব কম পড়ে, গান খুব কম শোনে, সবই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে রবীন্দ্রনাথ ইত্যাদি, এইসব নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা ভয় এ তো ছিল। এখন আমি বলবো আমাদের আমাদের প্রধান ক্লায়েন্ট হচ্ছেন বয়স্ক লোকজন।

0: যারা প্রায় প্রত্যেক বছর আসেন, তারা নতুন বই, সেই বছরের নতুন পাবলিকেশন যা হচ্ছে সেই বই তারা কেনেন, দেখতে আসেন। আমরা বহু মানে রিপিট কাস্টমার আমরা পাই, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি আশেপাশে তো অনেকগুলি কলেজ আছে, কলেজ থেকে, যেটা এই বছর হয়নি অ্যাকচুয়ালি, কলেজের ছুটি হলে ওই প্রচণ্ড গরমের ভেতরেও, বিশেষ করে শনিবার যখন কলেজ তাড়াতাড়ি ছুটি হয়, একদম এক দঙ্গল ছেলে মেয়ে কিন্তু মোটামুটি 3টে সাড়ে 3টের প্রচণ্ড রোদ্দুর মাথায় করে এখানে আসে।
1: এটাই আমাদের আশা দেয়। আচ্ছা, আজকে যেহেতু আমি শেষ দিন আসছি, এই বার্তা যখন শ্রোতাদের কাছে পৌঁছবে তখন এই মেলা শেষ। আমার প্রশ্ন যে এই মেলা ছাড়া বছরে অন্যান্য সময় আর কি কোনোভাবে বই সংগ্রহ করা বা বিভিন্ন রকমভাবে অনুষ্ঠানে যোগদানের রাস্তা রয়েছে?
0: টেগো রিসার্চ ইনস্টিটিউটের নিজস্ব পাবলিকেশন আছে, সেই বই এই ভবনে, রবীন্দ্রচর্চা ভবনে সারা বছর পাওয়া যায়। আমরা আরও অন্যান্য মেলাতেও অংশ নিই, যেমন কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে টেগো রিসার্চ ইনস্টিটিউটের স্টল থাকে, লিটল ম্যাগাজিন মেলায় টেগো রিসার্চ ইনস্টিটিউটের স্টল থাকে। তার কারণ আমাদের একটি মুখপত্র আছে যার নাম হচ্ছে রবীন্দ্র ভাবনা। রবীন্দ্র ভাবনা আজকে বহু বছর বেরোচ্ছে, সেও বোধহয় শুরু হয়েছিল 70-এর দশকে এবং এখনো পর্যন্ত সেটা বেরোচ্ছে, তার নানান রকম গেট আপের চেঞ্জ হয়েছে, কিন্তু রবীন্দ্র ভাবনা বেরোচ্ছে। এই বই সবসময়ই রবীন্দ্রচর্চা ভবনে আসলে পাওয়া যায়। রবীন্দ্রচর্চা ভবন একটি কোর্স করে, 2 বছরের কোর্স, 8টা পেপারের, সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হয়, কোর্সটি অনলাইন। সুতরাং ইনফ্যাক্ট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও, আমেরিকা থেকে যেমন আছে, ইউকে থেকে যেমন আছে, তেমনি ভারতবর্ষের বিভিন্ন জায়গা, বাংলাদেশ থেকে সেখানকার ছাত্রছাত্রীরা আছে। তাছাড়া আমাদের নানান রকম সেমিনার লেগেই থাকে, মাসে 2টো সেমিনার অন দ্য অ্যাভারেজ হয় এটা আমরা বলতে পারি। শান্তিনিকেতনে পৌষ মেলায় আমরা অংশ নিই, সুতরাং সারা বছরে 4টে মেলাতে রবীন্দ্রচর্চা ভবনের বই সবসময়ই পাওয়া যায়। কিন্তু অন্যান্য পাবলিকেশনের রবীন্দ্রনাথের ওপরে বা রবীন্দ্রনাথ সংক্রান্ত, ঠাকুরবাড়ি সংক্রান্ত এই ধরনের বই পেতে হলে এই গ্রন্থমেলাতেই আসতে হবে 1 থেকে 10 মে।
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমার সামনে পেয়ে গেছি একজন তরুণ পাঠককে, তরুণ বন্ধুকে এখানে। আপনি কোথা থেকে আসছেন?
2: আমি বেলেঘাটা চোড়ামন্দির থেকে আসছি, আমার নাম সায়নী দাস।
1: আপনি কী সূত্রে এখানে আসছেন, কত বছর ধরে আসছেন, এবছর কী কী বই দেখলেন?
2: আমি এবছর ফেব্রুয়ারি মাসে এখানকার মেম্বারশিপ নিয়েছি, তো আমি একদম নতুন, প্রথমবার আমি এখানে আসছি।
1: আপনার পড়াশোনার বিষয়ের সঙ্গে কি এই বিষয়ে জড়িত, না এটা শখের জায়গা?
2: এটা শখের জায়গা।
3: টেগোর রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এই বইমেলা চলেছে 2026 মে মাসের 1 থেকে 10 তারিখ অবধি। প্রতি বছরই সাধারণত এই সময়তেই এই বইমেলা হয়ে থাকে। আপনাদের সঙ্গে এই অনুষ্ঠান নিয়েছিলাম মৈত্রীবন্ধু সাগনিকা চৌধুরী। নমস্কার।

শুনলেন কলকাতা গলদান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আমাদের কোনো অচেনা ব্যক্তির সঙ্গে যখন আমাদের পরিচয় পর্ব শুরু হয়, আস্তে আস্তে চিনতে শুরু করি, সেই লগ্নের প্রায় প্রথম কিছু সাক্ষাতের মধ্যেই আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায়? কারণ ঠিকানা জানা সম্পূর্ণ না হলে যেন সক্ষতাটা ঠিক পরিপূর্ণ হয় না। কিন্তু এমন একজন আছেন যার কাছে, যার ঠিকানাই গোটা মানব সমাজ, অন্তত প্রত্যেক বাঙালি তো অবশ্যই। তার বাড়ির কথা, ওই কোট আনকোট ঠিকানার কথা আমরা সঠিকভাবে জানি না কেউই, অথচ আমরা সবাই দাবি করি যে তার মতো ভালো করে নাকি আমাদের কেউ বোঝে না, লালনের মতো নাকি আমাদের কেউ বোঝে না। তাই লালন সাঁইয়ের প্রতিটা শব্দ হয়ে ওঠে আমাদেরই শব্দ। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ কোথাও তেমন পাওয়া যায় না। তার জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। তার গানে সমগ্র মনুষ্যজাতির মননের কথা আছে, কিন্তু কোনো গানেই তার জীবন সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য তিনি রেখে যাননি। তবে ওই কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন, ব্যাস এইটুকুই। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না। কিছু সূত্রে পাওয়া যায়, লালনের জন্ম 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার, বর্তমানে বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে। কোনো কোনো লালন গবেষক আবার মনে করেন, লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন, কিন্তু স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারেননি কেউই। এই মতের সাথেও দ্বিমত পোষণ করেন বাংলার 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মহম্মদী পত্রিকা, তার এক প্রবন্ধ। সেই প্রবন্ধে আবার উল্লেখ করা হয়েছিল লালনের জন্ম নাকি যশোর জেলার ফুলবাড়ি গ্রামে। এক সূত্র থেকে জানা যায়, তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদের এবং মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। গবেষকদের ধারণা, লালন শাহের আর দুই ভাই ছিলেন, আলম শাহ আর কলম শাহ। আলম শাহ কলকাতায় শ্রমিকের কাজ করতেন। আরেক তথ্য থেকে জানা যায়, তারা চার ভাই, আলম শাহ, কলম শাহ, চলম শাহ এবং লালন শাহ। চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলো, মলম শাহ নামে আরেক ভাই ছিলেন, এরকম নানান রকমের তথ্য বিভিন্ন পত্রিকা প্রবন্ধে উল্লেখ করা আছে। ওই মাসিক মহম্মদী পত্রিকাতেই আরেক প্রবন্ধে উল্লেখ করা হয়েছিল, লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয়, আবার ভিন্ন সূত্রে, ভিন্ন তথ্য সূত্রে তার জন্ম কখনো হিন্দু পরিবারে বলেও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তিনি যে ঠিক কোন ধর্ম, বর্ণ, কোন পরিবার, তার কোনো কিছুরই ঠিকঠাকভাবে তথ্য রেখে যাননি। রেখে গেলেই আমরা খুঁজে নিতাম, খুঁজে নিয়ে তাকে কোনো একটা নির্দিষ্ট ভাগে বিভক্ত করতাম, তখন আর তার শব্দ হয়তো আমাদের সকলের হয়ে উঠত না। লালনের কথা শুনতে শুনতে, লালনের গানের কথা বলতে বলতে একটু লালনের সুরে চলে যাই। লালনেরই একটা গান কার্তিক দাস বাউলের কণ্ঠে, ফিরবো আবার লালন গাথায়, লালনের কথা নিয়ে।

সংসার নিয়ে তার কথা মনে, তার কি জাত, তার কি স্থান, সেই নিয়ে সংসার আলাদা করে কথা বলতে পারবে না, কারণ গোটা সমাজের মননে তিনি। আর তাই তিনি যে শুধুমাত্র এই নিজের গানের মধ্য দিয়েই সুষ্ঠু সমাজের বার্তা ছড়িয়েছেন তা নয়, তার গোটা জীবনের ইতিহাসও তাই একই কথা বলে। বাসস্থান, রক্তের সম্পর্ক, এসব কিছু আমাদের জন্মগত দান, কিন্তু লালন যে বারবার বলেছেন কর্মই কথা বলে। জন্মসূত্রে আমরা অনেকে আমাদের পরিবার, গ্রাম, শহর এইসবের অন্তর্গত হতেই পারে, কিন্তু আমাদের কর্ম নির্ধারণ করে আমরা আসলে কে, কি আমাদের পরিচয়। তাই জন্যই আমরা লালনকে তার জন্মসূত্রে চিনি না, চিনি তার কর্মে। তার গান, তার কথা, তার শব্দই তার পরিচয়, তার পদবী নয়। ঠিক যেমন রাজার বংশে জন্মেও অনেক এমন রাজার নাম আছে যাকে খুব খারাপ নজরেই দেখা হয় তার কুকর্মের জন্য, ঠিক তেমনই খুব সাধারণ ঘরে জন্মানো অনেক ব্যক্তি আছেন যারা তাদের সাফল্য, তাদের গুণের জন্য মানুষের মনে পূজনীয় হয়ে থাকেন বছরের পর বছর। জীবনের তরী আমাদের কর্মের প্রবাহকে এগিয়ে নিয়ে যায় পারের দিকে। তাই লালনের ভাবধারাকে আশ্রয় করেই বলতে হয়, আমরা অপার হয়ে বসে আছি, পারে লয়ে যাও আমায়। পারে তীরে নৌকা বিধানোর সময় বোধহয় হয়ে এসেছে। লালন গাথার এই স্বল্প পরিসরের অনুষ্ঠান আজ তাই এই পর্যন্তই। কথা বললাম আমরা লালনের জন্মসূত্র নিয়ে যাকে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলতে বলতেই সময় একেবারে দোরগোড়ায়, একেবারে দোরগোড়ায় না হলেও লালনের কথা হবে, লালনের গান হবে না তা কি করে হয়। তাই এখন লালনের গান, আর সেই গান দিয়েই শেষ হবে আজকের লালন গাথার অনুষ্ঠান। ছিলাম আমি মৈত্রী বন্ধু বৃষ্টি দেব আপনাদের সঙ্গে। লালনের কথা, লালনের জীবন নিয়ে আলোচনা চলতেই থাকবে। আজকে এই পর্যন্তই। যেতে যেতে গান থাকুক কার্তিক দাস বাউলের কণ্ঠে।

শুনলেন লালন গাথা। উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব।

শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আজকের আজ সন্ধ্যার আড্ডায়। আমি মৈত্রী বন্ধু বৃষ্টি দেব আপনাদের সঙ্গে। প্রায়দিনই এই আড্ডায় আমরা সেই দিনের বিশেষত্ব, সেই দিন কেন বিশেষ, কোন বিশেষ বিশেষ মানুষের জন্মদিন, যারা খুব সেলিব্রেটেড, যাদের কথা আমরা জানি, তাদেরকে আবার নতুন করে অজানা জানা তথ্যের মাধ্যমে জানতে আর জানানোর চেষ্টা করি। কিন্তু আজকের এই আড্ডা একটু অন্যরকম হোক। যাদের কথা আমরা জানি না কিন্তু জানাটা খুব দরকার, তাদের নিয়ে কথা হোক। যারা যাদের কর্ম এমন কিছু করে যা দৈনন্দিন বিজ্ঞান তাকেও হার মানিয়ে দেয়, কিন্তু তারপরেও তাদের কথা, সেই কর্মের কথা আমাদের কানে আসে না, সেই সব কথা নিয়ে কথা হোক। কথা হোক এমন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে যার কথা আমরা জানতে পারি না কিন্তু জড়িয়ে আছে আমাদের রোজকার খুঁটিনাটি দিনযাপনের সাথে। এরকম নানান আড্ডা আর তার সাথে নানান গান, অনেকটা রূপকথার মতন। যেমন গল্প আমাদের বিশ্বাস হয় না, সেই রকম গল্পে সাজানো থাক আজকের আজ সন্ধ্যার আড্ডা। তবে অবশ্যই আড্ডা শুরু হবে গানের সুরে। এখন থাক আড্ডার প্রথম গান, ফিরছি এক নতুন তথ্য নিয়ে।

হিন্দু শাস্ত্র মতে একটা নিয়ম আছে আমাদের, মৃত্যুর পর তার অস্থি বিসর্জন দেওয়া নিয়ে। আসলে মৃত্যুর পর চিতায় দাহ করার পর মৃত ব্যক্তির চিতাভস্ম মানে ছাই আর শরীরের অবশিষ্ট সামান্য কিছু, যাতে মূলত থাকে নাভি, শরীরের একমাত্র অংশ যা আগুনেও পড়ে না, সেই সব মিলিয়ে তৈরি হয় অস্থি, যাকে গঙ্গায় বিসর্জন দেওয়ার রীতি হিন্দু শাস্ত্রে লেখা আছে। কিন্তু এই হিউম্যান বায়োলজি মানে এই যে চিতার আগুনে পড়ে না নাভি, শরীরের একমাত্র অংশ, সেই হিউম্যান বায়োলজিকেও বদলে দিয়েছে এক উপজাতি, যাদের মরদেহ পোড়ালে নাভি ছাড়াও পড়ে না তাদের পা। এই ভারতবর্ষের বুকেই আছে সেই উপজাতি যাদের পা চিতার আগুনও পোড়াতে পারে না। দিনে 10-12 ঘন্টা লবণাক্ত মরুভূমিতে দাঁড়িয়ে কাজ করে এই আগারিয়া উপজাতি, গুজরাটের কচ্ছের রণ, যেখানে দিগন্ত আর সাদা লবণের মাঠ এসে মেলে। এই আগারিয়া উপজাতি প্রায় 600 বছর ধরে কাজ করছে এখানে। গোটা ভারতবর্ষের যে উৎপাদিত লবণের পরিমাণ তার 1/3 আসে এখান থেকে, উৎপাদন করে এই আগারিয়ারাই। সমুদ্র থেকে 5-6 গুণ বেশি পরিমাণ জল পাম্প করে তোলে এবং তারপর লবণ উৎপাদনের নানান রকমের প্রসেসিং চলে। বছরের 8 মাস মরুভূমির 50 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে থেকে চলে তাদেরই লবণ উৎপাদন। শ্বাসকষ্টের সমস্যা, হার্টের অসুখ আর কখনো কখনো লবণে রোদ প্রতিফলিত হয়ে মারাত্মক পরিমাণে বিকিরণ সৃষ্টি হয়, আর এই অতিরিক্ত কিরণের জন্য, বেশি সময় কাজ করার জন্য অনেকে অন্ধ হয়ে যান। লবণের তীব্রতার জন্য পায়ে গভীর ক্ষত তৈরি হয়, কেটে যায়, রক্তপাত হয়, ফেটে যায়, তারপর আলসারের মতো আরো নানান ক্ষতিকর রোগ দেখা যায়, তারপর আসে মৃত্যু। মৃত্যুর পরেও শান্তি নেই, মর্মান্তিকতা সেখানেও। এই ধরনের কাজ করে করে লবণের মধ্যে বেশিক্ষণ থাকার পর তাদের পা ফুলে বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, এবং এমন কিছু কেমিক্যাল বিক্রিয়া ঘটতে থাকে যার কারণে শরীরের সবটা পুড়ে গেলেও তাদের পা দুটো পড়ে না চিতার আগুনে। আলাদা করে কাঠ জ্বালিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়, তাতেও যদি না হয় তখন সেই পা তুলে নিয়ে গিয়ে নুন দিয়ে পুঁতে দেওয়া হয়। কত কত বছর ধরে চলে আসছে এমন নিয়ম, কারণ এই আগারিয়া উপজাতির ইতিহাস সুপ্রাচীন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলনের একটা বড় অংশ নির্ভর করছিল এই আগারিয়াদের ওপর, যারা সেই আন্দোলনের সময় ইংরেজদের সাথে কাজ করা বন্ধ করে দেয় এবং এই কচ্ছের রণ থেকে, গুজরাটের এই কচ্ছের রণ থেকে লবণ প্রসেসিং করে তা কম দামে সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেয়, যাতে লবণের জন্য আমাদের খাওয়া দাওয়ার সব থেকে বেসিক যে জিনিসটা প্রয়োজন লবণ, তার জন্য ইংরেজদের সাহায্যের ওপর ভরসা করতে না হয়। শুধু তাই নয়, সিপাহী বিদ্রোহের সময়তেও তারা স্থানীয় সিপাহীদের রসদ সংগ্রহ করত। এই আগারিয়া উপজাতি ছিল মূলত যাযাবর শ্রেণীর, তাই এক জায়গায় খুব একটা পাওয়া যেত না, তাদের নানান জায়গায় ছড়িয়ে বেড়াতো এবং ওই দেশপ্রেম প্রচণ্ড ছিল, তাই ইংরেজরাও তাদেরকে বেশ ভয় পেত। তাই আইন করে এই আগারিয়া উপজাতিকে তারা জন্মগত অপরাধী নামে দাগিয়ে দিয়েছিল, যাতে সমাজের মানুষ খুব একটা তাদেরকে স্বীকার না করে, সমাজ থেকে এক প্রকার আলাদা করে দিয়েছিল তাদের। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর এই দাগিয়ে দেওয়া নামটা ঘুঁচে গেলেও অবস্থার উন্নতি খুব একটা বোধহয় হয়নি।

বর্ষা শেষ হওয়ার পর যখন গোটা দেশ আস্তে আস্তে আলোর উৎসবে মেতে ওঠার আনন্দে মজে ওঠে, তখন এই আগারিয়া উপজাতি পাড়ি দেয় ওই লবণ মরুভূমির উদ্দেশ্যে। বাঁশ, খড়, প্লাস্টিক এই সব কিছুর সাহায্যে গড়ে ওঠে তাদের অস্থায়ী ঘরবাড়ি ওই জনমানবহীন লবণ মরুভূমি কচ্ছের রণের প্রান্তরে। আর এখনো এই 2026 সালে দাঁড়িয়েও তাদের কাজের দাম শুনবেন, প্রতি কেজি লবণ উৎপাদনের জন্য তারা পায় 15 পয়সা। হ্যাঁ, 15 পয়সা 1 কেজি লবণ উৎপাদনের জন্য। কিন্তু আমাদের সামনে তো কত নামি দামি কোম্পানি, তাদের ব্র্যান্ডিং, আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা লবণ, ছোট বড় সব রকম। বুঝতেই পারি না ওই প্যাকেটের ওই সাদা লবণের আড়ালে জমে থাকে কত কষ্ট। আমাদের কাছে একমাত্র লবণের দাম হয়তো খুব একটা বেশি নয়, তাই খাবার পাতে নষ্টও হয় অনেকখানি। কিন্তু আজকের পর থেকে খাবার পাতে ওই এক চিমটি লবণের দিকে তাকিয়ে একবার না হয় সম্মান জানালেন সেই আগারিয়া উপজাতিকে। আসলে এই ধরনের কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট জাতিকে একদিন সম্মান জানালাম বা তাদের কথা জানালাম এমনটা শুধু নয়, কোথাও আরও কত কিছু যে থাকে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে, অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে জড়িয়ে থাকে এমন অনেক মানুষ যাদের পরিচয় তো দূর, অস্তিত্ব সম্পর্কেও জানি না আমরা। তাই খুঁজে খুঁজে চেষ্টা করতে হয় তাদের অস্তিত্বের কথা জানতে, তাদের নাম জানতে। এটুকুও তাদের জন্য অনেক সম্মানের। তারা স্যালিউট চায় না, তারা তাদের জন্য স্তুতিমূলক বাক্য চায় না, প্রশংসা চায় না। তারা হয়তো মনের মনে কোঠায় কখনো চায় যে এই গোটা দেশে সবার অস্তিত্বের সম্পর্কে সবাই যেমন আমরা জানি সেইটুকুই জানাতে। আগারিয়া উপজাতি নিশ্চয়ই মনে থাকবে, খাবার বাদে লবণের দিকে তাকিয়ে নিশ্চয়ই মনে পড়বে আবার আগারিয়া উপজাতি। ফিরছি গানের পর।

গল্প করতে করতে গুজরাটের কচ্ছের রণ থেকে বরং চলে যাই এবার সুদূর কর্ণাটকে। কর্ণাটকের এক কৃষক পরিবারের ছেলে, তার কথা বলি এবার। আঙ্কে গৌড়া, পেশায় তিনি ছিলেন একজন সাধারণ বাস কন্ডাক্টর, আর আজ তিনি ভারতবর্ষের অন্যতম বিশেষ সম্মান পদ্মশ্রী বিজয়ী। কারণ তার বইয়ের প্রতি তার ভালোবাসা। বহু বছর ধরে নানা কাজ করার পাশাপাশি বই সংগ্রহ করে গেছেন তিনি। তার স্বপ্ন ছিল একটা লাইব্রেরি তৈরি করার, আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তৈরি করেছেন তিনি তার নিজের লাইব্রেরি, নাম পুস্তক মানে। এই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য লাইব্রেরিতে আছে প্রায় 20 লক্ষ বই, যেখানে দেশের নানা সাধারণ পাঠক থেকে শুরু করে শিক্ষার্থী গবেষকরা পৌঁছে যান সেই অমূল্য পুস্তক সংগ্রহ দেখতে আর জ্ঞান অর্জন করতে। তিনি বিশ্বাস করেন বইয়ের এক অদ্ভুত ক্ষমতা আছে, সে মানুষের জীবন বদলে দিতে পারে। তার কাছে বই মানে নতুন জগতের খোঁজ। তাই নিজের অদম্য জেদ আর ইচ্ছের উপর পাড়ি দিয়ে তৈরি করে ফেললেন এক অমূল্য জ্ঞানের ভান্ডার, 20 লক্ষ বইয়ের এক লাইব্রেরি। কোনো ব্যবসার আঙ্গিকে নয়, কারণ এই লাইব্রেরিতে কিন্তু যে কেউ বিনামূল্যে গিয়ে বই পড়তে পারে। আঙ্কে গৌড়ে তখন বয়সে বেশ ছোট, 19-20 বছর বয়স। সেই সময় কাজ শুরু করলেন বাসের কন্ডাক্টর হিসেবে। উপার্জন অতি সামান্য, আমরা সবাই জানি একজন বাসের কন্ডাক্টরের উপার্জন কতখানি হতে পারে। কিন্তু তার মাঝেই অবসরে পড়াশোনা চালিয়ে যান। ধীরে ধীরে আঙ্কে গৌড়ে কন্নড় সাহিত্যে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন। তারপর 3 দশক একটা চিনি কারখানায় কাজ করলেন। বিগত 5 দশক ধরে সেই কারখানায় কাজ করতে করতে এবং পাশাপাশি আরও নানান কাজ করতে করতে তার যা অতি সামান্য আয় হতো, সেই আয়ের 80% টাকায় তিনি বই কিনতেন। আর তারপর বইয়ের সংগ্রহ বাড়াতে একদিন নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিলেন। আর তার এই ত্যাগই আজকে তৈরি করে দিল পুস্তক মানে লাইব্রেরি, যা দেশের অন্যতম বড় একটা ফ্রি লাইব্রেরি। এর পেছনে কোনো বড় ইনস্টিটিউশন ফাউন্ডেশনের হাত নেই, আছে একজন চিনি কারখানায় কাজ করা কর্মীর, আছে একজন বাস কন্ডাক্টরের। এখন এই লাইব্রেরিতে দেশি বিদেশি ভাষার প্রায় লক্ষাধিক বই আছে। আছে ক্লাসিক, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, ইতিহাস, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও তিনি রেখেছেন। তাছাড়াও রয়েছে 5000টা বিভিন্ন ধরনের অভিধান, বহু বিরল পাণ্ডুলিপি আর পুরনো সংবাদপত্র। ছোট্ট এক চিলতে একটা ঘর, তাতে টিমটিম করে জ্বলে একটা বাল্ব। ঘরের এক কোণে মেঝেতে বিছানা পেতে রাতে ঘুমোতে যান 75 বছরের এক বৃদ্ধ আঙ্কে গৌড়ে আর তার স্ত্রী। আর সেই ঘর জুড়ে থরে থরে সাজানো আছে 20 লক্ষ বই।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
3: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
4: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

0: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

ছোটবেলায় আমাদের শেখানো হতো রাবার কথাটি তার ইংরেজি অর্থ নাকি ইরেজার, তাহলে দাঁড়ায় যে ইরেজারের বাংলা অর্থ রাবার। কিন্তু না, রাবার আবার নিজেই একটা ইংরেজি শব্দ। আসলে রাবার হলো ব্রিটিশ ইংলিশ এবং ইরেজার আমেরিকান ইংলিশ। এরকম প্রচুর ইংলিশ শব্দ মিশে গেছে আমাদের বাংলা কথায়। আর যেহেতু আমরা বেশ কয়েকশো বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, তাই ব্রিটিশ ইংলিশের প্রভাবেই আমাদের বাংলা কথা ভারতীয়দের ইংরেজি ভাষায় রয়েছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে যেহেতু প্রচুর আমেরিকান ইংরেজি মুভি, সিরিজ, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি, তাই এখন আমাদের ইংরেজি ভাষাতেও বেশ কিছু আমেরিকান শব্দ এবং উচ্চারণ দেখা যায়। এই যেমন ধরুন, ট্যাক্সির বদলে ক্যাব, ফ্ল্যাটের বদলে অ্যাপার্টমেন্ট, বিস্কুটের বদলে কুকি, এরকম নানান আমেরিকান শব্দ ব্রিটিশ ইংলিশকে ছাপিয়ে আমাদের জীবনের সাথে মিশে গেছে। এবার শুধু কি শব্দেরাই মিশেছে? না, মিশেছে বেশ কিছু অভ্যাসও। তার মধ্যে একটা বেশ প্রচলিত হলো কেউ হাঁচি দেওয়ার পর পাশের জনের তাকে ব্লেস ইউ বলা, অর্থাৎ ঈশ্বর তোমার মঙ্গল করুন। এবার এই রকম রীতি তো আমাদের ছিল না। আমরা বড়জোর কি বলতাম? ষাট ষাট বা এরকম কিছু, ব্লেস ইউ বলতাম না। এটা আমরা অ্যাডাপ্ট করলাম। আর যখন এত গভীরভাবে অ্যাডাপ্ট করেই নিয়েছি, তাহলে এর উৎস তো জানতেই হয়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা, কেউ কেউ যদি খুব ধার্মিক নাও হন, তাহলেও প্রায় প্রত্যেকেই অন্য কেউ হাঁচি দিলে তার পরিপ্রেক্ষিতে তাকে ব্লেস ইউ বলেন। এবার প্রাচীনকালে মনে করা হতো যে কোনো ব্যক্তি হাঁচি দিলে সেই ব্যক্তির সোল বা আত্মা নাকি সেই মুহূর্তে তার হাঁচির মধ্য দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে। এর একটা বৈজ্ঞানিক কারণ, মানে আত্মা নিশ্চয়ই বাইরে বেরিয়ে আসে না, কারণ আসে না, কিন্তু আমরা যখনই হাঁচি দেই আমাদের শরীরের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে জার্ক, একটা ফোর্সের সৃষ্টি হয়। ওই জন্য বলে যে হাঁচি কখনো চাপতে নেই, আসতে দিতে নেই, তাতে হার্টে গিয়ে জোরে আঘাত করতে পারে। তো সেটারই একটা রূপকথার গল্পের মতন বানিয়ে নেওয়া গল্পে তৈরি হয়ে যায় যে হাঁচি দেওয়ার সময় নাকি আমাদের সোল বাইরে চলে আসে, এত বড় ফোর্স থাকে। এবার বাইরে বেরিয়ে আসার পরে বাইরে ঘুরতে থাকা অনেক অশুভ আত্মাও নাকি থাকে, এবং তারা সুযোগের অপেক্ষায় থাকে যে কখন সেই ব্যক্তির দেহকে ধারণ করতে পারবে। এখানেই আসে ব্লেস ইউ বলার অভ্যেস, যাতে অন্য কারুর ব্লেস ইউতে অশুভ আত্মা সেই ব্যক্তির শরীরে প্রবেশ করতে না পারে, আর হাঁচির মাধ্যমে তার নিজের যে আত্মা শরীরের বাইরে বেরিয়ে এসেছিল, সেই আত্মাই যেন আবার নিজের শরীরে ফিরে যায়। গল্প শুনতে মজার বা অবাস্তব লাগলেও এর প্রভাব যে সুদূর প্রসারী তা তো বোঝাই যাচ্ছে। তাই তো সে যুগ, কাল, দেশ, মহাদেশ এই সব কিছুর গণ্ডি পেরিয়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এরাই প্রমাণ করে কাঁটা তারের বিভেদ সবাইকে আটকাতে পারে না। আর এই যে ব্লেস ইউ বলার অভ্যেস, যা থেকে, যে প্রাচীন রীতি থেকে, যা যে প্রাচীন গল্প থেকেই এটা উঠে আসুক না কেন, তার একটা গভীর মর্মার্থ কিন্তু আছে, যে আপনার অজানা অচেনা যে কোনো মানুষের, আপনার একটা ছোট্ট ভালো ভাবনাতে তার জীবনের অনেক কিছু বদলে যেতে পারে। তাই আমরা সবাই ব্লেসড থাকি আর একে অন্যকে ব্লেসড রাখি, তাহলেই সব ঠিক, সব সুন্দর।

দশে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ, একতাই বল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতা নিয়ে অর্থাৎ একসাথে কাজ করার কথা নিয়ে এমন বহু প্রবাদ বাক্য রয়েছে আমাদের বিভিন্ন ভাষায় ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু জানেন কি, এই দলগতভাবে কাজ করার মধ্যেও আমরা অনেকেই ফাঁক খুঁজে নেই আর কাজে ফাঁকি দেই। একসাথে কাজ করে জিতে হয়তো যাই, কিন্তু আমাদের সম্পূর্ণটা দেই কি? এই কথা, এই প্রশ্ন শুধু আমার নয়, পরীক্ষা করে রীতিমতো এর ফলাফলও বের করা হয়েছে। বিংশ শতকের শুরুর দিকে ম্যাক্স রিঙ্গেলম্যান একজন বিজ্ঞানী, তার একটি এক্সপেরিমেন্টে এই ঘটনার প্রথম প্রমাণ দেন যে একজন মানুষ নিজে

কাজ করতে তার যতখানি ক্ষমতা প্রয়োগ করে, অনেক সময়তেই দলগতভাবে কাজ করার সময় তার প্রয়োগ ক্ষমতা কমে যায়। প্রথম পরীক্ষাটা এমন ছিল, একটা দড়ি টানাটানির খেলা করানো হয়েছিল। তাতে দেখা যায় একজন যদি মোটামুটি 60 ইউনিট ক্ষমতা প্রয়োগ করতে পারে, মানে দড়ি টানতে পারে 60 ইউনিট, তাহলে মোটামুটি হিসেব কি বলে, একই শক্তিধারী তিনজনের দড়ি টানার ক্ষমতা হওয়া উচিত ওই 180 ইউনিট মতো। কিন্তু না, তিনজনকে একসাথে টানতে দিয়ে দেখা গেল তা হয়তো একজনের শক্তিকেও ছাপাতে পারছে না, মানে তিনজনে মিলে 60 ইউনিট দড়িও টানতে পারছে না। এরকম একই পরীক্ষা করা হয়েছিল চিৎকার করতে দিয়ে। সেই পরীক্ষাতেও দেখা গেল একজন একা যত জোরে চিৎকার সে করতে পারে, সেই একজনকেই যখন একটি দলগতভাবে সবাই মিলে চিৎকার করতে বলা হচ্ছে তখন তার চিৎকারের আওয়াজ অনেকটাই কম হচ্ছে। একে বলে সোশ্যাল লোফিং, অর্থাৎ আমরা একা কাজ করার জন্য যতখানি শক্তি প্রয়োগ করি বা নিজেদের যতটা এফর্ট আর এনার্জি সেই কাজটার প্রতি আমরা দেই, দলগত কাজে সেটা সবসময় দেই না, কখনো ইচ্ছাকৃত কখনো বা অনিচ্ছাকৃত। এরও নানান কারণ আছে, কারণ কখনো আমাদের মাথায় আসে যে যেহেতু আমরা কাজটা অনেকে মিলে করছি তাই আমার অল্প বল প্রয়োগেই কাজটা হাসিল হয়ে যাবে, বা এমন মানসিকতাও দেখা যায় যে যেহেতু দলে কাজ করছি তাই আমার একার কাজই যে প্রশংসিত হবে তা তো নয়, তাই নিজের সবটা কেন দেব, আমার একার দায়িত্ব তো নয় জেতানোর। আর এই অন্যের ওপর ভরসা, নিজের দায়িত্ব অন্যের ওপর ঠেলে দেওয়া, এই সব থেকেই আমাদের নিজেদের কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আর এটা যে শুধুমাত্র একসাথে কোনো খেলা বা টিম ওয়ার্ক বা অফিসের কাজের মধ্যেই বাঁধা থাকে তা তো নয়, এটা এক ধরনের মানসিকতা। আর এই মানসিকতা শুধু কাজ নয়, যে কোনো ক্ষেত্রেই প্রভাব ফেলতে শুরু করে, প্রভাব পড়ে আমাদের সম্পর্কেও, দৈনন্দিন জীবনেও। কারণ সম্পর্কেও যে দেওয়া না থাকে, আর সেখানেও যদি আমরা ধীরে ধীরে এটাই ভাবতে শুরু করি আমি তো এই সম্পর্কের জন্য অনেকটা করলাম অন্য কেউ করুক, তখনই কিন্তু সেই বাঁধন আলগা হতে শুরু করে। তাই আলগা হতে শুরু করলে কাজ হোক বা সম্পর্ক, সবাই মিলে লেগে পড়তে হয় তাকে টেনে তুলে আনার জন্য, নিজের সবটা দিয়ে তাকে আবার সুস্থ জায়গায় ফিরিয়ে আনার জন্য। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই অজান্তেই আমরা আমাদের এফর্টটা কমিয়ে ফেলি, কাজ তো হয়ে যাচ্ছে এই ভেবে, সবটা ঠিকঠাকই আছে এই ভেবে। তাই এই সোশ্যাল লোফিংয়ের এক্সপেরিমেন্ট ভীষণ সত্যি, ভীষণ উল্লেখযোগ্য আমাদের নিজেদের সামনে নিজেদের আয়নাকে দেখানোর জন্য, যে একসঙ্গে থেকে একসঙ্গে কাজ করা মানেই যে সবটা ঠিক হচ্ছে তা নয়, ওই একসঙ্গে কাজ করার মধ্যে দিয়ে আমি আমার নিজের সবটা ঠিক করে দিতে পারলাম তো, দিলাম তো, এই প্রশ্নটাও কিন্তু খুব জরুরি। আর এই প্রশ্নটা নিয়েই আজকের বিদায় হোক। আজকের রাত সন্ধ্যার আড্ডা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে, তাই এই প্রশ্ন আর প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার তাগিদ, সেইটা সাথে করেই বিদায় নিচ্ছি আজকের রাত সন্ধ্যার আড্ডা থেকে। আমি মৈত্রী বন্ধু বৃষ্টি। অনেক অজানা কথা, অজানা মানুষ, অজানা উপজাতি, তাদের নিয়ে কথা বললাম যাদের নিয়ে সচরাচর কথা বলা হয় না। আজ বিদায়, আবার কথা হবে অন্য একদিন অন্য সময়, কারণ কথা বলার তো কোনো শেষ নেই, তাই আবার অন্য দিনের অপেক্ষায়। আজ টাটা।

শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর শিরোনামে, অর্থাৎ যার পোশাকি নাম এক নজরে।
1: এক নজরে

আগামী মরশুমে আইএসএল শুরু হতে পারে 2026 সালের 1 সেপ্টেম্বর, চলবে 11 এপ্রিল পর্যন্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সম্ভাব্য সূচি এভাবেই প্রকাশ করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন আনল বিসিসিআই। প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার সৈরাজ বাহুতুলেকে জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হল। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন 3টি একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলে নির্বাচিত হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। ফিটনেস টেস্টে পাশ করলে তবেই তারা খেলতে পারবেন আফগানিস্তানের বিরুদ্ধে। মহিলাদের ক্রিকেটে টন্টনে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড 6 উইকেটে হারালো ভারতকে। এই ম্যাচে জয়ের ফলে ইংল্যান্ড সিরিজ জিতল 2-1 ফলে, 43 বলে 82 রান করে। ম্যাচের সেরা হন অ্যালিস কাপেসি। লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া 41 রানে হারালো পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 9 উইকেটে 231 রান করে। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় 190 রানে। আজ সিরিজের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। পিশেন মেমোরিয়াল ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও টাউন ক্লাব। টাউন ক্লাব ইস্টবেঙ্গলকে কিন্তু রান তাড়া করে এবং 5 উইকেটে হারালো। তবে প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল 9 উইকেটে 316 রান করেছিল নির্ধারিত 50 ওভারে। মন্দ আলোর কারণে খেলা কমিয়ে আনা হয় 42 ওভারে, লক্ষ্যমাত্রা দেয়া হয় 263 রান। টাউন ক্লাব সেই রান তুলে নেয় 40.2 ওভারে 5 উইকেটে। টাউন ক্লাব চ্যাম্পিয়ন হল পিশেন মেমোরিয়াল ট্রফিতে। মহিলাদের তার আগে জানিয়ে দিই, আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলি হল ইতালি বনাম লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস বনাম আলজেরিয়া, পোল্যান্ড বনাম নাইজেরিয়া, ডেনমার্ক বনাম কঙ্গো ডিআর। আর অন্যদিকে মহিলাদের ফুটবলে আজ সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। আর সেখানে কিন্তু এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথমার্ধে কিন্তু নেপাল এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে ম্যাচের 23 মিনিটে নেপাল এগিয়ে গিয়েছিল। গোল করেছিলেন কর্নার থেকে নেপালের গীতা রানা। কিন্তু যখন প্রায় প্রথমার্ধ শেষ হয়ে আসছে সেই সময় কিন্তু বাংলাদেশের ঋতুপর্ণা কর্নার থেকে গোল করলেন এবং বাংলাদেশ কিন্তু 1-1 গোলে এই মুহূর্তে ড্র চলছে। প্রথমার্ধর খেলা চলছে এবং সেইখানে কিন্তু বলা যায় এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে 1-1 গোলে, ড্র রয়েছে। চলে যাচ্ছি ফরাসি ওপেনে। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন অ্যালেকজান্ডার জেরেভ। 2 ঘন্টা 25 মিনিটের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে হারালেন স্পেনের টিন এজার প্রতিপক্ষ রাফায়েল জোডারকে। খেলার ফল 7-6, 6-1, 6-3 জেরেভের পক্ষে। ফরাসি ওপেনে আজ পুরুষদের সিঙ্গলসের অন্য কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের জেকব মেন্সিক 6-4, 6-3, 7-6 ফলে হারালেন ব্রাজিলের জোয়াও ফনসেকাকে। সেমিফাইনালে তার প্রতিপক্ষ অ্যালেকজান্ডার জেরেভ। এক নজরে আজকের মতো এই পর্যন্তই।

0: Hatos kacér talál.
1: শ্রোতা বন্ধুরা, আতস কাছের তলায় আজকে আমাদের বিষয় বিশ্বকাপ ফুটবল 2026।
2: ফুটবলের মহাযজ্ঞ
1: বিশ্বকাপ ফুটবল 2026। আর আজ আমাদের বিষয় যে কটি গ্রুপ রয়েছে, 48টি দেশ রয়েছে এবারের বিশ্বকাপে, সর্বাধিক এখনও পর্যন্ত যে কটি বিশ্বকাপ হয়েছে ফুটবল বিশ্বকাপ, এবারই সর্বাধিক দল খেলছে, এবং গ্রুপ জেতে রয়েছে গতবারের অর্থাৎ 2022 সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা, তার সাথে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। দেখে নি, ম্যাচ রয়েছে 6টি, কোন দিন কী কী ম্যাচ রয়েছে। 16 জুন 2026

26 আলজেরিয়া বনাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং আলজেরিয়া অতীতে তারা একবারই মুখোমুখি হয়েছে 2007 একটি প্রীতি ম্যাচে, সেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছিল 4-3 গোলে। এরপরে জুন মাসের 16 তারিখেই রয়েছে অস্ট্রিয়া ভার্সেস জর্ডন ম্যাচ। এই দুটি টিম একে অপরের বিপক্ষে অতীতে কখনো মুখোমুখি হয়নি। এরপর তৃতীয় ম্যাচ রয়েছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া 22 জুন, সেটি খেলা হবে। এবং এই দুটি দল কিন্তু 1990 সালের ফিফা বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল, ইতালিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে। কিন্তু অস্ট্রিয়া মারাদোনার আর্জেন্টিনার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল। আর জুন মাসের 22 তারিখেই রয়েছে জর্ডন ভার্সেস বা বনাম আলজেরিয়ার মধ্যে খেলা। এরা কিন্তু একে অপরের মুখোমুখি হয়েছে 3 বার এবং 2004-এ তারা মুখোমুখি হয়েছিল শেষবার, সেই ম্যাচে 1-1 গোলে ড্র হয়েছিল। চলে আসি পঞ্চম ম্যাচ, এই গ্রুপের 6টি ম্যাচের মধ্যে পঞ্চম ম্যাচ, যেটি রয়েছে 27 জুন, অস্ট্রিয়া বনাম আলজেরিয়া। আলজেরিয়া কিন্তু মুখোমুখি হয়েছিল 1982 সালের ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে, তো সেখানে কিন্তু অস্ট্রিয়া 2-0 গোলে হারিয়েছিল আলজেরিয়াকে। আর এবার দেখা যাক কি হয়। আর শেষ ম্যাচ আর্জেন্টিনা বনাম জর্ডন, সেটি 6ষ্ঠ ম্যাচ, 27 জুন, সেখানে কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচ, গ্রুপ জের শেষ ম্যাচ জর্ডনের বিপক্ষে। আর 2026 সালের 27 জুন জর্ডন এবং আর্জেন্টিনা এর আগে কখনো মুখোমুখি হয়নি। গ্রুপ জের অন্যতম দল যাদের দিকে চোখ রয়েছে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের, সেই দলের মধ্যমণি লিওনেল মেসি, যার জাদুর ছটায় কাতার বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা প্রায় 36 বছর বাদে আবারও বিশ্বসেরা হয়েছিল। আর এবার কি তারা সেই ট্রফি ধরে রাখতে পারবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও 1 মাসেরও বেশি সময়, কারণ এবারের বিশ্বকাপ প্রায় 40 দিনে। আর এবারের বিশ্বকাপে মেসি খেলতে পারবেন কি না তা নিয়ে প্রথম দিকে সংশয় ছিল, তবে সব সংশয় কাটিয়ে শেষ মুহূর্তে আবারও ফুটবলের রাজপুত্র নামতে চলেছেন শেষবারের মতো বিশ্বকাপের আঙিনায় আর্জেন্টিনার হয়ে। আর্জেন্টিনার অধিনায়কও তিনি, 26 ধরনের জল ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। আর গতবার খেলা বেশ কিছু ফুটবলারও রয়েছেন এই দলে, তারা এখন আরও পরিণত হয়েছেন, আরও বেশি অভিজ্ঞ হয়েছেন, পাশাপাশি নতুন নামও দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এই দল গড়তে গিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়েছে লিওনেল স্কালোনিকে। এই দলের শক্তি কিন্তু মাঝমাঠের শৃঙ্খলা ও বিকল্প, গোল করতে হলে মাঝমাঠই যে আসল ভূমিকা পালন করে তা জানেন স্কালোনি, সেই কারণে মাঝমাঠ তিনি বিকল্প গড়ে রেখেছেন। গতবার খেলা এনজো ফের্নান্ডেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনার্দো পারদেস ও রড্রিগো ডি পল যেমন রয়েছেন, তেমনই রয়ে চলে এসেছেন জিওভানি লেসেলসো ও ভ্যালেন্টিন বার্কোর মতো তরুণরা। পরিস্থিতি বুঝে তাই পরিকল্পনা সাজাতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন স্কালোনি। ম্যাক অ্যালিস্টার ও পারদেস যেমন ডিফেন্সিভ মিডফিল্ডার, তেমনি উল্টো দিকে এনজো ডি পলদের মতো অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে রেখেছেন স্কালোনি। গতবার আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার নেপথ্যে বড় কারণ ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, তবে এবার তার আঙুলের হাড়ের চোট কিন্তু ভাবাচ্ছে স্কালোনিকে এবং গোটা দলকে। তবে তিনি প্রস্তুতি ম্যাচে না খেলতে পারলেও প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে নামতে পারবেন বলেই আশা। গোল স্কোরার হিসেবে কিন্তু মেসির ওপর নির্ভর করবে আর্জেন্টিনা। মেসি যেমন মধ্যমণি, আবার মেসি কিন্তু রয়েছেন গোল করার ক্ষেত্রেও। গতবারেও কিন্তু তিনি একটি ম্যাচ ছাড়া প্রায় সবকটি ম্যাচেই গোল করেছিলেন, এবারও গোল করার জন্য তার সঙ্গে রয়েছেন ইউলিয়ান আলভারেজ আর ঘরোয়া ফুটবলে ফর্মে থাকা লাউতারো মার্তিনেজও। আর এই তিনজন সামনে থাকায় আর্জেন্টিনার আক্রমণ বিভাগ বা ফরওয়ার্ড বিভাগ
কিন্তু যথেষ্ট শক্তিশালী। তবে আর্জেন্টিনাকে ভাবাতে পারে মেসির বয়স ও খেলার ধকল, কারণ ৩৯ বছর বয়সে এবারের বিশ্বকাপে

ভাববেন লিওনেল মেসি। এই বয়সে প্রতি ম্যাচে টানা 90 মিনিট খেলার ধকল সামলানো কিন্তু বেশ কঠিন। পাশাপাশি মেসি থাকা মানেই সতীর্থরা ধরে নেন তাকে বল পাস করলেই হবে, বাকিটা তিনি করবেন, ফলে মেসির খেলার ধকল সামলাতে হবে স্কালোনিকে। তিনি খেলতে না পারলে সমস্যা হতেই পারে, ফলে দলের শক্তির পাশাপাশি অদ্ভুতভাবে দুর্বলতার নামও বোধ হয় লিওনেল মেসি। আর আর্জেন্টিনার রক্ষণ চিরকালই অনেকটা বলা যায় যে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচে, বলা যায় যে ক্রাঞ্চ সিচুয়েশনে। কিন্তু এবার আমরা সেই পরীক্ষাই হবে যে আর্জেন্টিনার রক্ষণ কিভাবে সহায়তা করতে পারে এই ডিফেন্সকে। কিন্তু সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে নিকোলাস ওটামেন্ডির বয়স হয়েছে, গতি কমেছে, সেন্ট্রাল ডিফেন্সে তাই লিসান্ড্রো মার্টিনেজকে বাড়তি দায়িত্ব নিতেই হবে, সঙ্গে রয়েছেন গঞ্জালো মন্টিয়েল, মোলিনা, ক্রিশ্চিয়ানো রোমেরোরা। কিন্তু ওটামেন্ডির বিকল্প তৈরি রাখতে হবে স্কালোনিকে, যদি সেটি না হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারে আর্জেন্টিনা। আর মেসির কথা তো আগে বললামই, মেসির বিকল্প কিন্তু তৈরি করতে পারেনি এখনও পর্যন্ত আর্জেন্টিনা, 39 বছর বয়সেই, তাই মেসি যেন একা কুম্ভ এই আর্জেন্টিনার দলে, মেসির ওপরেই গোটা দল নির্ভর করে। আর গত বিশ্বকাপে অর্থাৎ 2022 কাতার বিশ্বকাপে একটি ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই গোল করেছিলেন তিনি। ফাইনালে টাই ব্রেকারের আগে দলের 3টি গোলের মধ্যে 2টি তার পা থেকে এসেছিল, ফলে তাকে যে প্রতিপক্ষ সবসময় জোনাল মার্কিং আটকে রাখবে তা স্পষ্ট। মেসি আটকে গেলে সমস্যা হবে আর্জেন্টিনা, সেখান থেকে আর্জেন্টিনা কীরকম পারফর্ম করে এবার বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা সেখানেই লুকিয়ে রয়েছে, কতটা তারা যেতে পারবে। এবারের বিশ্বকাপে দেখা যেতে পারে আর্জেন্টিনার নতুন প্রজন্মকে, যাদের মধ্যে রয়েছে নিকোলাস পোজ, ভ্যালেন্টিন বর্কো, থিয়াগো আলমাডা, জুলিয়ানো সিমিওনের মতো তরুণ রাজারা কিন্তু নিজেদের মেলে ধরতে মরিয়া। আর ঠিক যেভাবেই গতবার উঠে এসেছিলেন এনজো আলভারেজরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার, তাই চাপ সামলাতে কিভাবে হয় সেটা হয়তো জানে লিওনেল স্কালোনির দল, আবহাও পরিচিত মেসি রড্রিগো দিপলদের কাছে, কারণ উত্তর আমেরিকায় আর্জেন্টিনার এই দলের অনেক ফুটবলার খেলেন। তবে শঙ্কা এটাই, বিশ্বকাপের আগে ঘরোয়া মরশুমে প্রত্যেক ফুটবলারই কোনো না কোনো ক্লাবের হয়ে খেলেছেন, ফলে শারীরিক ধকল থাকবেই, সেই ধকল বিশ্বকাপে সমস্যার কারণ হবে কি না তা জানতে পারবো আমরা আর কিছুদিনের মধ্যেই। আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে নামা মানে পাহাড় প্রমাণ চাপ। গতবার কাতারে সবচেয়ে বেশি আর্জেন্টিনার সমর্থক খেলা দেখতে গিয়েছিলেন, এবারও সেই ছবি দেখা যেতে পারে। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় বাকি সব দলের থেকে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ বেশি থাকবে। আরও একটি ব্যাপার ভাবাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের তথা কোচ ও টিম ম্যানেজমেন্টকে, সেটি হচ্ছে চোট। প্রতিটি বিভাগে নির্দিষ্ট কয়েকজন ফুটবলারের ওপর গোটা আর্জেন্টিনার দল দাঁড়িয়ে রয়েছে, তাই গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেলে সমস্যা হবে এই দলের, সেক্ষেত্রে বিকল্প ফুটবলার আগে থেকে তৈরি রাখতে হবে আর্জেন্টিনাকে। সবশেষে এটাই বলা যায় যে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও লিওনেল মেসি আর্জেন্টিনা এবার কতটা কি করতে পারবে তার নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের ওপরে, যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করলাম। ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউন আজকের মতো এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, আজ 3রা জুন, আজ 3রা জুন বিশ্ব সাইকেল দিবস। সেই উপলক্ষে শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, শুনবেন সাইক্লিস্ট তথা কলকাতা সাইকেল সমাজের সম্পাদক রঘু জানার একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা শৌর্য চৌধুরী। আসুন শুনি সেই অনুষ্ঠানটি।

0: তিন জুন বিশ্ব সাইকেল দিবস, সেই উপলক্ষে আমাদের স্টুডিওতে এসেছেন রঘু জানা, যাকে কলকাতার সাইকেল সমাজের মানুষজন খুব ভালোভাবেই চেনেন। বহু বছর ধরে তিনি এই শহরে, এই গ্রাম বাংলায় সাইকেল নিয়ে কাজ করছেন, সাইকেলের জন্য লড়াই করছেন। তিনি আজ আমাদের আকাশবাণীতে এসেছেন, তার কাছে সরাসরি চলে যাব। প্রথমেই একটু আপনার প্রসঙ্গে জানতে চাইছি যে এই সাইকেল নিয়ে ভাববেন, সাইকেল নিয়ে আপনার আন্দোলন এগিয়ে যাবে, এটা কিভাবে শুরু হলো?
1: নমস্কার, আমার পিতৃদত্ত নাম হচ্ছে অজিতাক্ষয় জানা, কিন্তু সাইকেল বা আমার বন্ধুবান্ধব সবাই আমাকে রঘু জানা বলেই চেনে। এর চেয়ে মানুষের জীবনের যে ভূমিকা, সাইকেলের ভূমিকা, সেটা তো অনেকদিন ছিল, বরাবরই ছিল, এবং কলকাতায় প্রচুর লোক সাইকেল চালাতো এবং কলকাতাকে বলা হতো সাইকেল নগরী। 2008 আগস্ট মাসে সাইকেলটা ব্যান করে দেওয়া হয়েছিল
0: শহরের রাস্তায়।
1: হ্যাঁ, কলকাতা 38টা রাস্তায় একটা সময় সাইকেলটাকে চালানো বারণ করা হয়েছিল, এবং সেটা বলা হয়েছিল এই জন্যই যে এটা ধীরগতি যান, শহরের গতি বাড়াতে হবে, এবং সেটাই হচ্ছে প্রথম কোপটা পড়লো সাইকেলের ওপর। তখন ওই সময় বিভিন্ন রাস্তায় বিভিন্ন এতে মোড়ে মোড়ে নো সাইক্লিং বোর্ড টাঙিয়ে দেওয়া হলো, পুলিশ ন্যাচারাল সাইকেল বোর্ড সাইকেল ফাইন করতে শুরু করলো, এবং ব্যাপকভাবে লাগামহীনভাবে নানা জায়গায় হ্যারাসমেন্টটা হতে শুরু করলো নানাভাবে। আমিও এই হ্যারাসমেন্টের মধ্যে পড়েই কিন্তু আমাদের এই সাইকেলের মুভমেন্টটা আমাদের শুরু হলো। মানে অনেকদিন ধরেই আমরা একটা পত্রিকা চালাতাম,
0: আচ্ছা,
1: সংবাদ মন্থন বলে একটা পত্রিকা, সেই মন্থনে আমরা এই রিপোর্টগুলো করতাম, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টগুলো হচ্ছে, সাইকেলের হচ্ছে বা সাইকেলে মারা যাচ্ছে, সেই রিপোর্ট করতে করতে একদিন আমাকে মানে ধরলো, আমি টিউশনি করে ফিরছিলাম, জোড়াসাঁকো থানার পুলিশ আমাকে ধরলো, এবং আমার কাছে সত্যি পয়সাও ছিল না। মানে এই যে আন্দোলনটা শুরু হওয়ার পেছনে যে একটা জ্বালা, যন্ত্রণা বা ক্ষোভ, সেটা আমি সেদিন খুব উপভোগ করলাম যে সাইকেল যারা চালায় কলকাতায় তাদের কাছে সত্যি মানে যাতায়াতটা বাঁচানোর জন্যই তাদের কাছে 20 টাকা অনেক বড় ব্যাপার, সেটাকে বাঁচানোর জন্য লোকে সাইকেলটা চালায়। তো আমাকে যেদিন ধরলো, আমার পকেটেও টাকাটা ছিল না, 100 টাকা ফাইন করেছিল, আমি পোস্তা থেকে পড়িয়ে আমি কলেজটিতে আসছিলাম, এবং আমি কিন্তু বড় রাস্তায় যাইনি, আমি ভেতরের রাস্তা দিয়ে ক্রস করছিলাম, শুধু সেন্ট্রাল এভিনিউটা ক্রস করছি, মুক্তারামবাবু স্ট্রিটে ঢুকবো, ওখানেই আমাকে ধরা হয়েছিল। তখন আমি দেখলাম জিনিসটা আমার গায়েই লাগলো, এবং আমার বন্ধুবান্ধবরা আমরা ঠিক করলাম যে এটা নিয়ে তাহলে একটা মানে এরকম একটা ব্যাপার যেখানে সত্যি একটা নাগরিক অধিকারের প্রশ্ন সাইকেল চালানো, এবং সাইকেল তো সত্যি কাউকে চাপা দিয়ে মারেও না এবং পরিবেশ দূষণ করে না, সব দিক দিয়ে সাইকেল, এবং বিশ্বে যখন সাইকেলটা এত বড় করে তুলছে, তো এটা খুবই একটা দুঃখজনক ঘটনার মধ্যে দিয়েই আমাদের সাইকেল আন্দোলনটা শুরু হয়েছিল।
0: এই যে বললেন পরিবেশ বান্ধব একটা যান, সামনেই পরিবেশ দিবস, পরিবেশের জন্য সাইকেল কতটা ভালো?
1: পরিবেশ নিয়ে তো নানা রকম সত্যি পরিবেশে বিরাট সমস্যা হয়ে যাচ্ছে, মানে উষ্ণতা বাড়ছে, বরফ মানে গলছে, সমুদ্র লেভেল বাড়ছে। সাইকেলটা এমন একটা জিনিস, যারা সাইকেল চালায় তারা জ্ঞানত বা অজ্ঞানত তারা কিন্তু পরিবেশ আন্দোলনের একটা পথিক বা শরিক, তারা সাইকেল চালিয়ে আর যাই হোক গাড়ি দূষণটা কমায়, মানে করে না, এই জন্য পরিবেশ আন্দোলনেরই একটা ভেতরেরই একটা অংশ এবং অ্যাক্টিভ অংশ, সক্রিয় অংশ, যারা সাইকেল চালিয়েই তাদের কাজকর্মগুলো করে, এই অর্থে পরিবেশ আন্দোলনের অংশ হিসেবে আমরা মনে করি সাইকেলকে।
0: ইন্টারন্যাশনালি সাইকেলের উপর যে যে উন্নতি হচ্ছে সেই তুলনায় আমাদের দেশ, আমাদের রাজ্য কিরকম এগোচ্ছে, এটা একটু যদি বলেন।
1: সারা পৃথিবীতেই একটা ফসিল ফুয়েলে একটা সমস্যা, জ্বালানি তেলে একটা সমস্যা আছে, এবং এই পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ু দূষণের প্রশ্নটা সবাই খুবই, সবকটা শহরেই বায়ু দূষণের যে ইন্ডেক্সগুলো নিয়ে কথা হয়, হ্যাঁ, পার্টিকেলসগুলো যে বায়ু দূষিত কণা যেগুলো ক্যান্সার সৃষ্টি করে, এবং এগুলো একটা স্টাডি বা এটা একটা স্ট্যাটিস্টিক্যালি প্রত্যেকটা শহর সেটাকে মেজার করে বুঝতে পারছে যে গাড়ির এটা কমাতে হবে, এবং বিদেশে পৃথিবীতে অনেক বড় বড় শহরে যেখানে সেন্ট্রাল জায়গাটা কেন্দ্রীয় শহরের, সেখানে কিন্তু গাড়ি আলাদা বা খুবই টাকা দিয়ে আটকানো, মানে গাড়িকে নিয়ন্ত্রণ করা, সাইকেলকে নিয়ন্ত্রণ করানো, বলছেন সাইকেল এবং পেডিস্ট্রিয়ানকে প্রমোট করা, আমাদের এখানে উল্টোটাই হচ্ছে। তো সেই অর্থে যে বিভিন্ন দেশে বিভিন্ন, এবং আমি বলছি শুধু ইউরোপের কথা আমরা ভাবতাম, তো ইউরোপের নয়, এখন দেখা যাচ্ছে আফ্রিকান শহরতরগুলোতেও এই ব্যাপারটা নিয়ে আসছে, অর্থাৎ একটা সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে সাইকেলকে একটা সত্যি সত্যি একটা স্বীকৃতি দেয়া হচ্ছে, একটা সহজলভ্য এবং পরিবেশ বান্ধব যান, এই গুরুত্বটা সাইকেল পেয়ে গেছে অলরেডি, সেই সূত্রেই বাইসাইকেল দিবস ঘোষণা করা হয়েছে।
0: আপনি তো কলকাতা সাইকেল সমাজের সেক্রেটারি বোধহয়, এই কলকাতা সাইকেল সমাজের কাঠামোটা কিরকম আর কি কি কাজ করে এরা?
1: আমরা 2009 থেকে সাইকেল আন্দোলন শুরু করেছিলাম, রেজিস্ট্রেশন করেছি 2019। আমাদের একটা ধারণা ছিল ওরকম সংগঠন করে, মিটিং করে, কমিটি করে আন্দোলন তো চালায় অনেকে, কিন্তু আমাদের মনে হয়েছিল যে এইটা রাস্তা নয়। আমরা যেটা করতাম, এই যে আপনাকে বলছি, অ্যাকচুয়ালি সাইকেল সমাজের সম্পাদক, এই পরিচয় হচ্ছে আমার বড় পরিচয় হচ্ছে আমি সাইকেল সমাজের আয়বায় কনভেনার। আমাদের কাজটা ছিল যে বিভিন্ন

0: স্বতঃস্ফূর্তভাবে মানুষ বা বিভিন্ন লোক বা যে কোনো একটা প্রোগ্রাম সাইকেলকে কেন্দ্র করে নানা রকম কর্মসূচি নিতে পারে, সেই কর্মসূচি একটা ইন্টার কানেকশনের জন্যই আমাকে জানালো, আমিও বাকিদের জানালাম, সেই মতো করে সবাই সেটা জড়ো করে সেটাকে আমরা ঝাঁপিয়ে পড়তাম। আমরা একটা কাজ যদি মনে করতাম এই কাজটা করব, তাহলে সেই সূত্রেই যারা যারা এটা কম্পিটেন্ট লোক যারা এটা নিয়ে এ করতে তাদের আমরা ডাকতাম, দেখে আমরা নিজেরা বসে একটা খুব খোলা মনের একটা মানে ব্যবস্থাপনা।
1: এর সঙ্গে আপনার কি কোনো স্পোর্টস ইভেন্টের আয়োজন করেন বা এরকম কিছু ব্যাপার রয়েছে?
0: হ্যাঁ, প্রচুর মানে ইভেন্টস হচ্ছে এখন, এই বিশেষ করে কোভিড এর পর থেকে প্রচুর সাইকেলের এটা যেমন বেড়েছে, লাইভলিহুড সাইকেলে বেড়েছে, হ্যাঁ লোকের গাড়ি ভাড়া বেড়েছে, আর তার চেয়ে বড় কথা যেটা খুব বেড়েছে ইয়াং জেনারেশন, কোভিড এর সময় যে বাড়িতে বসে কোনো রিক্রিয়েশন নেই, কোনো বাইরে বেরোনো যাচ্ছে না, তখন ইয়াং জেনারেশনে তখন ছোট ছোট ছোট ছোট গ্রুপ রাইড, আমাদের আমরা একটা পেজ চালাই কলকাতা সাইকেল সমাজের পেজ, সেই পেজে কেউ বললো আমি বেলগড়িয়া থাকি এখান থেকে আর কিছু করতে চাইছি, তখন বেলগড়িয়া দুজন ওখানে সাড়া দিল, কেউ বললো আমি বেহালা থাকি, এইরকম করে বিভিন্ন রাইডার গ্রুপ তৈরি হয়ে গেল, যারা রাইডার গ্রুপ নানা রকম ইভেন্ট করতো, এবং সেইটা করতে গিয়ে যেটা হলো তাদের মধ্যে একটা আলোচনা চর্চার মধ্যে দিয়ে ওই স্পোর্টস ইভেন্ট হিসেবে, আর ইয়াং জেনারেশনের তো একটা ফিটনেস স্পোর্টস একটা ফ্রেকি আছে, ফলে তারা এইটা একটা মিলে গেল একটা জায়গায় এসে মানুষের একাকিত্ব আর সাইকেলের মধ্যে দিয়ে মানুষের সামাজিকতা এটা মিলে গেল, এবং সেই সূত্রে অনেক স্পোর্টস ইভেন্টও হলো।
1: সত্যি সাইকেল নিয়ে মানুষ বহু জায়গায় বেরিয়েছে, অনেকে তো বিদেশেও পাড়ি দিয়েছেন, আর তাদের ইন্টারভিউ আমরা নিতে গিয়ে দেখেছি যে লকডাউনটাই যেন তাদেরকে একটা জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। তো আন্তর্জাতিক জায়গায় বহু বড় বড় ইভেন্ট হয় সাইকেল নিয়ে, আমাদের দেশে কিরকম ইভেন্ট এখন অবধি চালু হয়েছে? সম্প্রতি তো আমাদের কলকাতা সাইতে প্রতি রবিবার বোধহয় একটা ইভেন্ট হয়, কি বুঝছেন এখন সাইকেলে কতটা নতুনদের মধ্যে কতটা উৎসাহ বেড়েছে এই ইভেন্টগুলো নিয়ে?
0: কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া একটা মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, যেখানে এই ফিটনেসের প্রশ্নটা, যে এই যে মানুষের মানে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, ওবিসিটি হচ্ছে, চুলটা বাড়ছে, নানা রকম প্রবলেম হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে সেটার একটা ফিটনেসের একটা সমস্যা, এবং সাইতে যেটা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তর থেকে এটা করা হয়েছে, ফিট ইন্ডিয়ার মুভমেন্টটা দারুণ চলছিল। যেটা খুব মজার হলো সেটা হচ্ছে গত এক বছর ধরে একটা সাইকেলকে ইভেন্ট করা হলো, সানডে অন সাইকেল, ফিট ইন্ডিয়া মুভমেন্টের একটা পার্ট হচ্ছে সানডে অন সাইকেল, খুব ইন্টারেস্টিং মুভমেন্ট, মানে রোববার চলো সবাই সাইকেল চালাই, এবং সাই সেটা করে, এবং সাইয়ের বুঝতেই পারছেন সাইয়ের ব্যবস্থাপনা তার এটা কাঠামো বা ওদের সব ব্যাপার তো দারুণ, এবং প্রচুর সাইক্লিস্ট আমরা ওখানে যাই, একটা গেট টুগেদার মতো একটা রাইডও হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এমনিতেও এই রিসেন্টলি যেটা সারা ভারত জুড়ে একটা মুভ হচ্ছে আর কি, 3 জুনে আমরা সেটাকেও করব,
1: কি হচ্ছে সেটা,
0: সেটা হচ্ছে যে সাইকেলের যে পরিকাঠামো তৈরি করার জন্য একটা কল দেওয়া হচ্ছে, হ্যাঁ, সাইকেল ফর বেটার ইন্ডিয়া এরকম একটা ন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে এই যে 7 জুন যে আমরা সাইকেল এটা করছি, মানে 3 জুন বাইসাইকেল দিবসটা 7 জুন রোববার বলে এটাই করা হচ্ছে, তাতে কিন্তু মানে ভারতবর্ষে সব শহরেই এটা হবে, এবং সাইতেও এটা হবে, যুবরতিতে এবার হবার ঠিক হয়েছে, আমি ওই মিটিং থেকে গেলাম। এইটা একটা খুব ইন্টারেস্টিং, মানে বিশেষ করে একটা সরকারি যদি মদত পাওয়া যায় তাহলে একটা স্বীকৃতি, সরকার মানে কেন্দ্রীয় সরকার, তাহলে একটা সাইক্লিস্ট দেওয়াটা একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, যেখানে ও আচ্ছা সরকার আমাদের দিচ্ছে মেডেল দিচ্ছে জার্সি দিচ্ছে বিভিন্ন জিনিস দিচ্ছে, খুবই মানে খুব ইন্টারেস্টিং একটা টার্নে আমরা এসেছি, যেখানে সরকার থেকেই এটাকে প্রমোট করা হচ্ছে।
1: সাইকেল দিবসের এবারের থিমটা কি?
0: সাইকেল দিবসের এবারে থিমটা হচ্ছে গ্রিনার ফিউচার, সাইক্লিং ফর গ্রিনার ফিউচার, মানে আমরা সবুজের যে অভিযান আমরা বলি, সবুজের অভিযান মানে একদিকে হচ্ছে পরিবেশের অভিযান, আর একদিকে সবুজের অভিযান মানে ইয়াং জেনারেশনের অভিযান, যুব সম্প্রদায়ের অভিযান, ফলে পরিবেশ আর যুব সম্প্রদায় দুটো মিলে যে সবুজ সেটা সাইকেলের মধ্যেই সম্ভব হচ্ছে, সেই জন্যই আমরা এটাকে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছি এবং তুলে ধরছি আজকের এই মানে এই সংকট, তেল সংকটের মধ্যে দিয়ে, দূষণের সংকটের মধ্যে দিয়ে, এবং আমাদের ইউথ জেনারেশন সবুজ যারা তারা এটাকে চ্যাম্পিয়ন করছে এই ইস্যুটাকে।
1: আচ্ছা, আপনারা তো সাইকেল নিয়ে বহুদিন আন্দোলন করছেন, আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, এখন আমাদের শহরে সাইকেলের রাস্তার জন্য কতটা প্রস্তুত বা কিরকম হলে আরো ভালো হয়? আর
0: এটা অনেকদিন ধরেই একটা ডিমান্ড ছিল, বিশেষ করে সাইকেল একটা নিয়মে আনার জন্য, আর 2 নম্বরে যে পথ দুর্ঘটনা কমানোর জন্য একটা সাইকেল লেনের একটা ছিল, অনেকদিন ধরেই ব্যাপারটা ছিল। সেই সময় 2008 সরকারি একটা সার্ভে করেছিল, যত রকমের আরবান মোবিলিটি ট্রান্সপোর্ট আছে আমাদের, আমাদের কলকাতায় কিন্তু নানা রকমের আরবান মোবিলিটি আছে, এটা কোথাও নেই, মেট্রো থেকে, হ্যাঁ, শহরতলি ট্রেন থেকে, ফেরি থেকে, ট্রাম, বাস, পেডিস্ট্রিয়ান, লোকের ফুটপাথের হাঁটা, সাইকেল, অনেক কিছু আছে, নর্মোটিস ট্রান্সপোর্ট, এইটার নিয়ে একটা দারুণ পরিকল্পনা, অসম্ভব একটা সুন্দর পরিকল্পনা সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু যা হয় মানে এই পরিকল্পনা রূপায়ণ করতে হলে 10 বছর একটা সময় লাগে। মানে এরকম একটা সাইকেল ফ্রেন্ডলি বা নর্মোটিভ ট্রান্সপোর্ট ফ্রেন্ডলি বা একটা পরিবেশ বান্ধব আরবান মোবিলিটি প্ল্যানিং এর, কিন্তু সরকারের একটা তাড়া থাকে বলে তারা এটাকে পাশ কাটিয়ে এমন একটা জায়গায় এলো যা দিয়ে কলকাতা শহর কিন্তু গোটা জিনিসটা আপনি যদি দেখেন, মানে আগে আমরা বড় রাস্তায় গাড়ির জ্যাম টাপ দেখতাম, এখন অলিগুলিতেও গাড়ির জ্যাম হয়ে গেছে। সত্যি সত্যি এটা অনেক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, এটাকে লোককে কনভিন্স করে আনতে হবে যাতে স্বল্প দূরত্বে তারা গাড়িটা কমায়, মানে সাইকেলের প্রতি ইন্টারেস্ট, এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। কিন্তু এখন যেটা করা যেতে পারে, যেটা নিয়ে আমরা বলি যে একটা টেম্পোরারি কিছু এক্সপেরিমেন্টালি দেখা যেতে পারে, মানে সারা শহর জুড়ে লেন করা দরকার নেই, টেম্পোরারি ওই গার্ডরেল দিয়ে টেম্পোরারি মানে একটা সময় থেকে একটা সময়, তাহলে দুর্ঘটনা কমবে। বিশেষ করে মোড়ের মাথায়গুলো যদি একটা সাইকেলের জন্য আলাদা করে পাস করে দেওয়া হয়, গার্ডরেল দিয়ে করলো আবার পরে সময় সরিয়ে নিতে পারে, যেটা করে আর কি, সেইটা করলেও কিন্তু আজকের মানুষের যে এই সাইকেলের অ্যাক্সিডেন্টটাও কমবে, আর লোকের একটা সাইকেল মুখী আর লোকের তো একটা এ হচ্ছে ভয় পায় সাইকেল চালাবো গাড়ি দুর্ঘটনা, এই ভয়টা কাটানোর জন্য তো আমরা ইন্ডিভিজুয়াল বা আমরা সাইকেল লোকজন তো কিছু করতে পারি, এটা তো গভর্নমেন্ট প্রশাসনের ব্যাপার। সমস্যাতে আমরা হাত লাগাতে পারি, সমস্যাতে সমাধান আমরা করতে পারি না।
1: ঠিক, সমস্যার সমাধান হবে এই আশা রেখেই আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় আমাদের হাতে আর বেশি নেই। সব শেষে আজ সাইকেল দিবস উপলক্ষে যদি কিছু নাগরিকদের উদ্দেশ্যে যদি আপনার আপনি একজন সমাজকর্মী হিসেবে কিছু বার্তা দেন।
0: আমরা চাই যে কলকাতায় আবার সাইকেলটা বিখ্যাত হোক, খ্যাতি হোক। সত্যি সত্যি কলকাতা শহরে আপনি যদি দেখেন খুব কম্প্যাক্ট একটা শহর, মানে 2-4 কিলোমিটারের মধ্যেই আমি স্কুল কলেজ হাসপাতাল সব পাবো, অর্থাৎ সাইকেল নিয়ে কিন্তু আমি আমার কাজের প্রয়োজনে কিন্তু সাইকেলটা আমার কাজেই লাগবে। তো সেইটা যদি একটু সবাই মিলে আমরা এটা করি, তাহলে যেটা হবে যে কলকাতায় যে বায়ু দূষণ বা কলকাতার যে স্বাস্থ্যের সমস্যা, লাংস বাচ্চাদের যে এটা লাংস মানে ব্রঙ্কাইটিস বা এটা ক্রনিক ব্রঙ্কাইটিস, এই সবগুলো অনেক জিনিসকে আমরা সরিয়ে দিয়ে একটা নতুন সবুজ ভবিষ্যৎ বা সবুজ আনন্দের একটা এ আমরা গড়ে তুলতে পারি, নতুন সমাজে একটা উপাদান হিসেবে সাইকেলকে ব্যবহার করতে পারি।
1: অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাইকেল সমাজের সম্পাদক রঘু জানা, ভালো থাকবেন স্যার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সাইক্লিস্ট তথা কলকাতা সাইকেল সমাজের সম্পাদক রঘু জানার একটি সাক্ষাৎকার। রঘু জানার এই সাক্ষাৎকারটি নিয়েছেন রক্তিমবরণ ময়রা, সম্পাদনায় রয়েছেন রক্তিমবরণ ময়রা অনুষ্ঠানটি, আর সমগ্র অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন সূর্য চৌধুরী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ক্রীড়াঙ্গনের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তিনটি ঘটনা আজকের দিনে ঘটেছিল ক্রীড়া দুনিয়ায়। আপনাদের চট করে জানিয়ে দিই, 2025 সালের 3রা জুন আজকের দিনেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের জন্য পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। আর 2021 সালে ডেভন কনওয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, তিনি সপ্তম ব্যাটসম্যান হয়ে টেস্ট ক্রিকেটে 200 রান করার অনন্য নজির গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। আর 2017 সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি অসাধারণ গোল করে চ্যাম্পিয়ন করিয়েছিলেন, কিন্তু রিয়েল মাদ্রিদকে জুভেন্টাসের বিপক্ষে 4-1 গোলে জুভেন্টাসকে হারিয়েছিল সেই ম্যাচে কিন্তু রিয়েল মাদ্রিদ, আর মধ্যমণি ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ক্রীড়াঙ্গন কেমন লাগছে তা জানিয়ে আমাদের আপনারা মেল করুন, আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com, আর নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন aircolkatasports এবং চটপট লিখে জানান আপনাদের মতামত। আপনারা সকলে ভালো থাকুন এবং রোজ কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনে। এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বোধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আপনাদের প্রয়োজনীয় নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করি। মূলত আমাদের আলোচনা কৃষিভিত্তিকই হয়ে থাকে, তা হতে পারে মাঠের ফসল কিংবা কারোর যে সমস্ত প্রাণী পালক রয়েছেন, প্রাণী বন্ধুরা রয়েছেন যারা প্রাণী পালন করে থাকেন, তার থেকে যে একটা সহায়ক রুজি রুটির যোগান ওনারা পান, তেমনি সেটা মৎস্য বিজ্ঞান নিয়ে হতে পারে বা অন্য কিছু। অর্থাৎ আমি বলতে চাইছি যে গ্রামীণ অর্থনীতিকে একটা সুস্থ স্থির মাত্রায় রাখতে গেলে যে ধরনের কাজকর্মগুলোর সঙ্গে আপনারা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত আছেন অনেকেই, তো আপনাদের অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক মানটা যেন বজায় থাকে এবং একটা সুস্থ স্বাভাবিক একটা সচ্ছল পরিবার, সুখী পরিবার যেন আমরা দেখতে পাই, সেটাই আমরা আশা রাখি, আশা করি। কিন্তু আজকের বিষয়টা একটু যেন কোথাও একটু স্বতন্ত্র বলব, সেটা কিরকম? আজকে আমরা আলোচনা করব এক পৃথিবী এক স্বাস্থ্য এই বিষয়ে। শুনতে কেমন খটমটো লাগছে না যে খুব একটা সাহিত্যের অবতারণা হয়ে যাচ্ছে, যেখানে আমরা সাহিত্য বিষয়ে খুব একটা জ্ঞানগম্য চর্চা সাধারণত করি না। বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য নিশ্চয়ই, আমরা যখন কবিগুরুকে নিয়ে অনুষ্ঠান করেছি বা আগামীতে আমরা নজরুলকে নিয়ে অনুষ্ঠান করব, তো তারাও কিন্তু আমাদের এই গ্রামীণ জীবনে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখেন এবং সেই দিকটা চিন্তা করে কিন্তু আমরা অনুষ্ঠান করেছিলাম কবিগুরুর কৃষি চিন্তা। ভীষণ সমাদৃত হয়েছে, আপনারা ভীষণ প্রশংসা করেছেন, অনেক চিঠি অনেক কল আমরা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আজকের যে অনুষ্ঠানটা এক পৃথিবী এক স্বাস্থ্য, আমাদের মধ্যে বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন, তো একটু পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাস। ডাক্তারবাবু নমস্কার।
1: নমস্কার।
0: তো যে কথাটা বলছিলাম, কৃষিক্ষেত্রে যে মানুষের যে ধরনের সমস্যাগুলো হচ্ছে, সামাজিক বা পারিপার্শ্বিক বা পরিবেশগত হতে পারে অন্য কিছু, সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের কৃষি যে জায়গায় দাঁড়িয়ে আছে, কৃষি অর্থে আমি এখানে সার্বিক কৃষির কথা বলছি, শুধুমাত্র চাষবাস নয়, সেখানে প্রাণী পালন রয়েছে, মৎস্য পালন রয়েছে, যেমনটা আগে বললাম, তো সামগ্রিক অর্থে ওরা কিভাবে এই সমস্ত ক্ষেত্রগুলো জড়িয়ে আছে, একে অপরের পরিপূরক হয়ে আছে, এই স্বাস্থ্যের সঙ্গে এক পৃথিবী কিভাবে বলা হচ্ছে, কৃষক বন্ধুরা রোজই শুনে থাকেন, আপনার কাছ থেকে বরং শুনি যে এক পৃথিবী এক স্বাস্থ্য বলতে আসলে কি বোঝাচ্ছেন, সংক্ষেপে যদি একটু বলেন।
1: আপনি অনেকটাই বলে দিয়েছেন, তার বাইরে আমি যেটুকু এর সঙ্গে সংযোজন করতে চাই সেটা হলো, দেখুন, এক পৃথিবী এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এক পৃথিবী সবার কাছে ব্যাপারটা পরিষ্কার যে পৃথিবী একটাই, কিন্তু পৃথিবীতে যে কম্পোনেন্ট বা পৃথিবীর যে উপাদান, এই উপাদানের মধ্যে মানুষ যেমন রয়েছে, এই উপাদানের মধ্যে প্রাণীরা রয়েছে, গাছপালা রয়েছে, পরিবেশ রয়েছে, তাহলে এর সবারই কিন্তু একটা স্বাস্থ্য আছে। আমরা মানুষের স্বাস্থ্য সম্পর্কে জানি, সচেতন, আমরা প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে জানি, সচেতন, আমরা পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে হয়তো কিছুটা জানি, কিন্তু আমরা এটা জানি না বা আমরা জানতে শুরু করেছি যে একজনের স্বাস্থ্য অন্যজনের স্বাস্থ্যের সঙ্গে কিভাবে জড়িত, এবং একজনের স্বাস্থ্য খারাপ হলে সেটা যে অন্যের স্বাস্থ্যের উপরে তার তার
0: মানে তার যে প্রভাব
1: প্রভাব রয়েছে, তাহলে সেটা কিভাবে রয়েছে, আমরা যদি সেটাকে জানতে পারি তাহলে আমরা সেই রোগটাকে ভালো করে আরো কিন্তু আমরা রোগের প্রতিকার, রোগের প্রতিরোধ এগুলো গড়ে তুলতে পারি। খুব অল্প কথায় আপনি এক পৃথিবী এক স্বাস্থ্য যদি বুঝতে চাই, মূলত তিনটে স্তম্ভ আছে, তিনটে স্তম্ভের মধ্যে আপনি প্রথমেই নিঃসন্দেহে আমরা মানুষের যে স্বাস্থ্য সেটাকে নিয়েই ভাবব। আলটিমেটলি পৃথিবীতে যাই কিছু করছি, মানুষের স্বাস্থ্য মানুষকে ভালো রাখার জন্যই করছি, মানব সভ্যতার জন্যই। তার বাইরে প্রাণী স্বাস্থ্য, এটাও ঠিক যে প্রাণীদের স্বাস্থ্য নিয়ে প্রচুর কাজ হয়, প্রতিটা ব্লকেই তার নির্দিষ্টভাবে সে সেট আপ রয়েছে। এর বাইরে পরিবেশের স্বাস্থ্য অর্থাৎ এনভায়রনমেন্টাল হেলথ, এটা নিয়ে প্রচুর লোক বিভিন্ন সেক্টরে কাজ করে। তাহলে এই তিনটে স্বাস্থ্যই কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
0: আজকাল যে কথাটা আপনি বললেন যে এনভায়রনমেন্টাল হেলথ, কৃষক বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পরিবেশেরও কিন্তু একটা প্রভাব রয়েছে, একটা স্বাস্থ্য রয়েছে। আজকাল আমরা ভীষণ

0: আমাদের রোগ ডেকে আনছে, ঠিক তেমন আমাদের গাছপালা সমস্ত কিছুরই কিন্তু রোগ বাড়ছে।
1: আচ্ছা,
0: এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা দিনে দিনে যে বেড়ে চলেছে, এই তাপমাত্রা বাড়ার সঙ্গে যেমন গাছের বিভিন্ন রোগ বাড়তে শুরু করেছে, ঠিক তেমন প্রাণীদের রোগ বাড়তে শুরু করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিন্তু মানুষেরও রোগ বাড়তে শুরু করেছে। এটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলাম যে পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা যদি আরো বেশি সবুজায়ন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগের পরিমাণ বাড়বে। আমরা যদি আমাদের বনভূমিকে না ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগের পরিমাণ আরো বাড়বে। তাহলে আমাদের প্রাণীপালক যারা আছে, আমাদের কৃষি ভাই যারা আছে, চাষি ভাই যারা আছে, তাদের কিন্তু জানতে হবে যে পরিবেশকে কি করে বাঁচাতে হবে, তাহলেই তার প্রাণীটিকে সে বাঁচাতে পারবে। তাহলে
1: একদম সঠিক জায়গায় এসে গেছে, আমি ঠিক সেই প্রশ্নটাই করতে চাইছি যে প্রাণী পালকরা কেন এক স্বাস্থ্য সম্পর্কে এতটা জানতে চাইবে।
0: এই যে আবারও যে প্রাণী পালক, মানে তারা তো আমাদের স্বাভাবিকভাবে মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত প্রাণী পালকেরা, কারণ আমরা জানি যে প্রাণীবাহিত রোগ কিন্তু আছে এবং এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা যত রোগ আইডেন্টিফাই করেছি সংক্রামক রোগ মানুষের ক্ষেত্রে, 1415টা রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন।
1: কি বলেন, কতটা?
0: 1415
1: 1415টা রোগ
0: সংক্রামক রোগ মানুষের হয়।
1: আচ্ছা,
0: তার মধ্যে 61% 868টা রোগ এটা কিন্তু প্রাণীবাহিত।
1: তাহলে দেখুন, আমরা কিন্তু একটা নতুন তথ্য পেলাম যে এতগুলো রোগ প্রাণীবাহিত এবং সেটা কোথায় সঞ্চারিত হচ্ছে, মানুষের মধ্যে বিস্তার ঘটছে, মানুষের মধ্যে তার, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে তার বাসা বা প্রকোপ গড়ে নিচ্ছে, তাই তো?
0: এটা ডাইরেক্টলি হতে পারে, মানে প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। প্রত্যক্ষভাবে আপনি বলতে পারেন যখন প্রাণীদের হ্যান্ডেল করছে বা প্রাণীর তার লালন পালনের যে কাজগুলো, দুধ দেওয়া থেকে শুরু করে আপনি বিভিন্ন সময় মুরগি পালন, হাঁস পালন, গবাদি প্রাণী যেগুলো আছে পালন করতে গিয়ে কিন্তু চাষি ভাইয়েরা কিন্তু অনেক রকম রোগের, বা প্রাণী পালকেরা কিন্তু অনেক রকম রোগের সম্মুখীন হয় বা অনেক রকম রোগ প্রাণী থেকে পায়। ঠিক তার পাশাপাশি তার বেশ কিছু প্রোডাক্ট, এই যে প্রাণীদের উৎপাদিত যে জিনিসগুলো আমরা পাই, সেটা ডিম হতে পারে, দুধ হতে পারে, মাংস হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আমরা প্রচুর লোক, যারা আমরা শহরে থাকি সাধারণ মানুষ, তারাও কিন্তু, আমার বাড়িতে কোনো প্রাণী নাও থাকতে পারে কিন্তু আমি প্রাণীবাহিত রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। সেই পরিমাণের রোগ এখনো পর্যন্ত যেটা দেখা গেছে সেটা কিন্তু 61% শতকরা 61% রোগ কিন্তু প্রাণীবাহিত। তাহলে আমরা যারা শহরে বাস করি, যাদের প্রাণী নেই, আমরা যারা গ্রামে বাস করি, যিনি প্রাণী পালনের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু উভয়ই প্রাণীবাহিত রোগের দ্বারা কিন্তু আমরা আক্রান্ত হতে পারি।
1: মানে আপনি বলছেন আমরা শহরে থেকেও সেই প্রাণীর বাহিত রোগের প্রকোপ থেকে বাঁচার কোনো সুযোগ নেই?
0: একদমই।
1: দেখুন, খুব সাবধান, তাহলে কি করতে হবে?
0: দেখুন, সাবধানতা তো আমাদের নিতেই হবে, কারণ এমন কি হয়েছে যে আমাদের পৃথিবী থেকে রোগ কমছে, দিনে দিনে রোগ
1: বাড়ছে।
0: আপনি একটু খেয়াল করে দেখুন, আমরা যদি লাস্ট 15-20 বছরকে একটু পিছনের 15-20 বছরকে চিন্তা করি, আপনি নতুন নতুন রোগ পেয়েছেন, আপনি আমাদের ভেটেনারি সেক্টর থেকে, প্রাণীদের সেক্টর থেকে আপনি বার্ড ফ্লু পেয়েছেন, আপনি নিপা পেয়েছেন, বাদুর থেকে নিপা পেয়েছেন, আপনি খুব রিসেন্টলি, আমরা কেন এত দূরে যাব, আমরা খুব রিসেন্টলি যে COVID-19 বলে সারা পৃথিবীতে যে আলোড়ন পড়ে গেছে, যে রোগের মহামারী ঘটেছে, প্যান্ডেমিক হয়েছে, প্যান্ডেমিক শব্দটা কে না জানে, কিন্তু COVID-19 এর কতজন মানুষ প্যান্ডেমিক শব্দটাকে জানতো? তাহলে একটা রোগ COVID-19 কিন্তু প্রাইমারিলি এটা একটা বাদুরবাহিত রোগ, যেটাকে করোনা ভাইরাস বলা হয়। তাহলে করোনারই একটা প্রোডাক্ট সেটা কিন্তু COVID-19, নতুন স্ট্রেন, নতুন ভাইরাস। তাহলে প্রাণীবাহিত রোগ কিন্তু দিনে দিনে মানুষের কাছে, আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, এবং বিভিন্ন গবেষণা মাধ্যমে বিভিন্ন গবেষক তারা এটা একটা ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী 100 বছর এটা কিন্তু ভাইরাসের বছর হবে, এবং এই ভাইরাস প্রাণীবাহিত ভাইরাসই হবে।
1: সে তো একটা মারাত্মক বিষয়, তাহলে চিন্তারও উদ্রেক হয়। তো সেই প্রসঙ্গে দেখুন, এতটা বেশি এগিয়ে আমি কিন্তু ভাববো না, মানুষের মনে যেন ভয়ের সঞ্চার না হয়, আপনারা কিন্তু একদম ভাববেন না। নিশ্চয়ই ডাক্তারবাবু যেটা বলছেন তা ভয়ের উদ্রেক করে বটে, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমরা রাস্তা পারাপার করি। তো বন্ধুরা, সাবধান, এত ভয় পাওয়ার কিছু নেই। একটু আপনার কাছে ফিরে যাই, জানতে চাইব পৃথিবীর, এই যে বললেন যে এক স্বাস্থ্য, নিশ্চয়ই তার সম্পর্কে সচেতনতা তৈরি হওয়া দরকার, কিন্তু প্রয়োজনীয়তা আর কিছু আছে কি?
0: ডেফিনেটলি আছে, কারণ হচ্ছে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী হয়েছে। আমরা ভারতবাসী হিসেবে আমরা এটা বলতে পারি যে COVID-19 তো আমরা জানি, কিন্তু একটু পুরনো সময় ঘাটলে আমরা দেখতে পারি প্লেগ বলে রোগের নামটা জানে না এমন লোক কিন্তু নেই।
1: তাহলে পরিচিত রোগ, বিশেষত সেই সময়টার কথা যখন আমরা যদি ভাবি যে স্বাধীনতার ঠিক আগে,
0: ঠিক
1: আমাদের স্বামী বিবেকানন্দ স্বামীজির কথা বলছি, যখন ভগিনী নিবেদিতাকে এদেশে নিয়ে আসেন সে সময় কিন্তু নিবেদিতা বিশেষ করে প্ল্যাগ দমনের জন্য যুবকদের যেভাবে অনুপ্রাণিত করেছিলেন সেটা কিন্তু আজও সারা দেশবাসী মনে রেখেছে। বিবেকানন্দের সেই ভগিনী নিবেদিতাকে আনন এবং তার যে প্ল্যাগের মহামারী

0: সেই সময় কলকাতায় ছড়িয়ে পড়েছিল, তাতে যে তিনি যেভাবে উদ্যোগ নিয়ে সেটা নিজে যে অসুস্থ হয়ে পড়বেন কি পড়বেন না তার কোন রকম কেয়ার না করে বিন্দুমাত্র নিজের দিকে নজর না দিয়ে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন।
1: হ্যাঁ, আপনি এই তথ্যটা আমার জানা ছিল না, আমি এটা জানলাম, ধন্যবাদ আপনাকে। যে জায়গায় ছিলাম, তাহলে এই যে প্লেগ রোগটা, যে একটা মহামারী রোগ হলো, মহামারীর কারণে প্রচুর লোক যে মারা গেল, কিন্তু এই রোগটাকে আটকাতে গিয়ে দেখা গেল যে আমি যদি প্রাণী স্বাস্থ্য নিয়ে যে কাজ করছে তার কাছ থেকে যদি আমি ইনফরমেশনটা না পাই, আমি কিন্তু শুধুমাত্র মানুষের প্লেগটাকে কন্ট্রোল করলে আমি প্লেগ আটকাতে পারছি না। তার পাশাপাশি যে লোকটি যেখানে জঙ্গলে, যে ফরেস্টে যিনি কাজ করছেন, যেখান থেকে অ্যাকচুয়ালি প্লেগটা এসছে, আমি যদি ফরেস্ট ওয়ার্কারদের কাছ থেকে ইনফরমেশন না পাই, তাহলে কিন্তু আমি প্লেগ রোগটাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তাহলে স্বাভাবিকভাবেই এক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে, আমাদের একটা টেবিলে এসে আলোচনা করতে হবে, আমাদের চাষি ভাইদের কাছ থেকে আমাদের ইনফরমেশন, তথ্য নিতে হবে যে ওনার গ্রামে নতুন কোন রোগ উনি কি দেখতে পাচ্ছেন, উনি কি মানে পরখ করতে পাচ্ছেন যে এটা একটু অন্য ধরনের রোগ প্রাণীর মধ্যে আসছে। আমি যদি সেই তথ্যটা প্রাণী চিকিৎসককে দেই, প্রাণী চিকিৎসক কিন্তু মানুষের যিনি চিকিৎসা করছেন তাদেরকে যদি বার্তাটা পৌঁছে দিতে পারে, অর্থাৎ একটা টেবিলে এসে আমরা যদি আলোচনাটা করতে পারি, তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি সুবিধা পাবো, যদি আমরা এক স্বাস্থ্য নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তার পাশাপাশি আরেকটা একটু ছোট্ট কথা আপনাকে একটু বলি, আগাম রোগ সম্পর্কে কিন্তু জানা যায়,
0: এটা কিরকম,
1: সেটা হচ্ছে ধরুন আগামী 10 বছর পরে কি রোগ হতে পারে, ট্রেন্ড। তার মানে এটা ফরেস্টের যে লোকটি কাজ, যে কথা বলছিলাম, ফরেস্টের যে লোকটা কাজ করছে, সে যদি দেখতে পায় যে অ্যানিমেলের মধ্যে, ফরেস্টের ওয়াইল্ড লাইফ এর মধ্যে নতুন কোন ডিজিজের লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে এই নতুন ডিজিজের লক্ষণ যদি জানতে পারে, চিনতে পারে, সেই ইনফরমেশনটা যদি সে পাস করতে পারে তাদের এক্সপার্টের কাছে, তাহলে কিন্তু আমরা একটা আগাম জানান, আগাম একটা অ্যাজুম করা যে আমরা এই রোগটা কিন্তু আগামী দিনে হিউম্যানের ক্ষেত্রেও আসতে পারে।
0: তো আমাদের কিন্তু বিশেষভাবে তাহলে সচেতন হওয়া প্রয়োজন যে প্রাণী পালকেরা তো হবেনি, কিন্তু আপনি তো বলছেন যে প্রাণীর যে বাই প্রোডাক্ট যেগুলো আমরা খাচ্ছি সেখান থেকেও, শহরে থেকেও আমরা সেই রোগে আক্রান্ত হতে পারি, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই রোগের প্রকোপ বাড়তে পারে মানুষের শরীরে। একটা জিনিস আপনি বলুন, দেখুন যিনি প্রাণী পালন করে জীবিকা নির্বাহ করছেন তাকে তো প্রাণী পালন করতেই হবে, তো সেখানে উনি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন বা রোগের কিভাবে সম্মুখীন হবেন, কোন প্রাণী পালন করলে পরে উনি কম রোগের সম্ভাবনা থাকবে, ওনার শরীরে রোগের প্রবেশ ঘটবে?
1: উনি প্রাণী পালন করছে কিন্তু ওনার জীবিকা এটা ঠিক, কিন্তু উনি প্রাণী পালন ওটা কিন্তু আমাদের খাবারের জন্যই প্রাণীটা পালন করছেন। আমরা যে শহরে বসে দুধ পাচ্ছি, মাংস পাচ্ছি, উনি প্রাণীটাকে বড় করেছেন বলেই কিন্তু আমরা সেটাকে খাদ্য হিসাবে পাচ্ছি। তার মানে এটাকে আমরা ফুড অ্যানিমেল বলে থাকি, যে বিভিন্ন যে প্রাণী আমরা পালন করি। এই পালন করতে গিয়ে দেখা গেছে বিভিন্ন রোগ, আমি মানে যদি আমি আমার রাজ্যের কথাই ভাবি, সেক্ষেত্রে দেখবেন চাষি ভাইরা কিন্তু জানেন যে জলাতঙ্ক কি রোগ, চাষি ভাইরা জানেন গোযক্ষা কি রোগ, গোযক্ষা মানে কিন্তু টিবি, আমি টিবির কথা বলছি। চাষি ভাইরা জানেন ইঁদুর থেকে কিন্তু লেপ্টোস্পাইরা বলে একটা রোগ হতে পারে, চাষি ভাইরা জানেন ব্রুসেলা হতে পারে। ঠিক তার পাশাপাশি এই যেমন আমরা আজকে আমরা স্টুডিওতে বসে প্রোগ্রাম করছি, কিন্তু আপনি বাড়িতে গিয়ে বা একটু পরেই যখন চাটা খাবেন, যে চায় যে দুধটা দেওয়া হচ্ছে, আপনি এটা তো প্রাণীরই প্রোডাক্ট, প্রাণীর থেকে উৎপাদিত, তাহলে এর মধ্যে কি, এর মধ্যে থেকেও তো রোগ আসতে পারে। এই জন্যই আপনি পাস্তুরাইজড মিল্ক খান, আমরা প্যাকেট মিল্ক যেটাকে আমরা বলছি, সেখান থেকেই কিন্তু এই যে টিবি বা যক্ষা বা গোযক্ষা, মানে মানে গরু থেকে আর কি যে যক্ষাটা আসছে যেটাকে আমরা গোযক্ষা বলি, সেখানেই কিন্তু এই প্রসেস বা এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা হয়েছিল, যে আমরা বাড়ির যে নর্মালি আমরা কোন গরু থেকে গাভী থেকে কিন্তু দুধ দুয়ে সেটাকে শুধুমাত্র একটু ফুটিয়ে খেয়ে নিলাম তা কিন্তু নয়, তাতে কিন্তু এই যক্ষার জীবাণু কিন্তু তাতে মারা যাচ্ছে না, তার জন্যই এলো কিন্তু পাস্তুরাইজেশন, তার জন্যই কিন্তু আপনি ওই রোগটা দূরে রেখে আপনি চাটা খাচ্ছেন, সেটা হচ্ছে পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশনের এই প্রসেস করতে গিয়ে দেখা গেল একটা সময় দেখা গেল এরপর আর একটা নতুন জীবাণু আবিষ্কার হলো,
0: বলুন,
1: সেটা কিন্তু আর যক্ষার জীবাণু হার মেনে গেল, নতুন জীবাণু কক্সিলা বার্নেটি, অস্ট্রেলিয়ায় প্রথম এটা পাওয়া গেল। তখন দেখা গেল যে দুধের মাধ্যমেই কিন্তু এই রোগটা ছড়ায়। বিভিন্ন সেনাবাহিনীর যারা কাজ করছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া, তো প্রচুর কুইন্সল্যান্ড বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই রোগের উপদ্রব প্রথম হলো। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু প্রাণী পালকরা যেমন যদি কোন রোগ সম্পর্কে যদি জেনে থাকে তাদের কাছে অ্যাটলিস্ট যেমন আমরা চিনতে পারি বাচ্চার হাম হয়েছে, তাহলে

0: যেমন প্রাণীদেরও যে রোগটা হয়েছে সেই রোগটা সম্পর্কে তার যদি মিনিমাম সচেতনতাও যদি তার থাকে, তাহলে কিন্তু সে বার্তাটা পৌঁছে দেয় তার ডাক্তারবাবুকে যে আমার কিন্তু আমার এরিয়ায় এই রোগটা হয়েছে। ডাক্তারবাবু সেই বার্তাটা তার উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের খুব রোগের কন্ট্রোলের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অনেক তৎপরতা দেখাতে পারি। এই জন্য এক স্বাস্থ্য দরকার।
1: আমরা যে কথাটা আলোচনা করছিলাম যে আজকের বিষয়ে কৃষক বন্ধুরা একটু শুনুন, কারণ আপনারা হয়তো ঠিক অনেকেই মনে রাখতে পারেননি যে এক পৃথিবী এক স্বাস্থ্য, এখানে আমরা তিনটে স্তম্ভের কথা আপনি বলেছিলেন,
0: ঠিক
1: আবার যদি একটু বলেন।
0: এই তিনটে স্তম্ভ মানুষের স্বাস্থ্য, প্রাণীদের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য।
1: মানুষের স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে জানলাম, প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে বুঝলাম যে প্রাণী থেকে কিন্তু, প্রাণীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, প্রাণী যদি কোনো রোগে আক্রান্ত হয়, প্রাণী যদি কোনো বীজাণু বা জীবাণু বহন করে, সেটা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, মানুষ আক্রান্ত হতে পারে সেই জীবাণু দ্বারা। সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হতে পারে, আর তার উদাহরণ আমাদের কাছে সহস্র আছে। তার সঙ্গে যে পরিবেশের স্বাস্থ্য আপনি বললেন তৃতীয় স্তম্ভ, সে ব্যাপারটা যদি একটু বলেন যে এরা কিভাবে পরিবেশের স্তম্ভকে মানে প্রভাবিত করছে।
0: অ্যাকচুয়ালি দেখুন, পরিবেশ বলতে কি বুঝি, পরিবেশ বলতে কিন্তু এর মধ্যে জৈব ব্যাপার যেমন রয়েছে, অজৈব ব্যাপারও তেমন রয়েছে। তার মানে আমরা, এটা হতে পারে যিনি বেঁচে আছেন, তেমনি সূর্য, জল, বায়ু, সমস্ত কিছু নিয়েই কিন্তু পরিবেশ। ঠিক আমি যে কথাই বোধ হয় একটুখানি বললামও যে যদি পৃথিবীর যদি যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, এই যে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু আপনি দেখবেন মশার উপদ্রব, এটুলির উপদ্রব, উকুনের উপদ্রব, এই যে প্যারাসাইট মানে যারা দেহের বাইরে যারা অবস্থান করে তাদের উপদ্রব কিন্তু বাড়ছে। কারণ টেম্পারেচার কি করছে, তাদের ডিম ফুটে বাচ্চা বেরোতে তাদের সহায়তা করছে। এই টেম্পারেচারটা বাড়াচ্ছে কারা, মানুষ, তাদের বিভিন্ন সিভিলাইজেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। টেম্পারেচার বাড়ছে মানে আমাদের কিন্তু বিভিন্ন যে রোগের রোগকে ত্বরান্বিত করার জন্য, এটা একটা উদাহরণ আপনাকে দিলাম যে রোগকে ত্বরান্বিত করছে। তার পাশাপাশি আপনি একটু দেখুন যে আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি কিভাবে। আমরা বিভিন্ন সময় সিভিলাইজেশন বা বিভিন্ন বিল্ডিং, কলকারখানা তৈরি করার জন্য আমরা কি করছি, মাটি খনন করছি। আমরা বিভিন্ন সময় দেখি চাষি ভাইয়েরা তাদের নাড়াটা পুড়িয়ে দিচ্ছে। তাহলে এই পোড়ানোর ফলে আপনারা জানবেন যে এই যে মাটি, মাটিতে কিন্তু বিভিন্ন জীবাণু থাকে যেটা কিন্তু তাদের ফসল উৎপাদনে উপকার করে, সহায়তা করে। কিন্তু আমরা এই যে যখন পোড়াচ্ছি আমরা কিন্তু ঠিক করছি না। তার পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে আমাদের, যাতে পোকামাকড়ের উপদ্রব না হয়, আমরা বিভিন্ন সময় পেস্টিসাইড ইউজ করি বা
1: যে সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করি।
0: এই কীটনাশকের ফলে শুধু কি ওই যে জীবাণু ফসল
1: মাটিতে, তাই তো শুধু হচ্ছে না, তার সঙ্গে অনেক বন্ধু পোকা, অনেক মানে এমন উপকারী
0: সহায়ক পোকা আপনি বলতে পারেন, যেটাকে যারা আমাদের বিভিন্ন সময় পলিনেশন, আমরা
1: একদম একদম মানে যে
0: পরাগ
1: মিলনের ক্ষেত্রে,
0: কিন্তু আমরা এই যে সামগ্রিক ভাবে আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি। তাদের পরিবেশের যে প্রকৃতিগত যে ব্যাপারটা ছিল সেটা নষ্ট হচ্ছে। এইটাকে ধরে রাখতে গেলে আমাদের আরো একটু বেশি পরিমাণে সচেতনতা যদি না নিতে পারি নিজেদের মধ্যে, তাহলে কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো।
1: সচেতনতার বিষয়ে নিশ্চয়ই আসবো ডাক্তারবাবু, আমাদের আজকের এই অনুষ্ঠানও বোধ হয় সেই কারণেই আমরা করছি আপনার সঙ্গে কথা বলে, যে মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার যে পরিবেশ, মানুষ এবং এই প্রাণী, এই যে প্রাণীকুল, মানুষ, পরিবেশ, এদের যে এই একটা ত্রিকোণ সম্পর্ক, ত্রিভুজাকৃতি সম্পর্ক, সেটা একে অপরের পরিপূরক এবং একে অপরের সঙ্গে সংযুক্ত। যে কারো যদি ব্যথা হয়, রোগ হয়, তো সেই রোগ জ্বালা অন্যের কাছেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু তার আগে আপনার কাছে একটু জেনে নিতে চাইবো, আমাদের হাতে সময় খুব বেশি আর নেই, তার মধ্যে একটু জানতে চাইবো আপনার কাছে কি কি ধরনের রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।
0: দেখুন, প্রথমত জলাতঙ্ক রোগ, যেটা কুকুরবাহিত। আপনারা জানেন যে আমরা শহর থেকে গ্রাম সবাই কিন্তু কুকুর রাখি বাড়িতে, বা কুকুর এমন আমাদের ভারতবর্ষের যা সিনারিও তাতে কিন্তু কুকুর রাস্তাতেও থাকে। স্বাভাবিকভাবে জলাতঙ্ক এমন একটা রোগ, সম্পূর্ণভাবে এটা একটা প্রাণীবাহিত রোগ। তাহলে আমরা যারা বাড়িতে কুকুর রাখছি, সেই কুকুরটিকে যদি আমরা সময় মতন আমরা যদি টিকাকরণে যাই, তাহলে কিন্তু আমরা জলাতঙ্ক রোগ থেকে দূরে থাকতে পারি। প্রশ্ন এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা নোট আপনাকে দিতে যাই, এখনো পর্যন্ত যত ভাইরাস পৃথিবীতে এসছে এর মধ্যে ডেডলিয়েস্ট বা মারণাত্মক যদি বলা হয় যদি কোন রোগ, সেটা কিন্তু জলাতঙ্ক রোগ। তার কারণ জলাতঙ্ক হলে কিন্তু কোনোভাবে যদি রোগের সিমটম এসে যায়, রোগের লক্ষণ এসে যায়, পৃথিবীতে এখনো পর্যন্ত কোন মানে কোন ওষুধই নেই যে আপনাকে কিন্তু জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে পারে। এটা এক। দ্বিতীয় হচ্ছে অন্যতম আরেকটা রোগ হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কিন্তু অন্য কোন অ্যানিমেলে

0: হয় না, প্রাণীতে হয় না, মূলত কিন্তু গবাদি প্রাণী, মানে বেসিক্যালি গরু মোষ মূলত এই দুটো, এর বাইরে হয় ছাগল গরু, ছাগল ভেড়া এইসব প্রাণী তো হতে পারে, কিন্তু মূলত গরু এবং মোষ। অ্যানথ্রাক্স কিন্তু আপনি জানবেন এটাও পুরোপুরিভাবে কিন্তু প্রাণীদের থেকেই আসে। কখন বিভিন্ন সময়ে এই যে প্রাণীটা মারা গেল অ্যানথ্রাক্সে, অ্যানথ্রাক্স প্রাণীদের হলে কিন্তু খুব মুশকিল, মানে প্রাণীকে বাঁচানো, মানে গবাদি প্রাণীকে বাঁচানো খুব মুশকিল। তাহলে অ্যানথ্রাক্স হলে তার কিছু লক্ষণ আছে, নির্দিষ্ট লক্ষণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা ওই প্রাণীটাকে যদি টাচ না করি, তার কাছে না যাই, তার যে সিক্রেশন, মানে বিভিন্ন সময় দেখা যায় যে অ্যানথ্রাক্সের যে আমাদের নাক থেকে তারপর মুখ থেকে অনেক সময় রক্ত বেরোয়, এই রক্তটার রক্তকে কিন্তু হ্যান্ডেল করা, তার বডিকে ওপেন করা যাবে না, কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে আমরা কিন্তু মরা প্রাণী বা আপনার যখন ভুগছে প্রাণীটা যখন রোগে ভুগছে তাকে কিন্তু অনেক সময় আমরা হ্যান্ডেল করতে গিয়ে আমরা কিন্তু রোগকে আমরা নেই, মানে
1: রোগকে এক প্রকার ডেকে আনার মতো।
0: তো স্বাভাবিকভাবে এটা একটা অ্যানথ্রাক্স এমনই একটা রোগ যে আপনি কিন্তু আপনি না জেনেই আপনি এই রোগটা
1: নিজের মধ্যে
0: নিয়ে আসছেন। এরপরে আরেকটা তো সবাই জানে খুব, মানে যেটা বার্ড ফ্লু নিয়ে বিভিন্ন সময়ে আপনাদের নিশ্চয়ই রেডিওতে প্রচুর আলোচনা হয়েছে যে বার্ড ফ্লু কিন্তু মুরগি খেলে কিন্তু বার্ড ফ্লু হয় না, কিন্তু আমরা যখন মুরগিটাকে নিয়ে আসছি কাটছি সেই সময় কিন্তু বার্ড ফ্লুর জীবাণু অ্যাকচুয়ালি আমাদের নাক দ্বারা কিন্তু ঢুকে পড়ছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি এই জায়গাগুলোতে আমাদের নিজেদের সচেতনতাগুলো তৈরি করি এবং রোগ চিনতে আমরা পারি তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারি।
1: এবারে ডাক্তারবাবু, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আপনার কাছে জানতে চাইব যে এই বিষয়ে যে সচেতন হওয়া উচিত তাহলে আমাদের কি কি বিষয়ের উপর নজর দিতে হবে। বিশেষত আমি বলব যেহেতু আমাদের অনুষ্ঠান গ্রামীণ শ্রোতা বন্ধুদের জন্য, তারা কি করে, তারা সরাসরি প্রাণীদের সঙ্গে প্রাণীকে খাওয়াচ্ছেন, প্রাণীকে চান করাচ্ছেন, প্রাণীদের ওষুধপাতি দিচ্ছেন, তো কিভাবে ওনারা নিজেদের সচেতনতা বাড়াতে পারেন এবং এই যে প্রাণী থেকে মানুষের শরীরে রোগ বিস্তার বা পরিবেশে তার প্রভাব তার থেকে মুক্ত হতে পারেন।
0: প্রথমত যারা প্রাণী পালন করেন গ্রামে তাদের একটা জিনিস, তারা যদি ভুল ধারণাটা একটুখানি যদি ভেঙে নেয় যে সব রোগী কিন্তু মানুষে আসে না, এইটা যে তাহলে কোন কোন রোগগুলো মানুষে আসে এবং কোন কোন প্রাণী থেকে কোন কোন রোগ আসে, তার জন্য কিন্তু এই যে যে সচেতনতার কাজ বিভিন্ন সময় কিন্তু দপ্তর থেকে তাদের যে ব্লক লেভেলে যে অফিস আছে সেখান থেকে কিন্তু করা হয়, বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম কিন্তু আমরা চাষি ভাই বা খামারিদের কিন্তু দেওয়া হয়। তাহলে এই যে যে রোগ আমাদের চেনা, রোগকে চেনা, দ্বিতীয়ত হচ্ছে সেই চেনা রোগের টিকাকরণ করা, আমরা আগাম যদি আমরা ওই রোগকে প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু রোগটা প্রাণীদের যদি না হয় তাহলে প্রাণীদের থেকে কিন্তু মানুষের রোগটা আসবে না। তাহলে প্রথমে আমরা রোগকে চিনব, দ্বিতীয় হচ্ছে রোগের টিকাকরণ করব, তৃতীয়ত হচ্ছে যদি রোগ সত্যি হয়ে যায়, যেহেতু আমি রোগ চিনে গেছি তাহলে আমি চিকিৎসককে জানাবো যে রোগটা কি, প্রাণী চিকিৎসককে আমি জানাবো। তৃতীয়ত হচ্ছে আমরা যারা বন্য প্রাণ, আমরা যারা বন নিয়ে কাজ করি তাদের অবশ্যই অবশ্যই অবশ্যই এই জিনিসটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এবং সুরক্ষিত রাখতে হবে। বনকে কিন্তু আমাদের ডিস্টার্ব করলে চলবে না বা বন্য প্রাণীকে কিন্তু আমরা ডিস্টার্ব করলে চলবে না। অনেক সময় আমরা দেখতে পাই বাঁকুড়া জেলাতে খুব আমরা দেখি যে বাঁকুড়াতে কিন্তু রিসেন্টলি আমরা জানি আরামবাগেও হাতি চলে, আরামবাগ শহরে হাতি ঢুকে পড়েছে, তার মানে আমরা তার জায়গা, তার যে হ্যাবিটেট বসস্থান সেটাকে কিন্তু আমরা ডিস্টার্ব করছি। তাহলে এই জিনিসগুলো করা।
1: ডাক্তার রিপন, আপনি কি বলতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে?
0: আপনি আপনার যে গবাদি প্রাণীর যে বাসস্থান সেটাকে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে পরিষ্কার রাখুন, তার হাইজিন ঠিক রাখুন, ঠিক তেমন আপনার যে ঘর, আপনার যে কিচেন রান্নাঘর এবং আপনার যে বাথরুম টয়লেট, এই জায়গাগুলোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জীবাণুমুক্ত রাখি, তবেই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে আরেকটু, পরিবেশের প্রতি আপনার বাড়ির আশেপাশে যে গাছপালা আছে তার প্রতি আরেকটু যত্ন নিন, আপনার প্রাণীটার প্রতি বিজ্ঞানসম্মত উপায়ে যত্ন নিন, আপনি ভালো থাকবেন, প্রতিনিয়ত চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন, আপনি আপনার প্রাণী এবং আপনার পরিবেশ তিনটেই ভালো থাকবে।
1: খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে বললেন আমাদের কাছে। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল যে এক পৃথিবী এক স্বাস্থ্য, খুব সুন্দরভাবে উত্থাপিত করলেন। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব, তার আগে আপনাদের তরফে এবং আমাদের তরফে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাসকে জানাই অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।

খেতখামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে একটি কথিকা, বলেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মজুমদার।
1: মস্তিষ্ক ক্ষণিক সময়ের জন্য যথেষ্ট রক্ত পায় না, তখনই মানুষ অজ্ঞান হয়ে পড়ে। সাধারণত এটা ক্ষণিকের জন্যই হয়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে কিছু সাধারণ কারণও যেমন থাকতে পারে, আবার কিছু সিরিয়াস কারণও থাকতে পারে। তাই অজ্ঞান হলে সেটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত এবং ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে কেউ যদি বারবার অজ্ঞান হতে থাকে। আসুন জেনে নিই সাধারণত কী কী কারণে আমরা অজ্ঞান হই। যদি শরীরে কোনো কারণে জল ও নুনের পরিমাণ কমে গিয়ে ব্লাড প্রেশার কমে যায়, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার সময়, বিশেষ করে ট্রেনে, বাসে বা লাইনে মানুষ অজ্ঞান হয়ে যায়, যেটাকে আমরা কমনলি ভেসোভ্যাগাল সিনকোপ বলি। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় অনেকক্ষণ বসে থেকে হঠাৎ করে ওঠার সময় মাথা ঘুরে পড়ে যেতে পারেন বা অজ্ঞান হয়ে যেতে পারেন, যেটাকে পশ্চুরাল হাইপোটেনশন বলি। এছাড়া হার্টের মারাত্মক সমস্যা যেমন কমপ্লিট হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকের জন্য মানুষ অজ্ঞান হতে পারে। অনেক সময় নার্ভের কারণে যেমন খিঁচুনি জাতীয় রোগের জন্য মানুষ অজ্ঞান হতে পারে। তবে এসব কারণে অজ্ঞান হলে সাধারণত খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে না। শরীরে শর্করার পরিমাণ কমে গেলেও এটা হতে পারে। অনেক সময় মাথায় স্ট্রোক হলেও অজ্ঞান হতে পারে, তবে সেক্ষেত্রেও তাড়াতাড়ি জ্ঞান সাধারণত ফিরে আসে না। একটা কথা মনে রাখবেন যে গ্যাসের কারণে কখনো মানুষ কিন্তু অজ্ঞান হয় না। কাউকে অজ্ঞান হতে দেখলে আপনি কি করবেন? আপনি যদি কাউকে দেখেন যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছেন, যদি আপনি তার কাছাকাছি থাকেন তাহলে তাকে ধরার চেষ্টা করবেন যাতে পড়ে গিয়ে উনি চোট না পান। তাকে আস্তে আস্তে মাটিতে শুয়ে দিন। যখন আপনি তাকে মাটিতে শুয়ে দেবেন তখন তার হার্ট ও মাথার সাথে একই লেভেলে চলে আসবে এবং হার্টের পক্ষে তখন মস্তিষ্কে রক্ত পাঠাতে সুবিধা হবে, তাই তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে। যদি পারেন ওনার পালসও দেখার চেষ্টা করবেন। যদি পালস না পান তাহলে দু হাত দিয়ে বুকের মাঝখানে একটু নিচের দিকে চাপ দিতে হবে, মিনিটে 100 থেকে 100

0: 20 বার। যদি পেশেন্টের জ্ঞান ফিরে আসে তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে তার আগেও এরকম হয়েছে কিনা বা সুগারের ওষুধ খান কিনা। যদি সুগারের ওষুধ খান তাহলে এটাও সম্ভাবনা থেকে যেতে পারে যে রক্তে সুগার কমে গিয়ে উনি অজ্ঞান হয়ে গেছেন। তখন যদি পারেন একটু চিনি বা মিষ্টি খাওয়াতে পারেন। তবে যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ নেয় বাঞ্ছনীয়। সবসময় যে স্পেশালিস্ট ডাক্তার খুঁজতে হবে তার দরকার নেই, যে কোনো সাধারণ ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই দরকার অজ্ঞান হয়ে গেলে। তারপর ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেগুলো সেগুলো করা দরকার। অনেক দূরে যদি হসপিটাল থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্ট যদি জ্ঞান ফিরে আসে, বিশেষ করে প্রেশার কমে গিয়ে যারা অজ্ঞান হয় তাদের জন্য নুন চিনি শরবত জল এগুলো খাওয়ানো যেতে পারে যাতে প্রেশারটা বেড়ে আসে। আর যদি বুকে ব্যথা হয় অজ্ঞান হওয়ার সাথে বা প্রচণ্ড শ্বাসকষ্ট এগুলো থাকে তাহলে অবশ্যই যে কোনো হসপিটালে ভর্তি করতে হবে। আর যদি এগুলো না থাকে, পেশেন্ট যদি জ্ঞান ফিরেও আসে এবং মনে হয় ভালো আছি, তাহলে একদম বাড়ি চলে যাওয়া উচিত নয় কখনোই। অজ্ঞান একবার যদি কেউ হয়ে যায় অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে, তারপর ডাক্তারবাবুর পারমিশন নিয়ে এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে হার্টের একটা ইসিজি করে দেখে হার্টের কোনো সমস্যার জন্য অজ্ঞান হয়েছেন কিনা এটা দেখে তবেই ডাক্তারবাবুর পারমিশন নিয়ে তবেই বাড়ি যাওয়া উচিত। কারণ আমাদের অনেক সময় দেখি অনেক সিরিয়াস হার্টের রোগী অজ্ঞান হয়ে গেছেন, তার জ্ঞান ফিরে এসেছে, তিনি ভেবেছেন আমি সুস্থ হয়ে গেছি, বাড়ি ফিরে চলে গেছেন, পরে একটা আনফর্চুনেট কোনো ইনসিডেন্স হয়ে যেতে পারে। সেই জন্য অজ্ঞান হলে কখনোই নিজে এইটাকে যে গ্যাস থেকে হয়েছে, আমি খুব ভালো আছি, এত কিছু হচ্ছে না, এ বলে বাড়ি চলে যাবেন না। যে কোনো কারণে যদি কখনো হঠাৎ অজ্ঞান হয়ে যান, ডাক্তারের সাথে দেখা করে তার পরামর্শ মতো চলে নিয়ম করে যদি কোনো ওষুধ দেন সেগুলো খেয়ে বা কোনো টেস্ট যদি করতে বলেন সেগুলো করে এটাকে সিরিয়াসলি নেওয়া দরকার। একদমই খুব মানে লুজলি বা ক্যাজুয়ালি নেওয়া যাবে না।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে একটি কথিকা, বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মজুমদার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের বাকি সময়টুকুর অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধে সাতটায় শুনবেন বাঘ শিকার, বেতার নাটক বাঘ শিকার। রাত আটটা বেজে পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। নটা পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা পঁয়তাল্লিশ মিনিটে সিনেমা জগৎ, বিষয় ছবি দেখব কিভাবে, শুনবেন তৃতীয় পর্ব, বলছেন অতনু ঘোষ। দশটা পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক। বেতার নাটকের পরিবেশনা শুনবেন।

0: আকাশবাণী মৈত্রী, এখন বেতার নাটক বাঘ শিকার।
1: আজকের নাটক বাঘ শিকার। উর্দু ভাষায় মূল কাহিনী জালাল মালিহাবাদী, বেতার নাট্যরূপ প্রদ্যোত কুমার সরকার, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক বাঘ শিকার।
2: হ্যালো মির্জা সাহেব, আরে এসো এসো।
3: সে হচ্ছে গিয়ে একটু দেরি হয়ে গেল খাবার।
2: আরে ঠিক আছে ঠিক আছে, তা যাক,
3: কি খবর বলো?
2: খবর জবর খবর।
3: চিপে রেখেছো কেন, বলে ফেলো।
2: বলবো, শুনবে? কাল আর পরশু রাত্রিরে বাঘ বেরিয়েছিল, শুনেছো তো?
3: বাঘ বেরিয়েছিল?
4: ইয়া কেঁদো বাঘ, খাস রয়্যাল বেঙ্গল টাইগার, দুজন মানুষ আর গোটা কয়েক জানোয়ারকে সাবার করে ফেলেছে, বুঝলে?
2: বলো কি আজ্ঞে। হ্যাঁ মির্জে সাহেব, আজকাল চাঁদনি রাত, মাচার মাথা কমপ্লিট, এই তো মৌকা। খাঁ সাহেব, আমি আর তুমি এই তিন শিকারি মিলে নিখাত বাঘটাকে না একেবারে শেষ করে ফেলবো, কি বলো?
4: আরে আরশোলা আমার পাখি, ভ্যারান্দা আমার গাছ,
3: তুমি আমাকে কি কি মনে করো গিয়ে? হ্যাঁ, শিকার হচ্ছে আমাদের সে গিয়ে হচ্ছে গিয়ে একটা খানদানি পেশা, তোমাদের মতো চাল মেরে বেড়াই না।
4: আমি কি নেড়ি, আমার পাঁচখানা কাপড় ধোপার বাড়ি।
3: খাবার দূর, এই খাঁ সাহেবটাকে একটু সাবধান করে দাও তো, সে হচ্ছে গিয়ে আমাকে নিয়ে আর কি, আমাদের খানদানের কথা বললেই বলবে গুল মারছে।
2: না না না, খাঁ সাহেব, খাঁ সাহেব আর বলবে না।
3: এই খাঁ সাহেব আর কিছু বলো না।
2: হ্যাঁ বলো তুমি, যা কি বলতে যাচ্ছিলে?
3: কি বলো, সে হচ্ছে গিয়ে আমার দাদা জানের একটা ছোট্ট ঘটনা বলি।

0: একদিন আমার দাদা জানের দাদা যান জঙ্গলের মধ্যে বসে বসে সে হচ্ছে গিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। এমন সময় লোকেরা হেঁকে উঠলো, বাঘ বেরিয়েছে হুজুর। তিনি তখন সে হচ্ছে গিয়ে হাতে সুপুরি এলাচ নিয়ে বসে, বিশ্বাস করবে না, আওয়াজ শুনেই তার সঙ্গীরা সবাই প্রাণপণ দৌড়ে গাছের ডালে উঠে পড়ল। কিন্তু তিনি গ্রাহ্যই করলেন না, ঠায় বসে বসে সে হচ্ছে গিয়ে একটার পর একটা একটার পর একটা এলাচ দানা ছাড়াতে লাগলেন।
1: সাব্বাস সাব্বাস সাব্বাস।
0: তারপর যেই চোখ তুলে তাকিয়েছেন দেখেন কি, সে হচ্ছে গিয়ে একটা প্রকাণ্ড বাঘ গর্জন করতে করতে বিরাট হাঁ করে এক হাত দূরে এসে পড়েছে। তখন করলেন কি,
1: চট করে একটা এলাচ দানা সেই হাঁয়ের মধ্যে পুড়ে দিলেন।
0: একটু মুচকি হাসলেন, ভাই সে হচ্ছে গিয়ে বললি বলবে গুল মারছে। বাঘটা একটা প্রকাণ্ড হুঙ্কার দিয়ে না বিজলি মতো তার উপর একবার ছাপিয়ে পড়ল। আর হ্যাঁ, পরের মুহূর্তে দেখা গেল যে বাঘটা সে হচ্ছে গিয়ে মাথাটা তার বাঁ দিকে আর ধরটা তার ডান দিকে গড়াগড়ি যাচ্ছে।
1: বেড়ে ভাই বেড়ে ভাই বেড়ে। আর এই দাদা জানে দাদা যান,
0: সে হচ্ছে গিয়ে বললে বিশ্বাস করবে না, তিনি মুচকি হেসে একটা রেশমি রুমাল দিয়ে তরোয়ালের রক্তটা সাফ করছে।
1: সুন্দর চমৎকার, ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই, মেটে হুঁকয় তামাক খায়, গুড়গুড়ি চাকই। তা বেশ বেশ ভাই মির্জা সাহেব, সবই যখন বললে এবার পার্সেন্টেজটা বলে দাও।
0: খাঁ সাহেব ঠাট্টা করছো, যা বলছি সব অক্ষরে অক্ষরে সত্যি। আরে এ তো আর সে হচ্ছে গিয়ে এক আটটা ঘটনা নয়, আমাদের খানদানে এরকম ঘটনা হামেশাই হচ্ছে। সে হচ্ছে গিয়ে বললে বিশ্বাস করবে না, বললে বিশ্বাস করবে না, আমার দাদা জানে দাদা যান রোজ এক ডজন বাঘ,
1: বলো বলো, রোজ এক ডজন বাঘ শিকার করতেন।
0: আগে হ্যাঁ, শুধু শিকারই করতেন না, সে হচ্ছে গিয়ে রোজ এক ডজন বাঘ দিয়ে নাস্তা করতেন।
1: আচ্ছা,
0: আর তার ভয়ে সমস্ত বাঘ সে হচ্ছে গিয়ে জঙ্গল ছেড়ে পালিয়েই গেল।
1: মির্জা সাহেব ভালো কথা, তোমার দাদা জানের গল্প শুনে আমার নানা জানের নানা জানের কথা মনে পড়ে গেল।
0: নানা জানের? হ্যাঁ, কি রকম?
1: আমার নানা জান ছিলেন নৌবত খাঁ।
0: নৌবত খাঁ?
1: তার নানা ছিলেন হরিবত খাঁ। তোমার দাদা জানের ভয়ে বাঘগুলো সব পালিয়ে ধান খেতে আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। তো ঠিক সেই সময় আমার নানা জানের নানা জান হরিবত খাঁয়ের কানে খবর পৌঁছলো, 150টা বাঘ খেতে ঢুকে ফসল তছনছ করে ফেলে।
0: বললো কি খাঁ সাহেব?
1: আরে শোনোই না, বাঘগুলো সব আলু বেগুন লাউ কুমড়ো তরমুজ ফুটি ওল কপি বীজ গাজর শশা উচ্ছে লঙ্কা কচ্চা কচ্চ খেয়ে ফেলছে।
0: কি যে বলো খাঁ সাহেব, সে হচ্ছে গিয়ে বাঘে কখনো উচ্ছে লঙ্কা খায়?
1: আহা, তুমি বুঝতে পারছো না কেন মির্জা, হরিণ টরিণ তো তোমার দাদা জানের ভয়ে বাঘের আগে ভারত ছেড়ে পালিয়েছিল। বেচারা বাঘগুলো তরকারি খাবে না তো কি উপোস করে মরবে বলো?
0: তাও সেই সত্যি কথা, তাও সেই সত্যি কথা, পেটের জ্বালা বড় জ্বালা। সে হচ্ছে গিয়ে কি দুর্দশা বলো দেখিনি, পেটের জ্বালায় কিঁদের কেন বাঘগুলো পর্যন্ত সেচ্ছে গিয়ে উচ্ছে লঙ্কা খেতে লাগলো।
1: জাগে খাসে, তারপর কি হলো বলো? হ্যাঁ, যা বলছি, নানা জানের নানা জান যেই খবর পেলেন উনি সেই রাত্রি জাল কাঁধে বাঘের খুঁজে বেরিয়ে পড়লেন।
2: বলো কি, উনি জাল দিয়ে বাঘ ধরতেন?
1: খাবাদুর, তুমি ওদের চিমির জাল মতো হয়ে গেলে, কথাটা আগে শেষ করতে দাও।
2: আচ্ছা আচ্ছা, বলো বলো বলো।
1: জাল নিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে আচ্ছা অন্ধকারের মধ্যে দেখেন একটা তরমুজের খেতে এক পাল বাঘ ঘুরছে। ব্যাস, উনি পা টিপে টিপে গিয়ে সা করে জাল ছুড়লেন, যাকে বলে 80টা বাঘ আটকা পড়ে গেল। বাকি 70টা উর্ধ্বশ্বাসে চোঁ চোঁ দৌড় মেরে তা কোনো গতিকে প্রাণ রক্ষে করলো।
0: তো যে 80টা ধরা পড়লো?
1: হ্যাঁ, বুঝতেই পারছো, জাল থেকে ছাড়া পাওয়ার জন্য তারা ছাড়া যে কি দাবা দাবি করতে লাগলো সে কি আর বলবো। শেষকালটা বেচারিদের সে কি কান্নাকাটি। দেখিয়ে বললেন, দেখো বাপধুনেরা, এবার ভালো ছেলের মতো চুপটি করে আমার বাড়িতে চলো দেখিনি। এই না বলে তাদের জাল থেকে ছেড়ে দিল।
2: পালিয়ে গেল?
1: না না, পালাবে মানে পালাবে, লেজ গুটিয়ে মাথা হেট করে সুর সুর করে আগে আগে চললো। আর হরিবত খাঁ পেছন থেকে ওদের হাঁকিয়ে নিয়ে চললেন, পথটাও তো নিহাত কম নয়। যেতে যেতে দুপুর হয়ে গেল, হরিবত খাঁ বাড়ি পৌঁছে ছাগলগুলোর থাকার জায়গায় বাঘগুলোকে পুড়িয়ে দিয়ে মাটির শেকল তুলে দিলেন।

0: ছাগলগুলোর কি হলো খাঁ সাহেব?
1: আরে ছাগলগুলো তো তখন চলতে গিয়েছিল, ভর্ষণের সময় বাড়ি ফিরে এসে দেখে তাদের থাকার জায়গা আছে কোনো বন্ধু। সব কটা তো রাগে গজ গজ করতে করতে পাঁচিল টপকে ভেতরে লাফিয়ে পড়ে, জানা দেখা জাতিটা বাঘ ঢুকে তাদের জায়গা দখল করে বসে আছে। বুঝতেই পারছো আমার নানা জানের ছাগল তো, তারা সবাই মিলে না বাঘগুলোর উপর এসা হামলা করে বসলো কি বলবো রে ভাই।
0: আচ্ছা
1: হ্যাঁ, অনেকগুলো বুড়ো হাবড়া রোগা পটকা বাঘ তো রীতিমতো ঘায়েল হয়ে পড়লো, বাকি নাদুস নদুস যেগুলো ছিল তারা আবার ছাগলের গায়ে হাত তুলতে সাহসই করল না। তারপর হয়েছে কি, নানা জান যেই খবর পেলেন যে তার ছাগলগুলো শৃঙ্খলের মতো আচরণ করেছে, অমনি গিয়ে তাদের আচ্ছা করে ছাটিয়ে দিল।
2: কি বললেন?
1: বললেন তোরা জানিস না, হ্যাঁ বাঘগুলো আমাদের অতিথি, অতিথি সেবা হচ্ছে প্রত্যেক এশিয়াবাসীর ধর্ম, তা কি তোরা ভুলে গেছিস? খবরদার যেন আর কখনো ওদের সঙ্গে কোনো অভদ্র আচরণের খবর আমাকে শুনতে না হয়।
2: তারপর
1: বুঝতে পারছো না, ছাগলগুলো ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম করতে করতে বাঘগুলোর কাছে গিয়ে মাফ চেয়ে তাদের সঙ্গে ভাব করে ফেললো, আর জীবনের বাকি দিনগুলো ওদের সঙ্গেই কাটিয়ে।
0: কি আশ্চর্য না খাবার
2: সাহেব, বলিয়ারই যায় তোমার উর্বর মস্তিষ্ককে, মির্জা না হয় আপিনের নেশায় এলোমেলো বকে যায়, কিন্তু তুমি এমনিতেই যা কুল ছাড়লে না, আপিন খেলে না জানি কি বলতে।
0: সে হচ্ছে গিয়ে কিছু বলছো?
2: না তোমাকে না, অন্য কথা হচ্ছে, যাক অনেক রাত্রি হলো, কাল সন্ধ্যেবেলা আবার শিকারে বেরোতে হবে, তো এখন শুয়ে পড়তে যাও।
0: খাওয়া দাওয়া ভাই, সে হচ্ছে গিয়ে একটা কথা বলছিলাম।
1: আবার দাদা যান নাকি?
0: না দাদা যান না বলছিলাম যে এখানে তো আমার সঙ্গে আমার বিবিও এসেছে।
2: হ্যাঁ, তাতে কি হয়েছে?
0: ও এই বাংলায় এসে অবধি নানান রকম জন্তু জানোয়ারের ডাক শুনে দিন রাত ভয় কাঁপে, খালি খালি বলে যে আমাকে শহরে রেখে দিয়ে এসো, তোমরা ভাই যদি অনুমতি দাও তো ওকে ভোরবেলায় পৌঁছে দিয়ে সন্ধ্যে নাগাদ আমি ফিরে আসতে পারি।
1: না না বলে আর পাচ্ছি না, আক্কেলে সকল বন্দি জালে বন্দি মাছ, স্ত্রীর কাছে পুরুষ বন্দি ছালে বন্দি গাছ, জানোয়ারের ডাক শুনে আবার ভয় কি ছিল?
2: হ্যাঁ যাক যাক, কাল সকালে দেখা যাবে, আমরাই না হয় তোমার বিবির সঙ্গে কথা বলে ঠিক করে নেবো। খুন যাও মির্জা সাহেব, শুয়ে পড়কে যাও।
0: আচ্ছা খোদা হাফিজ।
2: খোদা হাফিজ
1: কামাহাদুর, মির্জার চালাকিটা বুঝতে পেরেছ?
2: পারিনি, আবার বেটা জানে না, ও ডালে ডালে ঘরে আমরা ঘুরি পাতায় পাতায়, বেটা নিজেই ভয় পাচ্ছে আর বিবির দোয়াই দিয়ে পাশ কাটানোর তালে আছে।
1: একটা কাজ করলে হয় না, চলো বেটা ওর বিবিকে কি বলে আলি পেতে শুনি, খুব সাবধানে পাটি পেটি পেয়ে এসো।
2: তাই চলো, তোমার তো আবার হাসার রোগ আছে, হাসি সামনে রেখো বাপু, নইলে আবার
1: এনাও মুখে রুমাল চাপা।
3: ওকে শুনছো? এই আচ্ছা তো কালো হয়ে গেলে নাকি? এই
4: কি বলো না
3: বলি, খাবারের আড্ডা থেকে ফিরে আসার পর তোমার কি হয়েছে বলো দেখি, ওরা কিছু বলেছে?
4: হ্যাঁ বলবে আবার কি,
5: ওরা দুজনে মিলে সে হচ্ছে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছে যে আমাকে শিকারে নিয়ে যাবে।
3: বারে তাই, এতে ওদের দোষটা কোথায়? তুমি তো দিন রাত ওদের বলে বেড়াও আমি কিলিয়ে বাঘ মারতে পারি, তার ল্যাস ধরে 24 ঘন্টা অনবরত বোবো করে ঘোরাতে পারি, বাঘের কান ধরে সেই সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত হিড়ির করে টেনে আনতে পারি, এখন বেচারিতে দোষ দিচ্ছ কেন?
5: কত বেগম, ছেলে মেয়েদের একবার জাগিয়ে দাও না, সে হচ্ছে গিয়ে বেচারি বাপ মা দুটোকে একবার শেষ দেখা থেকে যায়।
3: আর মনে যা, ও আবার কি কথা, তুমি জল জানতে বেঁচে রয়েছ আর তোমার ছেলে মেয়েরা বাপ মরা হয়ে গেল?
5: বাপ মরা হতে আর দেরি কোথায় বেগম,
0: সে হচ্ছে গিয়ে আজ রাত্রিটুকুই তো বেঁচে আছে,
5: তারপর কালই তো সব শেষ।
3: হ্যাঁ তুই যখন বীর পুরুষ, খাবার দুধের কষ্টের কথা বলে দিলি পারো যে শিকারে যেতে পারবে না।
4: কি যে পাগলের মতো কথা বলো না,
5: সে হচ্ছে গিয়ে তাই কখনো আমি বলতে পারি?
0: বরং তুমি বলতে পারো যে তুমি বাঘের ডাক শুনে।
3: আমি কখনো বলতে পারবো না যে বাঘের ডাক শুনে আমি ভয় পাই।
4: বলতে পারবে না?
3: না।
0: বেশ তাহলে বলো যে আমার ছেলে মেয়েরা সে হচ্ছে গিয়ে বাঘের নাম শুনলে ভয় পায়।
3: মাথা খারাপ নাকি? ও তো আরো ডাহা মিথ্যে কথা বলে, আমার ছেলে মেয়েগুলো বাঘের ছালগুলোকে টেনে টেনে দিন রাত এঘর ওঘর করছে, ওদের আবার বাঘের ভয়। ও হ্যাঁ মনে পড়ে গেল, ওদের দুষ্টুমির জ্বালায় আজ সব বাঘ ছালগুলোকে জড়ো করে তোমার ঘরের দেয়ালে টাঙিয়ে দিয়ে দরজা শেকল দিয়ে দিচ্ছি।

0: দিয়েছো, কিন্তু বাংলা করে বলো না কেন যে আমাকে শিকারে না পাঠিয়ে এসে হচ্ছে গিয়ে তোমার ঘুম হবে না?
1: তা কেন, কিন্তু একটা ভালো দিকে ছুতো খুঁজে বার করো তবে তো।
0: ভালো ছুতো, ভালো ছুতো বলো যে ছোট ছেলেটা সে হচ্ছে গিয়ে 103 ডিগ্রি জ্বর উঠেছিল।
1: শোনো মিশের কথা, শত্রুর মুখে ছাই পড়ুক, আমার ছেলের অসুখ করতে যাবে কেন? অমন অলক্ষণে কথা আমার মুখ দিয়ে কখনো বেরোবে না, তুমি মরে গেলেও না।
0: বটে বটে, আমি মরে গেলেও বেরোবে না
1: কেন বললি? হয়
0: আমাকে বাঘের পেটে নাক দিয়ে তোমার হাড়ে দুব্বো হাত জমাবে না? বেশ, সে হচ্ছে গিয়ে আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, বাঘের জন্য যে ছাগলটা বাঁধা আছে সেটাকে খুলে দিয়ে সে হচ্ছে গিয়ে ফাঁসটা নিজের গলায় পরিয়ে বাঘের জন্য অপেক্ষা করছি, তাহলে তো তোমার প্রাণটা জুড়বে। কাল যখন বাঘের কবলে প্রাণটা দিতেই হবে, সে হচ্ছে গিয়ে আজই আজই বীরের মতো তার পেটে যাওয়াই ভালো। আমি তো আর কাপুরুষ নই, মরতে হলে বীরের মতো মরাই ভালো।
1: আচ্ছা গো আচ্ছা, বলে দেব আমি খুব অসুস্থ হয়ে পড়েছি।
0: আহা বেগম, বলবে তো, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে, তোমার মতো এমন মিষ্টি মেয়ে, তোমার মতো এমন
1: ভাল। আর আদিক্ষেতা করতে হবে না, অনেক রাত হয়েছে, চলো সবে চলো।
0: হ্যাঁ যাই। বেগম, সে হচ্ছে গিয়ে আমার সঙ্গে একবারটি চলো না, দরজাটা খুলে দেবে।
1: কেন, তোমার কি ভয় হচ্ছে? ঘরের মধ্যে কোনো বাঘ শেয়ে দিয়ে আছে?
0: বাঘের বাপের সাধ্যি যে আমার ঘরে শেয়ে দেয়?
1: খুব হয়েছে, তোমার সাহসের কথা আর আমাকে নাই বা বললে। চলো এই নাও, তোমার ঘর খুলে দিলাম, হয়েছে, এবার শুয়ে পড়ো দেখিনি।
0: কিন্তু বেগম, সে হচ্ছে গিয়ে হাওয়াটা বড্ড জোরে হয়েছে না, জানাটা বরং বন্ধই করে দাও, নইলে বাতিটা সে হচ্ছে গিয়ে নিভে যেতে পারে।
1: অন্ধকারে আবার শুরু করে একটা বাঘ সে দিয়ে পড়তে পারে। আচ্ছা আচ্ছা, এই নাও দরজা জানলা সব বন্ধ করে দিলাম, এবার শুয়ে পড়ো দেখিনি, আমি চললাম, খোদা হাফিজ।
0: খোদা হাফিজ বেগম।
1: বাতাসে বাতিটা নিভে গিয়েছে, দাঁড়া বাপু বাতিটা জ্বালিয়ে নি। কই কোথায় কোথায় বাঘ? বাঘ না তোমার মুন্ডু? বাবারে বাবা, বলিহারি খানদানি শিকারি, বাঘের ছালটা হাওয়ায় উড়ে এসে ওর গায়ের উপর পড়েছে আর মেয়ে বাগ বাগ করে চেঁচিয়ে মরছে।
0: বাঘের ছাল? তাহলে বাঘ নয় দেখুন, সে হচ্ছে কি বাঘের ছালটা বুঝি হাওয়ায় দেয়াল থেকে উড়ে এসে পড়েছে।
1: জি হ্যাঁ, চোখ দুটো খুলেই দেখো না, ওই তো নিচে পাশ বালির শুদ্ধ বাঘ ছালটা পড়ে রয়েছে।
0: ওহ তাই তো, আমারই ভুল হয়েছিল, তাই বলি সে হচ্ছে গিয়ে বাঘের এত বড় আসপর্দা, মির্জা সাহেবের শোবার ঘরে সে দয়।
1: থাক থাক, খুব হয়েছে, এখন অনেক রাত বাকি আছে, ঘুমিয়ে পড়ো, আমি চললাম।

0: কে ডাকছেন?
1: আগে আমরা খাবার দুলার খাওয়াই।
0: ও আপনারা বসুন, ডেকে দিচ্ছি।
2: আদাবাদ বেগম সাহেবা, আমরা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম।
0: বলুন।
2: আচ্ছা, আপনি নাকি ওই বাঘের ডাক শুনে ভীষণ ভয় পান?
0: আমি কে বলেছি?
3: কাল মির্জা আমাদের বলছে।
0: না না, ওর কথা বিশ্বাস করবেন না। আসল কথা, আপনাদের মির্জা সাহেব নিজেই বাঘের নাম শুনলে ভয় পান।
3: মাফ করবেন বেগম সাহেবা, কাল রাতে আমরা হারিয়ে পেতে আপনারা মির্জা সাহেবের কথাবার্তা সবই শুনেছি।
4: আচ্ছা, মাঝে রাত্রিরে কার যেন একটা গোঙানির আওয়াজ পেলাম, কি ব্যাপার বলুন তো? আমি তো প্রথমে ভাবলাম বাঘের ডাক শুনে মির্জা ভয় পেয়েছে।
0: ঠিকই ধরেছেন, ওর কথা আর বলবেন না। রাতে হঠাৎ হাওয়ায় দেয়ালে টাঙানো বাঘের ছালটা উড়ে এসে ওর বিছানায় পড়ল, সঙ্গে সঙ্গেই ঝাপটার লেগে বাতিটাও নিবে গেল। ও ভাবলো একটা জ্যান্ত বাঘ ওর ওপর ঝাঁপিয়ে পড়ল, ব্যাস গলা গেল বেঁধে, আর সঙ্গে সঙ্গে গোঙাতে শুরু করলো। ওর কথাই আলাদা। হ্যাঁ, যাক, আমি যে সব কথা আপনাদের বলেছি তা আবার যেন ওকে বলে দেবেন।
3: না না, তা কখনো বলি। আপনি ওকে

0: এদিন তাহলে
1: হ্যাঁ দি, আপনারা বসুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি।
0: আদাব আছে খা বাহাদুর, এত সকালে সে হচ্ছে গিয়ে আমার গরিবখানায় কি মনে করে?
2: আদাব আসবে যা, আদাব আজ বাইরে হাতি দাঁড়িয়ে রয়েছে দেখে কিছু বুঝতে পারছো না, ভাবলাম জঙ্গলে যাচ্ছি তোমাকে সঙ্গে নিয়ে যাই।
3: কি ভাবছো? কোনো ভয় নেই, কিছুক্ষণ হরিণ শিকার করা যাবে, আর কিছু নয়।
0: আমি তো ভাই সে হচ্ছে গিয়ে তো পাবারই আছি, কিন্তু ব্যাপারটা কি জানো, বেগম সে হচ্ছে গিয়ে আবার শহরে বেগমকে রেখে আসতে হবে। তো
3: ও ভালো কথা, ভালো কথা মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, আপনি নাকি বাঘের ডাক শুনে ভয় পান আর সেই জন্য নাকি শহরে ফিরে যেতে চান?
1: আমি ডা মিথ্যে কথা কে বলেছে বলুন তো?
0: দেখলে তো খা বাহাদুর, বাহাদুর খানদানে বিয়ে হয়ে বেগম কিরকম ভারী হয়ে উঠেছে।
2: বিলক্ষণ বিলক্ষণ, তাহলে চলো রওনা হওয়া যাক।
0: আমি তো তৈরি হয়েই আছি, কিন্তু ভাই সে হচ্ছে গিয়ে ওর যে শরীরটা খারাপ হয়েছে শহরে নিয়ে না গেলেই নয়।
3: ও তা বেগম সাহেব কিচ্ছু ভাববেন না, আমি আজই শহর থেকে ভালো ডাক্তার নিয়ে আসি।
1: না না খা সাহেব, ও কিচ্ছু না, কাল রাত্রে শরীরটা এমনি একটু ম্যাজ ম্যাজ করছিল, এখন তো ভালোই আছি, ডাক্তার টাক্তার লাগবে না।
0: কি সাংঘাতিক মেয়ে মানুষ, তুমি তো কাল রাত্রিতে তুমি কথা দিলে যে সে হচ্ছে গিয়ে মানে তুমি যে নিজেই কাল রাত্রিতে বলছিলে না যে তোমার শরীরটা খুব খারাপ লাগছে।
1: আহা এখন তো তেমনি বলছি, এখন আমার শরীরটা চমৎকার লাগছে, তুমি নিশ্চিন্ত মনে শিকারে যেতে পারো।
2: ব্যাস ব্যাস বিজ্জা, তাহলে তাহলে রওনা হওয়া যাক।
3: একটু না একটু না, ভালো কথা মির্জা সাহেব, কাল অনেক রাত্রিরে তোমার ঘরের দিক থেকে একটা কিরকম গোয়ানির আওয়াজ আসছিল।
0: হ্যাঁ আমার, আরে সে হচ্ছে গিয়ে আর বলো না, এই ব্যাটা চাকর বাকুরগুলোর মধ্যে কেউ না একজনকে বাঘ বাঘ করে চেঁচিয়ে উঠেছিল।
1: তারপর কি বলবো খাঁ সাহেব, আপনাদের মির্জা সাহেব তো অত রাত্রে বাঘ মারার জন্য বন্দুক নিয়ে বেরোচ্ছিলেন, ওকে অতি কষ্টে বোঝালাম যে তুমি যদি সব বাঘ এখুনি মেরে ফেলো, খাঁ সাহেবদের শিকারের জন্য যদি একটাও বেঁচে না থাকে তাহলে ওরা তো আবার রাগ করতে পারেন, তখন আপনাদের কথা বলতে তবে সে শান্ত হলো।
3: সাবাস সাবাস মির্জা সাহেব, তুমি যে আমাদের কথা বিবেচনা করে কাল রাত্রি সব বাঘকে মেরে শেষ করে ফেলনি তার জন্য তোমাকে হাজার হাজার
0: চলো চলো সে হচ্ছে গিয়ে আমি তো পাবারই আছি।
3: সাবাস, হাতির পিঠে উঠে বসো। মির্জা সাহেব, জঙ্গল আরম্ভ হয়ে গেছে,
0: তা তো দেখতেই পাচ্ছি,
3: বন্দুকটা হাতে না।
2: আরে না না হায় সাহেব, কি মাথা খারাপ হয়েছে নাকি, মির্জার হাতে বন্দুক দিচ্ছ, এক্ষুনি গুলি ছুড়ে বসবে আর শিকার গুলো সব নাগালের বাইরে চলে যাবে, চলো আস্তে আস্তে নেমে পড়া যাক।
0: খা বাহাদুর সে হচ্ছে গিয়ে আমরা তাহলে হাতির পিঠে চলে শিকার করবো না?
2: আগে না সাহেব, ওই যে খোলা মাঠটা দেখছো, ওইখানে বসে শিকার করতে হবে, বুঝতে পেরেছ?
0: ও আরে দেখো দেখো কি একটা জানোয়ার দেখা যাচ্ছে,
3: কি একটা দেখা যাচ্ছে, ওটা যে বংশ তাও জানোয়ার,
2: জানোয়ারটা বড় সাংঘাতিক, মানুষের উপর হামলা করে আর নাড়ি ভুড়ি ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে,
0: তাই নাকি?
3: সর্বনাশ মির্জা সাহেব, তুমি খানদানি শিকারী অথচ বোন শুয়ারের ব্যাপারটা জানতে না?
0: জানবো না কেন, জানবো না কেন, সে হচ্ছে কি ব্যাপারটা কি জানো, আমি যে কালে নিয়মিত শিকার করতাম সেকালে সুরগুলোর তো আর সে হচ্ছে গিয়ে এমন বদভ্যাস ছিল না।
3: তা তো বটেই, তা তো বটেই, সেকালে সুরগুলো ছিল ভদ্র সুশিক্ষিত সুমার্জিত, আর আজকালকার সুরগুলো বড্ড অসভ্য।
0: দেখেছো খা বাহাদুর, খা সাহেব সে হচ্ছে গিয়ে কিরম ফাজলামো করছে।
2: কি আর বলবো বলো, তোমার যেমন কথা যেমন বুড়ো ওল তেমনি বাঘা তেতু।
0: চাকে চাকে, আচ্ছা সে হচ্ছে গিয়ে আমরা তিনজন একসঙ্গে বসলেই ভালো হতো না?
2: না রে না, আমরা তিনজনকেই 100 গজ অন্তর বসতে হবে। যাক মির্জা, চটপট করো চটপট করো, আরে হাঁক করে তাকিয়ে দেখো না, এক্ষুনি হাঁক আরম্ভ হবে, যাও খাঁ সাহেব নিজের জায়গায় পৌঁছলো বলে, আর তুমিও দৌড়ে যাও শিগগির।

0: দেখলেন দেখলে বুঝতে পারার কারণ দেখলেন? হ্যাঁ, ব্যাটা মরেও না, শিকারগুলো ময়দানে ঢোকার আগেই হতভাগাটা গুলি ছুড়ে বসলো।
1: খানদানি শিকারি,
0: ব্যাটার নিশানা দেখেছো? চার চারটে ফায়ার করলো, একটা জানোয়ারকে ঘায়েল করতে পারলো না।
2: চলো তো, চলো, মানুষটার কাছে কই পড়ছে, ও কেন এমন কাণ্ড করলো?
3: আমি এখানে না ভাই, সে হচ্ছে গিয়ে আমি কাছেই রয়েছি।
0: কাছে আছো অথচ আমার চোখে দেখতে পাচ্ছি না, ওই ভূত হয়ে গেলে নাকি?
3: ঠাট্টা করো না ভাই, আমার দিকে হাতিটাকে একটু এগিয়ে নিয়ে আসো না, আমি সে হচ্ছে গিয়ে এখান থেকে ওর পিঠে বসে পড়তে পারবো। বলছি হাতিটাকে একটু গাছটার নিচে দাঁড় করাও, আমি ডাল থেকে ঠিক টুক করে লাফিয়ে পড়বো।
0: হাই আল্লাহ, দিনটা শেষ কালে গাছে চড়ে বসলে কেন? তোমাকে যে বলা হলো তিনজনে মাঠে বসে।
3: সে হচ্ছে গিয়ে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না, যেই ওই লোকগুলো হাঁটতে শুরু করলো, আমি তোমাদের প্রাণের কথা বিবেচনা করে সে হচ্ছে গিয়ে গাছে উঠে পড়লাম।
2: তার মানে?
3: বুঝতেই পারছো না, সে হচ্ছে গিয়ে বংশ তোমাদের ওপর হামলা করে কিনা দেখবার জন্য গাছে চড়েছিল। আর যেই দেখলাম যে কতগুলো জানোয়ার তোমাদের দিকে দৌড়ে যাচ্ছে, অমনি ফায়ার করে দিলাম, নইলে সে হচ্ছে গিয়ে তোমাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলতো তখন টের পেতে।
0: আচ্ছা অহমুক্ত, আরে বাবু, হরিণটা তো আসছিল আমার দিকে, তুমি ফায়ার করতে গেলে কেন?
3: আরে ভাই, তার জম ব্যাপার, সে হচ্ছে গিয়ে হরিণটাকে তাক করে চার চারটে ফায়ার করলো।
2: কিন্তু একটাও লাগলো না কেন?
3: আরে সে হচ্ছে গিয়ে শোনোই না, হরিণটা নিশ্চয়ই কোন চাষির পোষা হরিণ, আর নিশ্চয়ই গাড়ি টানে।
0: আবার শুরু করলে, এত সব কি করে বুঝলে? হ্যাঁ
3: সে কথাই তো বলছি, সে কথাই তো বলছি, কষ্ট দেখতে পেল, সে হচ্ছে গিয়ে তার চারপাশে নাল লাগালো, রোদ্দুরে চচক চচক করছে, সে হচ্ছে গিয়ে তোমরা তোমরা দেখতে পাওনি?
2: তা তো বুঝলাম, কিন্তু খানদানি শিকারি চার চারটে গুলি একটা ওর গায়ে লাগলো না।
3: লাগলো না মানে? সে হচ্ছে গিয়ে কথা শেষ করতেই দিচ্ছে না তো কি বলবো, আমি তো অবাক হয়ে দেখি জানো, এতকাল তো শিকার করছে কিন্তু সে হচ্ছে গিয়ে এমন তাজ্জব কাণ্ড কখনো দেখিনি। যেই একটা গুলি ছুড়ি, হরিণটা শব্দ শুনে মুখ ফিরিয়ে যখন দেখছে যে গুলিটা তার গায়ে লাগো লাগো লাগো লাগো হয়েছে, অমনি এটা লাথি মারলো যে গুলিটা সে হচ্ছে কি যে কোথায় যে ছিটকে গেল, কি একেবারে গুলি হয়ে গেল কে জানে। এমন করে না চার চারটে গুলি লাথি মেরে উড়িয়ে দিতে দিতে হরিণটা খুব গম্ভীর ভাবে সে হচ্ছে গিয়ে গটমাট গটমাট করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো।
2: সে হচ্ছে গিয়ে এরপর আর রাগ করা চলে না খাওয়া।
0: চাঁদ মির্জা খুব খেল দেখালে বাবা, আমাদের শিকারের বাহারত বাজিয়ে দিলে, এখন কি ডালে বসে বসে আরো গুল ঝাড়বে নাকি হাতির পিঠে নেমে আসবে?
3: সে হচ্ছে গিয়ে আমি তো কখন থেকে বলছি যে হাতিটা গাছের নিচে দাঁড় করাও।
2: এই তো ঠিক তোমার নিচেই দাঁড়িয়েছে, আগে পড়ো, এক দুই তিন।
4: কেমন লাফিয়ে বসে পড়লাম, আমার দাদা জান না
2: দাদার গ্রামে নিখুঁচি করেছে, আজ রাত্রি আবার মাছ শিকারে বেরোতে হবে, সারাদিনকে ঘুমিয়ে নিতে হবে, চলো।
4: ও হ্যাঁ হ্যাঁ, সে হচ্ছে গিয়ে চলো।

0: ভিজা ছায়ে কত ঘন ঘন বাস ফিরো না, শব্দ হচ্ছে, পাক আসার সময় হয়ে গিয়েছে।
1: বলো কি খা বাহাদুর, এর মধ্যেই ওরে বাবা শীত করছে ভাই, কম্বলটা ঢাকা দেবো,
0: কম্বল ঢাকা দিলে শিকার করবো কি তোমার মুন্ডু?
1: আমি আমি কেন ভাই, খা সাহেব তুমি থাকতে, খা বাহাদুর থাকতে, আর আমি কেন?
0: হ্যাঁ তুমি, তোমাকে বন্দুক চালাতেই হবে।
1: হ্যাঁ আমি খা বাহাদুর, আমি সে হচ্ছে কি
0: বন্দুক সামলাও খা সাহেব।

0: বাঘ শিকার নাটকটি শেষ হল। উর্দু ভাষায় মূল কাহিনী জালাল মালিহাবাদী, বেতার নাট্যরূপ প্রদ্যোত কুমার সরকার, অভিনয় করেছেন খাঁ বাহাদুর, মিন্টু চক্রবর্তী, খাঁ সাহেব, ভানু বন্দ্যোপাধ্যায়, মির্জা সাহেব, চিন্ময় রায় আর বেগম সুলতা চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: এতক্ষণ শুনলেন নাটক বাঘ শিকার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা

0: পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে হ্যায়, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরো জানান,

0: কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: দিল্লিকে পলিউশন কো রোকনে কে লিয়ে লগাতার কই স্টেপস লিয়ে যা রহে হ্যায়। উন স্টেপস মে এক বহুত বড়া নির্ণয় লিয়া গয়া কি জো 40% কন্ট্রিবিউশন হ্যায় পার্টিকুলেট মটেরিয়াল কা, ভো ট্রান্সপোর্টেশন সেক্টর কে কারণ হোতা হ্যায়। ওর উস ট্রান্সপোর্টেশন মে জো সবসে বড়া কন্ট্রিবিউটর হ্যায় হেভি ট্রাকস অর বাসেস, পুরানি ট্রাকো অর বাসো কো রিপ্লেস করনে কা ইসমে ফ্যাসলা লিয়া গয়া।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডিকে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেন। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডিকে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
2: এই 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউজের ভেতর যে অ্যাম্পি থিয়েটার, সেই অ্যাম্পি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও কিছু পা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, জানিয়েছেন। আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন।

0: আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পের সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথ ভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজুলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

সত্যি এখন বাইরের আবহাওয়ার পরিবেশ যা হয়ে আছে তাতে মন্ত বৃষ্টি খোঁজেই। এখন যে যাকে ফোন করছে শুধু একটাই প্রশ্ন যে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে তো হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কোথাওই তেমনভাবে হচ্ছে না। সেই জন্যই বৃষ্টির খোঁজ আমাদের মনে প্রাণে গানে সব জায়গায়। তাই আজকের বাংলা ব্যান্ডের গানে প্রথম গানটি শুনলেন ইস্তানবুল ব্লুর পরিবেশনায়। আর বৃষ্টির সঙ্গে না প্রেমের একটা অপূর্ব মানে অটুট যোগাযোগ আছে, সেই সম্পর্কের দিকটা আমরা পরে আসছি, আগে হোক পরের গানটা মাইলসের পরিবেশনায়।

একটু আগেই বলছিলাম না যে বৃষ্টি আর প্রেম একজন আরেকজনের একদম পরিপূরক। বৃষ্টির ছন্দময় শব্দ যেমন মনকে শান্ত করে, ভেজা মাটির গন্ধ মানুষের মাঝে এক গভীর আবেগের জন্ম দেয়। মেঘলা দিনে প্রিয়জনের সান্নিধ্য, এক কাপ চা কিংবা একসাথে বৃষ্টি ভেজার অনুভূতির মুহূর্ত, মানে ভালোবাসার মুহূর্তগুলোকে যেন আরও রঙিন করে তোলে। তাই আজকে আমরা এই ব্যান্ডের গানে প্রেম থেকে বৃষ্টি আর বৃষ্টি থেকে প্রেম এইখানে যাতায়াত করব। এবার আবার একটা বৃষ্টির গান।

আমরা যে বলছি শুধু তা কিন্তু নয়, দেখুন কবিও বলছে যে মনেও বৃষ্টি ঝরতে পারে, আর মনে যদি বৃষ্টি ঝরে তখন কি ঘরে বসে থাকা যায়? তখন ইচ্ছে করে না যে ভালোবাসার মানুষের সাথে ছুটে বেরিয়ে যাই, এই মুহূর্তগুলোকে, বৃষ্টি ভেজার অনুভূতিগুলোকে ভালোবাসার আলোতে রঙিন করে তুলি। আর তখন বলতেই ইচ্ছে করে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।

প্রেম যেমন মানুষের জীবনকে সিঞ্চন করে, এক নতুন অর্থ দেয়, সতেজতায় ভরিয়ে তোলে, তেমনি বৃষ্টির ফোঁটাও প্রকৃতিকে নতুন রূপ দেয়, নতুন অর্থ দেয়। তো সেই আজকের মানে এই সময়ে আমাদের বৃষ্টির আবেদন, হ্যাঁ, ঈশ্বরের কাছে আবেদন বা বৃষ্টির জন্য আকুল পাড়া হয়ে সকল যে বৃষ্টি চাইছেন সেই চাওয়াটাকে মান্যতা দিয়েই এখন পরবর্তী গান।

লেখক আর পাঠক, এই দুটো শব্দ পরস্পর পরস্পরকে সম্পৃক্ত করে। একজন সুলেখককে জীবনে নানা রকম বই পড়তে হয়, বিচিত্র বিষয়ে আত্মস্থ করতে হয়, আর পরবর্তীকালে এই পঠন পাঠনের বা আত্মস্থ করার যে ফল বা যে ফসল, সেটার প্রকাশ ঘটে তার রচনায়। উনিশ শতকের সাহিত্যিকদের মধ্যে দ্বিজেন্দ্রলাল সুপাঠী বলে পরিচিত ছিলেন। আজকের কথায় গানে অনুষ্ঠানে আমরা জানব তার পাঠক সত্তাকে, মানে দ্বিজেন্দ্রলাল কেমন পাঠক ছিলেন, সেই নিয়ে কথা হবে আজকের কথায় গানে। তবে অবশ্যই তার আগে থাকবে একটা গান।

দ্বিজেন্দ্রলালের সাহিত্য পাঠে অনুরাগ ছিল ছেলেবেলা থেকে। পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন রকম বই পড়ায় তার বিশেষ আগ্রহ ছিল। তিনি নিজেকে প্রবুদ্ধ পাঠক তথা প্রবুদ্ধ উপভোক্তা বলে দাবি করেছেন কোথাও কোথাও। তার কারণ, তিনি যে শুধু দেশীয় সাহিত্যই পড়তেন তা কিন্তু নয়, বাংলা সংস্কৃত ছাড়াও ইংরেজি এবং ইউরোপীয় সাহিত্য পাঠেরও তিনি গভীর অনুরাগী ছিলেন। বই পড়ার প্রতি অনুরাগ তাকে খুব কম বয়সেই একজন ভালো বাগ্মীতে পরিণত করেছিল। ছাত্রজীবনে ম্যালেরিয়ার প্রাবল্য তার পড়াশোনায় বারবার বাধা হয়ে দাঁড়ালেও কোনো অসুস্থতাই তার পড়াশোনাকে স্থায়ীভাবে বন্ধ করতে পারেনি বা কোনোটাই স্থায়ী প্রতিবন্ধক হয়ে উঠতে পারেনি। নানা ভাষায় এবং বিভিন্ন বিষয়ে জানার আসক্তি তাকে এক নিমগ্ন পাঠকে পরিণত করেছিল এবং সেই পাঠকের কলম থেকেই বেরিয়েছিল এই অমূল্য গানগুলি।

দ্বিজেন্দ্রলাল তার আমার নাট্যজীবনের আরম্ভ প্রবন্ধে লিখছেন, বাল্যবধূ কবিতা ও নাটক পাঠে আমার অত্যন্ত আগ্রহ ছিল। দ্বিজেন্দ্রলাল বিলেত গিয়েছিলেন কৃষিবিদ্যায় ডিগ্রি অর্জনের জন্য, তবে সেই সঙ্গে ইংরেজি সাহিত্য চর্চাতেও তিনি গভীর মনোনিবেশ করেন। শুধু বিদেশি সাহিত্য পাঠ নয়, বাংলার সাথে সাথে ইংরেজি ভাষাতেও লেখালেখি শুরু করেন তিনি। বাংলায় ধারাবাহিকভাবে লেখেন বিলাতের পত্র, আর ইংরেজি ভাষায় লেখেন বেশ কিছু কবিতা যা পরে কাব্যগ্রন্থের রূপ নেয়। তার লেখা কবিতাগুলোকে গুলোর মধ্যে বাইরন এবং শেলির প্রভাব দেখতে পাওয়া যায়। বাইরনের কাব্যের উচ্ছ্বাস, হৃদয়াবেগ, বিদ্রোহের বর্ণময় প্রকাশ তরুণ দ্বিজেন্দ্রলালকে গভীরভাবে প্রভাবিত করে, আর তারই পরিস্ফুটন ঘটে তার গানে।

0: সময় গ্রোসি এই মন্তব্য করেন। এই সফরে তিনি উন্নত সিমুলেটর প্রশিক্ষণ ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশনের পরিচালনা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান হামাদ আল কাবি। উল্লেখ্য, এই কেন্দ্র লক্ষ্য করে ইরানের আগে ড্রোন হামলা চালায়।
1: রাষ্ট্রসংঘের আবহাওয়া সংস্থা ডাব্লিউএমও সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলিতে একটি মাঝারি থেকে শক্তিশালী এলনিনো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সারা বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির কারণ হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউএমও জানিয়েছে, মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণ তাপমাত্রা এই ঘটনার মূল কারণ। সংস্থাটি জুন থেকে অগস্ট পর্যন্ত বিশ্বের বেশিরভাগ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। এলনিনো পরিস্থিতি নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
0: বিশ্বজুড়ে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। সহজ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধবের সুস্থায়ী পরিবহন মাধ্যমকে স্বীকৃতি দিতে এবং পরিবেশগত দায়িত্ববোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর 3 জুন এই দিনটি উদযাপন করা হয়। তুর্কমেনিস্তান সরকারের উদ্যোগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবে এই দিনটি বিশ্ব সাইকেল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাইকেলের অনন্য দীর্ঘস্থায়ী এবং বহুমুখী ভূমিকার স্বীকৃতি দেওয়া হয় আজকের দিনে। এবছরের মূল ভাবনা হল সবুজ তথা পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেল। এখন খেলার খবর।
1: ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এ ভারতের আয়ুষ শেট্টি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 স্কোরে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মিক্সড ডাবলসে ভারতের রোহন কাপুর এবং রুদ্বিকা গাদ্দে চীনা তাইপের ইয়াং পো হুয়ান এবং হু লিং ফাং জুটিকে সরাসরি গেমে 2100-2100 স্কোরে পরাজিত করেছেন।
0: ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় পুনরায় বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এনেই দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় 3 বার সহ মোট 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন।
1: গোয়ার মারগাঁও জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 1-0 এগিয়ে রয়েছে।
0: ভারত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি সেমিফাইনালে পৌঁছেছে। জাপানের কাকা মিঘারায় আজ গ্রুপ লিগ পর্বের শেষ ম্যাচে ভারত 13-1 হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে আনিশ তানি পূর্তি হ্যাট্রিক করেন। গাজী খান, সিদ্ধার্থ বেন, রাহুল যাদব 2টি করে গোল করেছেন। করণ গৌতম, প্রেমচাঁদ শয়, কেতান কুশওয়া, বারিন্দা সিং 1টি করে গোল করেছেন। গ্রুপ পর্বে ভারত চীনা তাইপের পাশাপাশি কোরিয়া, কাজাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে, জাপানের কাছে পরাজিত হয়েছে।
1: জার্মানির আলেকজান্ডার জেরেভ চেক প্রজাতন্ত্রের জাকোব মেন্সিক ফরাসি ওপেনের পুরুষের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে জেরেভ গতকাল স্পেনের রাফায়েল জোদারকে 7-6, 6-1, 6-3 সেটে হারিয়ে দেন। আজ অপর কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের জাকোব মেন্সিক ব্রাজিলের জোয়া ফনসেকাকে 6-4, 6-3, 7-6 সেটে হারিয়ে শেষ চারে পৌঁছান। এবার দৃষ্টিকোণ। গায়িকা অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতার প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

প্রাণপদ্মতার ভাসল কোন অনন্তের তরঙ্গে, শিল্প সংস্কৃতির নক্ষত্ররাজির আরও এক তারকা রুমা গুহঠাকুরতা।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতে বিমান সংস্থাগুলিকে সহায়তা লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 10,000 কোটি টাকার একটি তহবিল অনুমোদন দিয়েছে। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বদলের লক্ষ্যে বিশেষ প্রকল্পে অনুমোদন।
1: তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন।
0: পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন।
1: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও মজবুত করতে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে 18 জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ।
0: ডিকে শিবকুমার কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
1: দিল্লির মালব্য নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
0: আবহাওয়া বিভাগ আগামীকাল কেরালাম এবং মাহিতে ভারী বৃষ্টির কমলো সতর্কতা জারি করেছে।
1: বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলনের মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আশেপাশের এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা।
0: কুয়েত এবং বাহরিনকে নিশানা করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে সংকট আরো ঘোরাল। বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই। নমস্কার।

বহুমুখী প্রতিভা। তারই মধ্যে তার অন্যতম প্রধান পরিচিতি ক্যালকাটা ইউথ কোয়ারের প্রতিষ্ঠাতা হিসেবে। মানুষের গান, মানবতার গান, সমাজ চেতনার গান, গণসঙ্গীতের এই নব কলেবরদানে তার ভাবনার সঙ্গী ছিলেন সলিল চৌধুরী আর সত্যজিৎ রায়। সেই সময়ও যুদ্ধবাজদের রুখতে আওয়াজ তুলে

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। ছবি দেখব কিভাবে, আজ তৃতীয় পর্বে বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ আমাদের শোনাচ্ছেন তার কথা।
2: যবে থেকে সিনেমার প্রতি আগ্রহ উৎসাহ তৈরি হয়েছে, কেউ না কেউ কথাটা কানে দিয়েছে, সিনেমার নিজস্ব ভাষা আছে, সেটা শিখতে হয়, জানতে হয়, না হলে প্রকৃত অর্থে সিনেমাকে পড়া যায় না, উপভোগ করা যায় না। আমি যখন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়ছি, এক মাস্টারমশাই বলেছিলেন, না না অত তত্ত্ব কথায় যেও না, চোখ কান খোলা রাখো, মাথার মধ্যে ভাবনা চিন্তার আনাগোনা চলুক, তাহলেই দেখবে সিনেমার ভাষা দিব্যি বুঝতে পারছ। উনি বলেছিলেন, সিনেমা হল টুকরো দৃশ্যকল্প আর ভাঙা আখ্যানের সমন্বয়। টুকরো আর ভাঙা কথাগুলো ব্যবহার করলাম কারণ পরিণত সিনেমা কখনোই নিটোল গল্প বলার মাধ্যম নয়। তার কাজ দর্শককে নানান আবেগ অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, আর এই অভিজ্ঞতার সফরে দর্শক তার নিজের অনুভব, বোধ, চেতনা দিয়ে সিনেমার খণ্ড অংশগুলো মাথার মধ্যে জুড়ে নেন, তখন সেটা সম্পূর্ণ হয়ে ওঠে, অর্থপূর্ণ হয়ে ওঠে। প্রথমেই মানতে হবে, সিনেমা বড্ড সহজ সরলভাবে আমাদের কাছে আসে, মানে এর যে মূল দুটি উপাদান দৃশ্য আর শব্দ, এই দুটোই তো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। বোধ, বুদ্ধি, জ্ঞান হওয়ার সময় থেকে আমরা দিনরাত শুধু চোখ মেলে দেখছি আর কান পেতে শুনছি। এই দৈনন্দিন দেখাশোনার সঙ্গে সিনেমার শৈলীর এতটাই মিল, তাই হয়তো এই মাধ্যমের গভীরে ঢুকে এর সম্পর্কে গঠনমূলক চর্চা করতে একটু অসুবিধে হয়। ফিল্ম তত্ত্ববিদ ক্রিশ্চিয়ান মেটজ বলেছিলেন, ফিল্ম ইজ হার্ড টু এক্সপ্লেইন বিকজ ইট ইজ সো ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে ক্রিশ্চিয়ান মেটজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। একটা সিনেমা দৃশ্যে যা দেখছি বা শুনছি তা যতই চেনা লাগুক, আসলে কি সেটা আমাদের পুরোপুরি চেনা? না, কারণ প্রত্যেক ক্ষেত্রেই কিছু না কিছু বিশেষত্ব আছে যা তাকে আমাদের চিরায়ত ধারণার থেকে স্বতন্ত্র করছে। কেউ যদি ভাবেন ভারতীয় গ্রাম তাঁর চেনা, তাহলে কি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, মৃণাল সেনের 22শে শ্রাবণ বা ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা সর্বত্র

আমরা একই গ্রামের ছবি দেখছি? কখনোই না। আপাত দৃষ্টিতে কিছু দৃশ্যকল্প মিলে যাচ্ছে, ধান ক্ষেত, আলপথ, গরুর গাড়ি, ধানের গোলা, কিন্তু তার পিছনে আছে সেখানকার মানুষের জীবন, সমাজ, আচার, রীতি, প্রথা, যা প্রত্যেক ক্ষেত্রে আলাদা। এই প্রসঙ্গে একটা কথা মাথায় এলো, মৃণাল সেন নানান ভারতীয় ভাষায় ছবি করেছেন, ভারতের নানান প্রদেশের গ্রামে গিয়ে ছবি করেছেন, মাটির মনীষ করার সময় উড়িষ্যার গ্রামে, ভুবন সোম করার সময় গুজরাতের গ্রামে, ওকাউরি কথা বা কফন করার সময় তেলেঙ্গানার গ্রামে গিয়েছিলেন মৃণাল সেন। তেলেঙ্গানায় তাকে সর্বক্ষণ সাহায্য করার জন্য থাকতেন কৃষ্ণমূর্তি নামে এক স্থানীয় ভদ্রলোক। একদিন তাকে চিত্রনাট্যর অংশ পড়ে শোনাচ্ছেন মৃণালবাবু। সেখানে একটা চরিত্র সম্পর্কে লেখা ছিল, লোকটা সারাদিন খায় দায় আর মোষের মতো পড়ে পড়ে ঘুমোয়। শুনেই কৃষ্ণমূর্তি রেগে আগুন, বললেন, আপনি তেলেঙ্গানার গ্রামের কিছুই জানেন না, এখানকার গ্রামবাসীদের জিজ্ঞাসা করে দেখুন ওরা কখনো মোষকে অলস বা অকর্মা দেখেছে কিনা। মোষ আমাদের সব সময় সব রকম কাজে নিত্য সঙ্গী। সঙ্গে সঙ্গে চিত্রনাট্য বদল করে ফেললেন মৃণাল সেন। ওই যে বললাম, বাইরে থেকে অনেক কিছুই চোখে পড়ে না, আমাদের প্রতিষ্ঠিত ধ্যান ধারণার মধ্যে অনেক কিছুই ওপর থেকে দেখা, যখন খানিক গভীরে তলিয়ে দেখি তখন মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব ধরা পড়ে। অন্য যে কোনো শিল্পমাধ্যমের মতোই সিনেমার ভাষায় অনেক সাইন বা প্রতীক ব্যবহার করা হয়। এর সূত্র যা দেখা বা শোনা যাচ্ছে তার বাইরেও নানান অর্থপূর্ণ স্তর তৈরি করে। আমার তৈরি একটা সিনেমার উদাহরণ দিচ্ছি। এই প্রয়োগের পেছনে পরিচালক হিসেবে মূল ভাবনা কি ছিল সেটা সহজে বোঝাতে পারব। ছবির নাম শেষ পাতা। সাধারণ মধ্যবিত্ত পরিবারের তরুণ তরুণী সৌনক ও দীপা, 7 বছরের প্রেমের সম্পর্ক, দুজনেই নিজেদের পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্য। আর্থিক সচ্ছলতার অভাব, তাই বিয়ে হয়নি। সৌনক ও দীপা নানান বাধা বিপত্তি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচার চেষ্টা করছে। ছবিতে যখন আমরা ওদের প্রথমবার দেখি, কোনো এক দুপুরবেলা ওরা বড় রাস্তা পেরিয়ে একটা ছোট গলির মধ্যে ঢোকে। গলির মুখে রাখা একটা বিয়েবাড়ির গাড়ি ডেকোরেটরের লোক ফুল দিয়ে সাজাচ্ছে। পিছনের বাড়ি থেকে মাইকে নিচুস্বরে সানাইয়ের ধ্বনি ভেসে আসছে। সৌনক প্রথম দেখতে পায়, তার হাবে ভাবে তেমন কোনো বদল প্রকাশ পায় না, নাকি সে প্রকাশ করতে চায় না। সৌনক জোরে পা চালিয়ে হেঁটে এগিয়ে যায়, কিন্তু দীপা টানা তাকিয়ে দেখে। ওর মুখে চোখে খানিক অন্যমনস্কতা ধরা পড়ে, হাঁটার গতি কমে যায়। সৌনক এগিয়ে গেছে, ফিরে তাকায়, হাতের ইশারায় দীপাকে ডাকে। এবার দীপার তন্ময়তা ভাঙে, চোখে মুখে সংকোচ, অস্বস্তি, তাড়াতাড়ি পা চালিয়ে সৌনকের কাছে এগিয়ে যায়। ক্যামেরা ঘোরে, দেখা যায় ওরা একটা ছোট হোটেলে ঢুকছে, হোটেলের নাম আশা হোটেল। এই যে বিয়েবাড়ির গাড়ি সাজানো থেকে আশা নামের হোটেলে দুজনের ঢোকা, এর সূত্রেই কিন্তু দুটি চরিত্রের বর্তমান অবস্থান ও প্রাথমিক সংকটের এক অর্থপূর্ণ স্তর তৈরি করে দেওয়া। গল্প যত এগোবে, দর্শক যত আরও কাছ থেকে সৌনক ও দীপার জীবন দেখতে পাবেন, তখন বোঝা যাবে প্রতীকগুলো আসলে ওই দুটি চরিত্রের প্রাথমিক পরিচয় পর্বের প্রোলগ বা প্রস্তাবনা। সিনেমা দেখার সময় সাধারণত আমরা চরিত্র, ঘটনা, সংলাপ ইত্যাদি নিয়ে ভাবি। আসলে পরিণত সিনেমা প্রতি শটের মধ্যে লুকিয়ে থাকে নানান সূত্র। সেগুলো যত আবিষ্কার করা যায় সিনেমা ততই অর্থপূর্ণ ও উপভোগ্য হয়ে ওঠে। বিজ্ঞান ও প্রযুক্তির নিরিখে সিনেমাকে চলমান চিত্র বলা হলেও প্রকৃতপক্ষে এটি নানান পৃথক ইমেজের কোলাজ। কিন্তু দেখার সময় আমরা সিনেমাকে ভিন্নভাবে অনুভব করি, মনে হয় যেন সচল প্রবাহ। চলচ্চিত্রকারের কাজ হল দৃশ্যের এই প্রবাহকে নিয়ন্ত্রণ করা এবং দর্শকের কাছে এমনভাবে তুলে ধরা যাতে তারা আবেগ ও অনুভবের এক অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন। এটা এক ধরনের পরিণতি বা লক্ষ্যে পৌঁছানোর খেলা। পরিচালক ভাবছেন, আমি যদি দর্শককে এটা দেখাই, তাদের ভাবনা

বা অনুভূতি এইভাবে চালিত হবে, যেভাবে তিনি সূত্রের জাল বুনছেন, গল্পের বিশ্বাসযোগ্যতা, বাস্তবতা বা উপলব্ধির স্তর গড়ে উঠছে। সিনেমার পর্দায় পরপর দৃশ্য আসে আবার চলে যায়, আপাত দৃষ্টিতে প্রতি মুহূর্ত ভীষণ ক্ষণস্থায়ী। তাহলে দর্শক কিভাবে এক একটি ফ্রেমের খুঁটিনাটি আবিষ্কার করবেন? আশ্চর্যের বিষয়, মননশীল দর্শক কিন্তু অসাধারণ দক্ষতায় বেশিরভাগ সূত্র পড়ে ফেলেন। এখানে অবশ্য পরিচালকের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাকেও দক্ষতার সঙ্গে দর্শকদের সঠিক দিক নির্দেশ করতে হয়, তাদের মনোযোগ ও উপলব্ধি যাতে কেন্দ্রীভূত হয় সেই পরিসর তৈরি করতে হয়। সিনেমার দৃশ্যে লুকিয়ে থাকা সূত্র খুঁজে বার করার লক্ষ্যে ফরাসি তাত্ত্বিক রোনাল্ড বার্থেস কয়েকটি পদ্ধতির কথা বলেছেন। এগুলোই সিনেমায় ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু নানান ছবিতে ব্যবহার করা সংকেত বা সূত্র নাড়াঘাঁটা করলে দেখা যায় কেমন যেন অনিবার্যভাবে এই পদ্ধতিগুলোই পরিচালকদের মাথায় ফিরে ফিরে আসে। প্রথম সূত্র, এনিগমা কোড, অর্থাৎ দৃশ্যের মধ্যে ধাঁধা, রহস্য বা হেঁয়ালির ব্যবহার, সরাসরি বলতে গেলে দর্শককে খানিক গুলিয়ে দেওয়ার প্রয়াস। এমন কোনো সূত্র বা সংকেত রেখে যাওয়া হল যা পরে নানান জটিলতা সৃষ্টি করবে, কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে গোপন রাখা হল, পরে যখন জানানো হল দর্শক বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। প্রাথমিকভাবে এই এনিগমা কোড দর্শকদের আগ্রহ বা কৌতূহল জাগিয়ে তোলে, মনোযোগ ধরে রাখে এবং সাসপেন্স, টেনশন ও বিস্ময় সঞ্চার করে। বিনিশুতয় ছবির শুরুতে আমরা দেখি কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়া অতি সাধারণ মধ্যবিত্ত দুজন মানুষ, একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করতে এসে আলাপ হয়। আলাপের সূত্র একটা রুমাল। শ্রাবণী প্রতিযোগিতায় অংশ নেয়ার পর বেরিয়ে যাচ্ছে, এমন সময় কাজল এসে রুমালটা দেয়। শ্রাবণী নাকি ভেতরের ঘরে ফেলে এসেছিল। রুমালটা নেওয়ার খানিক পরেই শ্রাবণী হঠাৎ মুখ থুবড়ে মাটিতে পড়ে। কাজল ওকে উঠতে সাহায্য করে, শ্রাবণীর কাছে এগিয়ে আসে, দেখে ওর কনুইয়ের কাছে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। জলের বোতল বার করতে গিয়ে কাজল শ্রাবণীর ব্যাগে ৫০০ টাকার বান্ডিল দেখতে পায়। এরপর ওই সাদা রুমাল আর ৫০০ টাকার বান্ডিল ঘিরে নানান ঘটনা ঘটে, রহস্য আরও ঘনীভূত হয়। শেষে জানা যায় কাজল ও শ্রাবণী দুজনেই আসল পরিচয় গোপন করে নিজেদের সম্পর্কে বানানো গল্প বলছিল। এবার আসা যাক দ্বিতীয় সূত্রে, দ্য কনোটেটিভ কোড বা ধারণাভিত্তিক কোড। এটি এমন চিহ্ন বা সংকেত যা বাস্তব পরিস্থিতির মধ্যে অবাস্তব অভিজ্ঞতার ধারণা তৈরি করে। প্রাথমিকভাবে এই সূত্রের ভিত্তিতে দর্শক মনে একটা অনুমান তৈরি হয়, যা হয়তো সহজ সরল বা যথেষ্ট যুক্তিসঙ্গত। পরে দেখা যায় আসল বিষয়টা রীতিমতো জটিল ও বহুস্তরীয়। ময়ূরাক্ষী ছবির শুরুতে সুশোভনের ছেলে আর্যনীল আমেরিকা থেকে এসে জানতে পারে ইদানিং বৃদ্ধ বাবা বারবার ময়ূরাক্ষীকে ডেকে দিতে বলছেন। দর্শকদের মনে হতেই পারে ময়ূরাক্ষী পরিচিত কেউ এবং সুশোভন তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। পরে বোঝা যায় ডিমেনশিয়ায় আক্রান্ত সুশোভন আসলে ২০-২৫ বছর আগের অতীতে বাস করছেন। একসময় ময়ূরাক্ষী প্রিয় ছাত্রী ছিল, তাঁর সঙ্গে ছেলে আর্যনীলের বিয়ে দিতে চেয়েছিলেন, তখন ছেলে আগ্রহী হয়নি। স্মৃতিবিভ্রমে আক্রান্ত সুশোভন সেই সময়কালে ফিরে গেছেন। মজার বিষয় হল মানসিকভাবে সুস্থ আর্যনীলও তার বর্তমান ভাঙাচোরা জীবনে খানিক শান্তি ও স্থিতি আনার আকাঙ্ক্ষায় যেন ময়ূরাক্ষীর সঙ্গেই নতুন করে দেখা করতে চাইছে। এবার তৃতীয় সূত্র, হিস্টোরিক্যাল কোড বা ঐতিহাসিক সূত্র। কোনো এক বিশেষ সময়কালের ইতিহাস যার সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক দৃষ্টিকোণ আমাদের জানা বা পড়া, তারই প্রেক্ষিতে কয়েকটি চরিত্রের জীবন, সম্পর্ক, মনস্তত্ত্ব এবং মূল্যবোধের অন্বেষণ।
মৃণাল সেন পরিচালিত ২২শে

0: আবনের প্রেক্ষাপট এক অস্থির সময়। একদিকে স্বদেশী আন্দোলনের প্রকোপে দিশেহারা ইংরেজ দেশের নানান প্রান্তে চূড়ান্ত অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে ক্রমশ বেড়ে উঠছে হিন্দু মুসলমান দাঙ্গা। এরই মাঝে 1943 সালে বাংলার দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষকে আড়ালে রেখে আর কোনো আক্ষরিক চেহারা না দেখিয়ে, কোনো পরিসংখ্যানের তথ্য না আউড়ে কিভাবে দুটো মানুষ তার প্রকোপে ছিন্ন ভিন্ন হয়ে গেল, সেটুকু শুধু প্রকাশ করেন মৃণাল সেন একের পর এক ধাপে। প্রথমে ওদের সম্পর্ক তিক্ত হয়, তারপর জন্ম নেয় সন্দেহ, ধীরে ধীরে বিশ্বাস ভাঙে, তারপর একে অপরকে ঘৃণার চোখে দেখতে শুরু করে ওরা। 22শে শ্রাবণের এই দুটি প্রধান চরিত্র ক্ষতবিক্ষত হয় ঠিকই, কিন্তু ধ্বংস হয়ে যায় না। তাদের বাঁচিয়ে রাখে অদম্য শক্তি, যা সঞ্চারিত হয় পরিচালকের মধ্যেও। জোরের সঙ্গে বলতে পারেন, আমি আবিষ্কার করলাম সিনেমা কি, কিভাবে সিনেমা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
1: ছবি দেখব কিভাবে, এই ধারাবাহিকের তৃতীয় পর্ব আপনারা শুনলেন সিনেমা জগৎ অনুষ্ঠানে। আজ নিজের ভাবনার কথা শোনালেন বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ।
2: এতক্ষণ শুনলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দেরকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: দিল্লি কে পলিউশন কো রোকনে কে লিয়ে এক লাগাতার কই স্টেপস লিয়ে যা রহে হ্যায়। উন স্টেপস মে এক বহুত বড়া নির্ণয় লিয়া গয়া কি জো 40% কন্ট্রিবিউশন হ্যায় পার্টিকুলেট মটেরিয়াল কা ও ট্রান্সপোর্টেশন সেক্টর কে কারণ আতা হ্যায় অর উস ট্রান্সপোর্টেশন মে জো সবসে বড়া কন্ট্রিবিউটর হ্যায় হেভি ট্রাকস অর বাসেস

0: पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
1: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভায় 31 নম্বর জাতীয় সড়কে খাগড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে চাল লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নৌসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরাব জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডি কে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন মন্ত্রী বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডি কে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির মালবিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
2: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
1: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ড নোমালু ঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ এবং অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে।

0: কুয়েত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ ভোরের দিকে দেশের আকাশসীমায় প্রবেশ করা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন প্রতিহত করেছে। এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবসতি এলাকায় খসে পড়ে। মন্ত্রক আরও বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশ সহ অসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। শ্রীলঙ্কার পরিকাঠামো ও শক্তিক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পিএলসি 2026-27 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এ তে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহ করতে প্রায় 40 কোটি শ্রীলঙ্কান মুদ্রার চুক্তি পেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক দিক থেকে সাহায্য করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটির এক শুনানিতে তিনি একথা জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই পদে সম্মানজনক ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025-এর আওতায় জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনালের 2 জন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। যুব ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যাদের ক্রীড়া জনপ্রশাসন এবং আইন বিষয়ে ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হংইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে রোহান কাপুর রুতভিকা গাদ্দে চীনা তাইপে ইয়াং পো হুয়ান ও হু লিংফাংকে 21-14, 21-14 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক বাস বাতিল করে BA6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 4/6/2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 থেকে। সকাল 6:05 সুচিন্তন শুনবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত শরৎ পরিবেশন করবেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, রাগ যোগিয়া কালেংরা ও ভৈরবী, 6:30 এই মহাজীবন আশাপূর্ণা দেবীর জীবন কথা শুনবেন এই অনুষ্ঠানে, 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিতা বিশ্বাস, 6:55 কৃষক বন্ধুদের জন্য বিষয় ফসলে মাকড়ের সমস্যা ও প্রতিকার বলবেন কিঙ্কর সাহা, সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে উপস্থাপনায় গোপীনাথ পাল, স্থান উত্তরাখণ্ডের ছোটা অমরনাথ, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় গোপীনাথ পাল, সকাল 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প রিম্পা সোমদত্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে পর্ব 225 সম্পাদনায় ঋতব্রত দে, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাগ আহির ভৈরব, তবলায় অভিষেক চট্টোপাধ্যায়, 9:30 মনের মতো গান উপস্থাপনায় হৈমন্তী রায়, সকাল 10:30 রামধনু এই অনুষ্ঠানে ভজন পরিবেশন করবেন সৌরভ ঘোষাল, লোকগীতি শুনবেন শিল্পী আনন্দ দাস, 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় হৈমন্তী রায়, 11:15 অতুল প্রসাদের গান শিল্পী সৌমী ভট্টাচার্য, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুব

অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অস্মিতা রায়। 12:30 রবীন্দ্রসঙ্গীত, দুপুর 1:00 নাটক দুই অরণ্য, রচনা অনিল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় দুপুর 2:30।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30 মিনিটে। দুপুর 3:35 মিনিটে অনুরোধের আসর, বিকেল 4:05 মিনিটে মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় দেবপর্ণা মিশ্র, 4:35 মিনিটে ছায়াছবির গান, 4:50 মিনিটে ক্যাম্পাস আড্ডা। নিউ আলিপুর কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্নায়। শুনবেন প্রথম পর্ব। বিকেল 5:05 মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী, 6:20 মিনিটে ক্ষেত খামারের কথা, বিষয় দেশীয় মাছের প্রজনন পদ্ধতি, বলবেন ডক্টর দেবী প্রসাদ কাঁঠাল, তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 মিনিটে আপনার স্বাস্থ্য, বিষয় অতিরিক্ত ঘাম বা হঠাৎ জ্বর, বলবেন ডক্টর অর্পিতা সরকার। 7:00 যুববাণী থেকে যুববাণীর অনুষ্ঠান লোকগাথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:15 মিনিটে বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9:45 মিনিটে ছায়াছবির গান, 10:15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, রাগ তিলক কামদ ও নায়িকী কানাড়া, তবলায় কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়াম দেবাশিস অধিকারী। 10:45 মিনিটে উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12:00।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশন করলেন শুভজিৎ পাত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ভারতে বিমান সংস্থাগুলিকে সহায়তার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 10,000 কোটি টাকার একটি তহবিল অনুমোদন দিয়েছে। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বদলের লক্ষ্যে বিশেষ প্রকল্পে অনুমোদন।
1: তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন।
0: পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন।
1: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরো মজবুত করতে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরো প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে 18 জন বাংলাদেশী নাগরিককে আটক করল পুলিশ।
0: বাংলাদেশের সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাংবাদিকদের উপর দলীয় নিপীড়নমূলক চক্র ভাঙতে এবং সংবাদপত্র স্বাধীনতা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
1: ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ান ওপেন সুপার 1000-এ ভারতের আয়ুষ শেট্টি চীনের ওয়েং হং ইয়ংকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় বিমান সংস্থাগুলির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্যক্রমে বিমানের টারবাইন জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে 10,000 কোটি টাকার একটি ETF তহবিলের অনুমোদন করেছে। আজ নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গণমাধ্যমকে জানান, এটি একটি আত্মনির্ভর তহবিল যা তালিকাভুক্ত ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য ETF এর মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে। তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় বিমান সম্পর্কিত ক্ষেত্রগুলির উপর নির্ভরশীল 77 লক্ষ কর্মসংস্থান সুরক্ষিত থাকবে। পশ্চিম এশিয়ার সংকটপূর্ণ পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চ মাসে প্রতি লিটার ETF এর আন্তর্জাতিক মূল্য 60.50 টাকা থেকে বর্ধিত হয়ে মে মাসে 142 টাকা হয়েছে, অর্থাৎ দাম প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে তালিকাভুক্ত ভারতীয় বিমান সংস্থাগুলির ETF এর মূল্য স্থিতিশীল করার জন্য তেল বিপণন সংস্থাগুলিকে 10,000 কোটি টাকা পর্যন্ত এককালীন বাজেট সহায়তা বা সুদমুক্ত অগ্রিম অর্থ দেওয়া হবে।
2: ETF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড মে एक सेल्फ सस्टेनिंग रिवॉल्विंग फंड बनाया गया। ETF प्राइस फॉर दी एयरलाइन कैरियर्स हु वांट टू पार्टिसिपेट इन दिस, उनको एक स्टेबल ETF प्राइस अभी करंट क्राइसिस के दौरान मिलेगा। इससे हमारे एंटायर एविएशन सेक्टर में करीब 70 लाख से अधिक जो जॉब्स हैं, जिनके ऊपर इम्पैक्ट पड़ना आरंभ होने लगा था बिकॉज ऑफ द स्ट्रेस इन द सेक्टर, वो इससे सिग्निफिकेंटली मिटिगेट होगा।
1: অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি NCR এলাকায় পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের লক্ষ্যে ন্যাশনাল ক্যাপিটাল রিজন প্ল্যানিং বোর্ডকে সহায়তা করার জন্য একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ এই অংশগ্রহণকারী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় প্রকল্পটির বাস্তবায়ন পরিকল্পনা করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানান, 2 বছর মেয়াদী এই যুগান্তকারী প্রকল্পের মূল লক্ষ্য দিল্লি NCR অঞ্চলে বায়ু দূষণ হ্রাস করা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার ঘটানো। তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় প্রায় 2 লক্ষ ট্রাক এবং 16,000 বাস বদল করা হবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত 163 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি নতুন উপকূলবর্তী মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় 8,300 কোটি টাকারও বেশি হবে বলে জানা গেছে।
0: বরিষ্ঠ কংগ্রেস নেতা DK শিবকুমার আজ কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত তাকে পদ এবং মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করেন। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া 12 জন বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার কর্ণাটক সরকারকে

0: সব রকম সহায়তা করবে। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং তেলেঙ্গানা, কেরলম এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভা স্পিকারের দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে।
1: দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ বিধানসভায় তার ঘর খুলে দেন। পরে দলের প্রধান মমতা ব্যানার্জিকে তাদের নেত্রী উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের আশি জনের মধ্যে এখনও পর্যন্ত ষাট জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর কাছে। মুখ্যসচেতক আখরুজ্জামান বলেন, এর আগে দুইবার বৈঠকের পরেও পরিষদীয় দলনেতা নির্বাচন সঠিকভাবে না হওয়ার জন্যই আজ দলের তরফে অধ্যক্ষের কাছে নতুনভাবে চিঠি দেওয়া হয়েছে। ওয়াকআউটকে সমর্থন না করে পরিষদীয় দল বিধানসভায় দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধিতায় অংশ নেবে বলে ঋতব্রত জানিয়েছেন। তবে ষাট জনের বাইরে বাকি কুড়ি জনের দায়িত্ব এই পরিষদীয় দল নেবে না বলে তিনি জানান। পরিষদীয় দলকে পরামর্শ দেওয়ার জন্য তিনি মমতা ব্যানার্জির কাছে আবেদন জানিয়েছেন।
2: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দল নেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত।
0: পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নী প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল। নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণে সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
1: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সীমান্তবর্তী বিভিন্ন জেলায় মোট 31.905 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় 3টি সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও প্রায় 1.53 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামোগত কাজে বিএসএফ এর অনুকূলে আরও 12.72 একর সরকারি জমি হস্তান্তরের প্রস্তাবেও সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। ওই বৈঠকে নাগরাকাটার বামুনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে 18 জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে 13 জন পুরুষ এবং 5 জন মহিলা ও শিশু রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তদন্তে জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাথাপিছু 5,000 থেকে 15,000 টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে তারা ভারত এসেছিলেন। গত 2 থেকে 3 বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
1: নির্বাচন কমিশন আজ থেকে নতুন দিল্লিতে নির্বাচনের প্রক্রিয়া ও প্রচারাভিযানের সংবাদ মাধ্যমের জন্য বিশ্বব্যাপী অনুশীলন এবং উদ্ভাবন বিষয়ে একটি 2-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। আলোচনায় সংবাদ মাধ্যমের প্রচারসূচক মূল বিষয়গুলির উপর আলোকপাত করা হচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক এবং নির্বাচনী সাক্ষরতা ক্লাবের সদস্য সহ 480 জনেরও বেশি ব্যক্তি এই সম্মেলনে অংশ নিচ্ছেন। শুনছেন উপমহাদেশের খবর।

বাংলাদেশের সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাংবাদিকদের ওপর দলীয় নিপীড়নমূলক চক্র ভাঙতে এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যমের অধিকার রক্ষা সংক্রান্ত সংস্থা সিপিজে বলেছে, বাংলাদেশের পূর্ববর্তী সরকার আগেকার শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। সিপিজের এশিয়া প্যাসিফিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুনাল মজুমদার বলেন, নতুন সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে

0: এবং সংবাদ মাধ্যম কর্মীদের হিংসামূলক ঘটনায় ভয় দেখানোর হাত থেকে রক্ষা করার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সংস্থাটি 10টি সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ব্যবহার বন্ধ করা, সাংবাদিকতা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যবহার বন্ধ করা, সাইবার এবং সন্ত্রাস বিরোধী আইনের সংস্কার এবং রাজনৈতিক পক্ষ নির্বিশেষে সংবাদ মাধ্যম কর্মীদের উপর হামলার জন্য জবাবদিহিতা সুনিশ্চিত করা। রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে খবর করতে গিয়ে সাংবাদিকদের উপর হিংসার ঘটনা এবং গণমাধ্যম সংস্থাগুলির উপর কথিত হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে সিপিজে। সংস্থাটি সরকারকে এই ধরনের ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থাটি সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ এবং নজরদারি আইনের সংস্কারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের ভারতপন্থী, ইসলাম বিরোধী বা পূর্ববর্তী সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত করে চালানো অপপ্রচার বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।
1: বাংলাদেশ সরকার জুন মাস থেকে বিদ্যুতের দাম গড়ে 16.68% বৃদ্ধি করেছে। অন্যদিকে বেসরকারি খাতের প্রতি 12 কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 55 টাকা হ্রাস করেছে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির নতুন মূল্য তালিকা ঘোষণা করে। সংশোধিত কাঠামো অনুসারে বিদ্যুতের খুচরো গড় দাম প্রতি ইউনিট 9.11 টাকা থেকে বাড়িয়ে 10.63 টাকা করা হয়েছে। এর পাশাপাশি পাইকারি স্তরে বিদ্যুতের দাম প্রায় 20% বৃদ্ধি পেয়ে প্রতি ইউনিট 7 টাকা থেকে 8.39 টাকা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জও 23.96% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আসন্ন জাতীয় বাজেট এবং বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান খরচের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন যে মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের খরচ বাড়বে।
0: শ্রীলঙ্কার পরিকাঠামো জ্বালানি ক্ষেত্র সংক্রান্ত ভারতীয় সংস্থাগুলি গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট পেয়েছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংযোগের প্রতিফলন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শ্রীলঙ্কা সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা IOCPLC 2026-2027 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এ তে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহের জন্য 392.47 মিলিয়ন শ্রীলঙ্কার রুপির কন্ট্রাক্ট পেয়েছে। এদিকে শ্রীলঙ্কার মন্ত্রিসভা মুল্লিকুলাম উইন্ড পাওয়ার ট্রান্সমিশন প্রকল্পের লটে নির্মাণের জন্য ভারতের RS ইনফ্রা প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে 6.04 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 50 কোটি শ্রীলঙ্কা রুপির একটি কন্ট্রাক্ট প্রদানের অনুমোদন দিয়েছে।
1: শ্রীলঙ্কায় 2019 সালের ইস্টার সানডের হামলার তদন্তের সূত্রে শ্রীলঙ্কার একটি আদালত আজ প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ এবং প্রাক্তন সেনা আধিকারিক কর্নেল মোহাম্মদ আনসার এবং প্রাক্তন গোয়েন্দা আধিকারিক প্রেমানন্দ উদালগামার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2019 সালের 21 এপ্রিল দেশ জুড়ে গির্জা ও বিলাসবহুল হোটেলগুলোতে সংঘটিত সমন্বিত আত্মঘাতী বোমা হামলার তদন্তকারী সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID এর একটি আবেদন বিবেচনার প্রেক্ষিতে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ জারি করে। এই হামলায় 11 জন ভারতীয় সহ মোট 270 জন নিহত হন। পুলিশ আদালতকে জানিয়েছে তিনজন দেশ ছাড়লে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
0: ভারত শ্রীলঙ্কা শিক্ষাগত উন্নয়নের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাফনা বিশ্ববিদ্যালয়ে পাঠরত অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি করা জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সন্তোষ ঝা ভারতীয় অনুদান প্রকল্পের অধীনে বৃত্তি বিতরণ করেন। 2025-26 শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্তোষ ঝা বলেন, এই আর্থিক অনুদান শিক্ষার্থীদের শিক্ষালাভ, সার্বিক বিকাশ এবং উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারত সফররত নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লমিছানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির অধীনে নেপাল অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার রাষ্ট্র। অভিন্ন সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতি লমিছানের ইচ্ছাকেও প্রধানমন্ত্রী স্বাগত জানান।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে ভারত সফররত নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লমিছানে এবং তার সফর সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। বৈঠকের পর সময় মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, দুদেশের উন্নয়নমূলক অংশীদারিত্বের পাশাপাশি মানুষ ও মানুষের সম্পর্ক বিষয়েও তাদের মধ্যে বার্তালাপ হয়েছে। পারস্পরিক সমৃদ্ধি এবং প্রগতির লক্ষ্যে ভারত ও নেপালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী।
1: ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এ ভারতের আয়ুষ শেট্টি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 স্কোরে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মিক্সড ডাবলসেও ভারতের রোহান কাপুর ও রুদভিকা গার্টে চীনা তাইপেইয়ের ইয়াং পোহুয়াং ও হুং লিং ফাং জুটিকে সরাসরি গেমে 21-14, 21-14 স্কোরে পরাজিত করেছেন। তবে সাত্বিক সাইরাজ রাঁকি রেড্ডি ও চিরাগ শেট্টির জন্য দিনটি ছিল হতাশাজনক। মালয়েশিয়ার কাং মিন হিউক ও মান ওয়েং চং জুটির বিপক্ষে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডের ম্যাচে সাত্বিক আহত হলে এই ভারতীয় জুটি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেয়।
0: ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক ভাবে পুনরায় বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এনে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় 3 বার সহ মোট 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতে বিমান সংস্থা

0: গুলিকে সহায়তার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 10,000 কোটি টাকার একটি তহবিলে অনুমোদন দিয়েছে। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বদলের লক্ষ্যে বিশেষ প্রকল্পেও অনুমোদন।
1: তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বিরোধী দল নেতা নির্বাচিত হয়েছেন।
0: পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা। এই প্রকল্পের প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন।
1: বাংলাদেশের সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাংবাদিকদের উপর দলীয় নিপীড়নমূলক চক্র ভাঙতে এবং সংবাদপত্র স্বাধীনতা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ আহ্বান জানিয়েছে।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতে তার তালিম ছিল যথেষ্ট। কোনো কোনো ছবিতে পরিচালকরা তাকে দিয়ে গাইয়েছেন একাধিক গান। শোনা যায় অনেক সময় বাইরে যখন শুটিং করতে যেতেন, তখন তিনি সঙ্গে নিয়ে যেতেন তার নিজস্ব তানপুরাটিকেও। কিন্তু এত সব সত্ত্বেও তার পরিচয় ছিল কিন্তু জাঁদরেল, রাশভারী, বদমেজাজি হিসাবে। তবে তার সঙ্গে যারা মিশতে পেরেছেন তারা জানেন, খুব ভালোভাবেই জানেন, যে এই পরিচয়ে কেবলমাত্র তার বহিরঙ্গের। এই বহিরঙ্গের আড়ালে, মানে কঠিন কঠোর যে বহিরঙ্গ, তার আড়ালে সবসময় ছিল একজন স্নেহপ্রবণ মানুষ, যার ভিতরে বাৎসল্য থেকে রসবোধ কোনো কিছুরই ঘাটতি ছিল না। তবে বেশিরভাগ ছবিতেই তাকে পাওয়া যেত মায়ের রূপে। হয়তো এই বাৎসল্যের কারণেই তার মায়ের চরিত্র তিনি খুব ভালো ফোটাতে পারতেন। তবে তিনি বিভিন্ন চরিত্রে, মানে বিভিন্ন চরিত্রের শেডস তিনি দেখিয়েছেন, সে কথায় আসবো পরে। তাই কথা বলতে বলতে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি আজকে কার কথা বলবো। যারা কালকের ফেসবুক পোস্ট দেখেছেন তারা তো আগে থেকেই জানেন, যারা দেখেননি তারাও বুঝে গেছেন যে আজকের হারানো দিনের গান ছায়াদেবীকে নিয়ে। আজ তার জন্মদিন, তাই তার জন্মদিনে হারানো দিনের গানে তারই অভিনীত ছবির কথা ও গান দিয়ে সাজানো হয়েছে শ্রদ্ধার্ঘের ঢালি। আসবো তার জীবনের কথায়, তবে শুরু করব তারই কণ্ঠের একটি গান দিয়ে।

1914 সালের তেসরা জুন ভাগলপুরের এক সম্পন্ন বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন কনকবালা গঙ্গোপাধ্যায়, পর্দায় যাকে আমরা চিনি ছায়াদেবী হিসেবে। তো সেই সময়কার সম্পন্ন বাঙালি পরিবারের যে তদানীন্তন যে দেশাচার কুলাচার সমস্ত মেনেই তার বিবাহ হয় মাত্র 11 বছর বয়সে। বিবাহ তো হল, স্কুলের পাঠ মাঝপথে থামিয়ে দিয়েই সেই বিবাহ অনুষ্ঠিত হল। কিন্তু এই বিবাহ তার জীবনে সুখের হয় না, তার স্বামী তাকে নিয়ে সংসার করতে অস্বীকার করেন। ফলে ছোটবেলা থেকেই তিনি এমন একটা স্বভাবের যে মানে ছোটবেলা থেকেই এই মেয়েটি খানিকটা জেদি, খানিকটা একরোখা। তো এই সময় যখন তার স্বামী তাকে অস্বীকার করেন, তখন তিনি ফিরে আসেন তার পিত্রালয়, মানে বাবার কাছে, এবং তারপরে তার জীবনটা শুরু হয় অন্য খাতে। তখন থেকে তার শুরু হয় সঙ্গীত ও নৃত্য চর্চা। একই সাথে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি কথক নাচের তালিম নিয়েছিলেন ছায়াদেবী, এমনকি শিখেছিলেন ঘোড়ায় চড়াও। আর এই সমস্ত প্রতিভার সূত্রেই তার প্রবেশ ঘটে অভিনয় জগতে। ছবির জগতে যখন পা রাখেন তখন তার নাম ছিল কনকবালা, কিন্তু কনকবালা থেকে সেই নাম পরিবর্তিত হয়ে হয় ছায়া। ততদিনে তার পরিবার ভাগলপুরের সমস্ত কিছু চুকিয়ে চলে এসেছে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে, আর প্রতিবেশী হিসেবে পেয়েছেন তখনকার কিংবদন্তি গায়ক অভিনেতা কৃষ্ণচন্দ্র দেকে। এই কৃষ্ণচন্দ্র দের ভাইপো মান্নাদের সঙ্গে তার বয়সের খুব একটা ফারাক ছিল না, ফলে সখ্যতাও ছিল ভালো আর এই বন্ধুত্বও ছিল অটুট। তো এইভাবেই এগোয় ছায়াদেবীর সঙ্গীত নৃত্য চর্চা এবং তার তালিম, সে কথায় আসব। এখন শোনাবো আপনাদের তারই অভিনীত বিদ্যাপতি ছবির থেকে একটি গান কানন দেবীর কণ্ঠে।

নব তরুবন নব নব বিকশিত ফুল নব নব বিকশিত ফুল নব বৃন্দাবন নব নব তরুবন নব।

একবার তিনি আউটডোর শুটিংয়ে গেছেন, সঙ্গে নিয়ে গেছেন তানপুরাটিকেও। তা তিনি তানপুরায় বসে রেয়াজ করছেন, এমন সময় তার সহ অভিনেত্রী ভারতী দেবী তার কাছে গেছেন সংলাপের ব্যাপারে কিছু পরামর্শ চাইতে। ভারতী দেবীর আর্জি শুনে তিনি তানপুরা থেকে মুখ না ফিরিয়েই তাকে বলে দিলেন যে তিনি কিছু দেখাতে পারবেন না, কেন দেখানোর দায়িত্ব তো পরিচালকের, তিনি ও সব করতে পারবেন না, তার জন্য পরিচালক আছে। এর এই কথা শোনার পর সহ অভিনেত্রী যখন ঘর ছেড়ে বেরিয়ে আসছেন, তখন এলো এক প্রকাণ্ড হুঙ্কার, আর এই হুঙ্কারের পরেই যেন মাটি গলে জল হয়ে গেল। জিজ্ঞেস করলেন কোথায় অসুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, কি সমস্যা আছে তার, এবং তারপরে শুধু যে সমস্যার সমাধান হলো তা কিন্তু নয়, সমস্যার সমাধান তো হলোই এবং তারপরে চলল দিদার আড্ডা। আর যে ছবিটির আউটডোরে গিয়ে ঘটনা ঘটেছিল সেটি হল তপন সিনহার নির্জন সৈকতে। এই বইতে আরও, মানে এই বইয়ের শুটিং যখন হয়েছিল তখন আরও একটি মজার ঘটনা ঘটে। একদিন আউটডোরে শুটিং করতে গিয়ে ছায়াদেবী পড়ে যান। অন্য সবাই শুটিংয়ে ব্যস্ত থাকায় ডাক্তার আসবে বলে পরিচালক ভারতী দেবীকে ছায়াদেবীর কাছে বসতে বলেন। তাকে দেখে তো ছায়াদেবী বেজায় চটে গেলেন। তৎক্ষণাৎ সুনীতিবাবুকে ডেকে বললেন যে তুমি এই পাটকাটির মতো রোগা মেয়েটাকে পাঠিয়েছ আমার দেখাশোনা করার জন্য? ওই চেহারা নিয়ে আমার তো একটা হাতই ধরে তুলতে পারবে না, তো আমাকে তুলবে কি? তাই আপাত কঠিন মানুষটির মধ্যে ছিল এইরকম অসামান্য রসবোধ। এখন তারই অভিনীত সাহেব বিবি গোলাম ছবি থেকে পরের গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এরপর তপন সিনহা তৈরি করলেন আরোহী। আরোহীতে ছায়াদেবীর অভিনীত চরিত্রটা ছিল এক দেহাতি বুড়ির। হাসপাতালের পাশের বস্তিতে তার বাস, সারাক্ষণ খুকখুক করে কাশেন আর হুঁকোটানেন। এমন এক মানবিক চরিত্রে ছায়াদেবী যে অনবদ্য অভিনয় করবেন এ কথা বলাই বাহুল্য। তাছাড়াও বেশ কিছুদিন তিনি ভাগলপুরে থাকার কারণে ভাগলপুরের ভাষার ওপর তার একটা বিশেষ দক্ষতা ছিল। পরিচালকের বাংলায় লেখা সংলাপকে তিনি নিজে থেকেই ভাগলপুরি ভাষায় অনুবাদ করে ব্যবহার করতে লাগলেন এই ছবিতে। এই ভাগলপুরি ভাষার ব্যবহার চরিত্রটিকে একটা অন্য মাত্রা এনে দিল। এই ছবিতে তার মাত্র তিনটে সিন ছিল, কিন্তু সেই তিনটে সিনেই তিনি প্রমাণ করে দিয়েছিলেন তিনি কত বড় শিল্পী। তিনি তার এই তিনটে সিনে আউটস্ট্যান্ডিং অ্যাক্টিংয়ের জন্য পেয়েছিলেন BFJA অ্যাওয়ার্ড। অবশ্যই এর আগে তিনি নির্জন সৈকতে ছবির জন্য পেয়েছিলেন 1963 আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তাছাড়াও পরিচালক তাকে আলাদাভাবে দিয়েছিলেন গোল্ডেন পিকক, আর নির্জন সৈকতে পেয়েছিল সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ডও। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে যে তার ঝুলিতে শুরু থেকেই পুরস্কারের কোনো ঘাটতি ছিল না। এখন যে গানটা আপনাদের শোনাবো তার চরিত্রের সেই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সে কথা আসবো পরে। আমি জানি গানটা শুনতে শুনতে আপনারা সেটা নিশ্চয়ই মানে মানুষ চক্ষে দেখতে পাবেন, এটা আমি কনফার্ম, আমাকে আলাদা করে বলে দেওয়ার প্রয়োজনই পড়বে না। তবুও গানটা শুনুন, তারপরে আসছি সেই ছবির কথায়।

আমি খুব ভালো করেই জানি যে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা এই গান শুনতে শুনতে আপনাদের মনেই পড়ে যাচ্ছিল যে সেই রীনা ব্রাউনের মায়ের কথা। অতি স্বল্প সংলাপে তিনি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ প্রকাশ ঘটিয়েছিলেন এই চরিত্রে। এরকম বিভিন্ন চরিত্র, মানে বিভিন্ন চরিত্রের শেড তার বিভিন্ন ছবিতে দেখতে পাওয়া যায়। তো তিরিশের দশকের শুরুতে যখন সবে মাত্র ভারতীয় চলচ্চিত্রের মুখে বুলি ফুটতে শুরু করেছিল, তখন ভালো গল্প, কুশলী পরিচালক ও ধ্রুপদী গানে সাজানো সিনেমায় নামতে হলে অভিনয়, নাচ, গান, বাচনভঙ্গি অর্থাৎ কলাবিদ্যার ষোলো কলা দখল করা খুব জরুরি ছিল। তাই তিনি গান ও নাচে তালিম নিতে শুরু করলেন। ভাগলপুরে থাকতেই দামোদর মিশ্রের কাছে কনকবালার শাস্ত্রীয় সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল। আর আগেই বলেছি যে তিনি কলকাতায় যখন আসেন তখন প্রতিবেশী হিসেবে পান বাবু কাকা অর্থাৎ কৃষ্ণচন্দ্র দেকে। ফলে মনের গুমট কাটিয়ে তিনি আবার মন দেন তার কলাবিদ্যা চর্চায়। উচ্চাঙ্গ নৃত্যে তালিম নিতে শুরু করেন শম্ভু মহারাজের কাছে। একটু একটু করে জীবন ভরে উঠতে শুরু করল সরস্বতীর আশীর্বাদে। আর তার সাথে পলি পড়তে থাকল ছোট্ট মেয়েটির গহন বিষাদে। ভাগলপুরের রাজবাড়ির নাতি কুমুদলাল, যাকে আমরা অশোক কুমার বা দাদামণি নামে চিনি, তিনি তখন বোম্বাইয়ের তরুণ তুর্কি। আর ভাগলপুরে থাকার কারণে ভাগলপুরের রাজবাড়ির সাথে আত্মীয়তার কারণে অশোক কুমারের সাথে, মানে দাদামণির সাথে, ছায়াদেবীর পূর্ব পরিচয় ছিল, ভালোই পরিচয় ছিল। তখন অবশ্য তিনি ছায়াদেবী ছিলেন না, তিনি ছিলেন কনক। তাই এই দাদামণি কনকের জন্য এরকমই একটা ভবিষ্যতের কথা ভাবছিলেন এবং তার পরিবারও তখন সেটাই ভাবছিলেন। ফলে রাজ পরিবারের বন্ধু উপেন গোস্বামীর তদবিরে এই কিশোরী কনক প্রথম দাঁড়ালেন ক্যামেরার সামনে। এবং তারপরে তিনি ক্যামেরার সামনে কী কী ঘটিয়েছেন সে কথায় তো আমরা আসবই, কিন্তু এখন আপনাদের জন্য দেয়া নেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই গান।

0: গায়কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: তার প্রথম অভিনীত ছবিটি ছিল, নাম ছিল পথের শেষে, পরিচালক জ্যোতিষ মুখোপাধ্যায়। সেখানে তিনি অভিনয় করেন এক কম বয়সী বৈষ্ণবীর ভূমিকায়। পরিচয় হয় সেখানে জহর গঙ্গোপাধ্যায়, নরেশ মিত্র এরকম মানুষদের সাথে। আর সেখানেই তার নাম পরিবর্তন হয়ে কনক থেকে হয় ছায়া। 1936 মুক্তি পেল পথের শেষে, যা দেখে বিস্মিত হয়ে গেছিলেন দুধে পরিচালক দেবকী কুমার বসুও। এর ফলে যেটা হলো সেটা দেবকী কুমার বসুর পরের ছবি সোনার সংসারে নায়িকা হিসেবে প্রথমবার সই করলেন ছায়া দেবী। এখানেও তিনি পেলেন এক সুযোগ্য শিক্ষক, দেবকী বাবুর মাস্টারি মেজাজের কঠিন শাসনে। ফলে তার মানে ছায়া দেবীর অভিনয়ের ধার এবং চমক বাড়তে থাকল। ছবির মুক্তি পেলে, মানে এই সোনার সংসার মুক্তি পেলে, তার অভিনয়ের ছটা ছড়িয়ে পড়ল সকল দর্শকের মধ্যে। নায়িকা পেলেন সোনার মেডেল এবং অজস্র অভিনয় প্রস্তাব। এরপর দেবকীবাবু বাংলা ও হিন্দি দুই ভাষায় করলেন বিদ্যাপতি, আর সেখানে অবশ্যম্ভাবীভাবেই রানী লক্ষ্মীর চরিত্রে পুরো ভারতবর্ষকে বশ করেছিলেন ছায়া দেবী। এই বিদ্যাপতির গান আপনাদের শোনালাম কানন দেবীর কণ্ঠে। তো এর ফলে কি হলো, ছায়া ছবির এই আপকর্মী ছায়া দেবীর পারিশ্রমিক বাড়তে লাগলো লাফিয়ে লাফিয়ে, আর অভিনয় জগতে তার অভিনয়ের সৌরভ ছড়িয়ে পড়তে লাগলো বাংলা থেকে বোম্বে।

এইটিও একটি মাইলস্টোন ছবি অ্যান্টনি ফিরিঙ্গি। এই গানটি শুনলেন প্রণব রায়ের কথায় অনিল বাগচির সুরে। আপনাদের মনে হতে পারে যে আমি যে ছবিগুলোর কথা বলছি সবসময় সেগুলোর গান শোনাচ্ছি না, কিন্তু যে ছবিগুলোর কথা বলছি সেগুলোর গান যে সবসময় পাওয়া যাচ্ছে সেরকমও নয়। আবার এটাও ঠিক যে তার অভিনীত এত ছবি, এত ভালো ভালো ছবি এবং তাতে এত ভালো ভালো গান রয়েছে, সেগুলো শোনানোর লোভও কিন্তু ছাড়তে পারছি না। তাই যে গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের নতুন কিছু জানাতে পারবো বা তার জীবন সম্বন্ধে একটা ধারণা দিতে পারবো, সেই গল্পগুলো বলছি। আর তার সঙ্গে চলছে তার অভিনীত ছবির বিখ্যাত বিখ্যাত গান। তো এখন আমাকে কিন্তু ঘড়ি বলছে সময় হয়েছে কালকের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার। অতএব আগে তো আমাকে সেটা বলতেই হবে, তারপরে আমরা আসব আবার মূল অনুষ্ঠানে।

ঢাকায় আয়োজিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। ডাকঘর নাটক চলছে। ছ বছরের একটি ছোট্ট মেয়ে কুচি গলায় গান ধরল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। উপস্থিত সবাই মুগ্ধ হলেন ছোট্ট মেয়েটির গানে। সেদিনের সেই মেয়েটি পরবর্তীকালে সেলুলয়েডে ঝলমলে ব্যক্তিত্ব হয়ে উঠলেন। সকলের প্রিয় অরুন্ধতী দেবীকে পেল বাংলার মানুষ। বই কেনার পয়সা ছিল না, স্কুলে ফ্রি শিপ ছিল। এই অবস্থায় গান শেখার ব্যবস্থা হবে ভাবতেই পারিনি, এক সাক্ষাৎকারে বলেছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। 1938 সালে রেডিওতে প্রথম গান জোছনা রাতে কেন ডাকে বাঁশি যেন, ফিরে তাকাতে হয়নি আর, বাঙালির অন্তরে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিলেন। সুর তাল কথা গানের মাঝে জেগে ওঠে গল্পরা। সেই গল্পের বুননে বাঁধা রইল কালকের হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আবার ফিরে আসি মূল অনুষ্ঠানে, যে কথা হচ্ছিল আপনাদের সাথে ছায়াদেবীকে নিয়ে। এরপর যে ছবির কথায় আসব সেটা হচ্ছে 1966 সালে তৈরি গল্প হলেও সত্যি। এই ছবিটার নাম বলার সাথে সাথেই আপনাদের চরিত্রগুলো চোখের সামনে ভেসে উঠছে, এটা আমি জানি, আমারও উঠছে। তো এই নামটা নেবার ফলে, এই নামটার পেছনে রয়েছে

একটা একান্নবর্তী পরিবারের সমস্যাকীর্ণ সংসারের ছবি, যার সমাধানের জন্য পরিচালক একজন কাল্পনিক আগন্তুক চরিত্রে সৃষ্টি করেছিলেন। চেষ্টা ছিল এক আদর্শ একান্নবর্তী সংসার তৈরি করবার। ছবিটি ছিল একটা সামাজিক স্যাটায়ারের জলজ্যান্ত উদাহরণ। রবি ঘোষ এখানে ছিলেন এক প্রতীকী চরিত্রে ভূমিকায়, আর ছায়াদেবী রইলেন ওই সংসারের মধ্যমণি হয়ে বড় বউয়ের চরিত্রে। এটা সিরিয় কমিক হলেও কমেডির সঙ্গে বেশ কিছুটা ট্র্যাজেডি মিশিয়ে একটা টিপিক্যাল বাঙালি চরিত্র করা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। অথচ কি অনায়াসে রসাত্মক ভঙ্গিতে তিনি ধরে রাখলেন কাহিনীর মূল সুরটিকে। এখান থেকেই বোঝা যায় ছায়াদেবীর ন্যাচারাল অ্যাক্টিংয়ের সেন্স অফ টাইমিং ছিল কি অসম্ভব নিখুঁত। এই ছবির পরিচালক তপন সিনহা এক জায়গায় বলছেন যে তার ছায়াদেবীকে দেখে মনে হতো যে তিনি যেন অ্যাক্টিং করতেন না, পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে গিয়ে ঢুকে গিয়ে সেই ভূমিকাতেই তিনি বিহেভ করতেন। এই বোধহয় একজন জাত শিল্পীর পক্ষেই সম্ভব। তা এতক্ষণ কথা হচ্ছিল গল্প হলেও সত্যি এই চলচ্চিত্রটির, এখন সেখান থেকেই থাকলো রবি ঘোষের কণ্ঠে একটি গান।

একবার এক সঙ্গীত শিল্পী সঙ্গীত গবেষক তথা তরুণ সাংবাদিক তার শিমলের বাড়িতে গিয়েছিলেন সাক্ষাৎকার নিতে। সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারেও তার শুধু অনীহাই নয়, ঘোর বিরক্তি ছিল। তা তিনি তো জানতেন না, তিনি গেছেন সাক্ষাৎকার নিতে, এবার সিঁড়ির মুখে দাঁড়িয়ে সাংবাদিকের আগমনের কারণ সুরে ছায়াদেবী নাকি চিরবিরিয়ে বলে উঠেছিলেন, সাক্ষাৎকার, বড় বড় কথা বলছ ছোকরা, মারব এক রদ্দা। অভিনেত্রীর মুখে এহেন সংলাপ শুনে সাক্ষাৎকার প্রার্থী সাংবাদিক তো পালাতে পথ পায় না। পরে অবশ্য সেই সাংবাদিক ছায়াদেবীর পড়শে মান্নাদের ভাইপো সুদেব দেকে রাজি করিয়ে সাক্ষাৎকারটি নিয়েছিল। তো এমনই দাপুটে অথচ সমজদার মানুষ ছিলেন ছায়াদেবী। ছায়াদেবী সম্পর্কে আলোচনায় আর একটা কথা বলা খুব জরুরি।

ওর সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় অভিনয়ের গুণাগুণ বাদ দিলেও ছায়াদেবীর ছবির পর্দায় যেটা সফলভাবে তৈরি করতে পেরেছিলেন সেটাকে বলা যেতে পারে একটা প্রবল উপস্থিতি, মানে স্ক্রিন প্রেজেন্স, যেটা এক কথায় একদম মনুমেন্টাল। এখন সেই ছায়াদেবী অভিনীত বাঘিনী ছবির একটি গান আপনাদের জন্য লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আছেন, তবু বলি এখন বলবো হাটেবাজারের কথায়। তপন সিনহার পরিচালনায় তৈরি হয় এই ছবি। এর শুটিং হয় ভুটানের সামচিতে। সকলেই জানেন যে এই ছবির প্রধান চরিত্রে ছিলেন অশোক কুমার, আর পার্শ্ব চরিত্রে দেহাতি গোয়ালিনীর ভূমিকায় ছিলেন ছায়াদেবী। ছবিতে অবাঙালি বৃদ্ধার একটা টাইপ চরিত্র তৈরি করবার জন্য পরিচালক তার এক চোখ ঢেকে রাখতেন কালো কাপড় দিয়ে। মানে তার চরিত্র চিত্রায়নটা এভাবেই করা হয়েছিল যে ওই অবাঙালি বৃদ্ধার একটা চোখ সবসময় কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে। তার অভিনয়ের উপর এতটাই ডেডিকেশন ছিল যে দীর্ঘক্ষণ ধরে ওইভাবে কালো কাপড়ে চোখ বাঁধা থাকলেও তিনি কখনো কোনো দিন আপত্তি করতেন না, প্রয়োজনে মেনে নিতেন সর্বক্ষণ। সম্পর্কে ছায়াদেবী হতেন অশোক কুমারের মাসি, ফলে এই ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকেও ঘটনা ঘটত বিভিন্ন রকমের। অশোক কুমার ভীষণ পেছনে লাগতেন ছায়াদেবীর, তবে সখ্যতাও ছিল যথেষ্ট। দুজনেই যেহেতু ভাগলপুরের, তাই বিভিন্ন সময়ে ভাগলপুরের কি কি বিখ্যাত তাই নিয়ে তর্ক চলত দাদামণি আর ছায়াদেবীর। কেউ যদি বলতেন বিশ্বেশ্বরের জিলিপি, তো আরেকজন বলতেন নরসিংহর খিলেরা। এমনভাবেই দুজনে ভাগ করে নিতেন ফেলে আসা দিনগুলোর স্মৃতি। এমন ছিল তখনকার শিল্পীদের সম্পর্ক। তা এখন সেই হাটে বাজারে ছবি থেকে গান আপনাদের জন্য।

একবার তিনি মাধবী মুখোপাধ্যায়কে বিদ্যাপতি ছবির সেটের গল্প বলেছিলেন। গল্পটা ছিল এরকম যে সেখানে কানন দেবী ছিলেন। কানন দেবী কোনো একটি চরিত্র চিত্রণের জন্য পরিচালকের কাছে 5 মিনিট সময় চেয়ে নিয়েছিলেন, কারণ দৃশ্যটি ছিল কান্নার। এবার 5 মিনিট বাদে তিনি চোখে জল আনলেন, তাই দেখে ছায়া দেবীও অন্য কোনো সময়ে পরিচালকের কাছে 5 মিনিট সময় চেয়েছিলেন, কিন্তু তাতে কিছুই হলো না, কান্না তো এলোই না। বরঞ্চ তখন তিনি ভাবছেন তাহলে কি করবেন, চোখে কি লঙ্কা ডলবেন? কিন্তু তৎক্ষণাৎ তার মনে হলো যে লঙ্কা ডললে চোখের জল আসবে কিন্তু কান্না তো আসবে না। তাহলে তারপর তিনি তখন বলেছিলেন যে আসলে চরিত্রে ডুব দিতে হয়, তবে আপনি আসে হাসি কান্না, হাসানো কাঁদানো রাগানো যায় দর্শককে, অভিনয় করতে গেলে অনুভব করতে জানতে হয়। এরকমভাবে উপলব্ধি করতেন বলেই বোধ হয় তিনি একই কায়ায় করতে পেরেছিলেন প্রদীপিসি, আপনজনের আনন্দময়ী, আবার সাত পাখি বাঁধার মিসেস বসু। এরকম বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন রিফ্লেকশন তার চরিত্রের মধ্যে চরিত্র চিত্রায়ণে দেখা যেত যে অবাক হবার মতো। তা আনন্দময়ীর কথাই যখন এলো তখন বলি 1968 সালে তৈরি হয় আপনজন। পটভূমি ছিল উত্তাল কলকাতা, গ্রাম থেকে শহরে আসা এক বৃদ্ধা আনন্দময়ী চরিত্রে অভিনয় করলেন ছায়াদেবী। আনন্দময়ী নিঃসঙ্গ একাকী, এক দূর সম্পর্কের ভাগ্নের সংসারে তাকে আনা হলো সংসার দেখাশোনার জন্য। গল্পটা শুনতে শুনতেই আপনাদের মনে পড়ে যাচ্ছে তো ছবিটা, খুব স্বাভাবিক। তিনি সেটা বুঝতেও পেরেছিলেন যে তাকে ওই সংসার দেখাশোনার জন্যই আনা হলো। এরপরে তার সঙ্গে পরিচয় হলো ওই পাড়ারই এক শিক্ষিত অসামাজিক ছেলে রবির সঙ্গে, যার প্রতিদ্বন্দ্বী ছিল ছেনো। তো এই ছেনো এবং রবির দুজনের প্রবল প্রতিদ্বন্দ্বিতায় যে সংঘর্ষ হয় তাতে প্রাণ যায় আনন্দময়ীর। এই আনন্দময়ীর চোখ দিয়ে দেখা সেই বিভীষিকাময় গল্প নিয়েই তৈরি হয়েছিল আপনজন। আর সেই আপনজনের এখন একটা গান শ্যামল মিত্রর কণ্ঠে আপনাদের জন্য।

এই এহেন ছাদেবীর এক একটা কত কথা বলবো, এক একটা ছবি এক এক রকম।

ধ্রুপদী সঙ্গীতেও ছায়াদেবী ছিলেন বিশেষ পারদর্শী। রীতিমতো তালিম নিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে, বিশ্বদেব চট্টোপাধ্যায়, বেনারসের বুদি ওস্তাদ গোয়ালিয়ারের কে জে টেকলাদারের কাছে। গেয়েছেন রেডিওতে এবং সিনেমায়। গান তার পরিচালকরা বিভিন্ন সময়ে তাকে দিয়ে গান গাইয়েছেন, মানে বিভিন্ন ছবিতে। এ বিষয়ে মনে পড়ছে তপন সিনহার ছবি হারমোনিয়ামের কথা। হারমোনিয়ামে একটা গান ছিল ঠুংরি ভাঙা, কথাগুলো হচ্ছে আমি ছল করে জল আনতে যমুনাতে যাই। কথা ও সুর পরিচালকের নিজের, কিন্তু ছায়াদেবী প্রথমে কিছুতেই গানটা গাইতে রাজি হচ্ছেন না। এরপরে যখন অ্যারেঞ্জার অলোকনাথ দে ও তবলাবাদক রাধাকান্ত নন্দী গানটা করে তৈরি করে দিলেন, তখন মানে তৈরি করে ছায়াদেবীর কানে তুলে দিলেন, তখন তিনি রেওয়াজি গলায় গেয়ে উঠলেন এই গানটি। আর সেটা যে কি কালজয়ী সৃষ্টি হয়েছিল সে তো আপনারা জানেনই। সেটা সিওল এশিয়ান ফেস্টিভ্যালে বেস্ট মিউজিকের অ্যাওয়ার্ডও পেয়েছিল। এখন আপনাদের জন্য সেই গানটি।

সময় একেবারে শেষ। কথা বলতে বলতে কৃতকার্য শিল্পীর অনেক কথাই বাকি থেকে গেল, যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটি।

উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 49 সেকেন্ড এবং বাংলাদেশে সময় 12:29 হয়ে 30 সেকেন্ড।

আশা ভোসলের পর এবারে শিল্পী অভিজিৎ।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন ছায়াছবি থেকে। এবারে শুনবেন আধুনিক গান।

0: যাব যা মন মন।
1: বনশ্রী লাহিড়ির পর এবারের শিল্পী গঙ্গাধর দাস বাংলার লোকগানে।

লোকগানের পর এবারে শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন সানাইয়ে রাগ, বিলাস খানি টোড়ি, শিল্পী উস্তাদ আলী আহমেদ হোসেনের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন সানাইয়ের রাগ বিলাসখানি টোড়ি উস্তাদ আলী আহমেদ হোসেনের পরিবেশনায়। বন্ধুরা, আপনারা শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, শুধুমাত্র 107 FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: এখন শুনবেন সেতারে রাগ ভাটিয়ার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়।

0: শুনলেন সেতারে রাগ, ভাটিয়ার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল ভোরে রাখে লাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আঁধার পেরিয়ে এবার আমরা আলোর দিকে এগিয়ে চলেছি। পূবের আকাশ হয়তো এখনো আলোয় আলোয় উজ্জ্বল হয়ে ওঠেনি, অথবা ঈষৎ আলোয় রাঙা হয়ে উঠেছে। সামনের একটা ঘন্টারও বেশি সময় আমরা অতিবাহিত করব কবিগুরুর গানে, সুরে, কবিতায়। আজ প্রথিত যশশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব, পাশাপাশি কবিগুরুর কাব্যগ্রন্থ থেকেও পাঠ করে শোনাব। আজ আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। বন্ধুরা, আজ বিবিধ প্রথিত যশশিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি পাঠ করব গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যার মাধ্যমে কবিগুরু হয়ে উঠেছিলেন এক বিশ্বজনীন নাম।

যার রচনা সমগ্র বিশ্বের সাহিত্যপ্রেমীদের হৃদয় স্পর্শ করে গিয়েছিল। এই সেই গীতাঞ্জলি যা সাহিত্যকে, বাংলা সাহিত্যকে এবং দেশ হিসেবে ভারতকে এনে দিয়েছে সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার। হ্যাঁ, এদেশের সাহিত্যের নোবেল এবং এদেশের প্রথম নোবেল প্রাপ্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে। আজ সে গীতাঞ্জলি কাব্যগ্রন্থই পাঠ করব, তার পাশাপাশি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। শুরু হবে অনুষ্ঠান আনন্দধ্বনি ভোর 5টা থেকে, চলবে প্রায় 6টা পর্যন্ত। আজকে বহুদিন পরে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আকাশবাণীতে প্রায় 11 বছর আমার হয়ে গেল উপস্থাপনার জীবন। একটা বড় অংশ জুড়েই রয়েছে কবিগুরু, তার চিন্তা তার চেতনা চিরদিন আমাদের স্পর্শ করে। শুনবো তার গান, শুনবো তার কবিতা আর কিছু সেকেন্ডের মধ্যেই।

বন্ধুরা, স্টুডিও ঘড়ি বলছে এখন ভোর 5:11। এখন সময় আনন্দধ্বনির। এই সময়টা কবিগুরুর গানে সুরে কবিতায় অবগাহন করার সময়। আমার তো মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রায় সব কথা, সব অনুভূতির কথা আমাদের জন্য তুলে রেখেছিলেন। আমরা অনুভব করার অনেক আগেই তিনি সেই অনুভূতির স্পর্শ পেয়েছিলেন, বুঝেছিলেন। তার রচনা পড়লে মনে হয় সে যেন আমার কথা, সে যেন আপনার কথা, সে যেন আমাদের সকলের কথা। শুনব আজ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, কিন্তু তার আগে রবীন্দ্রসঙ্গীত আপনাদেরই জন্য।

সুমিত্রা সেনের কণ্ঠে শুনলাম আজকের প্রথম রবীন্দ্রসঙ্গীত। এবার গীতাঞ্জলি থেকে পাঠ করে শোনাই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন, বিশেষ কারণবশত এই গানটি আমরা শোনাতে পারবো না। চলুন শুনে নি রবীন্দ্রসঙ্গীত। পীযূষ কান্তি সরকারের কণ্ঠে।

প্রিয় শিল্পী বিশেষ কান্তি সরকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আবারও গীতাঞ্জলির অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কণ্ঠ কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত।

কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও শেষরে। এই যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি, তারপর গীতাঞ্জলির বেশ কিছুটা অংশ পাঠ করব আপনাদের জন্য। শিল্পী পূর্বাদাম।

কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূর কে করিলে নিকট বন্ধু, পর কে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা চেয়ে ভুলে যাই, দূর কে করিলে নিকট বন্ধু, পর কে করিলে ভাই। চলুন শুনে নিই আরো একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী সাগর সেনের কণ্ঠে।

জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর, সবারই মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই। দূর কি করিলে নিকট বন্ধু, পর কি করিলে ভাই। আনন্দধ্বনি অনুষ্ঠানে আজ রবীন্দ্রসঙ্গীত শুনছি, পাশাপাশি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে পাঠ করে শোনাচ্ছি। আসুন আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই পাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা, নিজেরে মনে না যেন মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। চলুন শুনি আরো একটি রবীন্দ্রসঙ্গীত।